আর ভেতরে ভেতরে বস্তিতে তাদের জন্য সস্তায় বাড়ি খোঁজে। আমার অল্প ক্ষমতায় যদি তাদের জন্য থাকার ব্যবস্থা করা যায়, মেয়ে দুটো আমার জন্য অপেক্ষা করে, আমাকে দেখলে ছুটে আসে, হাত ধরে ঝুলতে থাকে, আলো বলে আমি আপনাকে বড্ড ভালোবাসি, সাথে মালাও জোর করে তার কথা কেড়ে নিয়ে বলে না না আমি আপনাকে বেশি ভালোবাসি। আবার আলো চিৎকার করে ওঠে, না না না না আমি বেশি ভালোবাসি। আমি দুই বোনকে আদর করে থামাতে থামাতে বলি, আমিও তোমাদের বড্ড ভালোবাসি মা। বলতে বলতে হঠাৎ তাঁর কথা থেমে যায়, তিনি হুড়মুড় করে উঠে ওয়াশরুমে ছুটে যান। আমি অবাক হয়ে তাঁর ফিরে আসার অপেক্ষায় বসে থাকি।

0: কিছুক্ষণ পর তিনি ফিরে আসেন। বোঝা যায় চোখে মুখে জলের ঝাপটা দিয়ে এসেছেন, জল দিয়ে জল আড়াল করতে চাইছেন। মনে হচ্ছে তিনি যেন আর স্বাভাবিক নেই। আমি বললাম, আপনার কি শরীর খারাপ লাগছে? তাহলে আজ বাদ দিন, অন্য দিন আসি। তিনি হাত নেড়ে আমাকে বসার ইঙ্গিত করলেন, তারপর জোরে জোরে দম নিয়ে একটু থিতু হয়ে বললেন, এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। আমি প্রতিদিন বাচ্চা দুটোর কাছে যাই, গল্প করি আর অপেক্ষা করি কখন তাদের জন্য একটা বাড়ি খুঁজে পাব। তারপর একদিন আলো আর মালার কথা বলতে বলতে হঠাৎ তিনি থেমে যান, তার চোখ শূন্য, কি যেন খোঁজে। তারপর তা নেমে আসে আমার চোখ বরাবর। কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থেকে তিনি বললেন, তারপর একদিন স্টেশনে গিয়ে দেখি বাচ্চা দুটো নেই।
1: যদি

আমি চরম বিস্ময় নিয়ে তাকে প্রশ্ন করলাম, কি আলোয়ার মালা নেই? নেই মানে গেল কোথায়? তার উচ্চারিত শব্দগুলো যেন তীব্র বেদনার গোলা হয়ে ছুটে এলো আমার দিকে। না নেই, আগের দিন কারা যেন বাচ্চা দুটোকে তুলে নিয়ে গেছে। তাদের বাবা মা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, মারপিট করে তাদের ফেলে দেওয়া হয়েছে। তারপর বাবা মা দুজনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে, আর আমি ছুটেছি সাহায্যের জন্য। যদিও কেউ তেমন সাহায্য করেনি, কার দায় পড়েছে সর্বহারা অসহায় বাচ্চা দুটোকে খুঁজে বের করার? আমি এর কাছে যাই, ওর কাছে যাই, কেউ কিছুই বলেন না, করেন না, সারাদিন নিজেই খুঁজি। রিক্সা করে মাইকে অ্যানাউন্সমেন্ট করি, কোথাও নেই। মাঝরাতে আমি টলতে টলতে বাড়ি ফিরলাম, ঘরে ঢুকেই ধপাস করে বসে পড়লাম, তারপর আর কিছু মনে নেই। হাসপাতাল থেকে ছাড়া পেলাম দুদিন পরে, প্রেসারের সমস্যা হয়েছিল। ডাক্তারের পরামর্শ মতো বাড়িতে বিশ্রামে থাকলাম কিছুদিন, কিন্তু বিশ্রাম আমার হয় না, মন কেবল ছটফট করে, আর সামনে শুধু আলো আর মালা। তাদের জন্য আমার বুক ফেটে যায়, আমি হু হু করে কাঁদি। বলতে বলতে তিনি আর পারলেন না, বুকের ভেতর আটকে থাকা তীব্র শোক যেন ভিমকি দিয়ে পেরিয়ে এলো। আমি তার হাত ধরে বললাম, থাক, আপনাকে আর বলতে হবে না। তিনি হাত ঝাপটায় আবার আমাকে থামিয়ে দিলেন। তারপর লেখাপড়ার কফি কর্নারে এক অদ্ভুত নির্জনতা নেমে এলো। আমরা দুজনই কেউ কোনো কথা বলছি না। তিনি আনমনে নিজের পায়ের দিকে তাকিয়ে আছেন। এভাবে যেন কেটে গেল অনেকটা সময়। তারপর নির্জনতা ভেঙে তিনিই বললেন, আলো আর মালার স্মৃতিতেই আমি প্রায় অসাধ্য সাধনের একটা শপথ নিয়েছি, ঠিক করেছি একটিও ঠিকানাহীন কন্যা শিশুকে আমি হারাতে দেব না, হারতে দেব না। আর তাই তাদের আশ্রয়ের জন্য একটা ঠিকানা গড়ে তুলেছি, সেটিই হবে শত শত আপনজন হারা কন্যার নিজের বাড়ি। যখন তারা হাসবে আমিও হাসব, যখন তারা কাঁদবে আমিও কাঁদব। সাধারণ কিন্তু অসাধারণ মানুষটির দিকে আবারও নত হতে হল, নত হতে হয় বারবার। একজন আলো, একজন মালা, হাজার হাজার আলো আর মালার ঠাঁই করে দিল। তিনি তো কেবল নিমিত্ত মাত্র।

অন্তহীন প্রেমের ধারা বইল আজ মনে, হারিয়ে যাওয়ার বার্তা প্রভাত কুসুম বনে। লিখছেন সুখেন্দু ঘোষ শান্তিনিকেতন থেকে। সুপ্রভাত দাদা ভাই, আজকের চিরন্তনীর গল্প সত্যি মন ছুঁয়ে গেল, গানগুলিও অসাধারণ। লিখছেন মাধবী শীল হুগলি থেকে। অনঙ্গমোহন রায় পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আলো আর মালার গল্প মনকে খুব কাঁদায়, এমন গল্প

প্রতিদিনই শুনতে চাই চিরন্তনীতে। সৌম, তোমার বাচনভঙ্গি আর গান নির্বাচন মনকে খুব দোলা দেয়। চিরন্তনী অনুষ্ঠানটি সবাই যেন মন দিয়ে শোনে, এই অনুরোধ রাখি। শ্রী নিখিল রাউত ও শ্রীমতী মায়া রাউত লিখছেন কাছাড়িপাড়া থেকে। আমি আলো আর মালার করুণ কাহিনী শুনছি। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে মাটিতে। চিরন্তনী শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তার পরের মেসেজটি লিখছেন নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে। আমাদের এই শেওড়াফুলি স্টেশনে আছে এই ছোট্ট ছোট্ট পরিবার। তাদের বাবা মায়েরা কাজের জন্য কোথাও চলে যায় আর বাচ্চাগুলো নিজের মনে খেলা করে। আমাদের মধ্যে অনেকেই কিছু না কিছু কিনে দেয়, তবে আমাদের এখানে কোনো অনুষ্ঠানে কিছু খাবার বেঁচে গেলে এদের যত্ন সহকারে খেতে দেয়। আজ আলো ও মালাদের গল্প শুনতে শুনতে তাদের কথা মনে পড়ে গেল। প্রিয় চিরন্তনী, রবিবারের স্নিগ্ধ সকালে এক অপূর্ব চিরন্তনী অনুষ্ঠান শুনছি, মন ছুঁয়ে গেল। গান শুনে আর গল্পের মধ্যে পাওয়া গেল এক চিরন্তনী সম্পর্কের দৃঢ় বন্ধন। ভালো থাকুন মালা আর আলো। লিখছেন মানসী সামন্ত হাওড়া থেকে। ধীরেন বসু মেদিনীপুর থেকে লিখছেন, আজকের গান ও গল্প বেশ অন্যরকম লাগছে শুনছি। নিরঞ্জন সাউ বিশপুর থেকে লিখছেন, আজ চিরন্তনী গল্প এমন কেন হলো? আচ্ছা, আজ আমি মর্নিং ওয়াকের সাথে চিরন্তনী শুনছি। চিরন্তনী শুনতে আমার খুবই ভালো লাগে। ভালো থাকবেন দাদা ভাই। মোহাম্মদ আকবর মোল্লা মহারাষ্ট্র থেকে শুনছেন আমাদের। দেবাশিস মণ্ডল লিখছেন, সুপ্রভাত দাদা, আজকে অনেক দিন পর চিরন্তনীর আসরে বার্তা পাঠালাম। নিয়মিত শুনি কিন্তু বার্তা পাঠানো হয়ে ওঠে না। সুপ্রভাত দাদা, গল্পটি ভালো লাগলো, চিরন্তনীর জন্য আবারও অপেক্ষা। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখছেন। অরিজিৎ দাস অধিকারী শুনছেন আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি তার ভালো লাগার কথা জানিয়েছেন। চিরন্তনী অনুষ্ঠান আপনাদের পরিচালনার অপেক্ষায় থাকি। আজকেও গান আর শিক্ষামূলক গল্পের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন পরমেশ্বরের কাছে, এই প্রার্থনা করি। প্রবাল শর্মা অধিকারী ছত্তিশগড় থেকে লিখেছেন, শুভ সকাল দাদা ভাই, আজও আছি চিরন্তনীর গান ও গল্প শোনার জন্য। শর্মিষ্ঠা মুখার্জির লিখছেন সাঁকড়াইল হাওড়া থেকে। সুপ্রভাত দাদা, চিরন্তনীর গল্পগুলো শুনতে এলাম, গল্প থেকে কিছু শিখতে এলাম, সুন্দর সুন্দর গানও ভালো লাগছে, লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে। শ্রবণ সাথী সৌম্য সুপ্রভাত, যুগে যুগে জীবনকে দিশা দেয় শাশ্বত বাণী, গল্প গানে সেই কথাই বলে প্রভাতী এই চিরন্তনী। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন। শুভ সকাল দাদা ভাই, ভালো ভালো গান ও সুন্দর গল্প শোনার অপেক্ষায় রইলাম। অজিত কুমার আদক লিখছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। জগৎপুর খানাকুল হুগলি থেকে লিখছেন কালীকৃষ্ণ মান্না। লিখছেন, যে নামেই ডাকি না কেন সবাই আমরা প্রণাম জানাই প্রকাশ্য বা প্রকাশ্যে বা মনে মনে। জানি তুমি চিরন্তনী, শোনাবে আজ মনোমুগ্ধকর গান ও গল্পগাথা। সুপ্রভাত দাদা, আপনাকে ও সকল শ্রোতাদের জানাই প্রভাতী শুভেচ্ছা। আলো ও মালার গল্প অন্তরে অন্তরে উপলব্ধি করলাম, খুব ভালো লাগলো, লিখছেন সোমেন সরকার যাদবপুর থেকে। কমলেন্দু দাস শিলিগুড়ি।

থেকে লিখছেন, শুভ সকাল দাদা ভাই, খুব ভালো লাগলো আলো আর মালার গল্প। আজকের আলো মালার গল্প শুনতে শুনতে কাশি পাচ্ছে কেন, আসলে আমার শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু আপনাদের টানে গল্প শোনাতে এলাম, আর গান শোনাতে তো ভালোই লাগে। লিখছেন প্রফুল্ল সিংহ দার্জিলিং থেকে। তারপরে আর কে কে লিখেছেন দেখা যাক, হাওড়া থেকে রঞ্জন, আজ আবার কাজের চাপ, তাও বসলাম চিরন্তনী শুনতে। তারপরের মেসেজটি আগরপাড়া থেকে পাঠিয়েছেন অসীম কুমার মিত্র, লিখছেন চিরন্তনী সকল শ্রোতা বন্ধুকে জানাই শুভেচ্ছা, গল্প আর গানের পরিবেশনা মন ভরে যাচ্ছে বেশ। তারপরে রাজবন্ধু লিখছেন শর্ষুনা থেকে, চিরন্তনীর গান গল্প ভালো লাগছে। তারপরের মেসেজটি পাঠিয়েছেন সোনালি ঘোষ নদিয়া থেকে, লিখছেন চিরন্তনীর গল্পটা মন ছুঁয়ে গেল, খুব ভালো লাগলো। আসলে আমাদেরও খুব ভালো লাগে যখন আমাদের এই প্রচেষ্টা আপনাদের মন ছুঁয়ে যায়, কিছু না কিছু আমরাও শিখতে পারি। এই আসর তো শুধুমাত্র শেখানোর আসর নয়, যে গল্পগুলো আমরা পড়ি, যে গল্পগুলো আমরা শোনাই বা যে গানগুলো আমরা শোনাই, সেই সুর থেকে সেই কথা থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে। যদি শিখতে চাই, যদি শিখতে পারি, সেই প্রয়াস থেকেই আমাদের এই আসরে বারবার ফিরে আসা। আজকের মতন চিরন্তনীর আসর থেকে।

0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுஃபலா மலயஜ சீதலா.

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 17ই মে 2026, রবিবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 43 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে 30

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নদী ও উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা মাছ ধরতে যান, পশ্চিমবঙ্গের সেই সমস্ত মৎস্যজীবী বন্ধুদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কোনো আগাম সতর্কবার্তা নেই।

পরোপকারের হীন আত্মপ্রসাদ লাভের জন্য নয়, পতিত জাতির উদ্ধারের অহংকারের জন্য নয়, কর্মকর্তৃত্বের আত্মম্ভরী জ্ঞান হইতে নয়, আমরা আমাদের মিলিত শক্তির দ্বারা, সমবেত চেষ্টার দ্বারা যে সেবাব্রত উদযাপন করব তা শুধু নিজেদের মনুষ্যত্বের বিকাশের সাধনের জন্য, আত্মবিস্তৃত পুরুষ সিংহের জাগরণের জন্য, মথিত নরনারায়ণের উদ্বোধনের জন্য। অনাদিকাল হতে ভারতবর্ষের যে মহান আদর্শ পরসেবাব্রতে প্রারব্ধ হয়েছে, তা এই সেবাব্রতেই উদযাপিত হয়ে আমাদের সিদ্ধির পথে অগ্রসর করে দেবে। অমৃতের দানের আশায় আমরা থাকব নিশ্চেষ্ট হয়ে নয়, অদৃষ্টবাদীর মতো নয়, দুর্বল পরমুখাপেক্ষীর মতো নয়। আমরা আমাদের স্বাধীন আত্মস্বতন্ত্র কর্মঠ শত শত অনুষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে সদা জাগ্রত থাকব। সমগ্র বাংলায় এই রূপ অসংখ্য কর্মকেন্দ্র স্থাপন করতে হবে। যেখানে কোনো কর্মকেন্দ্র নাই, সেখানে উৎসাহী কর্মী দলকে সঙ্গবদ্ধ করে নতুন কর্ম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। যে সকল স্থানে কর্মকেন্দ্র পূর্ব হতে জাগ্রত অথবা মৃতপ্রায় হয়ে রয়েছে, সেসবগুলিকে বর্তমানের কর্মোপযোগী করে নতুন প্রেরণা দিয়ে নতুন আদর্শে সঞ্জীবিত করে একটি বিরাট কর্মকেন্দ্রের অঙ্গীভূত করতে হবে। আমাদের আদর্শ যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়, তাহলে নানাভাবে বিস্তৃত ও বিক্ষিপ্ত সকল কর্মকেন্দ্রের মধ্যে একই দুর্লঙ্ঘ অনিবার্য শক্তি আমাদের সমস্ত কর্মসাধনাকে সেই একই পরম লক্ষ্যের দিকে নিয়ে যাবে। এই রূপে আমরা এক হইতে বহুতে এবং বহু হইতে একের মধ্যে একটা সহজ সরল স্বাভাবিক সংযোগের সৃষ্টি করে আমাদের সাধনার ক্ষেত্রকে আন্তরিক ঔদার্যের দ্বারা সর্বজনগ্রাহ্য এবং সকলের পক্ষে সুলভ করে আমাদের কর্মবাহুল্যের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বিধান করতে পারব। সেখানে রাজনৈতিক মতদ্বৈধের কোনো স্থান থাকবে না, সমাজ পদ্ধতির কোনো বিশিষ্ট আচার অনুষ্ঠানকে গোড়ামির দ্বারা বড় করে দেখা হবে না, বিভিন্ন ধর্মের পার্থক্য কোনো বাধা সৃষ্টি করবে না। সেখানে সমস্ত দেশবাসী জাতি ধর্ম নির্বিশেষে একই আদর্শ অনুসরণ করে একই লক্ষ্যে একই পথে আপন আপন মনুষ্যত্বকে পাথেয় রূপে গ্রহণ করে আমরণ চলতে থাকবে। জনশিক্ষার বহুল প্রচার দ্বারা দেশের আত্মমর্যাদা বৃদ্ধি জাগিয়ে তুলতে হবে, নষ্ট শিল্পের পুনরুদ্ধার করে তাকে গড়ে তুলতে হবে, ধ্বংসোন্মুখ পল্লী সমূহের সংস্কার দ্বারা দেশের লুপ্ত সৌন্দর্যকে ফিরিয়ে আনতে হবে। এইসব বিভিন্ন কর্মের ভার আমাদের কর্মকেন্দ্রগুলিকেই গ্রহণ করতে হবে। আমাদের কর্মকেন্দ্র ক্ষুদ্রই হোক আর বিরাটই হোক, যেখানে সহকর্মীর সহায়তা সমানুভূতি ও কর্মকুশলতার অভাব, সেখানে কোনো কাজে সাফল্য লাভ করা যায় না। যেখানে সুখ দুঃখের ভাগাভাগি আছে, হাসি কান্নার অংশ হিসাব আছে, সেখানে সাহচর্য অযাচিতভাবে এসে উপস্থিত হয়, সেখানে সকল কর্ম সফলতার গৌরবে উজ্জ্বল হয়ে ওঠে। যে কাজে সাধারণের হৃদয় বিনিয়োগ হয়, তা অসাধ্য হলেও সমবেত ইচ্ছা শক্তি ও প্রেরণার বলে সহজ সাধ্য হয়ে পড়ে। আন্তরিকতাবিহীন অনুষ্ঠান বিধাতার অভিশাপে দুষ্ট, কাজেই আত্মনাম ঘোষণার চেষ্টার মধ্যে কর্মজীবনের শ্রেষ্ঠত্ব নাই, বাহ্যাড়ম্বরপূর্ণ কাজের মধ্যে সার্থকতা নাই। তাই বলি

আমাদের হৃদয়ে দিয়ে কাজ করতে হবে, ছুতমার্গ পরিহার করে, অস্পৃশ্যতা ভূতকে ঝেড়ে ফেলে সবাইকে আপনার বলে আলিঙ্গন করতে হবে। মনকে ফাঁকি দিলে চলবে না, বিবেকের গলা টিপে ধরলে কুকর্ম আরো জোর গলায় প্রচারিত হবে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন বৈরাগী ও নাট ভৈরব রাগে খেয়াল পরিবেশন করবেন বিদুষী পূরবী মুখোপাধ্যায়।

বৈরাগী ও নট ভৈরব রাগে খেয়াল শুনলেন বিদুষী পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠে। প্রথম আলো অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: পরবর্তী ঘোষণা।

0: আকাশবাণী খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আজ সুইডেন যাচ্ছেন। নিট ইউজি 2026-এর জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। দেশের 14-18 বছর বয়সীদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার উদ্বেগ প্রকাশ করেছে। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশীয় জুটির মুখোমুখি হবেন। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেদারল্যান্ডসের সংস্থা ASML এবং টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ায় ভারত শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করবে। নেদারল্যান্ডসের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের দক্ষতার প্রতি এটি বিশ্বের আস্থার প্রতিফলন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে ভারত ইউরোপ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ASML এবং টাটার মধ্যে হওয়া চুক্তি দুটি প্রধান গণতান্ত্রিক এবং দায়িত্বশীল বিশ্বশক্তির মধ্যে যুগান্তকারী সমঝোতা। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ভারতে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করেছে বলে উল্লেখ করে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে ভারতেই নকশা ও উদ্ভাবনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। দুদেশের মধ্যে দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এনে দিয়েছে। পাশাপাশি তিনি শিল্পপতিদের ভারতে বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি করার আহ্বান জানান।
1: 21वीं सदी का भारत अवसरों की भूमि है। भारत टेक्नोलॉजी ड्रिवन भी है और ह्यूमैनिटी ड्रिवन भी है। भारत जितना एंशियंट है उतना ही मॉडर्न बन रहा है और विकसित भारत की जर्नी में भागीदारी का भी है। मैं नेदरलैंड्स में भारतीय समुदाय के सभी साथियों से कहूंगा, आप भारत में ज्यादा से ज्यादा सहयोग बढ़ाएं, इससे भारत का सामर्थ्य भी बढ़ेगा और आपके इन्वेस्टमेंट पर रिटर्न भी ज्यादा मिलेगा।
0: উল্লেখ্য, ASML এর সঙ্গে চুক্তির ফলে গুজরাটের ঢোলেরায় টাটা ইলেকট্রনিক্সের নির্মীয়মান 300 মিলিমিটারের সেমিকন্ডাক্টর হাব বা চিপ তৈরিতে প্রযুক্তিগত সাহায্য করবে ASML। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইলফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ এবং জলবায়ু সম্পর্কিত কার্যকলাপের জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বাণিজ্যের নতুন নতুন সম্ভাবনার দিক উন্মোচন করবেন। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। এই বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ছাড়াও বিভিন্ন ইউরোপীয় দেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির পর প্রধানমন্ত্রী মোদীর এটি প্রথম ইউরোপ সফর। 2015

1975 সালে ভারত সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল 775 কোটি মার্কিন ডলার। ভারতে সুইডেনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ গত 25 বছরে বেড়ে দাঁড়িয়েছে 282 কোটি 50 লক্ষ মার্কিন ডলার। জাতীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের বোটানি শিক্ষিকা। সিবিআই সূত্রে জানা গেছে, তিনি নিট ইউজি 2026 পরীক্ষার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে তাঁকে একজন বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার কাছে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যার প্রশ্নপত্রগুলির অ্যাক্সেস ছিল। পুনেতে নিজের বাসভবনে শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ক্লাসের আয়োজন করেছিলেন তিনি। এই মামলায় এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, আহলিয়ানগর থেকে মোট 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 5 জন অভিযুক্তকে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত 24 ঘন্টায় সিবিআই সারা দেশের 6টি ভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু আপত্তিকর নথিপত্র, ল্যাপটপ, ব্যাংক স্টেটমেন্ট ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। দিল্লির একটি আদালত গতকাল ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস মামলার অপর অভিযুক্ত পিভি কুলকার্নি এবং আর এক অভিযুক্ত মনীষা ওয়াঘমারেকে 10 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। সিবিআই এর বিশেষ আদালতের বিচারক অজয় গুপ্ত এই নির্দেশ দেন। এর আগে তদন্তকারী সংস্থাটি আদালতে জানায় যে পরবর্তী তদন্তের স্বার্থে এই দুজনকে জাতীয় রাজধানীর বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন এবং এই ঘটনার নেপথ্যে থাকা বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টিও খতিয়ে দেখা আবশ্যক। শিক্ষামন্ত্রক দেশে স্কুলছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে জাতীয় মুক্ত বিদ্যালয়ে প্রস্তাবিত নতুন একটি উদ্যোগ নিয়ে বৈঠকে পর্যালোচনা হয়। শ্রী কুমার বৈঠক চলাকালীন একটি তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছে। তিনি আরও জানান, 14 থেকে 18 বছর বয়সসীমার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে। সচিব জানান, আর্থিক অনটন, পারিবারিক দায়বদ্ধতা এবং জীবিকা সংক্রান্ত চ্যালেঞ্জের জন্যই ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষার পড়াশোনা বাধ্যতামূলক করেছে দ্য সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ওই 3টি ভাষার মধ্যে কম করে 2টি ভারতীয় ভাষা হতে হবে। 2020 নতুন জাতীয় শিক্ষানীতি ও 2023 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে। তবে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় 3য় ভাষার পরীক্ষা নেওয়া হবে না বলেও সিবিএসই জানিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মহারাষ্ট্রে অপারেশন অন্তিম প্রহরের অধীনে গড়চিরোলি পুলিশ ও সিআরপিএফ 8 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। 5 মাওবাদী আত্মসমর্পণ করেছেন। অভিযানে এলএমজি, AK-47, SLR, ইনসাস রাইফেল সহ 51টি আগ্নেয়াস্ত্র এবং 65,34,000 টাকা উদ্ধার হয়েছে। এর আগে মহারাষ্ট্র সরকার গ্রেপ্তার হওয়া মাওবাদীদের জন্য মোট 64,00,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল। পুলিশ জানিয়েছে, ধারাবাহিক মাওবাদ বিরোধী অভিযান, পুনর্বাসন নীতি এবং লুকিয়ে থাকা জীবনের প্রতি হতাশার কারণেই আত্মসমর্পণের ঘটনা ঘটছে। সিন্ধু জলচুক্তি সংক্রান্ত কোর্ট অফ আর্বিট্রেশন সালিসি আদালতের আরও একটি রায় ভারত আবারও প্রত্যাখ্যান করেছে। অবৈধভাবে গঠিত কোর্ট অফ আর্বিট্রেশনের আগের রায়গুলিও ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, সিন্ধু জলচুক্তি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যা সম্পর্কে একটি রায়ের পরিপূরক হিসাবে সর্বোচ্চ জলস্তর সংক্রান্ত আরও একটি রায় এই আদালত দিয়েছে, কিন্তু ভারত তথাকথিত আদালতের প্রতিষ্ঠাকেই কখনো স্বীকৃতি দেয়নি। ব্যাংককে আয়োজিত থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশিয়ার লিও রলি কার্নাডো এবং ড্যানিয়েল মার্কিন জুটির মুখোমুখি হবেন। গতকাল সেমিফাইনালে এই ভারতীয় জুটি মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্টবেঙ্গল আজ আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। দুটি দলই 11 ম্যাচে 22 পয়েন্ট করে সংগ্রহ করেছে। এই মুহূর্তে গোল পার্থক্যে ইস্টবেঙ্গল লীগ তালিকায় দ্বিতীয় ও মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে। ডার্বি ম্যাচ যে দল জিতবে তারা লীগ জয়ের কাছাকাছি পৌঁছে যাবে। এদিকে এই ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ ঘিরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ক্রিকেটের

মৃত্যু হয়েছে এবং আরও 1303 জন রোগীর মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই নিয়ে হাম এবং হামের মতো অন্যান্য রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 451। গত 15 মার্চ থেকে 63,030 শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রীরা মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে কোন ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ হয়েছেন বলে বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে। গত 15 মে শেষ হওয়া নতুন দিল্লিতে আয়োজিত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠকে মধ্যপ্রাচ্য নিয়ে স্পষ্ট মতভেদের কারণেই কোনো যৌথ বিবৃতি জারি করা সম্ভব হয়নি। এর আগে গত এপ্রিলে এই দেশগুলির উপ বিদেশ মন্ত্রী এবং বিশেষ দূতদের নিয়ে দুদিনের বৈঠকও ব্যর্থ হয়েছিল। জামাত আমির মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তির রাজনীতিকরণ নিয়ে সমালোচনা করে বলেছে এ ব্যাপারে তাদের অন্ধকারে রাখা হয়েছিল। ডেইলি অবজারভার এ খবর দিয়েছে। জামাতে ইসলামী আমির এবং বিরোধী দলনেতা ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সময় হওয়া মার্কিন বাংলাদেশ বাণিজ্য সমঝোতা সম্পর্কে তার দলের আগে থেকে কোনো ধারণা ছিল না। তিনি তার দলের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন বর্তমান প্রশাসন বিষয়টি নিয়ে রাজনীতি করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সরবরাহে ব্যাঘাত ঘটায় ভারত জ্বালানির দাম বাড়িয়েছে। ডেইলি সানের খবরে প্রকাশ, ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি গত শুক্রবার পেট্রোল এবং ডিজেলের দাম 3% বেশি বৃদ্ধি করেছে। ইরান যুদ্ধের জেরে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় অর্থনীতির ওপর চাপ কমাতেই কোম্পানিগুলির এই সিদ্ধান্ত। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ভারত তেলের দাম বাড়াল। ওয়াশিংটন বৈঠক শেষে ইসরায়েল এবং লেবানন যুদ্ধবিরতি আরও 45 দিনের জন্য বৃদ্ধি করতে সম্মত হয়েছে। ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে। দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত হেজবোল্লা গোষ্ঠী এবং ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে আয়োজিত দুদিনের ওয়াশিংটন বৈঠক গত শুক্রবার শেষ হয়েছে। আগামীতে ফের দুপক্ষ বৈঠকে বসবে বলে স্থির হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্বঘোষিত সুরক্ষা বলয়ের দখল নিয়ে অচল অবস্থা কাটাতে দুপক্ষের মধ্যে আসন্ন বৈঠক সদর্থক ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। ঢাকা থেকে এই খবর পাঠিয়েছেন প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা নভলসং পারমার। শুনলেন বাংলাদেশ প্রেস রিভিউ।

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মাছ চাষের খুঁটিনাটি। এ বিষয়ে বলছেন ডক্টর স্বাগত ঘোষ, বিভাগীয় প্রধান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, সোনারপুর, আড়াপাঁচ।
2: মাছ চাষের খুঁটিনাটি অবশ্যই সকল চাষি ভাইদের জানা দরকার। তার মধ্যে প্রধান যেটা জানা উচিত সেটা হচ্ছে যে প্রথমে মাছ কিভাবে আমরা চাষ করব, সেটা যদি বিজ্ঞানসম্মত উপায়ে হয় তবেই সে কিছু লাভ করে উঠতে পারবে। কেন, এই মাছ চাষ যখন আমরা শুরু করব তার আগেই কিন্তু আমাদের প্রায় 60% কাজ হয়ে যায় শুধুমাত্র পুকুর প্রস্তুতির উপরে। তো পুকুর প্রস্তুতি করতে গেলে আমাদের কি করা দরকার, পুকুর প্রস্তুতি করার উপরে সবার আগে আমরা পুকুরের মাটিটা ভালো করে শুকিয়ে ফেলব। যদি এইটা সম্ভব না হয়ে থাকে তাহলে পুকুরের জলটাকে আমরা পরীক্ষা করব, মাটি শুকিয়ে ফেলব। কি করে বুঝবো মাটি শুকিয়েছে? মাটি শুকিয়েছে আমরা দেখতে পারবো যে

0: কুড়ে মাটিগুলো ফেটে ফেটে যাবে। এবার যখন মাটিগুলো ফেটে ফেটে যাবে তখন আমরা কি করব, এই পুকুরের মাটিগুলোকে আমরা একটুখানি কালেকশন করে যদি কোনো নিকটস্থ ল্যাবরেটরিতে বা কৃষি বিজ্ঞান কেন্দ্রে দেওয়া হয় তারা কিন্তু মাটিটা পরীক্ষা করে দিতে পারে এবং তারপরে আমরা সেইভাবে পুকুর প্রস্তুতি করা স্টার্ট করব। এরপরে আমরা জল ঢোকালাম, জল যদি আমরা দিলাম, জলটায় যদি আমরা জীবাণু নাশ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব সহজে মহুয়া খোল এখন অনেক দাম বেড়ে গেছে এবং না দিলেও ব্লিচিং পাউডারের পরিমাণ যদি আমরা বিঘাপতি 25-30 কিলো যদি ব্লিচিং পাউডার যদি আমরা দিই তাহলে কিন্তু আমাদের পুরো জলটা কিন্তু একদম স্টেরিলাইজড হয়ে যাবে। তারপরে আমরা কিন্তু খুব ইজিলি এবং কম খরচে পুকুরটার জলটাকে পরিষ্কার করে ফেলতে পারব। এরপরে আমরা ঠিক যখন মোটামুটি 15-18 দিনের মাথায় যদি আমরা তারপরে আস্তে আস্তে ওখানে বিভিন্ন রকম পুকুরে জৈব বা অজৈব বা আমাদের যে মাছ চাষের এখন জুস তৈরি করা হয় বিভিন্ন প্রকারের অর্গানিক ম্যাটার দিয়ে যদি আমরা পুকুরের জুস তৈরি করে যদি দিই তাহলে প্ল্যাংটন প্রচুর পরিমাণে পাব এবং সেখানে বিঘাপতি 1200-1500 মাছ আমরা ছাড়তে পারি বড় মাছ পালনের জন্য। এরপরে আমাদের দেখতে হবে যাতে কিনা জলের নিচে কোন রকম গ্যাস তৈরি যাতে না হয়, এটা কিন্তু মাছ চাষে মরক লাগার আর একটা কারণ। আমরা ভাবি কি যত বেশি খাবার দেব তত বেশি মাছ বাড়বে, এই কথাটা কিন্তু একদমই নয়। আমরা মোটামুটি বিঘাপতি 2-3% খাবার দিতে পারি, তার বেশি খাবার একদমই আমরা দিতে পারবো না, দিলে কিন্তু সেই খাবার মাছ খাবে না, জলের নিচে গিয়ে জমবে এবং অ্যামোনিয়া বা অন্যান্য বিষাক্ত গ্যাস তৈরি করবে। তো এইটা মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে এবং যদি এই রকম পরিস্থিতি দেখা যায় আমরা বুঝবো কি করে, মাছ কিন্তু পুকুরের উপরে খাবি খাবে এবং পাড়ের ধারে চলে আসবে। তো এই ইনসিডেন্ট গুলো দেখলেই আমরা বুঝতে পারবো এইটা আমাদের তৎকালীন কাটানোর জন্য আমাদের কি করতে হবে, জিওলাইট জাতীয় ওষুধ প্রয়োগ করতে হবে অথবা পুকুরে হরা টানা দিতে হবে, এইটা করে আমরা কিছুটা পরিমাণ ইয়ে পেতে পারি। এছাড়া মাছকে যে আমরা খাবার দেব, খাবারে ওই মাছ আমরা কি মাছ চাষ করছি সেই মাছের কতটা প্রোটিন দরকার সেইটা দেখেই কিন্তু আমাদের মাছকে খাবার দিতে হবে। তৃতীয় হচ্ছে পুকুরে যাতে মাছের রোগ না হয়, মাছের উকুন লাগে, এইটাই লাগে কিভাবে, মেনলি লাগে একটা সংক্রমণের জন্য, এই সংক্রমণ যাতে না হয় তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে আমরা যে মেন সংক্রমণটা হয় সেটা হচ্ছে জাল টানা থেকে। যখনই আপনারা পুকুরে প্রতি মাসে দুবার করে জাল টানা করা দরকার, এই জাল টানা করা যখন আপনারা শুরু করবেন তখন জালটাকে যেন আমরা বিশুদ্ধিকরণ করে নিই, মাছ যখন ছাড়ছি সেটাকে যেন বিশুদ্ধিকরণ করে নেওয়া হয় এবং যে জেলেরা যখন নামবে তারাও যাতে একটু নিজেদের শোধন করে নামে, কিছুই না একটু লবণ জল এবং একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি ভেজানো জল যদি তারা ওই নেটটাকে যদি 20 মিনিট ভালো করে ডুবিয়ে রাখে সব ধরনের জীবাণু ওখান থেকে মারা যাবে। এছাড়া কি আসতে পারে, না এছাড়াও আসতে পারে, কিভাবে আসতে পারে, পাখি অযথা পুকুর পাড়ে পাখি বসতে দেওয়া যাবে না, কাঁকড়া বা অন্যান্য প্রাণী যেন পুকুরে বেশি প্রবেশ না করে, এর জন্য আমরা বার্ড ফেন্সিং করতে পারি, কিছু সুতো আমরা পুকুরে আড়াআড়ি ভাবে যদি আমরা বেঁধে দিই তাহলে কিন্তু পাখিরা হাওয়ার জন্য সুতোটা কাঁপবে এবং পাখিরা সচরাচর নামবে না। এই টুকটাক খুঁটিনাটি ব্যাপারগুলো আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, নতুন নতুন জটিল রোগ আসছে সেগুলো থেকে নিজেদেরকে এবং নিজেদের মাছকে বাঁচিয়ে রাখতে হবে।
1: এতক্ষণ শুনলেন মাছ চাষের খুঁটিনাটি, এ বিষয়ে বললেন ড. স্বাগত ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন আপনাদের জানিয়ে দেব আজ অর্থাৎ 17ই মে রবিবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। কিছুক্ষণ বাদেই ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, আজকের গন্তব্য ভুরুঙ্গামারি, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, 8:30 কবিকণ্ঠে কবি রণজিৎ দাসের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা তনয়া বিশ্বাস, আজ শুনবেন সাক্ষাৎকারের প্রথম পর্ব, সকাল 9:00 ষোলো আনা বাঙালি, প্রাক্তন ফুটবলার বাবু মানির সাক্ষাৎকার গ্রহণে থাকবেন দীপঙ্কর গুহ, 9:30 মনের মতো গান উপস্থাপনায় শ্রেয়া দত্ত রায়, ভারতীয় সময় বেলা 10:30 ভক্তিগীতি পরিবেশন করবেন দেবযানী বন্দ্যোপাধ্যায়। 10:45

মিনিটে শুনবেন লোকগানের আসর। এগারোটায় অতিথি, জীবনানন্দ অনুষ্ঠান, এই বিষয়ে গৌতম মিত্রর সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনবেন সাক্ষাৎকারের প্রথম পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। বেলা 11:30টায় রম্যগীতি, দুপুর 12:00টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মৌলি চৌধুরী। 12:30 শুনবেন যাত্রাপালা, শেষ প্রদীপের আলো, রচনা শশধর নস্কর, পরিবেশনা সুর ছন্দম শিল্পী গোষ্ঠী। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান এবং দুপুর 2:30 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় বিকেল 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে আজ রসময়ী। বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনা জয়শ্রী ভৌমিক এবং অঙ্কিতা পাল। 4:35 ষোলো আনা বাঙালির পুনঃসম্প্রচার শুনতে পাবেন। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন তানিয়া বন্দ্যোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। ভারতীয় সময় সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, চিংড়ি চাষ লাভজনক করতে করণীয়, এই বিষয়ে ডক্টর দেবাশিস দের সঙ্গে কথা বলেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, আজকের বিষয় ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, আলোচনায় ডাক্তার স্বয়ম্ভু মুখোপাধ্যায়। সন্ধ্যা 7:00 বেতার নাটক লজ্জা, রচনা বুদ্ধদেব বসু, বেতার নাট্যরূপ দেবাশিস ঘোষ, প্রযোজনা জগন্নাথ বসু। 7:45 নান্দনিক, প্রবাদ প্রতিম নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণে থাকবেন স্পন্দন দাস। আজ শুনবেন সাক্ষাৎকারের দ্বিতীয় তথা শেষ পর্ব, অনুষ্ঠানটি সম্পাদনা সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন ধীমান চক্রবর্তী। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়, আজকের গ্রন্থ গণসঙ্গীত সংগ্রহ, সংকলন সুব্রত রুদ্র, উপস্থাপনা শ্রাবণী মুখোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহাগ রাগে খেয়াল পরিবেশন করবেন টুম্পা ভট্টাচার্য, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অপলক রায়চৌধুরী। 10:45 উপমহাদেশের কহাবর এবং ভারতীয় সময় রাত 11:00 প্রতিদিনের মতোই হারানো দিনের গান, আজ উপস্থাপনায় থাকবেন ধীমান চক্রবর্তী। রাত 12:00 মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজ অর্থাৎ 17 মে 2026 রবিবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। আজকের প্রথম শিল্পী স্বস্তি দাস বাউল।
1: হরি বলে

লোকগীতিটি শুনলেন পার্বতী দাস বাউলের কণ্ঠে। প্রথমে স্বস্তি দাস বাউল, তারপর পার্বতী দাস বাউলের কণ্ঠে, দুটি গান দিয়েই সাজানো ছিল আজকের এখনকার লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখনকার অনুষ্ঠান বাংলাদেশের দর্শনীয় স্থান, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। মে মাস বিদ্রোহের মাস, শ্রমিক আন্দোলনের মাস, সিপাহী বিদ্রোহের মাস। তাই আজ বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে যে জায়গা সম্পর্কে বলবো, সেই জায়গাটার নামে নস্টালজিয়া ভর করে আমাদের। কারণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একসময় প্রায়শই শোনা যেত জায়গাটার নাম। কোন জায়গা? জায়গাটার নাম হল ভুরুঙ্গামারি। ভুরুঙ্গামারি বাংলাদেশের ধরলা নদী তীরের কুড়িগ্রাম জেলার একটা উপজেলা। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই ভুরুঙ্গামারি জায়গাটা অনেক দিক থেকেই উল্লেখযোগ্য ও আকর্ষণীয়। কোন কোন দিক থেকে এক এক করে বলছি। ব্রিটিশ আমলে ঔপনিবেশিক

শাসন ব্যবস্থার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের মতোই এই ভুরুঙ্গামারি এলাকাতেও তীব্রভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়তেও ভুরুঙ্গামারির অসংখ্য মানুষ মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন। প্রধানত এই কারণেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রায়শই ভুরুঙ্গামারি নামটা শোনা যেত। ব্রিটিশ শাসনকালে ওপার বাংলার সঙ্গে এপার বাংলার কোচবিহারের সঙ্গে রেলপথে যোগাযোগ ছিল। তখন গীতালদহ হয়ে ট্রেন ভুরুঙ্গামারি, পাটেশ্বরী আর তারপর ধুবড়ী হয়ে আসামের দিকে চলে যেত, কিন্তু সেসব এখন অতীত। ভুরুঙ্গামারির সেই রেলপথ এখন আর নেই, এমনকি চেকপোস্টটাও নেই। তাহলে ভুরুঙ্গামারি নিয়ে কথা বলছি কেন? ভুরুঙ্গামারি নিয়ে কথা বলছি কারণ এপার ও ওপার দুই বাংলার স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে এই যে জায়গাটা একসময় ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, তা নিয়ে একটু আলোচনা হলে ক্ষতি কি বলুন। ভুরুঙ্গামারির নামকরণ নিয়ে কয়েকটা মত আছে। কারো কারো মতে মীর জুমলা একবার আসাম আক্রমণের উদ্দেশ্য নিয়ে ভুরুঙ্গামারিতে আসেন, তখন জায়গাটার এই নামকরণ ছিল না। যুদ্ধে এই অঞ্চলের মাটি রক্তে লাল হয়ে যাওয়ার জন্যই এখানকার নাম পরবর্তীকালে ভুরুঙ্গামারি হয়, এটা একটা মত। কিছুটা বিশ্বাসযোগ্য বটে, কারণ ভুরুঙ্গামারি থেকে 3 মাইল দূরে সোনাহার ব্রিজের কাছে মীর জুমলার আমলের একটা মসজিদ এখনো রয়েছে। কেউ কেউ আবার বলেন ছোট সাইজের রুই অর্থাৎ ভুরুঙ্গা এই অঞ্চলের জলাশয়গুলোতে একসময় নাকি প্রচুর পরিমাণে পাওয়া যেত, সেই থেকেই এখানকার এমন নামকরণ হয়েছে। এখনো এই অঞ্চলের অনেক মানুষ রুই জাতীয় মাছের ছোট সাইজকে ভুরুঙ্গা বলে থাকেন। ভুরুঙ্গামারি অঞ্চলের ইতিহাসে আছে নানান ভাঙা গড়া আর উত্থান পতনের কাহিনী। একসময় কামরূপ রাজ্য খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে তৈরি হয় কোচবিহার, উয়ারি, অহোম, কুকি, ত্রিপুরা ও আরাকান রাজ্য। তখন ভুরুঙ্গামারি পড়েছিল পশ্চিমবঙ্গের কোচবিহার রাজ্যে, কিন্তু বর্তমানে জায়গাটা ওপার বাংলার অন্তর্গত। আগেই উল্লেখ করলাম যে ভুরুঙ্গামারির মাটিতে রয়েছে বিদ্রোহের বীজ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব এই অঞ্চলের মানুষ মেনে নেয়নি বলেই বিদ্রোহ করেছিল। ব্রিটিশ কোম্পানির অনুগত দেবী সিং এই অঞ্চলে যখন দেওয়ান হয়ে আসে, তখন তার শোষণ আর অত্যাচারের ফলেই দেখা দিয়েছিল 76-এর মন্বন্তর। একদিকে ভুরুঙ্গামারির অসংখ্য নরনারী শিশু যেমন 76-এর মন্বন্তরে অনাহারে প্রাণ দিয়েছে, তেমনি এখানকার মানুষ অন্যায় অত্যাচার আর শোষণের হাত থেকে মুক্তির জন্যই হাতে তুলে নিয়েছিল অস্ত্র। সেই সমস্ত বিদ্রোহকে ইতিহাস বইয়ের পাতায় ফকির সন্ন্যাসী বিদ্রোহ, প্রজা বিদ্রোহ হিসেবে উল্লেখ করা হলেও সেগুলো তো আসলে ছিল মুক্তিকামী বাংলার মানুষের স্বাধীনতার লড়াই। কি বন্ধুরা, আমি ঠিক বলছি তো? তাই আজও ভুরুঙ্গামারির মাটিতে স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি অম্লান হয়ে রয়েছে। এমন এক স্থানকে তো বাংলাদেশের দর্শনীয় স্থান বলা যেতেই পারে, তাই তো বন্ধুরা? তবে শুধু ঐতিহাসিক কারণেই নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও ভুরুঙ্গামারি বেশ আকর্ষণীয়। ভুরুঙ্গামারির যেদিকেই চোখ যায় সেই দিকটাই ভীষণ আকর্ষণীয়, প্রাকৃতিক সৌন্দর্যে একেবারে ভরপুর। এখান থেকে হিমালয় পর্বত স্পষ্টভাবে দেখা যায়। ভুরুঙ্গামারিতে হিমালয় দর্শনের আকর্ষণ তো আছেই, তাছাড়াও সোনাহার ব্রিজও খুবই দৃষ্টিনন্দন, কারণ নদীর দুই তীরে চর জেগে উঠে হেমন্ত, শীত, বসন্ত ও গ্রীষ্মকালে বালি চিকচিক করে। স্বচক্ষে সে দৃশ্য দেখা সত্যিই খুব তৃপ্তিদায়ক। প্রকৃতির এই রূপরাজিতে বাড়তি পাওনা পিকনিক কর্নার,
হ্যাঁ।

0: টোনাহার ব্রিজে দূর দূরান্ত থেকে পিকনিক করতে বহু লোকজন যান। তাছাড়া ভুরুঙ্গামারি থেকে 14 মাইল উত্তরে ভারত সীমান্তে শালঝোড় আর একটা আকর্ষণীয় দর্শনীয় স্থান, কালজানি নদীর বিপরীত পাড়ে অবস্থিত এই শালঝোড় এলাকা, যেখানে রয়েছে বাবলা গাছের জঙ্গল। এই অঞ্চল থেকে হিমালয় পর্বত আরও ভালোভাবে দেখা যায়। কুড়িগ্রাম থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থিত এই ভুরুঙ্গামারি, যেখানে বাস, জিপ, রিক্সা সবকিছু করেই খুব সহজে যাওয়া যায়, আর যেখানে একই সঙ্গে জঙ্গল থেকে হিমালয় পর্বতের মনোহরণ দৃশ্য দেখা যায়, তেমন স্থান কি বাংলাদেশের দর্শনীয় স্থানের তালিকা থেকে বাদ পড়তে পারে? আমার তো মনে হয় না। আর সেটা মনে হয় না বলেই আজ আমি আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায় বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে শোনালাম ভুরুঙ্গামারির কথা। কেমন লাগলো আপনাদের আমাদের অবশ্যই জানাবেন, কিন্তু মেল করে। আমাদের মেল আইডি তো আপনাদের জানা, maitribondhu23@gmail.com। আবারও বলছি, maitribondhu maitribondhu23@gmail.com। তাছাড়া আমাদের আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজের আজকের এই অনুষ্ঠানের সংশ্লিষ্ট পোস্টেও মন্তব্য করে জানাতে পারেন আপনাদের মতামত। খেয়াল রাখবেন বন্ধুরা, আমাদের আকাশবাণী মৈত্রীর পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। আজ এই বলেই শেষ করছি বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠান। শুনতে থাকুন, সঙ্গে রাখুন আকাশবাণী মৈত্রী। মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে, অথবা নিউজ অন এয়ার অ্যাপ কিংবা গুগল লিংক থেকেও।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribondhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com।

আকাশবাণী খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে ভারতে শীঘ্রই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরুর ব্যাপারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিট ইউজি 2026 জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। CBSE আগামী 1 জুলাই থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষা পড়া বাধ্যতামূলক করেছে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স IPL ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিয়ে রেখেছে। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর

0: এটি এক ঐতিহাসিক মাইল ফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ এবং জলবায়ু সম্পর্কিত কার্যকলাপ নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হবে। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও বক্তব্য রাখবেন। এই বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ছাড়াও বিভিন্ন ইউরোপীয় দেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির পর প্রধানমন্ত্রী মোদীর এটি প্রথম ইউরোপ সফর। 2025 সালে ভারত সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল 775 কোটি মার্কিন ডলার। ভারতে সুইডেনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ গত 25 বছরে বেড়ে দাঁড়িয়েছে 282 কোটি 50 লক্ষ মার্কিন ডলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেদারল্যান্ডসের সংস্থা ASML এবং টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ায় ভারত শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করবে। নেদারল্যান্ডসের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলকে শক্তিশালী করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের দক্ষতার প্রতি এটি বিশ্বের আস্থার প্রতিফলন বলেও তিনি মন্তব্য করেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে ভারত ইউরোপ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ASML এবং টাটার মধ্যে হওয়া চুক্তি দুটি প্রধান গণতান্ত্রিক এবং দায়িত্বশীল বিশ্বশক্তির মধ্যে যুগান্তকারী সমঝোতা। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ভারতে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করেছে বলে উল্লেখ করে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে ভারতেই নকশা ও উদ্ভাবনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। দুদেশের মধ্যে দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এনে দিয়েছে। পাশাপাশি তিনি শিল্পপতিদের ভারতে বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি করারও আহ্বান জানান।
1: 21वीं सदी का भारत अवसरों की भूमि है। भारत टेक्नोलॉजी ड्रिवन भी है और ह्यूमैनिटी ड्रिवन भी है। भारत जितना एंशियंट है उतना ही मॉडर्न बन रहा है और विकसित भारत की जर्नी में भागीदारी का भी है। मैं नेदरलैंड्स में भारतीय समुदाय के सभी साथियों से कहूंगा, आप भारत में ज्यादा से ज्यादा सहयोग बढ़ाएं, इससे भारत का सामर्थ्य भी बढ़ेगा और आपके इन्वेस्टमेंट पर रिटर्न भी ज्यादा मिलेगा।
0: সিন্ধু জল চুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, এই আদালতের গত শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জল চুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মুখপাত্র আরও জানান, সিন্ধু জল চুক্তি রদ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা অপরিবর্তিত রয়েছে। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি গতকাল বেঙ্গালুরুতে বিভিন্ন রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন রাজ্য সফরের মাধ্যমে কমিটি আপত্তি ও সুপারিশ সংগ্রহ করছে। তিনি বলেন, একযোগে নির্বাচন করতে হলে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্ধারিত সময়ের আগেই ভাঙতে হতে পারে। পাশাপাশি দলত্যাগ বিরোধী আইন, অনাস্থা প্রস্তাব এবং রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত সমস্যারও সমাধান করতে হবে। মূল্যবান বিভিন্ন ধাতুর ওপর উচ্চহারে সীমাশুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বিধিনিষেধের আওতায় রূপো এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বিমানে ব্যবহৃত জ্বালানির ওপর ধার্য মূল্য সংযোজন কর বা ভ্যাট 25% থেকে কমিয়ে 7% করার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, বিমান পরিবহন ক্ষেত্রকে স্বস্তি প্রদান এবং পর্যটন ও পরিবহনকে উৎসাহিত করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্ব আরোপের সূত্র ধরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI নিট UG 2026 পরীক্ষায় জীববিদ্যার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের উদ্ভিদবিদ্যা শিক্ষিকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাকে একজন জীববিদ্যার প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। এই মামলায় অপর দুই অভিযুক্ত PV কুলকার্নি এবং মনীষা ওয়াগমারেকে দিল্লির একটি আদালত 10 দিনের CBI হেফাজতে পাঠিয়েছে। কুলকার্নি এবারে নিট পরীক্ষায় রসায়নের প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত ছিলেন। এই মামলায় অপর অভিযুক্ত ধনঞ্জয় লোখা

0: কাণ্ডে মনীষা ওয়াঘমারের কাছ থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন। এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং আহলিয়ানগর থেকে মোট 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষার পড়াশোনা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ওই 3টি ভাষার মধ্যে কম করে 2টি ভারতীয় ভাষা হতে হবে। 2020 নতুন জাতীয় শিক্ষানীতি ও 2023 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে। তবে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় তৃতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে না বলেও সিবিএসই জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে স্কুলে ইন্টারনাল পরীক্ষার ভিত্তিতেই এর মূল্যায়ন করা হবে, সার্টিফিকেটে সেটি উল্লেখ করা থাকবে। শিক্ষামন্ত্রক দেশে স্কুল ছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14-18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল এই নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে জাতীয় মুক্ত বিদ্যালয়ের প্রস্তাবিত নতুন একটি উদ্যোগ নিয়েও পর্যালোচনা হয়। শ্রী কুমার বৈঠক চলাকালীন একটি তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছয়। তিনি আরও জানান, 14-18 বছর বয়সসীমার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে। সচিব জানান, আর্থিক অনটন, পারিবারিক দায়বদ্ধতা এবং জীবিকা সংক্রান্ত চ্যালেঞ্জের জন্য ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে। মহারাষ্ট্রে অপারেশন অন্তিম প্রহারের অধীনে গড়চিরোলি পুলিশ ও সিআরপিএফ 8 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। 5 মাওবাদী আত্মসমর্পণ করেছে। অভিযানে এলএমজি, AK-47, SLR, ইনসাস রাইফেল সহ 51টি আগ্নেয়াস্ত্র এবং 65,34,000 টাকা উদ্ধার হয়েছে। ইটালিয়ান ওপেন টেনিসের ফাইনালে আজ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার ক্যাসপার রুডের বিরুদ্ধে খেলবেন। রোমের ক্যাম্পো সেন্ট্রালে সেমিফাইনালে গতকাল দানিল মেদভেদেভকে 6-2, 5-7, 6-4 গেমে হারিয়ে দেন সিনার। অন্য সেমিফাইনালে রুড ইটালির লুচিয়ানো দার্দেরিকে 6-1, 6-1 গেমে হারিয়ে ফাইনালে ওঠেন। ব্যাংককে আয়োজিত থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশিয়ার লিও রলি কার্নাডো এবং ড্যানিয়েল মার্কিন জুটির মুখোমুখি হবেন। গতকাল সেমিফাইনালে এই ভারতীয় জুটি মালয়েশীয় জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিইয়ে রেখেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে গতরাতে 248 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 218 রান তুলতে সমর্থ হয়। অধিনায়ক শুভমান গিল সর্বোচ্চ 85 রান করেন। এর আগে কলকাতা 20 ওভারে 2 উইকেট হারিয়ে 247 রান তোলেন। ফিন অ্যালেন 93 রান করেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। ধর্মশালায় খেলা শুরু হবে 3:30। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দিল্লিতে ম্যাচ শুরু 7:30। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্ট বেঙ্গল আজ ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 7:30। দুটি দলই 11 ম্যাচে 22 পয়েন্ট সংগ্রহ করেছে। এই মুহূর্তে গোল পার্থক্যে ইস্ট বেঙ্গল লীগ তালিকায় দ্বিতীয় ও মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে। আসছি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে ভারতে শীঘ্রই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরুর ব্যাপারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিট ইউজি 2026 জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রধান অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সকালের আড্ডা।

ভাগ করে নেব, যাতে আপনাদের মন আশার আলোয় আনন্দের অনুভূতিতে ভরে উঠবে, হাইপারটেনশন একটু হলেও কম হবে। আর তার সঙ্গে রোজ যেমন থাকে দৃষ্টিকোণ, জানা অজানা আবহাওয়ার খবর আর সুন্দর সুন্দর গান, সেসব তো থাকছেই। আর সঙ্গে কে আছি? আকাশবাণী মৈত্রীর পেজে পোস্টার দেখে নিশ্চয়ই জেনে গেছেন এতক্ষণে, তবে যারা খেয়াল করেননি তাদের জন্য বলি, আজ আপনাদের সঙ্গে আড্ডা দিতে সঙ্গে আছি আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। না, প্রথমেই এত কথা না বলে একটা মন ভালো করা, হৃদয় আলো করা সুন্দর গান শুনিয়ে দিই অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, গান শোনানোর আগে প্রসঙ্গক্রমে বলছিলাম না যে আপনারা হয়তো আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের আজকের বেশ কিছু অনুষ্ঠান সম্পর্কে অনেকেই জেনে গেছেন, যেমন নিয়মিত জেনে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভাবছেন কি এ আবার নতুন কথা কি হলো, কেন বলছে সব? সত্যি তো, আপনারা কোথায় অপেক্ষা করে বসে আছেন নতুন কিছু সকালের আড্ডায় শুনবেন বলে? তা নয়, অযথা জানা কথা আর চর্বিতে চর্বণ করে সময় নষ্ট করা কেন বাপু? না না বন্ধু, অত রাগ করারও কিন্তু কিছু হয়নি। সামাজিক মাধ্যমের কথা দিয়ে শুরু করলাম, কারণ আজ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ডে। আজকের এই দিবস পালনের উদ্দেশ্য হল ইন্টারনেট এবং অন্যান্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সমাজ এবং অর্থনীতিতে যে কতটা প্রভাব বিস্তার করতে পারে, কতটা কার্যকরী হতে পারে, সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আর আমাদের আপনাদের মধ্যে এই সেতুবন্ধন তো রয়েছেই, তাই না? তাই সবচেয়ে সহজ উদাহরণটা দিয়েই শুরু করলাম এই আর কি। এবছর অর্থাৎ 2026 সালে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ডের থিম বা প্রতিপাদ্য হল ডিজিটাল লাইফ লাইন্স।

সংযুক্ত বিশ্বে স্থিতিস্থাপকতা শক্তিশালীকরণ। কি কি কি বলছে, শুনতে খটমটো লাগলো। আচ্ছা বেশ, সহজ করে বললে দাঁড়ায়, সংকটকালে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য একটা শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো নির্মাণের ওপর আলোকপাত করা হবে আজকের এই বিশেষ দিনে। আর আপনাদের সঙ্গে আমরাও ঠিক সেটাই করার চেষ্টা করছি ইন্টারনেটের সাহায্য নিয়ে। কি করে, কেন, আপনারাও অনেকেই হয়তো নিউজ অন এআইআর অ্যাপ অথবা গুগল লিঙ্কের মাধ্যমেই তো এখন অনুষ্ঠান শুনছেন, তাই না? সেটাও কি ইন্টারনেট ছাড়া সম্ভব হতো বলুন। আচ্ছা, এই প্রসঙ্গে দুটো তথ্য একটু স্মরণ করে নিই। আপনাদের কারোর কি মনে পড়ছে ভারতে ইন্টারনেটের জনক কে? কেউ কেউ হয়তো মনে করতে পারছেন, কিন্তু সবাই বোধহয় নয়, তাই আমি বলে দিচ্ছি। ভারতে ইন্টারনেটের জনক হলেন ভারতীয় টেলিকম বিপ্লবের প্রাণপুরুষ বিএসএনএল এর প্রাক্তন চেয়ারম্যান বিজেন্দ্র কে সিঙ্গল। আর এই মুহূর্তে মানে 2026 সালে দাঁড়িয়ে ইন্টারনেট স্পিডে সব থেকে এগিয়ে আছে কোন দেশ জানেন? চৌঠা মে 2026-এ পাওয়া তথ্য অনুযায়ী, মানে একদম হাতে গরম খবর অনুযায়ী, সেই দেশটি হল সিঙ্গাপুর। সিঙ্গাপুরে বর্তমানে ইন্টারনেটের ডাউনলোডের গতি প্রতি সেকেন্ডে 408 মেগাবিট। না, এরপর একসঙ্গে আর বেশি তথ্য দিয়ে আপনাদের সকালটা ভারাক্রান্ত না করে বরং শুনিয়ে দিই আরেকটি গান। সত্যজিৎ রায়ের জন্মমাসে তার সৃষ্টি দিয়েই আপনাদের মন ভরানোর চেষ্টা করছি।

0: হ্যাঁ, পুরনো দিনের কথা মনে আসে, ভবঘুরে হয়ে যেতেও ইচ্ছে করে, কিন্তু গরমটা তো ভালোই পড়েছে, তাই কিছু সতর্কবার্তাও মনে করে নেওয়া প্রয়োজন।
1: রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।

গীতা চৌধুরী ও বিষ্ণুপদ দাসের কণ্ঠে ধান নিয়ে এই গানটা এখন কেন শোনালাম বলুন তো? আচ্ছা না, আমি বরং আপনাদের জিজ্ঞাসা করি, কেন শোনাবো না বলুন তো? চাল আমাদের প্রধান খাদ্যশস্য তো, আমরা মাছে ভাতে বাঙালি, এটাই তো আমাদের বৈশিষ্ট্য। আর দুই, বাংলাই তো কৃষি প্রধান দেশ। আপনারা আকাশবাণী মৈত্রীতে এখনো রোজ সকাল সন্ধ্যা দুবেলাই কৃষি সংক্রান্ত অনুষ্ঠান শোনেন, আজ সকালেও শুনেছেন, সেখানেও ধান চাষ নিয়ে কথা ছিল। আমরা জোর দিয়ে বলতে পারি, কিছু শ্রোতা একেবারে নিয়ম করে শোনেন কৃষি সংক্রান্ত অনুষ্ঠান। হ্যাঁ, কেউ হয়তো রেডিও সেটে শোনেন, আর কেউ বা মোবাইল ফোনে। এখন ইন্টারনেট আছে বলে ফোনে রেডিও শোনা সম্ভব হচ্ছে, কিন্তু যখন আর কোনো বিকল্পই ছিল না, ছিল শুধু বেতার, মানে রেডিও, মানে অল ইন্ডিয়া রেডিও, অল ইন্ডিয়া রেডিও বলছি কারণ আকাশবাণী নামটা তো একটু পরের দিকে এসেছে, তো যাই হোক, তখন কিন্তু শুধু এই বেতার মাধ্যমটি যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করত। মানুষকে আনন্দ দিতে, শিক্ষা দিতে, জনমানসে প্রভাব বিস্তার করতে রেডিওর ভূমিকা ছিল একমেব দ্বিতীয়ম। হ্যাঁ, এখনও আছে, তবে এখন আরও অনেকগুলো মিডিয়া আছে তো, তাই তখন আরও বেশি ছিল। আচ্ছা বন্ধুরা, বিশেষ করে আমাদের প্রবীণ যেসব শ্রোতা বন্ধুরা এখন অনুষ্ঠান শুনছেন, তাঁরা কি মনে করতে পারেন রেডিও রাইসের কথা? হ্যাঁ, রেডিও রাইস, যারা জানেন না তাদের কাছে এটা বেশ একটা ভালো তথ্য মনে হতেই পারে, আর যারা জানেন তাদেরও ভালো লাগবে। আর তাছাড়া এটা আমাদের জন্য খুব গর্বের একটা বিষয় যে কৃষিকাজে উন্নতিকল্পে আকাশবাণীর অবদান কিন্তু রাষ্ট্রসংঘ স্বীকার করে নিয়েছে। যাই হোক, আসি রেডিও রাইস প্রসঙ্গে। পঞ্চাশের দশকে পরীক্ষামূলকভাবে রেডিও রুরাল ফোরাম তৈরি করে, হ্যাঁ রেডিও রুরাল ফোরাম তৈরি করে মহারাষ্ট্রের পুনে শহরে একটা দৃষ্টান্ত তৈরি করেছিল তৎকালীন অল ইন্ডিয়া রেডিও। ক্রমাগত বেড়েছিল ফোরামের সংখ্যাও। তারপর ষাটের দশকে খাদ্যশস্যের অভাব নিয়ে যখন গোটা দেশ চিন্তায় পড়েছিল, তখন তামিলনাড়ুর থাঞ্জাভুর অঞ্চলে একই জমিতে বছরে দুবার ধান উৎপাদন করার চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু ট্র্যাডিশনাল ধানের ফলনে খুব স্বাভাবিকভাবেই অনেকখানি সময় লেগে যেত, তাই তখন ADT-27 নামের হাইব্রিড একটা ধানের বীজ দিয়ে পরীক্ষা শুরু হয়। আর চাষিরা যাতে এই বীজ বোনার কাজে উদ্যোগী হন, তার জন্য অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে ব্যাপকভাবে প্রচার চালানো হয়েছিল এবং তাতে সাফল্যও এসেছিল। খুব ভালো ফলন হয়েছিল সেই বীজ থেকে, এবং রেডিওতে প্রচারের ফলে ধান চাষের ক্ষেত্রে সেই অভূতপূর্ব সাফল্য এসেছিল বলে ADT-27 ধানের নতুন নামই হয়ে গিয়েছিল রেডিও রাইস। এখন সকালের আড্ডায় আপনাদের জানিয়ে দেব আজ রাতের হারানো দিন।

নের গানের বিষয়ে প্রবোধ পুলক মানিক রবি বসেক জ্যৈষ্ঠে দারুণ ছবি, দেবেন ঠাকুর পঙ্কজ কাজী, সাগর সেনও সাথে আজি, সঙ্গ তেরোই লোকটি যিনি রাধাকান্ত নন্দী তিনি, এমন অনেক জ্ঞানীগুণী মে মাস জুড়ে জন্ম শুনি, গান গল্প কথা জুড়ে হারানো দিন উঠবে ভোরে, রবিবারের রাতে তবে মৈত্রী চ্যানেল শুনতে হবে, শোনাতে হরেক স্বাদের গান, স্টুডিওতে মৈত্রী বন্ধু ধীমান। কি শ্রোতা বন্ধুরা, তাহলে হারানো দিনের গান নিশ্চয়ই মিস করবেন না আজকে। এখন তাহলে কি করা যায়, এখন বরং পরপর দুটো গান শুনিয়ে দিই, মন ভালো করা দুটো গান, মনোময় ভট্টাচার্য ও সুতপা ভট্টাচার্যের কণ্ঠে ব্যাক টু ব্যাক সকালের আড্ডায় রইল আপনাদের জন্য।

0: সকালের আড্ডায় পরপর দুটি গান শুনলেন মনোময় ভট্টাচার্য ও সুতপা ভট্টাচার্যের কণ্ঠে। এখন শুনবেন দৃষ্টিকোণ। অভিনেতা বিকাশ রায়ের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের শ্রদ্ধার্ঘ।
1: 1951 সাল, পরিচালক হেমেন গুপ্ত তৈরি করলেন 42। ছবিতে নৃশংস অত্যাচারী মেজর ত্রিবেদীর ভূমিকায় অভিনয় করেন তিনি। পর্দায় স্বাধীনতা সংগ্রামীদের উপর মেজরের অত্যাচার দেখতে দেখতে মানুষ এতটাই খেপে উঠেছিল যে রাস্তাঘাটে তাকে দেখলে তাড়া করার ঘটনাও ঘটত। শোনা যায় ছবির প্রিমিয়ারে তাকে দেখতে পেয়ে জুতো তুলে ছুটে এসেছিলেন কেউ কেউ, এমনকি পরে এক ভক্ত নাকি তার গালে সপাটে চর বসিয়ে দিতে এসেছিলেন। তিনি বাঙালির অন্যতম প্রিয় অভিনেতা বিকাশ রায়। এই ঘটনার পর তিনি বলতেন, একজন অভিনেতার জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে।
2: Yes, meeting হয়ে গেছে স্যার।
3: Good.
2: পান্ডাগুলোকে ধরে এনেছেন, অন্য কোনো দিক দিয়ে যাওয়ার রাস্তা ছিল না বলে তাই সামনে দিয়ে ঢুকে ছিলেন স্যার, কিন্তু লিটা ছড়াগুলো ওরই মধ্যে কেমন করে পালিয়ে।
4: What? Fools. How dare you come to me with such a silly explanation?
2: সামনে দিয়ে ঢুকেছিলাম স্যার। সমস্ত জায়গাটা ঘেরাও করতে আপনাদের কে বারণ করেছিল? Who stopped you from doing that? কতগুলি মেয়ে ভলেন্টিয়ার বসে পড়ে রাস্তায় আটকে রেখেছিল।
4: Oh, I see. সেই জন্য তাদের সঙ্গে সঙ্গে আপনারাও সব বসে পড়লেন।
2: তাদের অ্যারেস্ট করে এনেছি স্যার।
4: Thank you so very very much.
2: ভয়ানক কাজ করেছেন, বেছে বেছে কতগুলো মেয়ে তুলে নিয়ে এসছে। বেশ, কোথায় তারা?
4: DSP তাদের স্টেটমেন্ট নিচ্ছেন,
2: এখানে পাঠিয়ে দেন।
1: ছবিতে খলনায়ক হিসেবে তাকে আমরা বহুবার পেলেও নানান ধরনের চরিত্র

0: চরিত্রে বিকাশ রায় বারবার দর্শককে চিনিয়েছেন তার মধ্যেকার জাত অভিনেতাকে। তার নিপুণ অভিনয় জীবন্ত হয়ে ওঠেন তারাশঙ্করের আরোগ্য নিকেতনের কঠিন কোমল জীবন মশাই।
1: মিথ্যে সংস্কারের বসে আপনি যদি পুত্রকে ত্যাগ না করতেন তাহলে আজ হয়তো
2: বুঝি
1: না ডাক্তার, আমি ঠিক করেছিলাম, আমি আমার কর্তব্য করেছিলাম।
2: কর্তব্য?
1: হ্যাঁ কর্তব্য, আমার পিতা পিতামহ প্রপিতামহ ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষের কাছে আমার কর্তব্য।
2: ডাক্তারবাবু, শুধু একটি জীবনে নয়, বহু পুরুষের সাধনায় মহৎ আশয় অর্জন করে নবগ্রামের সেনেরাম মশাই উপাধি লাভ করেছিল। সেই আশয় যে পটের ধুলোয় মিশিয়ে দেয় সে কুলাঙ্ক, সে ক্ষমার অযোগ্য।
1: কিন্তু কি অপরাধ করেছিল আপনার পুত্র? অসবর্ণ বিবাহ করা কি অন্যায়? ভিন্ন ধর্মীয় মেয়েকে বিবাহ করা কি পাপ? এই কি মশাই বংশের বিধান?
2: মশাই বংশ পরমানন্দ মাধবের উপাসক, মাধবের কাছে জাতি ধর্মের বিচার নেই।
1: তবে তবে কেন ত্যাগ করেছিলেন না পুত্রকে?
2: সে কুলধর্ম লঙ্ঘন করেছিল ডাক্তারবাবু। চিকিৎসা মশাই বংশের বৃত্তি নয়, ধর্ম। সেই ধর্ম ত্যাগ করেছিল আমার পুত্র।
1: তাকে ক্ষমা করবো আমি।
0: শিল্পীকে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা গেছে ছেলেকার ও উত্তর ফাল্গুনের মতো বিভিন্ন ছবিতে। কমেডির অভিনয়ে মাত করেছেন ছদ্মবেশের মতো বেশ কিছু ছবিতে।
3: তুমি কলকাতায় গৌরীকে জানতে?
4: মানে একটু একটু।
3: তখনও কি গৌরীর এইরকম মূর্তি ছিল?
4: না। তাহলে কি নবদ্বীপের দেশ থেকে এসে বৃন্দাবনের দেশে এসে গৌরী কেষ্টহরি হয়ে গেল?
3: গৌরী
5: আগে আমি সেই বটে।
3: ভেতরে এসো। এত দেরি করে এলে কেন?
5: আমি কিঞ্চিত পূর্বেই আসিয়াছি, কিন্তু কোন সাংকেতিক শব্দ করি নাই।
3: কেন করো নাই?
5: আগে তখন আপনাদের সম্মুখে আসিয়া উপস্থিত হইতে কিঞ্চিত সময় বোধ করিতেছিলাম। তখন আপনারা তত্ত্বকথা আলোচনা করিতেছিলেন।
3: তত্ত্বকথা?
5: তখন আপনারা বৃন্দাবন আর নবদ্বীপ ধাম লইয়া ব্যস্ত ছিলেন।
0: জানা যায় কোনো এক সময় তার বাবা তার মাকে বলেছিলেন, তোমার এই ছোট ছেলেটির লেখাপড়া কিচ্ছু হবে না, রেসিটেশন শিখছে, নকল টকল করতে পারে, যাত্রা থিয়েটারে নোটো সেজেই ওর দিন যাবে। 250 ছবিতে কাজ করেছেন বিকাশ রায়, পরিচালনা করেছেন 8টির মতো ছবি, এর মধ্যে 5টি নিজেরই প্রযোজনা। মরুতীর্থ হিংলাজ তার মধ্যে একটি। মানুষটি একবার বলেছিলেন, বাবার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলেছে, নোটো সেজেই জীবন চলে গেল।

আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায় শুনলেন দৃষ্টিকোণ। অভিনেতা বিকাশ রায়ের জন্মদিনে আজ শুনলেন তাঁকে নিয়ে প্রতিবেদন।

0: এবার বোধহয় মেয়েরা আগের থেকে আর একটু বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে, মানে নিজেদের মতো করে নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোতে পারবে, নিজেদের মতো করে চলাফেরা করতে পারবে, নিজেদের পছন্দের পোশাক পরতে পারবে। না না না না, ভুল বুঝবেন না শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী কিন্তু তাই বলে মেয়েদের কোনো অশালীন পোশাক পরাকেও উৎসাহ দিচ্ছে না একেবারেই। তবে মেয়েদের যে বিভিন্ন রকমভাবে দাবিয়ে রাখার চেষ্টা করা হতো, নানা বিধিনিষেধের ঘেরা টোপে অনেক ক্ষেত্রেই তাদের থাকতে বাধ্য করা হতো, সেই আগল কিছুটা খুলবে বোধহয় এবার। অন্তত এই মুহূর্তে আমরা তেমনটাই আশা করছি। কেন আশা করছি? কারণ আমরা সবাই জানি এই বাংলায় মানে পশ্চিমবঙ্গে নতুন সরকার পথ চলা শুরু করেছে মাত্র এক সপ্তাহ হল। এখনো মন্ত্রিসভা সম্পূর্ণ তৈরি হয়নি, কিন্তু তবুও এক সপ্তাহের মধ্যেই এপার বাংলার মানুষ নতুন আশায় বুক বাঁধার কথা কিছুটা হলেও ভাবতে পারছে নবগঠিত সরকারের বেশ কিছু প্রতিশ্রুতিতে। তার মধ্যে আলাদা করে উল্লেখ করার মতো একটি বিষয় হল নারীদের নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপের কথা ঘোষণা করা। পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে খুব শীঘ্রই 181 হেল্পলাইন নাম্বার চালু হতে চলেছে। রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যে কোনো সময় এই 181 মানে 181 নাম্বারে ফোন করে অসুবিধার কথা জানালে স্থানীয় থানার হেল্প ডেস্ক থেকে জিও ট্যাগিং এর মাধ্যমে তৎক্ষণাৎ যোগাযোগ করা হবে। তাছাড়া দিন ও রাতের যে কোনো সময় যে কোনো জায়গায় মেয়েদের ঘোরাফেরা নিশ্চিন্ত ও নিরাপদ করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন।
1: বাল্যবিবাহ দেশের আইনের চোখে অপরাধ, বাল্যবিবাহকে প্রশ্রয় দেবেন না।
2: এমন ঘটনা দেখলে দ্বিধা করবেন না প্রশাসনকে জানাতে।
1: লেখাপড়া করে স্বনির্ভর মানুষ হওয়ার সুযোগ একটি শিশুর অধিকার,
2: তাকে বঞ্চিত হতে দেবেন না।
1: ১৮ বছর বয়সের নিচে কোনো শিশু কন্যাকে যেন বিয়ে দেওয়া না হয়।
2: একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এলাকায় এই অন্যায় রোধে উদ্যোগী হন,
1: সাহায্য নিন প্রশাসনের। আমাদের দেশে

0: ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21।
1: এই বয়সের নিচে বিয়ে দেওয়া আইনসম্মত নয়।
0: বাল্যবিবাহ তথা শিশুদের উপর যে কোনো নিপীড়ন দেখলে ফোন করতে পারেন চাইল্ড লাইন নম্বর 1098।
1: যে সমাজ সতর্ক সেই সমাজই সুস্থ।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
3: এখন আপনাদের জানিয়ে দেব আজকের আবহাওয়া সম্পর্কে অল্প করে কিছু কথায়। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ কিছুটা মেঘলাই থাকছে। কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অল্প বৃষ্টির সম্ভাবনাও থাকছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 34 ডিগ্রি ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ থাকছে সর্বোচ্চ 93% ও সর্বনিম্ন 66%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি, কিন্তু আবারও মনে করিয়ে দিয়ে আজকের সতর্কবার্তায় রয়েছে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অল্প বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাই অবশ্যই সঙ্গে ছাতা রাখবেন। আচ্ছা শ্রোতা বন্ধুরা, আজ প্রকৃতির মন মেজাজ কেমন থাকবে তা তো বোঝা গেল সংক্ষেপে, কিন্তু আমাদের তো আপনাদের মন মেজাজও বুঝতে হয়, আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা। তাই আজকের সকালের আড্ডা আপনাদের কেমন লাগলো, কেমন লাগছে, আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে সংশ্লিষ্ট পোস্টের নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং আকাশবাণী মৈত্রীর সব অনুষ্ঠান আপনাদের রোজ কেমন লাগছে তা নিয়েও কিন্তু নিয়মিত জানাতে ভুলবেন না মেল করে। আমাদের ইমেল maitribondhu23@gmail.com। আবারও বলছি, MAITRWBANDHU maitribondhu23@gmail.com। আর আমাদের ফেসবুক পেজ আকাশ বাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আমরা এখন রয়েছি সকালের আড্ডা অনুষ্ঠান নিয়ে। অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে গেল গেল রব উঠেছে, এবং তা যে নিছক কথার কথা নয়, এবং কেন এমন বলা হয়ে আসছে সেসব কথা আমরা আপনারা সবাই জানেন। তবে ইচ্ছা ও চেষ্টা থাকলেই যে উপায় হয়, বাধার পাহাড় যে ডিঙিয়ে ফেলা যায়, প্রতি বছরের মতো কিন্তু এবছরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর এমন কয়েকটি উদাহরণ আমাদের মনকে ছুঁয়ে গেছে। আমরা জেনেছি এবারে প্রথম 10-এ জায়গা করে নিয়েছে 10 জন নয়, মোট 64 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যা সত্যিই খুব আশাব্যঞ্জক। কিন্তু তাদের মধ্যে 3 জনের কথা না, প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যারা তাদের কথা বলছি না, আলাদা 3 জন। তাদের কথা একটু আলাদা করে অনেকেরই হয়তো নজরে পড়েছে সেই অন্য 3 জনের সম্পর্কে। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্রচার মাধ্যমের কল্যাণে আপনারা অনেকেই হয়তো জেনেওছেন তাদের কথা। ওই যে আজকে আড্ডা শুরুতেই বলছিলাম না, যোগাযোগ ব্যবস্থা কতটা প্রভাব বিস্তার করে এখন। যাই হোক, যে কথা বলছিলাম, উচ্চ মাধ্যমিকে 9ম ও 10ম স্থান অধিকার করা 3 জনের জীবন সংগ্রামের কথা আমাদের বেশ নাড়া দিয়েছে। তাই আপনারা শুনে থাকলেও কেউ কেউ, আমি তাদের কথা আরও একবার বলবো। আসলে তাদের কথা আরো একটু বেশি করে ছড়িয়ে দিতে পারলে আমার নিজেরই খুব ভালো লাগবে। বলি তাহলে, বীরসিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাস্তার গ্যাস লাইটের আলোয় পড়াশোনা করতেন। তাঁর জন্মস্থান মেদিনীপুর জেলা থেকেই এবারে উচ্চ মাধ্যমিকে 9ম স্থান অধিকার করেছে যে শুভঙ্কর সামন্ত, 5 বছর বয়স পর্যন্ত তাদেরও মাটির বাড়িতে কোনো বৈদ্যুতিক আলো ছিল না। বাবার আর্থিক সঙ্গতিও এখনও তেমন ভালো নয়, কিন্তু ছোটবেলা থেকেই তার বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল প্রবল। তার আদর্শ আইজাক নিউটন ও জগদীশচন্দ্র বসু।

মাধ্যমিকের পর নিজের বাড়ি ছেড়ে মামার বাড়িতে থেকেই দুবছর পড়াশোনা করে এইরকম দুর্দান্ত রেজাল্ট করেছে সে। কিন্তু ছোটবেলার বিদ্যুৎবিহীন অন্ধকার রাতগুলোর কথা সে ভুলে যায়নি, তাই পরমাণু বিজ্ঞানী হয়ে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে চায় শুভঙ্কর, যাতে সকলের কাছে একদিন বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দিতে পারে সে। এবারে উচ্চ মাধ্যমিকে নবম হওয়া আর এক উজ্জ্বল প্রতিভার কথা শোনাই। সে হল কালনার সাগর মণ্ডল। তার বাবা মা দুজনেই পরিযায়ী শ্রমিক। তারা দুজনেই গুজরাটে সাফাই কর্মী হিসাবে কাজ করতেন আগে থেকেই, তাই দরিদ্র পরিবারের সাগর একা হাতেই রান্নাবান্না ও বাড়ির সব কাজকর্ম সামলে পড়াশোনা চালিয়ে বসেছিল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তার স্বপ্ন সে একদিন আইএএস অফিসার হবে, কিন্তু অভাবের সংসারে তা তো অত সহজ ব্যাপার নয়। মেধা থাকলেও সামর্থ্যের অভাব, তাই রোজগারের তাগিদেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই সেও গুজরাটের আমেদাবাদে একটা হোটেলে সাফাই কর্মী হিসেবেই কাজ শুরু করে দিয়েছিল। পরবর্তী পড়াশোনার খরচ চালানোর জন্যই তার উপার্জন করাটা ভীষণ প্রয়োজন। যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর সে নবম হয়েছে জেনে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেছে ঠিকই, কিন্তু কান্নার জল তার দেখা স্বপ্নকে ঝাপসা করতে পারেনি। সাগর মণ্ডল একদিন ইউপিএসসি পরীক্ষা দিয়ে যেন সত্যি সত্যি আইএএস অফিসার হতে পারে, আমরাও সেই প্রার্থনাই করছি। আর প্রথম দ্বিতীয় অথবা তৃতীয় নয়, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম হয়েছে যে সেই অদ্রিজা গণের জীবনযুদ্ধ তাকে যেন সবার আগে এগিয়ে দিয়েছে, কারণ ক্লাস সিক্স থেকে তার শরীরে বাসা বেঁধেছে মারণরোগ ক্যান্সার। কিন্তু সে হার মানেনি। 82টি কেমোথেরাপি, অসংখ্য ইঞ্জেকশন আর অসহ্য যন্ত্রণার পরেও সে কান্না ভেজা চোখে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জীবনযুদ্ধে শুধু টিকেই থাকেনি। উচ্চ মাধ্যমিকে দশম হওয়ার মতো অসাধারণ রেজাল্ট করে সে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন মাঝে মাঝে যখন শোনা যায় অল্প বয়সী ছেলেমেয়েরা নানান দুশ্চিন্তায়, হতাশায়, একাকিত্বে কিংবা ব্যর্থতায় খুব সহজে হাল ছেড়ে দিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, ডুব দিচ্ছে ইন্টারনেটের ডার্ক ওয়েভে, ঠিক তার বিপরীতে অদ্রিজাগণ, শুভঙ্কর সামন্ত বা সাগর মণ্ডলের জীবন সংগ্রাম আমাদের আলোর পথ দেখায় বই কি, মনে করিয়ে দেয় রবি ঠাকুরের সেই গানকে, আমি ভয় করব না, ভয় করব না।

0: জিন থেরাপি এখন যেমন, জানা অজানায় শুনবেন এই বিষয়ে। আজ প্রথম পর্ব, বলছেন ড. তুষার চক্রবর্তী।
1: 1909 সালে মানুষের মধ্যে জন্মগতভাবে পাওয়া বিপাকীয় ত্রুটি বিষয়ে গবেষণা করে একটা আস্ত বই লিখেছিলেন স্যার আর্কিবল্ড গারদ। বইটির শিরোনাম ইনবর্ন এরর অব মেটাবলিজম। বলা যায় জিনগত রোগ সেই প্রথম নির্দিষ্টভাবে চিহ্নিত হল। সিকল সেল অ্যানিমিয়া এক বিশেষ ধরনের বংশগত রক্তাল্পতার ব্যাধি। ইংরেজিতে সিকল মানে কাস্তে। এই রোগে রক্তের লোহিত কণিকা কাস্তের মতো

0: চেহারা নেয়। কেন জানতেন না কেউ। দুবার নোবেল পুরস্কার জয়ী রসায়ন বিজ্ঞানী লাইনাস পাউলিং দেখালেন এর জন্য দায়ী অণুর গঠনের বিচ্যুতি। বিচ্যুতি ঘটায় রক্তের হিমোগ্লোবিনে একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের পরিবর্তন। আণবিক স্তরে জিন সংকেতের সামান্য পরিবর্তন যে বংশগত রোগ সৃষ্টি করতে পারে তা এবার প্রমাণিত হল। বংশগত এমন রোগ অনেক, বিকৃত জিনের জন্যই রোগের সৃষ্টি হলে বাইরে থেকে ত্রুটিহীন জিনের অনুপ্রবেশ ঘটিয়ে এসব রোগের জিন চিকিৎসা অর্থাৎ জিন থেরাপির তাগিদ আর স্বপ্ন দেখা শুরু হল বিংশ শতাব্দীর প্রথম অর্ধে। দ্বিতীয়ার্ধে সেই স্বপ্ন সাকার করার উপায় উদ্ভাবনে সক্রিয় হয়ে উঠলেন বিজ্ঞানীরা, যার ফলে 1970-80 সাল নাগাদ জিন প্রযুক্তির সাহায্যে মানুষের কোষে জিন প্রবেশ করানো ও মেরামতির কারিগরি বিদ্যা বিজ্ঞানীরা হাতে পেলেন। সেদিন সবাই ভেবেছিলেন জিন চিকিৎসার দরজা যেন খুলে গেছে, আর কিছুদিনের মধ্যেই যাবতীয় বংশগতিজনিত রোগ নির্মূল করে ফেলা যাবে। জিন থেরাপি নিয়ে সেই সময় তৈরি হয়েছিল প্রবল উত্তেজনা, যার ফলে আমেরিকা সহ দুনিয়ার দেশে দেশে বিজ্ঞান গবেষণা সরকারি অনুদান বা ফান্ডের একটা বিরাট অংশ জিন থেরাপির পেছনে ব্যয় করা শুরু হল। বড় বড় ফার্মা কোম্পানিও টাকার থলি নিয়ে এগিয়ে এসেছিল। কিন্তু জিন থেরাপির নানা বাস্তব সমস্যা ও ঝুঁকি আড়াল করা হচ্ছিল, বড্ড তাড়াহুড়ো করা হচ্ছিল, তাই হিতের বদলে ঘটল বিপরীত। মানবদেহ জটিল, জিনের শারীরবৃত্তীয় কার্যকলাপ আরও জটিল, যেসব ভাইরাস বাহক হিসেবে ব্যবহার করে জিন মানুষের শরীরে বা কোষে প্রবেশ করানো হয় তাদের নিয়েও আছে অনেক সমস্যা। জিন চিকিৎসার স্থায়ী নিরাময় অধরা থাকছিল, আবার এই ঝুঁকিপূর্ণ চিকিৎসায় কয়েকজন মারাও গেলেন। দ্রুত আশার জায়গায় নেমে এল প্রবল হতাশা। মানুষ এই চিকিৎসা ও চিকিৎসকদের ওপর ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠলেন। ফলে বিংশ শতাব্দীর শেষ দিকে জিন থেরাপির ওপর মার্কিন স্বাস্থ্য প্রশাসন কঠোর নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ চাপাতে বাধ্য হল। অতঃপর দ্রুত কমে গেল এই গবেষণার অনুদান। সেই থেকে কতকটা সময় মতো আশা পূরণ করতে ব্যর্থ হবার খেসারত হিসেবে আবার কতকটা নৈতিক গাফিলতির ফলে জিন থেরাপিতে এলো সার্বিক ভাটার টান। তাই বলে জিন থেরাপি নিয়ে গবেষণা কিন্তু বন্ধ হয়নি, বিজ্ঞানীরাও হাল ছেড়ে বসে নেই। কিছু বিশেষ রোগ, হাতে গোনা কিছু চিকিৎসক, কয়েকটি মাত্র হাসপাতাল এ নিয়ে এখন সাবধানতার সঙ্গে কাজ করছে। যে কয়েকটি রোগে জিন থেরাপির সুযোগ এখন পাওয়া যায় সেসব অত্যন্ত ব্যয়বহুল, অঙ্কটা ভারতীয় মুদ্রায় 3 কোটি থেকে 15 কোটি টাকা। ইন্স্যুরেন্স কোম্পানিরা এই চিকিৎসার ব্যয়ভার বহন করে না। প্রয়োজন থাকলেও কিছু ধনকুবের ছাড়া জিন থেরাপির পরিষেবার সুযোগ তাই এখন সাধারণ মানুষের নাগালের বাইরে বললেই চলে।
1: জিন থেরাপি এখন যেমন, প্রথম পর্ব শুনলেন, বললেন ডক্টর তুষার চক্রবর্তী।
2: শুনলেন বিজ্ঞানের কথিকা জানা অজানা। আজ সকালের আড্ডার একদম শেষ প্রান্তে এসে গেছি আমরা। যেতে যেতে বলি, আজকের দিনে কিন্তু সারা পৃথিবীতে আর একটা দিবসও পালিত হয়, আর সেটা হল হাইপারটেনশন ডে, অর্থাৎ উচ্চ রক্তচাপ দিবস। না, আমি ডাক্তার নই, তাই এই নিয়ে বিশেষ কিছু বলা আমার একেবারেই সাজে না, কিন্তু এটুকু সাবধান বোধহয় করতেই পারি যে হাইপারটেনশনকে কিন্তু সাইলেন্ট কিলার বলা হয়, এটা আমরা জানি, কারণ এর তেমন কোনো প্রাথমিক লক্ষণ থাকে না। কিন্তু হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক ঝুঁকি তৈরি করে। তাই প্রতিনিয়ত, মানে নিয়মিত, রোজ নয় অবশ্যই, নিয়মিত প্রেশার মাপা এবং চিকিৎসকদের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত প্রেশার মনিটরিং করেন না, আজ থেকেই না হয় সেই ব্যাপারে সচেতন হয়ে যান। দেখুন, জীবনে চিন্তা তো থাকবেই, কিন্তু কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। একটু আনন্দে থাকার, একটু স্বাভাবিক থাকার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ অনেকটাই কন্ট্রোলে থাকার কথা। আজ এই বলেই কথা থামাই, আর একটা গান শোনাতে শোনাতে চলে যাব আজকের এই আড্ডার আসর থেকে আমি।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুরু হচ্ছে কবি কণ্ঠে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। আজ শুনবেন বিশিষ্ট কবি রণজিৎ দাসের সঙ্গে আলাপচারিতার প্রথম পর্ব। তার সঙ্গে কথা বলেছেন শর্মিষ্ঠা সরকার।
2: রবীন্দ্রসঙ্গীতে ছাড়া আর কোনখানে আছে প্রেমের প্রকৃত মুঠি, চোখ ও চুম্বন? মেয়ে মানুষের কাছে সন্তানের দায়ভার তাদের বইতে হয়, ইহজন্মে তারা পুরুষের রৌদ্র ছায়া ছুঁতেই পারে না। অনিবার্য ব্যর্থ প্রেম আমাদের বিচ্ছেদে বা নিষ্ঠুর বিবাহে, ঘাড় হেঁট বসে থাকে পরম প্রশ্নের কাছে। রবীন্দ্রসঙ্গীতে ছাড়া আর কোনখানে আছে প্রেমের প্রকৃত মুঠি, চোখ ও চুম্বন? মুখে তার লোধ্র রেণু, লীলা পদ্ম হাতে আমায় দুদণ্ড শান্তি দিয়েছিল সেই নারী চৈত্র পূর্ণিমাতে। এরূপ কবিতা লেখে, ভুল লেখে, দুদণ্ড শব্দের মধ্যে তাদের দণ্ডিত হাহাকার ছাই হয়ে মিশে থাকে। সোঁদাগন্ধ দুঃখ থেকে কোন ক্ষণে মুছে যায় নারী? চৈত্র পূর্ণিমার রাত পড়ে থাকে খা খা তার হিম সাদা চোখে, প্রাচীন বর্ষার মতো অঝরে রবীন্দ্র গান নেমে আসে শুশ্রূষায় শোকে। কবিতার নাম আর কোনখানে আছে, কবি রণজিৎ দাস। আর যে অনুষ্ঠান শুনছেন এই মুহূর্তে, আপনারা টিউন করেছেন আকাশবাণী কলকাতার মৈত্রী প্রচার তরঙ্গ, তারা জানেন অনুষ্ঠানের নাম কবি কণ্ঠে। কবি কণ্ঠে অনুষ্ঠানে কবির কণ্ঠে আমরা কবিতা শুনি বটেই, আর তার সঙ্গে আমরা শুনি কবির কবিতা যাপনের কথা। ঠিক যেমন আজকের কবি, চাইলে তিনি কবিতা নাই লিখতে পারতেন, চাইলে নিশ্চিন্তে তিনি সেই অর্থে যাকে বলি সরকারি চাকরির এক স্বাচ্ছন্দে কাটিয়ে দিতে পারতেন গোটা জীবন। কিন্তু কবিতার পিছনে ছুটে চলা বা কবিতা তার সঙ্গে যে যাপন করল, সে সবটা ভারী জানতে ইচ্ছে করে, করে নাকি? যারা পড়েছেন তারা জানেন রণজিৎ বাবুর কবিতার ধরনখানি, ভিন্ন পথ চলা, ভিন্নতার ধরন। আসুন না আজ কথা বলি তার সঙ্গে। স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে বিশিষ্ট কবি রণজিৎ দাসকে।
3: নমস্কার।
2: নমস্কার। আজ আপনাকে যখন পেয়েছি তখন কবিতা তো শুনবই, আপনার লেখা অনেক কবিতা শুনব, তার সঙ্গে আসব এই কবিতা যাপনের কথা, যে কবিতার সঙ্গে যে পথ চলা আপনার, সেটা কি সারাটা জীবনের, নাকি শুরুর দিকে সে ছিল না, নাকি সে যৌবনে এলো? একটু শোনা যাক শুরুর দিনগুলো।
3: সারাটা জীবনের, কারণ কবির জীবন, যে কোনো কবি, আজকে আমি 70 একজন, সাধারণত 10-15 বছর থেকে শুরু হয়ে যায়। এটা যৌবনে আসা, পরে আসা, শখ করে চলে এলো, দীঘায় বেড়াতে গিয়েছিলাম কবিতে এসে গেল, এরকম হয় না। সাংঘাতিক শাস্ত্র একটা কবিতা লেখা।
2: নিশ্চয়।
3: এমনিতে মনে হয় যেন হ্যাঁ এটা তো ভাবের ঘরে, আমি পারলে আমিও লিখে ফেলতে পারি, নায়াত লিখিনি, আদৌ তা নয়। ফলে এটা সারা জীবনের, মানে তুমি এটা বললে আমি তুমি বলছি,
2: নিশ্চয় নিশ্চয়,
3: যে জানো না কবিতা লেখা একজন কবি যখন হয় তার 60 বছর বয়সে কেউ যদি প্রশ্ন করে তাহলে আপনার কবিতার যাপনে কিভাবে কি করলেন, তখন তার মুখ দিয়ে কথা বেরোবে না, সে এত ইয়ের ভেতর দিয়ে গেছে। শিল্পরচনার মতো ক্রাইসিস, শিল্পরচনার মতো কঠিন কাজ কিছু নেই, মানুষ আনন্দ পায় সেটা দেখে।
2: ক্রাইসিস কথাটা থেকেই আসব, যে শিল্প রচনার মতন ক্রাইসিস, এবং কবিতা তো এক অনুবদ্ধ শিল্প, তো সেই ক্রাইসিস যদি বলি তাহলে কবিতা পড়ে আমরা যে আনন্দটা যখন পাচ্ছি, সেই কবিতা যখন আপনার, যখন কবিতা আসছে তখনকার সেই ক্রাইসিসটা, এবং কবিতা যখন এসে গেল আপনি যখন তাকে লিপিবদ্ধ করে ফেললেন, তারপরে কি কোনো আনন্দ সেখানে আসছে না?
3: ক্রাইসিস শব্দটা হচ্ছে ক্রিয়েটিভিটির একটা, আমি এটা ক্রাইসিস মানে কোনো খাদ্য সংকট নয়, ক্রাইসিস হচ্ছে যে কোনো শিল্পীর যে ক্রিয়েটিভিটির ক্রাইসিস, এটা ওই ওই ক্রাইসিস নয়। এবং ক্রিয়েটিভিটির ক্রাইসিস এই কারণেই যে সে এমন একটা বস্তু তৈরি করছে, যেটা মানুষকে আনন্দ দেবে। মা যেমন সন্তানের জন্ম দেয় রক্তাক্ত হয়ে, আত্মচিৎকার করে, সে সন্তান তো আনন্দের জন্য পৃথিবীতে আসে। এই কবিদের শিল্পীদের কাজটা হচ্ছে তাই। কাজে ক্রাইসিস বলতে আমি ওইটা বলছি, যখন আসে মানে মায়ের প্রসব ব্যথা। একদিক থেকে আমরা নারী, যে কোনো শিল্পীদের আমরা অর্ধনারীশ্বর। কেমন কাজে বলো, এবার কবিতা পড়বো কিনা নাকি তোমার সঙ্গে গল্পই করবো?
0: বেশ, তাহলে আমরা কবিতা শুনে নি, তারপরে আবারও আসা যাবে গল্পে।
3: বেশ, আমার কয়েকটি পুরনো কবিতা আমি পড়ছি, এগুলো অনেকেই শুনতে চান বা আমিও পড়ি। বিশেষ করে এই কবিতাটি পড়ে আমি সাধারণত আমার অনেক কবিতা পাঠের আসরই শুরু করি, কারণ এই কবিতাটি আমার মাকে নিয়ে লেখা, মায়ের মৃত্যুর পরে লেখা। মায়ের অকাল মৃত্যু হয়েছে এবং আমার মাই ছিলেন আমার কবি জীবনের প্রথম প্রেরণা। কবিতাটির নাম ঘুণাক্ষরে। একটি সাঁওতাল মেয়ে জঙ্গলে প্রসব করে জঙ্গলেই ফেলে রেখে গিয়েছে আমাকে। পোকামাকড়ের মুখে একথা জেনেছি আমি, দেখেছি এসব কথা ঘুণাক্ষরে লেখা আছে গাছের শাখায়। পাদ্রী ও বণিক আসে, নিঃশব্দে টহল দেয় সমস্ত জঙ্গল। ধাতুর ভাষায় তারা কথা বলে, মনে হয় আমাকেই খোঁজে। লুকিয়েছিলাম আমি ঝর্ণার আড়ালে নগ্ন হয়ে, এখনো লুকিয়ে আছি ঝর্ণার আড়ালে নগ্ন হয়ে। কেউ দেখে ভয় পায়, কেউ বলে জলের দেবতা। কৌতূহল দেখালেই প্রচণ্ড পাথর ছুঁড়ে মারি। পোকামাকড়ের মুখে শুনেছি আমার মা সাঁওতাল মেয়েটি খুব নাকি কেঁদেছিল। দেখেছি সেসব কথা ঘুণাক্ষরে লেখা আছে গাছের শাখায়।
0: মাকেই আপনি বললেন যে মাই আপনার অনুপ্রেরণা, কবিতার প্রেরণা,
3: প্রথম
0: প্রথম প্রেরণা কবিতা লেখার ক্ষেত্রে। এইভাবে যদি আমরা দেখতে যাই যে বিভিন্ন কবিতে

0: লিখতে পারবে না। নারী দেওয়া যাওয়ার কোনো ব্যাপার নয়। রবীন্দ্রনাথ জীবনানন্দ যদি সম্পূর্ণ মুখস্থ না থাকে তাহলে কে কি লিখবে? এসব ভুল ধারণা, ফ্যান্সি ধারণা। কে নারায়ণী? মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে আরও আগে তুমি চলে যাও, তুমি ঋগ্বেদের যুগ থেকে এসো, গীতা মহাভারতে এসো, ওগুলো তো কাব্য। একটা কবি কত বড় পণ্ডিত জানো? তবে কবিতা লেখা যায় যে কবিতা মানুষকে আনন্দ দেয়। আমার সমস্ত ধর্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এরা হচ্ছে রবীন্দ্রনাথ, জীবনানন্দ, সারা বিশ্বের মহৎ কবিরা, শেক্সপিয়ার, দান্তে ইত্যাদি ইত্যাদি, এবং প্রতি মুহূর্তে তারা আমার চারপাশে থাকেন। তবে আমি কবিতা লিখি, ঐতিহ্যের বাইরে কেউ কিছু করতে পারে না। এবং যে জানে না, ভালো কাব্য পাঠ করে না বা দেয়ার কোনো কাব্য শিক্ষা নেই, সে অত্যন্ত নিচু দলের কবি।
1: তাহলে এবারে একটু এই সময়ের কবিদের কথাতেই আসি। এই সময়ের যে কবিতা লেখা হচ্ছে তার একটা বড় পাঠকের কাছেই পৌঁছে যায় সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আবার আপনি সেই অর্থে অ্যান্টি সোশ্যাল মিডিয়া, কারণ অ্যান্টি সোশ্যালের পরে মিডিয়াটা যোগ করে দিতেই হচ্ছে, তা না হলে মানুষ বুঝতে পারবেন না। অর্থাৎ সেই অর্থে টেকনোলজি, তাদের প্রবেশ এবং তাদের দখলদারি মানুষের মনে। এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই শ্রোতা বন্ধুরা আপনাদের একটু জানিয়ে দিই, কথা হচ্ছিল রণজিৎবাবুর সঙ্গে যে সোশ্যাল মিডিয়া এবং এই প্রযুক্তি কিভাবে আমাদের মনকে দখল করে নিচ্ছে, জীবনকে দখল করে নিচ্ছে, সেই সব নিয়ে অনেকটা আক্ষেপের কথা এবং খানিকটা রাগের কথাও বটে। একটু শোনা যাক রণজিৎবাবু, যে এই সময়ে দাঁড়িয়ে যারা পাঠকের কাছে সরাসরি পৌঁছে যাচ্ছেন তাদেরকে আলাদা করে প্রকাশকের কাছে যেতে হচ্ছে না, পাঠক খুঁজে নিতে হচ্ছে না, বরং শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার হাত ধরেই পৌঁছে যাচ্ছেন তারা পাঠকের কাছে।
0: সোশ্যাল মিডিয়াতে আমি নেই এটা তুমি জানো, এবং আমি সোশ্যাল মিডিয়া শিল্পীদের পক্ষে ততটা উপকারী নয় বলেও মনে করি। সে নিয়ে আমি কথাবার্তাও বলি, লেখালেখিও করি, সেই প্রসঙ্গে যাব না, কারণ আমি ফেসবুক কাকে বলে জানি না, সোশ্যাল মিডিয়াটা চিনিই না। এটা আমি প্রায় 15-20 বছর আগেই, আমি যখন এটা শুরু হয় তখন আমি কাজ করেছি একটা বড় বই নিয়ে, বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা বলে একটি বৃহৎ সংকলন আমি এডিট করেছি বাংলাদেশের কবির সঙ্গে। তখন সোশ্যাল মিডিয়া উঠছে, এটা 2006-07 সাল। বাংলাদেশের ওরা কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে ছিল, এই সমস্ত বাংলা লিপিটিপিগুলো, সফটওয়্যারগুলো ওরা তৈরি করেছে। তখন আমার অনেক মানে অনুরাগী কবিরা বিদেশে রয়েছে, বিশেষ করে কানাডাতে, অস্ট্রেলিয়াতে, সবাই বলেছিল রণজিৎ দা শিগগির আপনি ফেসবুকে নাম লেখান। কিন্তু আমি তখনই বুঝে গেছি যে অন্য কিছু বলবো না যেটা আমার জিনিস নয়। আমি নির্জনতা, অধ্যয়ন, গ্রন্থপাঠ, ঘুরে বেড়ানো, এই সমস্ত প্রকৃত বাস্তবতার ভিতর থাকা একজন মানুষ, আমি এই ভার্চুয়াল বাস্তবতায় ঢুকবো না, তাহলে অন্তত কবি হিসেবে আমার ক্ষতি হয়ে যাবে, এইটুকুই বলতে পারি।
1: এবারে তাহলে রণজিৎ দা আসি কবিতায়।
0: এই প্রসঙ্গে, সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গে আমার একটি লেখা আমি আমার শ্রদ্ধেয় শ্রোতাদের শোনাতে চাই।
1: বেশ বেশ।
0: লেখাটির নাম এলিয়েন। কবিতা, মেট্রো রেলে চড়ে আমি কলকাতা শহরে ঘোরাফেরা করি, প্রচণ্ড ঘোরাফেরা করি আমি, সেই অভিজ্ঞতা থেকে লেখা। এলিয়েন, রোবটেরা বসে আছে, মেট্রো রেল থম থম করে, সারি সারি হেঁট মাথা, মোবাইলে নিবদ্ধ, কানে গোজা হেডফোন, মুখে কাঁপছে মোবাইল স্ক্রিনের লাল নীল আলো, যেন শয়তানের সার্চ লাইট, যেন নীল তিমি গেম খেলার মারণ ইশারা। রোবট না এলিয়েন, পৃথিবীর দিকে মুখ তুলছে না কেউ। রোবট না এলিয়েন, মানুষের দিকে মুখ তুলছে না কেউ। সামনে দাঁড়িয়ে কারা? বন্ধু, নারী, ক্লান্ত বৃদ্ধ, ঝাউবন, সমুদ্রের ঢেউ, ভার্চুয়ালে নিমজ্জিত জগতের দিকে মুখ তুলছে না কেউ। রৌদ্রে, মেঘে, শস্যে, প্রেমে, নির্বিকার ভ্রুক্ষেপহীন ডিজিটাল সম্মোহনে তৈরি হচ্ছে সাইবর, মুছে যাচ্ছে মানব জমিন। সন্ধ্যার ভূগর্ভ রেলে আমি ভয়ে নির্বাক, বিষণ্ন, সারি সারি বসে আছে মোবাইলে নিবদ্ধ মুখ, ছদ্মবেশী স্তব্ধ এলিয়েন। আমি তার মধ্যে একা, পৃথিবীর লুপ্তপ্রায় অন্তিম মানুষ, হাতে একটি নাক্ষত্রিক কবিতার বই, তাতে লুকায়িত জীবনের সমুদ্র সফেন।
1: আহা, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। শ্রোতা বন্ধুরা, একটু পরে যারা টিউন করেছেন আকাশবাণীর মৈত্রী চ্যানেল, তাদের জন্য আরো একবার বলি, শুনছেন আপনারা কবি কণ্ঠে অনুষ্ঠান, আর আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি রণজিৎ দাস। রণজিৎ দা, এই যে কবিতার মধ্যে বারে বারে ফিরে ফিরে আসা বাবার কথা, মায়ের কথা, একটু সেই অর্থে যাই, পরিবার থেকেই কি আপনার কোথাও সেই অর্থে উত্তরাধিকার এসেছে কবিতা?
0: না।

0: একেবারেই তা নয়। একটি অত্যন্ত সমস্যা জর্জর উদ্বাস্তু পরিবারের জ্যেষ্ঠ সন্তান আমি, তো সেটা নয়। যেটা এসছে সেটা হচ্ছে মরাল কারেজ। আর আমার মা ছিলেন একজন সহজাত শিল্পী মনের নারী। মায়ের প্রেরণা বলতে মাই প্রথম হাত ধরে রবীন্দ্রনাথের সঞ্চয়িতা বইটি, তখন আমার 7-8 বছর বয়স, স্কুলে পড়ি, বাড়িতে বিশেষ কিছু বইপত্র নেই, খুব শিক্ষা দীক্ষার চর্চা আমার বাড়িতে ছিল না, কাজে এই মায়ের হাত ধরে, সঞ্চয়িতার হাত ধরে এবং রবীন্দ্রনাথের আরও বেশ কিছু বই ছিল, পরে আরও বই এসে গেল, সেইখান থেকে শুরু। সেই অর্থে মা আমার প্রেরণা। মা খুব ভালো গান গাইতেন, রবীন্দ্রসঙ্গীতও গাইতেন, বিশেষ করে লোকসঙ্গীত তো খুব ভালো গাইতেন, কারণ আমরা আসলে ঢাকা বিক্রমপুরের লোক। আমার মা বাবা ঢাকা বিক্রমপুর থেকে মাইগ্রেট করেছিলেন 1948 সালে, আসামে মাইগ্রেট করেছিলেন, কারণ ওখানে আগের থেকে আমাদের কিছু আত্মীয় স্বজন ছিল। এবং ইন্টারেস্টিং হচ্ছে আমি কিন্তু তখন মাতৃগর্ভে।
1: আচ্ছা।
0: আমি 49 সালে মা এলেন শিলচরে, এসে বাসা বাঁধলেন বাবা মা, সেখানে আমি জন্মালাম। ফলে বাংলাদেশে আমাকে জুরি করে নিয়ে যায় বিভিন্ন সভাটা ইয়েতে পুরস্কার অনুষ্ঠানে। আমি বলি যে আমি কিন্তু একই সঙ্গে বাংলাদেশের নাগরিক, কারণ আমি গর্ভস্থ হয়েছি বাংলাদেশে, আমি ভূমিষ্ঠ হয়েছি ভারতে, আমার ডাবল নাগরিকত্ব পাওয়া উচিত। যাই হোক, ফলে মা বাবা ঠাকুমা ঠাকুরদা, এইটা একদিক থেকে বলতে পারো যে তথাকথিত মডার্নিজমের যে একটা ট্রেন্ড, যে একটা ভ্যালুজ, যে ওয়েস্টার্ন মডার্নিজমের যে কতগুলো একেবারে নিঃসঙ্গ বোহেমিয়ান মুক্তমুখ, আমি একেবারেই তা থেকে সচেতনভাবে দূরে। আমাদের ভারতীয় ঐতিহ্য হচ্ছে পারিবারিক ঐতিহ্য, পরিবারের মা বাবা ঠাকুমা ঠাকুরদা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এইটা হচ্ছে বাস্তবতা। এখান থেকে কবিতার সমস্ত আবেগ ভাব দুঃখ কষ্ট এইটা বোঝা যায় বলে সত্যিকারের আমি মনে করি।
1: আমার খুব মনে পড়ে যাচ্ছে আপনার একটা কবিতা, আমি পড়েছিলাম, সম্ভবত কবিতাটির নাম একটি লাজুক কবিতা, যে কবিতায় আপনি সেই অর্থে বলতে গেলে বাঁকুড়া বা পুরুলিয়া এরকম রাঢ়বঙ্গের টানে কবিতা লিখেছিলেন, একদম ওই কথা যে তোরা এত শিক্ষিত মানুষ, শহুরে লোক, তোরা বাবা মাকে ফেলে আসিস কেন অন্য কোথাও বৃদ্ধাশ্রমে,
0: ঠাকুমাকে নিয়ে লেখা, বুঝেছি।
1: আমার মনে পড়ছে সেই কবিতাটি, যে সেই কবিতার একদম মূল কথাটি আপনার কথার সঙ্গে খুব মিলে যাচ্ছে, যে মিলে যাবেই কারণ আপনারই লেখা কবিতা।
0: বললাম আমার এটা আমার মানে কাব্য দর্শন, জীবন দর্শন, ওই জায়গা থেকে তো এখন কথা হবে। এখন আমি 70-এর একজন কবি, বিরাট পণ্ডিত মানুষ আমি,
1: কাজেই
0: তো না নিজেকেই বলতে হয়, কারণ কারণ পাঠকেরা ধরে নেয় কবি মানে উনি একটা ভাবের ঘরে থাকেন, গান টান শোনেন, ভাবতে পারবে না। যাই হোক, সুতরাং আমি যেটা বললাম, আমি আশা করি শ্রোতা বন্ধুদের মধ্যে তরুণ কবিরা বা যারা রয়েছেন বা কবিতা যারা লিখেন, তাদের ক্ষেত্রে এই কথাগুলো যদি একটু ভালো লাগে, তাদের তারা যদি এটাকে গুরুত্বপূর্ণ কথা মনে করেন, যে নিজের পরিবার, নিজের ঐতিহ্য,
1: নিজের শিকড়,
0: নিজের শিকড় এবং সেটা ভালোবাসার শিকড়, সেটা কিন্তু তারা আপনাকে হাতের লেখায় কেউ সংস্কৃত ভাষাও শেখাচ্ছে না, মন্দাক্রান্ত ছন্দও শেখাচ্ছে না, তার থেকে বড় জিনিস তারা দিচ্ছে, সত্য আবেগ, সত্য মূল্যবোধ। একটা কবির যদি ওই গ্রাউন্ডিং না থাকে সে কখনো বড় কবি হতে পারবে না।
1: বাহ, কবিতায় আসা যাক।
0: এবার আমি দুটি প্রেমের কবিতা পড়ছি, কারণ আমার প্রেমের কবি হিসেবে আমার একটা খ্যাতি আছে, আর এটা এই খ্যাতিটা আমি চাইও বটে, কারণ আমি মারাত্মক প্রেমিক মানুষ। পিয়ানো, তোমার শরীর আমি জানি এক গভীর পিয়ানো, কোনো এক মধ্যরাতে তোমার সাহিত দেহে আপাত মাথায় আমার আঙুল স্পর্শে জেগে উঠেছিল এক স্বপ্নাতীত সুর, যে সুর পাখিরা গায় জ্যোৎস্নালোকে বেদনা মধুর, একটি মুদারা শুধু সুখ গঙ্গানীর শব্দ ভেদ করে একটি মূর্ছনা উঠেই মিলিয়ে গেল যেন আফ্রোদিতির বেদনা। সেই থেকে প্রতি রাতে পাগলের মতো তোমার চিবুকে, ঠোঁটে, কাঁধে, স্তনে, পাঁজরে, জঙ্ঘায় আমি শুধু খুঁজি সেই রিডগুলি, সেই গুপ্ত সুরের উদ্ধার। তুমি ভাবো এই লোকটা ভীষণ কামুক নাকি ডুবুরি সর্দার, অন্ধঘরী নির্মাতার ভাই আমি, তুমি কি তা জানো? তোমার শরীর আমি জানি এক বিলুপ্ত পিয়ানো। আরেকটি কবিতা প্ররোচনা, এগুলো সবই ইরোটিক লাভ পোয়েমস, এর কোনো বাংলা হয় না। প্ররোচনা, তুমুল বৃষ্টির রাতে মনে হয় বাতাস তাড়িত, তোমার শরীর জুড়ে আমিও মেঘের মতো ভেঙে পড়ি, মুসল ধারায় তোমাকে ডুবিয়ে রাখি বুক জলে বাঘের নিঃশ্বাসে, ঝড়ের দাপটে যেন শিকারী তাঁবুর মতো ফুলে ওঠে স্তন, যেন তুমি বলে ওঠো আর নয় আর নয়, জনপদ ধ্বংস হয়ে যায় তারপর থেমে যাই, গোপন জানালা থেকে শেষ বিন্দু জল ঝরে পাশে, ছিন্ন টেলিগ্রাফ খুঁটি পড়ে থাকে ঘন ধান খেতে, সমস্ত বিছানা জুড়ে মেঘাচ্ছন্ন চুল, হাওয়া, চকিত বিদ্যুৎ, নিষ্ঠুর বিরতি, যেন উল্টানো লরির পাশে শুয়ে আছে জাতীয় সড়ক। আবার কি বৃষ্টি হবে, আরো ঝড়? তুমি চাপা উদ্গ্রীব গলায় আমাকে জিজ্ঞাসা করো, কথা শুনে আকাশ স্তম্ভিত। অবশ্যই, আমি বলি, সম্মোহিত লরির চালক।
1: শুনলাম প্রেমের কবিতা। আসলে আমরা কবিতা যারা পড়েন আমাদের শ্রোতা বন্ধুরা, তারা জানবেন কবিতার বিষয়বস্তু কত রকমভাবে তাদেরকে ছুঁয়ে ছুঁয়ে যান কবিরা, এবং তারা প্রত্যেকে যখন আলাদাভাবে সেই কবিতাগুলি আসে, আমরা যেন কবিকেও নতুন করে চিনি, যে তাই তো উনি এটাও লিখছেন, উনি ওটাও লিখছেন। আমরা আজ কথা বলছি বিশিষ্ট কবি রণজিৎ দাসের সঙ্গে। রণজিৎ দা, এই যে আপনার একটা ব্যস্ত সমস্ত জীবন, আমলার জীবন, সে নেহাত সুখের জীবন নয়, তো তার মধ্যে থেকেও কোথাও কবিতারা ছেদ পড়ল না কবিতাদের আসার, তো এই দুটোকে ব্যালেন্স করে চলা কিভাবে হলো, সম্ভব হলো কি করে?
0: এটা তো বললাম প্রথম থেকে, যেভাবে আমি কথাটা শুরু করেছিলাম, বুঝতে পারছো আমার কতটা প্যাশন আছে, কতটা স্ট্রেংথ, কতটা এনার্জি, এবং কত আলাদা ধরনের মানুষ আমি। একটা কবি কিন্তু সাধারণ মানুষই নয়, সাধারণ মানুষই নয় একটা কবি। হি ক্যান ডু মেনি থিংস অ্যাট ওয়ান্স। সবাই বলে মাল্টিটাস্কিংয়ে মেয়েরাও খুব দক্ষ, সেটা অন্য কথা,
1: মেয়েরা তো কবিও হয়,
0: মেয়েরা তো অবশ্যই কবি, তা বলছি না, মানে আমি যেটা বলছি যে মাল্টিটাস্কিং
1: নিশ্চয়ই,
0: এবং মাল্টিটাস্কিং অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল। আমি আমার আমলার চাকরি করছি পশ্চিমবঙ্গে 6টা জেলা ঘুরে ঘুরে, আমি 30-32 বছর চাকরি করেছি, ওই শুরু থেকে WBCS এর আমি অফিস কর্তা, দুখানা করে গাড়ি, 30 জন করে স্টাফ, সম্পূর্ণ দক্ষভাবে চালিয়েছি, কিন্তু একদিনের জন্য আমার কবিতা লেখায় ছেদ পড়েনি। আমি কথাটা বলছি এবং যাতে শ্রোতারা বুঝতে পারেন, বিশেষ করে তরুণেরা যারা আছেন, টানা নানা করে কবিতা হয় না, সমস্ত দায়িত্ব পালন করে। আমার বাড়িতে গেলে আমার স্ত্রীর সঙ্গে যদি তুমি কথা বলো, শুনতে পাবে যে আমি দুবার করে বাজারে চলে যাই, কাঁচা লঙ্কা আনো নি তুমি, আমি কবিতা লেখা বন্ধ করে বাজারে চলে যাই।
1: আপনি বিরল কবি তো বটেই, বিরল মানুষও তাহলে।
0: একদম তাই, অবশ্যই,
1: কারণ এই নিয়ে মোটামুটি একটা গৃহযুদ্ধ শুরু হয়েই যায় সাধারণত।
0: আমার সেই জন্যই এটা আমি বলি, আরো অনেক এতেও বলি, যাতে করে বুঝতে পারে যে কবি কি। কবি যদি ভালো মানুষ নয়, সে কবি কিসের? অথচ অধিকাংশ কবি বলা ভালো, ছেড়ে দিচ্ছি। সুতরাং আমি সরকারি চাকরি করেছি বলে একদিনের জন্য আমার কবিতা লেখা বন্ধ হয়নি, আমার পঠন পাঠন অধ্যয়ন কিচ্ছু বন্ধ হয়নি, সমস্ত কিছুর পিছনে আমার কবি সত্তা একটা আলাদা কম্পার্টমেন্ট। কেমন মোড আছে না তোমাদের মোবাইলে, এই মোড ওই মোড, কবিদের 3-4টে মোড থাকে, তা কবিতার যে নির্জনতার মোড, ওইটাতে কেউ ঢুকতে পারে, ওটা দুর্গ, ক্রিয়েটিভিটির একটা দুর্গ তৈরি করে নিতে হয় মাথার ভিতরে। আমি একদম রেল স্টেশনে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কবিতা লিখতে পারি, ওয়েটিং রুমে বসে আছি, পাশে বাথরুমে পেচ্ছাপের গন্ধ আসছে, আমি লিখতে পারি। সুভাষ মুখোপাধ্যায় আমাদের অত্যন্ত নমস্য কবি, সুভাষদার পিঠের উপর বাচ্চারা উঠে লাফাতো, সুভাষদা তার মধ্যে কবিতা লিখে আনন্দবাজারে পাঠিয়ে দিতেন। এই হচ্ছে কবিরা। যাই হোক,
1: আসা যাক কবিতায়, কারণ আজকের পর্বের মতন সময় অনেকটাই কমে এসেছে। আমরা আর দুটি কবিতা শুনি,
0: দুটি কবিতা শুনলে হয়ে যাবে। যে ঐতিহ্যের কথা হলো না, তুমি বললে যে কোন কবিরা আপনাকে বা অগ্রজদের, সেই প্রসঙ্গে এটা লেখা, মানে সেই প্রসঙ্গে লিখিনি আমি, কিন্তু এটা মূল কবিতা শুনলেই বুঝতে পারবে। রূপসী বাংলা, বিপন্ন বিস্ময় থেকে ফিরে আসি বিশুদ্ধ বিস্ময়ে, লাশ কাটা ঘর থেকে ফিরে আসি ডাক ঘরে, হাসি খুশি অমলের কাছে, পায়ে হেঁটে ধুলু মেখে উঠোনে দাঁড়িয়ে বলি, পা ধোয়ার জল দাও মা। কুসুম কুমারী দেবী রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে আসেন, আমাকে আসন দিয়ে মুড়ি ও বাতাসা খেতে দিয়ে বলেন, জীবনানন্দ কোথায় গিয়েছে তুমি জানো? আমি তাকে নীরবে দেখাই, লাজুক জীবনানন্দ দূরে বহু দূরে বাংলার পথে ঘাটে রবি ঠাকুরের সঙ্গে হেঁটে চলেছেন।
1: বাহ, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, সেই কুসুম কুমারী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের সেই অর্থে কবিতার ক্ষেত্রে যদি লিনিয়েজ বলি, পরপর ছুঁয়ে যাওয়া একই কবিতার মধ্যে তাদের সকলকে। আসবো আরো একটি কবিতায়।
0: কবিতাটির নাম বোধ। বেদনাকে বোধ করি, বোধকে বেদনা, সোনামুঠি ধুলো করি, ধুলোমুঠি সোনা, আমি কবি, পৃথিবীতে এটুকুই শুধু আমার ভূমিকা, আমি বুক ফাটা ধুধু চাষের ক্ষেতের মতো পড়ে থাকি বৃষ্টির আশায়, জল ভরা মেঘ দেখি মানুষের চোখের তারায়, বেদনাকে বোধ করি,

0: বোধকে বেদনা, অন্য কোনো বিশ্ববোধে আমাকে বেদনা।
1: আহা, অপূর্ব কথাখানি, বেদনাকে বোধ করি, বোধকে বেদনা, অসাধারণ অসাধারণ। এবং ঠিক গোটা কবিতার তার বাঁধা যদি বলি কোথাও, সেই সুরটা, সেই তারটা, সেই আত্মার জায়গাটা একদম এই শব্দগুলিতে। আমি জানি আমাদের শ্রোতা বন্ধুরা আরও শুনতে চাইছেন, কখনো কখনো মনেই হয় যে ইস এখানেই শেষ, কিন্তু সেই শুনতে চাওয়াকে আমরা মর্যাদা দেব নিশ্চয়ই, কারণ আমিও চাইছি শুনতে আরও। সময় ঘড়ির কাঁটা টিকটিক করে বলছে বটে, শেষ করতে হবে, আজকের মতো বরং এখানেই শেষ করা যাক। আর একই সঙ্গে কথা দিয়ে যাচ্ছি যে আবারও রণজিৎদাকে আমরা নিয়ে আসব আগামী পর্বে। অনেক ধন্যবাদ রণজিৎদা আসার জন্য।
0: তোমাকেও ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আমরা কথা বললাম এতক্ষণ কবিকণ্ঠে অনুষ্ঠানে বিশিষ্ট কবি শ্রী রণজিৎ দাসের সঙ্গে। তার কবি জীবনের কিছু কথা, কিছু কবিতা, সবটা নিয়ে পর্ব যেমন শুনলাম, বাকিটা আগামী পর্বে। আজ এই পর্যন্তই থাকুক, ভালো থাকুন সকলে, কবিতায় থাকুন, নমস্কার।
2: শুনছিলেন কবিকণ্ঠে, আজ শুনলেন বিশিষ্ট কবি রণজিৎ দাসের সঙ্গে আলাপচারিতার প্রথম পর্ব। তার সঙ্গে কথা বললেন শর্মিষ্ঠা সরকার, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা তনয়া বিশ্বাস।
3: আকাশবাণী মৈত্রী, এখন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনবেন একটি আধুনিক গান।

শুনলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ষোলো আনা বাঙালি। আশির দশকের কলকাতার গড়ের মাঠ মোহনবাগানে খেলতে এলেন ব্যাঙ্গালোরের ফুটবলার বাবু মানি। বয়স তখন মাত্র 17। তারপর রাইট আউটে খেলা এই যুবক কিংবদন্তি হয়ে উঠলেন তার বিদ্যুৎ গতি আর বাঁ পায়ের ঝলসে দেয়া শটের জন্য। এশিয়ান কাপে জাতীয় জার্সি পরে খেলেছেন 1984 আর 1987। অনেকগুলি দশক পেরিয়ে অনেক ময়দানি স্মৃতি নিয়ে বাবু মানির মুখোমুখি বসেছিলেন ক্রীড়া সাংবাদিক দীপঙ্কর গুহ। গত বছর রেকর্ড করা সেই উজ্জ্বল স্মৃতিচারণ আজ পুনঃপ্রচারিত হচ্ছে।

0: আপনাদের সকলকে আজকের এই ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যারা এই অনুষ্ঠান শোনেন, বিশেষ করে যারা ফুটবল প্রেমী, তাদের নিশ্চয়ই কখনো কখনো একটু নস্টালজিক হয়ে যেতে ইচ্ছা করে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান এভাবে ভাবতে ইচ্ছে করে, কিংবা হয়তো ভাবতে ইচ্ছা করে ভারতীয় দল গেছে হয়তো বাংলাদেশে, সেদিন কী ঘটেছিল সেই সব ঘটনাগুলো যদি একটু ফিরে আসা যায়, ফিরে শোনা যায়, তাহলে এরকম একটা বাতাবরণ তৈরি করা যায় যেখানে ধারাভাষ্যকার হয়তো বলছেন, ডান দিক থেকে উঠে আসছেন ভারতীয় দলের রাইট ইন, তার পায়ে বল, ভেতর থেকে ছুটে আসছেন স্ট্রাইকার শিশির ঘোষ পেনাল্টি বক্সের সামনে, ডান দিক থেকে ভাসিয়ে দিয়েছেন সেন্টার এবং গোল। সেই যে সেন্টার যিনি ভাসিয়ে দিয়েছেন, বাবুমা, বাবুদা
1: বলো,
0: আজকে আমাদের স্টুডিওয়ে, আমি কি ধারাভাষ্যটার মধ্যে ঠিকই বললাম, এরকম ভাবেই ঘটতো ঘটনাটা?
1: হ্যাঁ, ঠিকই বলেছি।
0: মানে কিভাবে এরকম ভাবেই হতো, ডান দিক থেকে বাবুমানি সেন্টার করতো,
1: ডান দিকে শিশির বাম দিকে আসতো, সেন্টার করতাম, গোল গোল করে দিত শিশির।
0: আর শিশিরদের কি এসেই ছুটে আপনাকে জড়িয়ে ধরতো?
1: হ্যাঁ, আমরা
0: আপনি ছুটে যেতেন জড়িয়ে।

0: করতে, যে আমার বাড়ানো বলটায় গোল করলে?
1: না না, সিসি রেসা আমাকে ধরতো।
0: আচ্ছা, আপনি 19 নম্বর পড়তেন,
1: হ্যাঁ,
0: শিশির পড়তো 9 নম্বর।
1: 9 নম্বর
0: তো 19 আর 9, এই যে 9-এর একটা ব্যাপার, এটা কি আপনাদের মধ্যে আলাদা একটা কোনো কেমিস্ট্রি রচনা করেছিল?
1: আমরা খুব আন্ডারস্ট্যান্ডিং করতাম, প্র্যাকটিসে ম্যাচে আমরা একই করতাম।
0: এই যে আপনি কথা বলছেন, হয়তো আমরা যারা পুরোপুরি বাংলায় থেকে বাঙালি হিসেবে কথা বলি, ততটা হয়তো আপনি সাবলীল নন, কিন্তু আমি যতটুকু শুনেছি যে কলকাতায় আসার 2 বছরের মধ্যে আপনি খুব ভালো বাংলা বলতে শুরু করলেন, যারা বাংলার বাইরে থেকে এসেছিল, এর কারণটা কি?
1: বলতে বলতে শিখে গেলাম, এখানে সবার সাথে তো বাঙালি বলতে হবে, সব তো মেড্রাসি না।
0: না, তার মানে আপনার শুরু থেকেই একটা ভাবনা ছিল যে আপনি বাংলায় থেকে যাবেন?
1: না, আমি এখানে ভালো লাগলো, খেলতাম ভালো, আমার খুশি হতো।
0: আচ্ছা, যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান খেললেন, তখন তো বাবুমানির আলাদা পরিচিতি হয়েই গেছে, মানে মোহনবাগানের থেকেই যদি ধরি, কিন্তু তার আগে আপনি ব্যাঙ্গালোরের স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়ামের কাছেই আপনাদের বাড়ি, সেখান থেকে আপনি কি করে আজকে কলকাতার মাঠে এলেন, যদি ওই গল্পটা একটু আপনার কাছ থেকে শুনি, বা যারা বাংলাদেশের শ্রোতা, যারা বন্ধুরা রয়েছেন, তারাও শুনতে পারবেন।
1: আমি ওখানে টেনিস বলে খেলতাম,
0: ছোট টেনিস বল মানে ছোট ক্যামেল বল,
1: ক্যামেল বলে।
0: আচ্ছা,
1: খেলতে খেলতে আমি যখন সাব জুনিয়র খেললাম 80 সালে।
0: না, কিন্তু আপনি যখন ক্যামব্রিজ বলে খেলতেন, সেটা তো খালি পায়ে খেলতেন না?
1: খালি পায়ে।
0: মানে কিরকম খেলা হতো এটা?
1: ওটা হচ্ছে 5 সাইড খেলা হতো আমাদের, 5 জন করে সব পাড়া পাড়া গিয়ে খেলতাম।
0: মানে রাস্তার উপরে?
1: রাস্তার উপরে,
0: মানে ঘাস নয়?
1: ঘাস না, রাস্তার উপরে।
0: তো পা তো ছড়ে যেতে পারতো,
1: লাগতো, কি করো।
0: আচ্ছা, তারপর?
1: তারপর খেলতে খেলতে আমি সাব জুনিয়র এলাম 80 সালে।
0: তখন বুট পড়ে ফেলে হয়েছে?
1: তখন বুট পড়ে হয়েছে।
0: অস্বস্তি হয়নি? প্রথম বুট পড়তে আপনার অস্বস্তি হয়নি?
1: না, যখন প্র্যাকটিস হতো, ক্যাম্প হতো, আন্ডার 16 ক্যাম্প হতো, তখন বুট পড়তে হবে।
0: না, আমি এটাই জানতে চাইছি যে আপনি যে ক্যামব্রিজ বলের ফুটবলটা খালি পায়ে খেলতেন, তারপরে একটা নিয়মে এলেন, ডিসিপ্লিনে এলেন, এসে আপনি বুট পড়লেন, প্রথমবার যখন বুটটা পড়লেন আপনার কেমন লাগলো?
1: খুব ভালো লাগে যে ছোট বল যখন আমি খেলতাম, স্কিলটা ছোট বলের স্কিলটা বেশি।
0: আচ্ছা,
1: বড় বলে আরো ইজি হয়।
0: আচ্ছা, কিন্তু
1: আমার কোনো প্রবলেম হয়নি।
0: বুটটা পড়তেন তখন, স্পাইক তো মনে হয় না একদম আটকানো স্পাইক ছিল, এখন যেন আটকানো যায়, আটকানো স্পাইক। তো তখন আপনার স্পাইকের সংখ্যা কত ছিল? 8টা? 3 3 6 8 4 10টা?
1: না না, 6টা।
0: 6টা?
1: 6টা।
0: আচ্ছা, 6টা স্পাইকের উপর আপনি খালি পা থেকে খেলা শুরু করলেন, ব্যালেন্সের অসুবিধা হতো না?
1: না, কিছু অসুবিধা।
0: আচ্ছা, এই যে আপনি রপ্ত হতে শুরু করলেন সাব জুনিয়রের ক্যাম্পে গিয়ে, তার জন্য আপনার কার কথা সবচেয়ে বেশি করে মনে পড়ে?
1: আমার আমজাদ, আমাদের কোচ ছিল
0: আমজাদ স্যার,
1: আমজাদ স্যার উনি অনেক হেল্প করেছে, প্র্যাকটিস আলাদা করেছে,
0: আলাদা করে প্র্যাকটিস করে। কিন্তু আমি যতটুকু শুনেছি যে বাবু মানি সফল হয়েছেন রাইট ইন হিসাবে,
1: আমি শুরু করেছি স্টপার ব্যাকে। আমি শুরু করেছি, আমি যখন টেনিস বল খেলতাম, আমাদের পাড়া পাড়া খেলা হতো, ওই টেনিস বলে স্টপার খেলতাম আমি,
0: ফাইভ সাইডে, যাতে কেউ গোল না করতে পারে আপনার চোখকে,
1: ওই জন্য আমি স্টপার খেলতাম।
0: আচ্ছা,
1: তারপরে আমি যখন ক্যাম্পে গেলাম 80 সালে, আমজাদ সাহেব বললো,
0: মানে আন্ডার 16 সাব জুনিয়র
1: ন্যাশনাল, ওই কলকাতা হয়েছিল, ওই ফেডারেশন কাপ যখন
0: একসাথে হতো,
1: একসাথে হতো, তখন আমি সাব জুনিয়র এই মডার্ন মাঠে আমি খেললাম।
0: না, কিন্তু আমজাদ স্যার কি বললেন, যে বললো তুমি
1: তোমার ওটা হাইট নেই?
0: হাইট নেই?
1: হাইট নেই।
0: আপনার হাইট কত মানে তখন, এখন সব মিলিয়ে?
1: 5 ফিট 5 ফিট।
0: আচ্ছা, তো তা সত্ত্বেও আপনি স্টপার খেলতে গেছিলেন কেন?
1: আমি একটু স্ট্রং ছিলাম।
0: আচ্ছা, স্ট্রং হেলথ। এখনো আপনাকে দেখে মনে হয় যে এখনো পায়ে বল পড়লে এখনো আপনি ধাক্কা মেরে বেরিয়ে যাবেন?
1: তারপরে আমজাদ সাহেব বললো, না তুমি স্টপার হবে না, তুমি উপরে খেলো, তুমি উপরে অনেক ইম্প্রুভ হবে তুমি।
0: সত্যি হলো না?
1: বলার পরে আমি উপরে খেলছি, এখন নাম করেছি, অনেক নাম করেছি, ওর জন্য আমি এটা হলো।
0: আচ্ছা, ওই 16-এর যে গল্পটা আপনি বলছিলেন, মানে গল্প না সত্যি, ফিরে যাচ্ছিলেন মোহামেডান মাঠে সাব জুনিয়র খেলতে চলে ন্যাশনাল,
1: ন্যাশনাল
0: আপনি কর্ণাটকের হয়ে খেলেন,
1: কর্ণাটকের।
0: আচ্ছা, তো তখন কি দেখলেন কলকাতাকে, তখন প্রথম দেখলেন?
1: তখন ওইখানে খেলা হতো মোহামেডান আর মনমান, দুটো ড্র হলো ম্যাচটা সেমিফাইনাল, আবার সকালবেলা আবার 10টার সময় আবার ম্যাচটা হলো, এটা
0: ইডেন,
1: ইডেন গার্ডেন।
0: আচ্ছা,
1: তখন আমি দেখলাম ম্যাচটা দেখে।

0: বলো আমি একদিন এখানে আসবো খেলতে।
1: আপনার মনে মনে হলো এটা?
0: মনে হলো এটা
1: নাকি কোনো বন্ধুকে বলেছিলেন নাকি কাউকে বলেছিলেন যে দেখ একদিন জরুর আনা?
0: না না, আমি উপরওয়ালা রাখতো।
1: আচ্ছা,
0: আমি
1: কাউকে বলতেন না?
0: কাকে বলতেন না, ভগবানকে বললাম, ভগবান এখানে নিয়ে এসছে।
1: আচ্ছা, তো তারপরে আপনি আবার ফিরে গেলেন
0: আবার
1: কর্ণাটকে?
0: কর্ণাটকে চলে গেলাম,
1: রাইট।
0: তারপরে
1: ব্যাঙ্গালোরে গেলাম,
0: আবার ক্যাম্প হলো জুনিয়র ক্যাম্পে
1: ওই বছর,
0: আন্ডার 19।
1: কিন্তু আপনি তখন 16 বছরের
0: বয়স? আমি তখন আমি
1: 15 বছর বয়স। আবার আন্ডার 19 খেললেন সেই বছরই?
0: সেই বছরে আন্ডার 19 খেললাম।
1: এবং রাইট উইঙ্গার। সেবার কিরম পারফর্ম করলো টিম?
0: সেবার ভালো পারফর্ম করলো, সেমিফাইনাল আমরা রেলওয়ে কাছে হেরে গেলাম,
1: রেলওয়ের কাছে হারলাম। আচ্ছা, তারপর?
0: তারপর আবার 80 সালে আবার সিনিয়র ন্যাশনাল।
1: আচ্ছা,
0: তখন তিরুচিরে হলো এটা খেলা, আমরা বেঙ্গালোর কাছে আমি সেমিফাইনালে 2-1 আনলাম।
1: 2-1? আচ্ছা, তার মানে সেই ম্যাচে কি আপনি গোল করেছিলেন?
0: আমি গোল করেছিলাম।
1: ও, সেই জন্য বাংলার লোকজনের নজরে পড়ে গেল আপনাকে নাকি?
0: তারপরে আমি আইটিএ খেললাম,
1: আইটিএ
0: 81-এ আইটিএ আমি খেললাম, ওই রাইট উইঙ্গে খেলতাম, আমরা চ্যাম্পিয়ন হলো। আইটিএ সিনিয়র ছিল জুনিয়র ছিল দুটো, আমি জুনিয়র টিমে খেলতাম, আমরা সিনিয়রকে মেরে আমরা
1: ও সিনিয়র টিমকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন লিগে।
0: হ্যাঁ।
1: আচ্ছা, তিনি কলকাতায় চলে এলেন কিভাবে, মানে সেই গল্পটা কিভাবে শুরু হলো?
0: ময়ন
1: এলেন মহামেডানে,
0: মহামেডানে ময়ন সাহেব এখানে।
1: আচ্ছা, মহিন ভাই
0: খেলতো, তখন উনি বললো চলো মহামেডানে তোমাকে ডাকছি, তুমি মহামেডানে তুমি খেলো।
1: আচ্ছা,
0: ওই 82-তে আমি মহামেডানে এসে।
1: আচ্ছা, কেমন লাগলো মহামেডানের পরিবেশটা, কিরকম লাগছিল?
0: না, ভালো ছিল। তখন আমি প্রথম বছর আমি খেলতে পাইনি।
1: কেন?
0: ওই নাইমদা ছিল কোচ, এটা বসে রেখেছে। তারপরে লাস্টে দিকে একটু একটু দিয়ে তারপরে বললো 83 আবার খেললাম আমি মহামেডানে।
1: মানে 82-টা সে অর্থে বাবুমানিকে কলকাতা পেলো না?
0: পেলো না,
1: মানে লিগও খুব বেশি পেলো না, আইপিএল পেলো না,
0: না
1: এমনকি বাইরেও খেলতে গেছিল মহামেডান?
0: দুরান খেলতে গেছে,
1: তখনও খেলার সুযোগ পেলেন
0: না? পাইনি।
1: মানে কোথাও হয়তো কোচ মনে করেছে যে বাবুমানি এখনো বড়দের সাথে খেলার মতো, কারণ তখন বয়স কত আপনার?
0: তখন 15-16 বছর।
1: 16 বছর বয়স, তখন মনে হয়েছিল যে কোচের যে বড্ড ছোট নাকি?
0: তাই
1: এরকমই মনে হচ্ছে,
0: এরকম কোচ রাগতো হতো আমার।
1: তো নানদাকে গিয়ে সরাসরি কিছু বলেন
0: না? কোচকে কি করে বলবো
1: যে স্যার আমাকে একটা সুযোগ দিন
0: না? তারপরে 83 ওরা ফেডারেশন কাপ গিয়েছিল বাইরে খেলতে, আমাকে নিয়ে যায়নি। তারপর থেকে আমি 83 যখন লিগ আরম্ভ হলো তখন থেকে আপ টাইমে দিয়ে খেলতাম।
1: তখন কি কোচ নাইমদা
0: ছিল? আপ টাইম থেকে
1: নাবাতো,
0: যতবার নাবালে
1: ততবারই গোল,
0: প্রত্যেক ম্যাচে গোল করেছে ওই 83। ওইখানে আমার শুরু হলো ক্যারিয়ারটা।
1: সেটা কি এটা যে সেই সময় বাবুমানির মধ্যে এত জোশ ছিল যে এর আগের বছরটা তুমি আমার সুযোগ দাওনি, দেখো আমি কতটুকু সুযোগে কি করতে পারি, এটা কি ছিল?
0: হ্যাঁ,
1: তাই জন্যই এত বেশি উদ্যোগ নিয়ে গোল করতেন?
0: না, আমি সেন্সলি আমি প্র্যাকটিস করতাম, না খেলালে কি একদিন তো আমাকে খেলতে হবে, মনে জোর ছিল। তারপরে এখনকার প্লেয়ার তো এরকম নেই, এখন দুটো ম্যাচ বসালে আমি ছেড়ে দিই চলে যাব, এরকম তো করিনি।
1: তো যখন আপনি ওই হাফ টাইমের পর খেলতেন, 83-র কথা বলছেন, গোল করতেন, টিম জিততো, তখন মহামেডান সাপোর্টাররা আপনাকে নিয়ে কি করতো?
0: তুলে উপরে তুলে নিত,
1: ভালো লাগতো।
0: হ্যাঁ, খুব ভালো,
1: কারণ তখন তো মাত্র 17 বছর বয়স।
0: হ্যাঁ,
1: এটাই চেয়েছিলেন?
0: আমি ওইটা চাইছিলাম, আমি নাহলে আমি জিতাম। আমি মাফাতলালে আমাকে অফার পেয়েছিল ওই বছরে।
1: আচ্ছা,
0: আমি যাইনি, না আমি এখানে দেখিয়ে দেবো,
1: মানে আমাকে সুযোগ দাও, সুযোগ দিলে আমি দেখিয়ে
0: দেবো।
1: বাহ, আপনারা যারা শ্রোতা তারা নিশ্চয়ই শুনছেন যে একটা মানুষ তার মনের কতটা জোর থাকলে, একটা মানুষ না, একটা একটা একটা আমি বলবো কিশোর 17 বছর,
0: একটুখানি কোল্ড মাইন্ড রাখতে হবে, ওটা না রাখলে
1: মাথা ঠান্ডা,
0: মাথা।
1: হ্যাঁ, আপনি স্ট্রাইকার হয়ে আজ পর্যন্ত কোনোদিন ক্যারিয়ারে রেড কার্ড দেখেননি?
0: না, আজ পর্যন্ত
1: রিয়ার ইন্ডিয়ান ফুটবলে এটা একটা রিয়ার রেকর্ড। কি করে এত মাথা ঠান্ডা রাখতেন, কি করতেন, মানে
0: গরম করে কোনো লাভ
1: না? কিন্তু হয় না যে পরিস্থিতির চাপে পড়ে, কারণ আপনাকে প্রায় কোনোই কুতো এ উতো এ টেনে ধরছে।
0: ওটা তো আমার কবি, ওটা আমি গরম হয়ে গেলে আবার খেলাটা আমার ভুলে যাবো, তো খেলাটা ওই জন্য তো আমার এত

0: নাম করে
1: না, ঠিক আছে, কিন্তু এই এই যে ব্যাপারটা, এই যে ভাবনাটা, এটা আপনার মধ্যে এসেছিল কি করে? নিজে ভাবতেন নাকি? আমি যতদূর জানি যে আপনার মা আপনাকে,
0: আমি যারা ডিফেন্সে যত গরম করব আমার সুবিধা হবে।
1: আচ্ছা,
0: ওরা তো গরম করবে,
1: তাহলে ওরা ভুল করবে, তখন
0: আমার সুযোগটা না। আমি না,
1: দু বছর মোহামেডান কাটালেন, তারপরে আপনাকে সবুজ মেরুন জার্সিতে দেখা গেল
0: মনমোহন।

0: এই যে মোহনবাগানে মোহামেডান ছেড়ে গেলেন, আরেকটা শক্তিও ছিল ময়দানে, আজও আছে, ইস্ট বেঙ্গল। মোহনবাগান যাকে টার্গেট করে, ইস্ট বেঙ্গল তাকে টার্গেট করে। আপনার ক্ষেত্রে কি তাই ঘটেছিল?
1: দুজনে ওরা এসেছিল, ইস্ট বেঙ্গল প্রথম এসেছিল
0: আপনার কাছে,
1: আমার কাছে। নীতিশ ঘোষ তখন ছিল সেক্রেটারি, তো ওরা বললো এই এতটা টাকা দেবে, খেললে খেললে না হলে চলে যা,
0: এরকম ধরনের কথা, মানে একটা অ্যামাউন্ট বলেছিল। তখন আপনি চাকরি করেন?
1: না, তখন চাকরি করেনি।
0: আচ্ছা, তখন চাকরি করেন।
1: তারপরে মোহনবাগান ডাকলো, আমি দিচ্ছি এত, তুমি আয় সই করো। গজিদা নিয়ে গেল আমাকে,
0: গজিবোস
1: নিয়ে সই করালো। তারপর আমি চাকরি পেয়ে গেছি
0: এফসিআইতে। মানে মোহনবাগান চাকরিটা পান?
1: হ্যাঁ, মোহনবাগান গিয়ে ওখানে চাকরি পেলাম।
0: আচ্ছা, মন খুশ, দিল খুশ,
1: সব খুশি,
0: সব খুশ। কি হলো প্রথম বছর মোহনবাগানটা
1: তখন? 83 টপ স্কোরার মানস বাচ্চা, রাইট আউট,
0: রাইট আউটে।
1: তখন সব বলছি তুমি কি করে ওখানে জায়গা পা পাবে, তা বলো দুজনে দেখে নেব কে কার ক্ষমতা বেশি। তখন আমি জয়েন্ট
0: ছিলেন সেই সময়,
1: কোচ ছিল প্রদীপদা।
0: প্রদীপদা, প্রদীপদা প্রথমবার আপনি প্রদীপদাকে পেলেন, মানে আপনি বাইরে থেকে শুনেছেন পিকে ব্যানার্জি, এবার কাছ থেকে দেখলেন, কেমন মানুষটি?
1: খুব ভালো।
0: কিভাবে আপনাকে ইন্সপায়ার করতেন?
1: না, আমি খেলতাম, প্রথম ম্যাচ দিলাম, হ্যাট্রিক করলাম, প্রথম ম্যাচে আমি হ্যাট্রিক করলাম।
0: কি অপোনেন্ট কে ছিল?
1: জর্জ টেলিগ্রাফ।
0: আচ্ছা, মোহনবাগান মাঠে?
1: মোহনবাগান মাঠে। তখন থেকে
0: সেই ম্যাচে মানুষদা খেলেননি?
1: না, ও তো ড্রেস পরে ছিল,
0: ড্রেস পরে সাইডলাইনে রিজার্ভ বেঞ্চে বসে আপনি খেললেন, খেলে হ্যাট্রিক,
1: হ্যাট্রিক করলো। তারপর থেকে সুযোগ পাইনি আমি
0: বসা। আপনি খেলেই যাচ্ছেন?
1: খেলেই যাচ্ছি।
0: আচ্ছা, মানুষদার সঙ্গে মানে আপনি খেলছেন অথচ মানুষদা খেলছে, এরকম ঘটেছিল সে বছর?
1: হয়তো 83 হয়তো মন মানে মানুষদার টপ স্কোরার মন মানে।
0: হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে কোনো ম্যাচ রাইট উইঙ্গার হিসেবে মানুষ ভরচার্জ নয়, আপনি খেলছেন কিন্তু মানুষদাও খেলছে, এরকম হয়েছিল?
1: না, হয়নি।
0: মানে মানুষদাকে বসতে হয়েছিল, বাবু মানি ছটফটে একটা ফুটবলার চলে আসার পর মানুষ ভরচার্জকে
1: সুযোগ
0: পাওয়াই গেল না। বাবু মানি শুরু করলো। বাবু মানি মোহনবাগানে কত বছর কাটালো?
1: আমি 8 বছর ওখানে মোহনবাগানে ছিলাম।
0: মোহনবাগানে ছিলাম। ক্যাপ্টেন?
1: ক্যাপ্টেন আছি।
0: কোন ইয়ার?
1: 87।
0: ইডেনে রিলায়েন্স কাপের ফাইনাল এই ছিল, ইনগোরেশন ছিল ক্রিকেটে, তো তখন ইডেনে ক্রিকেট নিয়ে আপনার কোনো এই ছিল, টান ছিল?
1: না, ক্রিকেটে আমার অত ইন্টারেস্ট নেই।
0: আচ্ছা,
1: আমার ছিল হকি, আগে খেলতাম হকি, খেলতাম।
0: আপনি হকি
1: খেলতাম? এখন অফিস লিগে খেলতাম আমাদের এফসিআই
0: হকি।
1: হ্যাঁ,
0: ওটাও কি রাইট ইন?
1: হ্যাঁ, রাইট
0: উইঙ্গার।
1: হ্যাঁ, রাইট উইঙ্গার।
0: মানে হকি স্টিকেও আপনি সমানভাবে স্কিল করেন?

0: আমি তো আগে শুরু করেছিলাম হকি,
1: মানে ফুটবলেরও আগে হকি?
0: হ্যাঁ হকি,
1: তাই নাকি?
0: আগে হকি শুরু করলাম, যখন মার খেলাম হকি ছেড়ে হবে।
1: মার মানে কি মার?
0: এটা মেরেছে, হাতে হাতে মেরে দিয়েছে,
1: তাই জন্য হকি ছেড়ে দিলে?
0: হকি ছেড়ে আগে ফুটবলে
1: চলে এলাম, তাই আমরা পেয়ে গেলাম বাবু মানি।
0: না দুটোই খেলতাম, যখন পাড়া খেলা হতো দুটো খেলতাম, মানে এটা বেশি আমার ফুটবলে আমি বেশি চলে গেলাম,
1: টানটা বেশি ফুটবল। আপনি যখন ফুটবলে ব্যাঙ্গালোর থেকে আসছেন, তার আগে মোহনবাগানে উলগানাথনের নাম সবাই খুব মুখোমুখি ছিল।
0: উলগানাথন ছিল আমার সঙ্গে তো,
1: হ্যাঁ আমি সেই জন্যই প্রসঙ্গটা টানলাম।
0: না যখন মোহনবাগান খেলতো আমার সঙ্গে উলগানাথন ছিল, উলগানাথন রেড হট আর মানাস বাচেজ রেড হট।
1: তারপরেও আপনি?
0: হ্যাঁ আমি,
1: তিনজন।
0: তারা উলগানাথন তখন শেষের দিকে।
1: হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি বলতে চাইছি এই কারণে প্রসঙ্গটা টানলাম, একটাই কারণে যে আপনার ওখানকার একজন প্রাক্তন মানে একটু সিনিয়র ফুটবলার, তিনি যে ক্লাবে রয়েছেন সেই ক্লাবে আপনি এসেছেন, উলগানাথন তখন আপনাকে কিভাবে গাইড করতেন?
0: উলগানাথন তখন আমার খেলা দেখতাম, উলগানাথনে যখন ব্যাঙ্গালোরে ছিল সিএল, সিএল একটা টিম ছিল ওখানে খেলতো, আর কৌশল রাম খেলতো, আমি দেখো এদের সঙ্গে আমাকে খেলতে হবে।
1: ও তখন এদের দেখে ভাবতেন যে এদের মতো করে খেলতে হবে। সেই উলগানাথনের সাথে আপনি এসে মোহনবাগানে খেললেন।
0: হ্যাঁ,
1: তো তখন আপনার ভেতরে কি মানে?
0: ওরা তো তখন শেষের দিকে,
1: যাই হোক তবুও তো নামটা রয়েছে, ব্যক্তিটা রয়েছে।
0: আমি তো তখন শুরু করছি।
1: তখন ওরা কিছু বলতো আপনাকে আলাদা করে টিপস বা এরকম এরকম করো, এই কলকাতাটা এরকম, এখানকার মানুষজন এরকম?
0: ও তো আমি দেখে নিয়েছি তো, আমি যখন 80 সালে আমি এলাম তখনই আমি দেখে নিলাম এখানে কি চাপ আছে।
1: আচ্ছা চাপ আছে। আর কলকাতার সাপোর্টাররা কেমন?
0: সাপোর্টাররা আছে তো, ইসমাইল মোহন মান মাওনান তো আছে।
1: কেমন এরা? কেমন
0: ভালো খেললে
1: ভালো,
0: ভালো খারাপ খেললে আবার খারাপ।
1: ভালো খেললে ভালো, এরকম কোন স্মৃতি মনে আছে যে আপনি ভালো খেলেছেন তারপরে ওরা নিয়ে আপনাকে?
0: না অনেক ম্যাচ ড্র করেছি তখন ইট পেয়েছি, তখন ক্লাব থেকে বেরোতে পারিনি, ওই 8-9 সময় বেরোতাম, তখন ড্র হলে একদম থাকতে হবে ক্লাবে।
1: তখন মনে হয়নি বাবা এই কলকাতায় থেকে লাভ কি, চলে যাই ব্যাঙ্গালোর?
0: না না, এই তো ইন্টারেস্টের খেলা, ওইটা না থাকলে আমার খেলবো কি করে?
1: তার মানে কলকাতার প্রেমে তখন আপনি হাবুডুবু খাচ্ছেন।
0: হ্যাঁ
1: হ্যাঁ, আর কি করে কলকাতার জামাইটা হয়ে গেলেন? আপনি তো এলেন হচ্ছে 82, 82, 82 পরে 84, 84 মোহনবাগান, ইস্ট বেঙ্গলে না গিয়ে, তো কি করে বাংলাতেই আপনি জামাই হলেন?
0: সাফ গেমস হয়েছিল তোমার সল্টলেক
1: জোহর, এখন যেখানে
0: ওয়ার্ল্ড কাপ,
1: ওয়ার্ল্ড কাপ জুনিয়র, ওয়ার্ল্ড কাপ
0: জুনিয়র ওয়ার্ল্ড কাপ চলছে, তখন ও লোরাটো স্কুলে পড়তো ওরা, ওখানে এসে কালচার প্রোগ্রাম,
1: ম্যাডাম
0: ম্যাডাম কালচার প্রোগ্রামে এসেছিল, তখন দেখে মেড্রাসি কথা বললাম।
1: আচ্ছা তামিল?
0: হ্যাঁ তামিল।
1: আচ্ছা উনিও কি তামিল?
0: উনি তামিল।
1: আচ্ছা, তো তখন থেকে,
0: তখন আমি অফিস করতাম এফসি মিল্টন রোতে, ওর তো লোরাটো স্কুল মিল্টন রোতে আছে,
1: দেখা হতো,
0: দেখা হতো।
1: আচ্ছা, তা কি খেলার আগে হতো না খেলার পরে হতো, ম্যাচের আগে হতো না ম্যাচের ম্যাচের পর?
0: না তো প্র্যাকটিস পড়ার পর আমরা তো অফিস আসতাম।
1: আচ্ছা,
0: তখন ওদের স্কুল ছুটি হতো।
1: আচ্ছা, তার মানে আপনি পুরোপুরি বাংলার হয়ে গেলেন, মনও দিয়ে ফেললেন বাংলার একটি নারীকে, তাই তো?
0: 35 হয়ে গেছে আর বাংলা না কি তামিল বলব?
1: এই যে বাংলা, বাংলা বলতে গেলে আমরা যেরকম পশ্চিম ভাবি, বাংলা বলতে আরেকটা বাংলাও আছে যেটা বাংলাদেশ।
0: বাংলাদেশ,
1: আপনি বাংলাদেশে কতবার খেলতে গেছেন?
0: আমি ওই 4-5 গিয়েছি খেলতে।
1: তখন কি একবারও আপনি ক্লাবের হয়ে খেলেছেন?
0: না, আমি মোহনবাগান ওই গেছি ইন্ডিয়া ওই।
1: হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি সেটাই যে মোহনবাগান হয়ে যখন গেছেন ক্লাবের হয়ে খেলতে, তখন ওখানে কোনো টুর্নামেন্ট খেলতে গেছিলেন?
0: হ্যাঁ, টুর্নামেন্ট খেলতে।
1: তো সেখানে কীরকম মানে কোনটা আগে গেছেন, ভারতের হয়ে খেলতে গেছেন আগে?
0: না, ভারতের হয়ে খেলতে।
1: আচ্ছা, কী কী সেটা মনে পড়ে, প্রথমবার বাংলাদেশে আপনি কবে গেছিলেন, কী টুর্নামেন্ট ছিল?
0: সাফ গেমস ছিল।
1: কোন সাল এটা?
0: 85
1: এর সাফ গেমস। কী হয়েছিল মানে তখন আমাদের ক্যাপ্টেন, আপনার টিমের ক্যাপ্টেন কে?
0: বিশ্বজিৎ ছিল,
1: ভট্টাচার্য। আচ্ছা, কোচ?
0: কোচ ছিল শান্তদা,
1: শান্ত মিত্র,
0: শান্ত মিত্র।
1: আচ্ছা, তারপর আপনার বাংলাদেশ গেলেন সাফ গেমসে, কটা টিম ছিল?
0: কি মালদেবী, আমার
1: নেপাল,
0: নেপাল, বাংলাদেশ শ্রীলঙ্কা
1: পাকিস্তান যেহেতু
0: পাকিস্তান
1: ফাইনাল কে কে খেলেছিল
0: ফাইনাল বাংলাদেশে আমরা খেললাম
1: মানে ভারত আর বাংলাদেশ
0: ভারত আর

0: বাংলাদেশ,
1: তখন বাংলাদেশের গ্যালারি তো ঠাসা,
0: আরে পুরো ভর্তি।
1: তো ওখানে তো, ওখানেও তো ফুটবল নিয়ে উন্মাদনা প্রচন্ড,
0: প্রচুর লাভার ফুটবল লাভার ওখানে প্রচুর আছে।
1: ম্যাচের আগের দিন, আমি ম্যাচের আগের দিনটা জিজ্ঞেস করছি, যে তখন তো আর সারাক্ষণ প্র্যাকটিস করে হোটেলে ঢুকে যেতেন না, বাইরেও বেরোতেন
0: না? বাইরে বেরোতো।
1: তো তখন বাইরে বেরিয়ে বাংলাদেশের কোনটা কোন জিনিসটা আপনার ভালো লাগতো, কিছু খেতেন কিনা বা কিছু কিনতেন কিনা?
0: আমরা ওটা নিয়ে চিন্তা, আমরা তো বসে আমরা গল্প করতাম
1: নিজেদের
0: নিজের মতে। আমাদের তো সব হোটেলে তো খাওয়ার তো পেতাম আমরা, ফাইভ স্টার হোটেলে থাকতাম, তখন কোনো বাইরে
1: যাওয়ার ব্যাপার দরকার ছিল না।
0: তখন ওরা বাস দিত আমাদের বেরোতে,
1: বেড়াতে ঘুরতে দেয়,
0: ঘুরে আবার
1: বাংলাদেশে। নিশ্চয়ই আপনি ওই সাইট সিং যেটা আমরা বলি সেটা নিশ্চয়ই ঘুরে দেখেছেন?
0: হ্যাঁ, ঘুরে দেখেছি।
1: বাংলাদেশে কি আপনার আজও ভাল লাগে, মানে কোন জায়গাটা? বা
0: আমি গিয়েছিলাম আবানি ক্লাবে গিয়েছিলাম, ওরা একটা রিসেপশন দিয়েছিল আমাদের। মডার্ন ক্লাবে গিয়েছিলাম, ওরা রিসেপশন দিয়েছে ভালো।
1: সেগুলো মনে আছে আজও? না,
0: এখনো মনে আছে।
1: আচ্ছা, কখনো মনে হয়নি যে আপনি ইন্ডিয়া টিমের হয়ে যখন খেললেন, আমি আসছি ফাইনালটা নিয়ে আপনাকে জিজ্ঞেস করব, যে একবার বাংলাদেশে এসে খেলে দেখি?
0: আমি অত ইন্টারেস্ট ছিল না,
1: মানে আপনার কলকাতাটাই আপনার ইন্টারেস্টের এক নম্বর জায়গা ছিল,
0: ওখান থেকে বেশি কিনা।
1: হ্যাঁ, মানে কলকাতা ইস্ট বেঙ্গল মোহনবাগানটা আপনাকে বেশি টানত। আচ্ছা, সেদিন ফাইনালে কি হলো, বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা?
0: আমরা জিতেছি, এক গোলে জিতলাম আমরা। জিতে আমরা
1: কে গোল করেছে?
0: বিশ্বজিৎ।
1: আচ্ছা, বিশ্বজিৎ দা গোল করেছে, মানে সেটাও কি আবার সেই ডান দিক থেকে উড়ে আসা
0: ওই সেন্টার, সেন্টার করে
1: বাহুমানি আপনি সেন্টার করে দিয়েছিলেন, ভাসিয়ে দিয়েছিলেন। আর বিশ্বজিৎদা হেডে গোল করেছে। তো আপনারা চ্যাম্পিয়ন হয়ে ফিরে এলেন, এটা হচ্ছে ফার্স্ট বার।
0: ফার্স্ট,
1: সেকেন্ড বার কি ক্লাবের হয়ে গেলেন, মনমানের হয়ে গেলেন, না আবার ইন্ডিয়ার হয়ে গেলেন?
0: না, ক্লাবের হয়ে গেলাম, মনমানে
1: গেলাম। ওখানে কি টুর্নামেন্ট খেলছিল?
0: ওটা এশিয়া কাপ,
1: এশিয়া ক্লাব কাপ, ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ, রাইট রাইট। হ্যাঁ, তো সেখানে কাদের সাথে খেলা ছিল?
0: আবানি, আবানির সাথে।
1: তো আবানি ক্লাব ঘুরে এসেছেন আগের বার, তারপরে গিয়ে আবানির সাথে খেলা, মানে ওখানে আবহানি কি ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতোই সাপোর্টার?
0: ওদের সাপোর্টার, প্রচুর সাপোর্টার। আর
1: কি হয়েছে,
0: আমাদের চাপ এরকমই, মোহনবাগান আর ইসমাল মোহামেডান, ওখানে আবহানি আর মোহামেডান একই
1: একই চাপ,
0: একই চাপ।
1: কি হয়েছিল, আপনারা জিতেছিলেন?
0: আমরা জিতেছি,
1: মোহনবাগান সেবারও জিতেছে, মানে অর্থাৎ ভারতীয় ফুটবল ক্লাব গিয়েও জিতেছে?
0: হ্যাঁ, জিতেছে। আমরা
1: বাহুমানির ভূমিকা
0: ওই শিশির ঘোষ।
1: আচ্ছা,
0: শিশির গোল করলো আমার সেন্টার,
1: ওই আওয়ার সেন্টার শিশির ঘোষ, যেটা শুরুতে আমরা ধারাবাস্যের মতো করে বলছিলাম সেই ঘটনা?
0: আমি ওই ঘটনা আমি আজ পর্যন্ত বলবো না।
1: কেন,
0: এত দূর থেকে বুলেটের মতো হেড করেছে,
1: মানে আপনি ডান দিক থেকে,
0: ডান দিকে এগিয়ে গিয়ে আমি সেন্টার করলাম, এত বুলেটের মতো হেড করেছে,
1: মানে সেন্টারটা আপনি ভাসিয়েছেন।
0: হ্যাঁ,
1: কার্ভ করেছে, করে সেন্টারটা যখন আসছে তখন ও কোন কোখান থেকে নোটটা করেছে, মানে হেডটা দিয়েছে কোন
0: 18 ইয়ার্ডস থেকে,
1: ওখান থেকে,
0: ওইখান থেকে।
1: হাই বাপস, আপনারা কি এটা প্র্যাকটিস করতেন দুজনে?
0: আমরা মনমানে আমরা প্র্যাকটিস করতাম, সেন্টার করতো গোল।
1: দিনে কটা করে এরকম আপনি সেন্টার তুলতেন?
0: কখনো 20টা, কখনো 30টা,
1: কোনো ইয়ে
0: করে।
1: আচ্ছা,
0: তাহলে এটা হচ্ছে অমল দা তার ইয়ে।
1: আচ্ছা, অমল দা। আচ্ছা, অমল দা, আমরা ডায়মন্ড সিস্টেমে
0: আমি ছিলাম, অমল দা স্যার।
1: অমল দা সিস্টেমটা হওয়ার আগে অমল দা কি আপনাদের সাথে আলোচনা করেছিলেন, যে দেখো এই সিস্টেমটা আনতে চাইছি?
0: না, নিজে আলোচনা করেনি, এই সিস্টেমে আমরা খেলবো বললো, ঠিক আছে।
1: আপনার তো অসুবিধা নেই, কারণ আপনি তো সারা মাঠ জুড়ে খেলেন।
0: আমি তো খেলা নিয়ে তো আমাদের, আমার পায়ে খেলা আছে, আমি কেন যেখানে দেবে ওখানে খেলতে পারবো।
1: তো এই ডায়মন্ড সিস্টেম হওয়ার আগে অমল দা বাবুমানিকে আলাদা করে কি প্র্যাকটিস করাতেন?
0: ওই সেন্টার,
1: সেন্টার আশিজিকে দিয়ে হেড।
0: হ্যাঁ, সব চলে যাবে, আমাকে নিয়ে পড়ে থাকবে অমল দা,
1: শুধু সেন্টার করতে চলে গেছেন।
0: আমার তো খুব
1: খারাপ
0: খারাপ লাগছে।
1: হ্যাঁ, গেছিলেন আপনি?
0: আমি গেছিলাম
1: শেষ সময় গেছিলেন। প্রদীপ দা এখনো আছেন?
0: প্রদীপ দা এখনো ওইরকম,
1: হ্যাঁ মানে স্বাভাবিক, মানুষের তো বয়স বাড়ে। কলকাতায় ফুটবলে আপনি যতটা জড়িয়েছেন তার মধ্যে আপনি পেয়েছেন, প্রথম এসে পেয়েছেন নাইমদাকে, তারপরে পেয়েছেন প্রদীপ দাকে, তারপরে পেয়েছেন অমল দাকে, তারপরে আপনি যখন ইস্ট বেঙ্গলে গেলেন তখন কাকে পেলেন?
0: ওই আবার নাইমদা,
1: আবার নাইমদা। তার মানে আপনার শুরু কলকাতায় নাইমদাকে দিয়ে, আর ক্লাব ফুটবল থেকে বেরিয়ে যাওয়া সেটাও হচ্ছে,
0: তারপরে শ্যাম থাপা,
1: শ্যাম থাপা। তো এই যে এত কোচেদের দেখলেন, এত অভিজ্ঞতা আপনার হলো, কলকাতা মাঠে এসে আপনার কি মনে হয়েছে যে এই কোচেরা কতটা আপনার খেলাকে উন্নত করেছেন নাকি না? আপনার মনে মনের জোর আপনার
0: অমল দার অনেক ইয়ে করেছে,
1: অমল দার অবদান আপনার প্রতি বেশি
0: বেশি,
1: মানে আপনি দুটো ঘটনা মনে পড়ে?
0: মনে পড়ে, আমি যখন জোরে পড়ে যে আমি উঠতে পারি না, তখন লোক পাঠিয়ে তুলে নিল মেস থেকে, তুলে নিয়ে আমার মাঠে বলে তুমি মাপ করো।
1: আপনার গা জ্বর?
0: হ্যাঁ জ্বর, আমার
1: উঠতে পারছেন না।
0: হ্যাঁ, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু দাঁড়িয়ে থাকো।
1: প্র্যাকটিসে?
0: না প্র্যাকটিসে না,
1: ম্যাচে।
0: ম্যাচে
1: নামিয়ে দিলেন?
0: পোর্ট টেস্ট ম্যাচ ছিল,
1: আপনি দাঁড়িয়ে থাকলেন?
0: দাঁড়িয়ে থাকো বললো আমাকে।
1: আর আপনি দাঁড়িয়ে থাকলেন?
0: দাঁড়িয়ে থাকতে পারবো না।
1: কি করলেন?
0: কি করো, রান করতে তো পাবলিক ছেড়ে দেবে আমাকে।
1: তার মানে সেই শরীর নিয়েও দৌড়লেন, আবার সেন্টার করলেন।
0: সেন্টার কি, আমার তিনটে হ্যাট্রিক করলাম।
1: তার মানে মানুষটা জানতেন যে আপনার কাছ থেকে কিভাবে কি বার করে নিতে,
0: বার করতে হবে, আমলদার তো জানতো।
1: যারা যাদেরকে আমরা ভালোবাসি গুরু হিসেবে, তাদেরকে আমরা কিছু না কিছু দিতে চাই, আপনি কখনো কোনো কিছু উৎসর্গ করেছেন অমলদাকে, যে অমুক ট্রফিটা কি অমুক গোলটা কখনো মিডিয়ার কাছে বলেছেন?
0: ট্রফি পেয়েছে
1: কোনোটা অমলদাকে উদ্দেশ্য করে বলেছিলেন মিডিয়ার কাছে যে এটা অমলদার জন্য? আজকে যেরকম শুনছি যে অমলদা আপনার কাছে একটা অন্য জায়গায় বসে আছেন।
0: অমলদা তো বলতো এইরকম তোমরা থাকো, এই খেলো, এই খেললে তোমরা কেউ আটকাতে পারবে না।
1: আজকে ধরুন এই যে আমরা আড্ডা দিচ্ছি, এই যে আমাদের শ্রোতারা শুনছেন আজকে আপনার মুখ থেকে শুনতে পাচ্ছেন যে অমল দত্ত আপনার ফুটবল ক্যারিয়ারের একটা মস্ত বড় আলাদা জায়গায় রয়েছে,
0: আলাদা জায়গায়
1: অমল দা আজকে নেই। আমরা নিশ্চয়ই জানতে চাইবো আপনার কাছে, অমল দাকে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি কিছু দিতে চান, যে হ্যাঁ আমার এইটা দিতে চাই, কি দিতে চাইবেন? কোনো পার্টিকুলার গোল, কোনো পার্টিকুলার ট্রফি বা কোনো পার্টিকুলার সাফল্য?
0: আমি এখন চেষ্টা করছি, আমি মিতালির সঙ্গে আমি এটা জড়িত, আমি বাচ্চাদের নিয়ে আমি বাচ্চাকে একটু তৈরি করলে আমার খুব আনন্দ হয়। এই অমলদাদা
1: শিখিয়েছে? আচ্ছা, অমলদা যা শিখিয়েছেন সেটা এখন আপনি ছোটদের,
0: ছোটদের আমি এটা
1: মানে তাদেরকে শেখাচ্ছেন, যাতে অমলদার শেখা জিনিসগুলো ওদের মধ্যে
0: যদি ঢুকে যায় খুব ওরা বড় হয়ে যায়,
1: তাহলে আপনি বেশি আনন্দ পাবেন,
0: আনন্দ পাবো
1: হয়তো, অমল দাও আনন্দ।

ষোলো আনা বাঙালির এই পর্বে শুনলেন আটের দশকের প্রখ্যাত ফুটবলার, ফরওয়ার্ড এবং বা পায়ের জাদুকর বাবু মানির সঙ্গে ক্রীড়া সাংবাদিক দীপঙ্কর গুহর অন্তরঙ্গ আলাপচারিতা। আকাশবাণী মৈত্রী, আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে শুরু করছে মনের মতো গান। সঙ্গে আমি শ্রেয়া, আজকে আপনাদের শ্রবণ সঙ্গী। শ্রোতা বন্ধুরা, মে মাসের প্রথম 10টা দিনের কথা যদি আমরা একটু ভাবি, তাহলে দেখব যে পয়লা মে, 2রা মে এবং 9ই মে এই 3টে দিনেই বাঙালি সাহিত্য সংস্কৃতির ইতিহাসে এমন 3 ব্যক্তিত্বকে আমরা জন্ম নিতে দেখেছি যারা বিশ্বের দরবারে

নিজেদের প্রতিষ্ঠিত করে রেখেছেন তাদের প্রতিভার জন্য, অর্থাৎ তাদের গুণের মাধ্যমে স্বমহিমায় তারা নিজেদের একটা পাকাপাকি জায়গা তৈরি করে রেখেছেন বাঙালিদের মনে তো বটেই এবং বিশ্ববাসীর কাছেও। কাদের কথা বলছি বলুন তো? আর কেমন হয় যদি এই তিনজনকে নিয়ে একত্রিত করে আজকের অনুষ্ঠানকে সাজাই? আমি কথা বলছি সঙ্গীত শিল্পী মান্না দে, চিত্র পরিচালক, লেখক, শিশু শিল্পী, এছাড়াও তার আরও অনেক পরিচয় রয়েছে, সত্যজিৎ রায় এবং আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। পয়লা মে, দোসরা মে এবং নয় মে তাদের জন্মদিনকে আমরা পেরিয়ে এলাম সদ্য সদ্য। শুরুতে এই গানটি আপনাদের জন্য স্বয়ং কবিগুরুর কণ্ঠে, রবীন্দ্রনাথ ঠাকুর এবং রমা দেবীর কণ্ঠে। এই গানটি দিয়ে আজকের মনের মতো গানের অনুষ্ঠান শুরু করছি।

স্বল্প সময়ের জন্য কবির এই কণ্ঠ আমাদের আনন্দ প্রদান করল। এবারে আপনাদের শোনাব আরেকটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কনক বিশ্বাস।

কবি নিজের জন্মদিবসকে পরবর্তী প্রজন্মের হাত ধরে উদযাপিত করার উদ্দেশ্য নিয়ে এই গানটি রচনা করেন। এবারে সত্যজিৎ রায় পরিচালিত চারুলতা ছবির থেকে এই গানটি কিশোর কুমারের কণ্ঠে থাকছে আপনাদের জন্য।

হাসে, কে বলি গায়ে হাসিয়া খেলিয়া মরিতে চায়, কে বলি হাসে কে বলি গায়ে হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা জল, ভুল সে হাসিতে হাসিতে ঝরে, যতনা হাসিয়া মিলায় যায়, ভুল

পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত শুনলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। এবারে সত্যজিৎ রায়ের ছবি ঘরে বাইরে থেকে আরেকটি রবীন্দ্রসঙ্গীত কিশোর কুমারের কণ্ঠে।

0: Prima.
1: কিশোর কুমারের কণ্ঠে গানটি শুনলাম। কবিগুরু রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায় ও মান্না দে মিলে গেছেন সপ্তসুরের বন্ধনে। সত্যজিৎ রায়ের ছবি গোপী গায়েন বাঘা বাইন থেকে এবারে এই গানটি আপনাদের জন্য অনুপ ঘোষালের কণ্ঠে।

গোপী গাইন বাঘা বাইন। ছবিটি মুক্তি পায় 1969 সালের 8ই মে। প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, যিনি সম্পর্কে সত্যজিৎ রায়ের ঠাকুরদা ছিলেন, তাঁরই রচিত কাহিনী অবলম্বনে এটি নির্মিত হয়েছিল। সত্যজিৎ পত্নী বিজয় রায়ের স্মৃতিচারণা আমাদের কথা থেকে জানা যায় যে শিশুপুত্র সন্দীপ রায়ের অনুরোধে সত্যজিৎ এই ছবিটি নির্মাণ করেন। থাকছে পরপর দুটি অত্যন্ত জনপ্রিয় গান এই ছবির থেকে।

0: ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন।

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আইরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও, জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও, জলদি লাও।

শুনলেন পরপর দুটি গান, গোপি গাইন বাঘা বাইন ছবির থেকে। শিল্পীরা ছিলেন অনুপ ঘোষাল এবং রবি ঘোষ। গোপি গাইন বাঘা বাইন আজও আপামর বাঙালিদের আবাল বৃদ্ধ বনিতা সবাইকেই আনন্দ প্রদান করে। গোপি বাঘা ভূতের রাজা, তার তিন বর শিশু মনকে পুলকিত করে তোলে। সত্যজিতের অন্যান্য ছবির মতোই এই ছবিরও পরিচালনা, চিত্রনাট্য রচনা, সঙ্গীত পরিচালনা সবই এক হাতে সামলেছেন তিনি। তার বহু সাক্ষাৎকার থেকে জানা যায় যে বিভিন্ন চরিত্র, তাদের পোশাক, কিভাবে তিনি স্কেচ করে মেকআপ ম্যান ও পোশাক নির্মাতাদের দেখাতেন, যাতে পুরো ব্যাপারটি অত্যন্ত সহজভাবে ধরা দেয় পর্দার আড়ালে কাজ করা মানুষদের কাছে, অর্থাৎ ছবির কলাকুশলীদের কাছে। গোপি গাইন বাঘা বাইনের সাফল্যের পর 1980 সালের 19 ডিসেম্বর মুক্তি পায় ছবি হীরক রাজার দেশে। এই ছবির কাহিনীকার স্বয়ং সত্যজিৎ। এছাড়াও পরিচালনা, চিত্রনাট্যকার, সুরকার, গীতিকার সবই তিনি, আগের ছবিটির মতনই। গোপি বাঘার চরিত্রে যথাক্রমে আগের ছবির মতোই ছিলেন তপেন চট্টোপাধ্যায় ও রবি ঘোষ।

সব বয়সের দর্শকদেরই টানে এই ছবি আজও। এবারে পরপর দুটি গান হীরক রাজার দেশে ছবির থেকে। প্রথম গানটি অমর পালের কণ্ঠে, আর পরেরটি দ্বৈত কণ্ঠে, অনুপ ঘোষাল ও রবি ঘোষের কণ্ঠে।

0: পান আর আছে পোলা পান
1: একখান
0: একখান
1: কচি তারা কথা ফোটে নাই
0: আর আছে পোলা পান একখান একখান কচি তারা।

হীরক রাজার দেশে ছবির গান শুনলেন। হীরক রাজার দেশে সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি ধরা দিয়েছে এই ছবিতে, যেখানে অত্যাচারী রাজার স্বৈরাচারী শাসনের শিকার সমাজের নানান শ্রমজীবী মানুষ, শিক্ষাও যেখানে বাদ যায়নি। গোপীবাঘার হাত ধরে উদয়ন পণ্ডিত সমগ্র রাজ্যবাসীকে বাঁচাতে সক্ষম হন এবং রাজার স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। এবারে আরও দুটি অত্যন্ত জনপ্রিয় গান হীরক রাজার দেশে ছবির থেকে। প্রথম গানটি অনুপ ঘোষালের কণ্ঠে এবং পরের গানটি দ্বৈত কণ্ঠে অনুপ ঘোষাল এবং রবি ঘোষের কণ্ঠে।

শুনছেন অনুষ্ঠান মনের মতো গান। আজ শোনাচ্ছি আপনাদের মহান তিন ব্যক্তিত্বদের কথা ও তাদেরকে ঘিরে থাকা নানা গান। একজন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, অপরজন সত্যজিৎ রায় এবং আরেকজন মান্না দে। অনুষ্ঠানের শুরুর দিকে মান্না দের গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছি আপনাদের। মান্না দে, যার জন্ম হয়েছিল 1919 সালের পয়লা মে এক সাংগীতিক পরিবারে, তার সঙ্গীত শিক্ষার সূত্রপাত কাকা কৃষ্ণচন্দ্র দের কাছে। মান্না দের কণ্ঠে শোনাব এবারে একটি জনপ্রিয় আধুনিক গান।

মান্না দে, প্রবোধ চন্দ্র দে তার ডাকনাম দিয়েই তিনি অধিক পরিচিত। কাকা কৃষ্ণচন্দ্র দের হাত ধরেই তার বম্বেতে যাত্রা। শচীনদেব বর্মনের সহকারী হিসেবে প্রথম আত্মপ্রকাশ বলিউডের জগতে, পরবর্তীতে বাকিটা ইতিহাস। মান্নাদের গাওয়া এই রবীন্দ্রসঙ্গীতটি দিয়েই শেষ করব আজকের মনের মতো গান অনুষ্ঠান। কথায় গানে সময় দেখতে দেখতে কিভাবে একদম কেটে গেল, তাই আমার এবার ছুটি চাই।

মনের মতগুণ অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। সঙ্গে ছিলাম শ্রবণ সঙ্গী শ্রেয়া শ্রেয়া দত্তরায়। শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান লোকগানের আসর। এই অনুষ্ঠানে আজকে আপনাদের শোনাব নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে গাওয়া বেশ কয়েকটি গান। আসুন প্রথম গানটি শুনে নিই।

শুনছেন অনুষ্ঠান লোকগানের আঝোর। আজকের শিল্পী নির্মলেন্দু চৌধুরী। এবারে শেষ গানটি শোনাব এই অনুষ্ঠানের নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান অতিথি।
1: আকাশবাণী মৈত্রী অতিথি। কবি ও সাহিত্যিক জীবনানন্দ দাশের জীবন ও অবদান নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন গৌতম মিত্র, আজ তিনি অতিথি। তার সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনবেন প্রথম পর্ব।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান অতিথিতে। অতিথি আপনাদের সামনে শুধু একজন বিশিষ্ট মানুষকে নিয়ে আসে তাই নয়, অতিথি ইতিহাস নিয়ে আসে, অতিথি আমাদের জানা বোঝার বিস্তারকে সঙ্গে নিয়ে আসে, গভীরতাকে নিয়ে আসে। এবং অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সেই গভীরতা বা বিস্তার ছাড়া আমাদের এই জগৎ সম্পর্কে যে ধারণা সেটা কত অসম্পূর্ণ। যাই হোক, গৌরচন্দ্রিকা না বাড়িয়ে আজকের অতিথির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তিনি গৌতম মিত্র, তাকে সবাই চেনেন। জীবনানন্দের জীবনের যে ইতিহাস তার অনুসন্ধানকারী হিসেবে, তার মানে কি এই যে জীবনানন্দের জীবন সম্পর্কে কিছু লেখা হয়নি তিনি প্রথম করছেন তা নয়, সেখানেও যাব আমরা, সেখানেও আসবেন একজন অসামান্য মানুষ যার নাম ভূমেন গুহ, তার কথাও তিনি বলবেন। কিন্তু বর্তমানে কেন, গত প্রায় তিন দশক ধরে তিনি নিরলস চর্চা করে চলেছেন জীবনানন্দকে জানার জন্য, বোঝার জন্য, তার সম্পর্কে মানুষকে জানানোর জন্য। স্বাগত জানাই গৌতম মিত্রকে।
1: নমস্কার।
0: আমরা কোথা থেকে শুরু করব এটা কিন্তু একটা বেশ ধন্দের ব্যাপার। জীবনানন্দের কবিতা লেখার হাতেখড়ি থেকে, বুদ্ধদেব বসুর সঙ্গে তার সম্পর্ক দিয়ে, একটা সময় হতাশা থেকে তিনি কি কি করবেন ভেবেছিলেন তাই দিয়ে, এরকম অনেক কিছু হতে পারে। কিন্তু আজকের দিনে ফেসবুকটা তো সবার চোখে পড়ে, আপনার টাইম লাইনে হঠাৎ চোখে পড়ল যে আপনি জীবনানন্দের প্রিয়তমা বা প্রিয় যাই বলি না কেন সেই রকম একজনের কথা সামনে এনেছেন। আমরা যদি সেটা দিয়ে শুরু করতে পারি।
1: শোভনের কথা বলছেন?
0: তাই বলছি।
1: আচ্ছা, আসলে আমরা যখন ডাডি নিয়ে কাজ শুরু করি, আমি এবং ভূমেন গুহ, তখন একটা নাম আমরা বারবার করে ঘুরে ফিরে ডাইরিতে আমরা পাই, ফিরে ফিরে আসছিল সেই নামটা। সেই নামটা হচ্ছে, নাম নয় একটি অক্ষর, সেটি হচ্ছে ওয়াই। বুঝতে পারছিলাম যে ওয়াই নামটি সেটি খুব গুরুত্বপূর্ণ জীবনাদর্শের জীবনে, কেননা ওনার অনেক লেখার পেছনে এই ওয়াই রয়ে গেছে এবং বিভিন্নভাবে ওয়াইয়ের কথা প্রসঙ্গ এসছে তার ডাইরিতে বিভিন্ন সূত্রে। এবং ওয়াই যে খুব দূরের কেউ নয়, তাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ হবেন সেটাও আমরা টের পাচ্ছিলাম, কিন্তু ঠিক নির্দিষ্ট করে ওয়াই কে সেটা আমরা পাচ্ছিলাম। এবং ভূমেন্দ্র গুহ সম্পাদনায় যখন

0: বিভাগ বেরোলো এবং সেখানে যখন গাড়ির কিছুটা অংশ বেরোলো, সেখানে আমরা দেখতে পাই যে ওয়াই কে আমরা খুঁজে পাইনি, সেইভাবেই আমরা সেটা প্রকাশিত হয়েছিল,
1: একেবারে গোয়েন্দা গল্পের মতো,
0: একদম গোয়েন্দা গল্পের মতো। পরবর্তীকালে জ্যোৎস্না দাশগুপ্ত, এই মহিলা আমাদেরকে খুব সাহায্য করেছেন। আমরা যখন ওনার সঙ্গে দেখা করেছি তখন প্রায় 90 তো পেরিয়ে গেছেনই, ওনার স্মৃতির সাথে খুব প্রখর ছিল। নবোন ছিলেন ওনারা, তো এক বোনের নাম হচ্ছে শোভনা এবং তার ডাকনাম হচ্ছে বেবি। আমরা তো লাফিয়ে উঠেছি আর কি, বেবি। ঠিকই বলেছেন আপনি যে গোয়েন্দা গল্পের মতোই ব্যাপার, কেননা যখন উনি লাবণ্যর নাম লিখছেন, হ্যাঁ, তখন উনি লিখছেন এল বা ল্যাব, এভাবে লিখছেন আর কি, লাবণ্যর এল এ বি ল্যাব ঠিক এইভাবে লিখছেন, হ্যাঁ, বা লাবু লাবু লিখছেন। কিন্তু যখন প্রেমিকার নাম লিখছেন তখন কিন্তু উনি মানে শুধু বেবিও লিখছেন না, উনি লিখছেন বিও লিখছেন না, উনি লিখছেন ওয়াই, মানে শেষ অক্ষর, মানে ডাকনামের শেষ অক্ষরটা ওয়াই। রানীকুঠিতে বাড়ি ছিল শোভনার, তো আমরা গিয়ে হাজির হলাম একদিন শোভনার বাড়িতে। আমরা যেটা ভেবেছিলাম, আমি এবং ভূমেন্দ্র যেটা ভেবেছিলাম, সত্যি তাই এই শোভনাই হচ্ছেন বেবি বা ওয়াই। যমুনানন্দ দাসের কাকা অতুলানন্দ দাসের কন্যা, তার মানে জ্যোৎস্না এবং শোভনা হচ্ছে তারা দুজন, তার মানে বোন আর কি, তাদের বাবা হচ্ছেন অতুলানন্দ দাস। তো এইভাবে শোভনার সঙ্গে আমাদের পরিচয়। তখন শোভনার বয়স অনেকটাই, 90 পেরিয়ে গেছে।
1: হ্যাঁ, এটা তো অনুসন্ধানের পর্ব, কিন্তু তারপরে যেটা জানলেন আপনারা,
0: হ্যাঁ,
1: যে জীবনানন্দের সঙ্গে শোভনার যোগাযোগটা কোথা থেকে শুরু হয়?
0: 1926 ডায়েরিতে আমরা দেখতে পাই শোভনার কথা সেখানে আছে, মানে ওয়াই বা বেবির কথা আছে সেখানে। কিন্তু জ্যোৎস্না আমাদেরকে বলেছিলেন যে পুজোতে সব ভাই বোনরা এক হতেন, তখন এখানে খুব হই হই হতো। তো দাদা তো মানে মিলু, তার ডাকনাম ছিল মিলু, যে মিলুদা তো কোনো কথাই বলতো না, উনি একটা কোনায় চেয়ারের মধ্যে বসে উনি শুধু বই পড়তেন আর আমরা ভাই বোনরা খেলাধুলো করতাম আর কি। তখন থেকে কিন্তু সূত্রপাত আমরা ডায়েরি থেকে টের পাই, তখন তো বয়স খুবই কম, 1926 জীবনানন্দ দাশের বয়স বিয়ে হয়নি তখন, 27 বছর বয়স, এবং শোভনার বয়স 12-13 বছর বয়স হবে। সেখান থেকে সূত্রপাত, যেটা ঘটল 1929 জীবনানন্দ দাস ব্যবসা করবেন এই ভেবে উনি আসামে রওনা দিয়েছিলেন আর কি, বরিশাল থেকে আসাম। ভাবুন আপনি রুটটা মানে কতটাই পেরিয়ে উনি ওখানে গেলেন। অতুলানন্দ দাস ফরেস্টের মানে বড় অফিসার ছিলেন আর কি, উনি তো ওখানে উনি ছিলেন বেশ কিছুদিন, মানে 4-5 মাস ছিলেন উনি ওখানে। তখন একটা সম্পর্ক তৈরি হয় এই এই সূত্রপাত আর কি। ডিব্রুগড় শহরটা হচ্ছে মানে ডিব্রুগড় নদীর তীরে সে সময় ছিল, পরবর্তীকালে ভূমিকম্পে সেই গতিপথ বদলে গেলে সেটা এখন আর সেটার অস্তিত্ব নেই সেইভাবে, কিন্তু একটা সময় ডিব্রুগড় নদীর তীরেই ডিব্রুগড়, তার থেকেই ডিব্রুগড় নামটা হয়েছিল। ডিব্রুগড় নদীর তীরে আমরা অনেক হেঁটেছি ইত্যাদি ব্যাপারে, এরকম অনুসঙ্গে কবিতা উনি লিখেছেন, আরও সরাসরি অনেক অনুসঙ্গ আছে এবং ডায়েরিতে তো আছেই, ডায়েরিতে খুব সরাসরি আছে, খুবই সরাসরি আছে যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, খুব ইন্টিমেট রিলেশন যেটাকে বলি আমরা।
1: শোভনা নিয়ে আমরা যদি গোটা পর্ব নিবেদন করে ফেলি তাহলে শোভনা হবে না, সেই জন্য আমরা আরেকটু সংক্ষেপিত করে আনতে চাই এই জায়গায় যে শোভনার সঙ্গে এই সম্পর্ক কি তার সারা জীবন ধরে ছিল,
0: চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। আসলে যেটা জীবনানন্দ দাশের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে প্রেম হচ্ছে মূল চালিকা শক্তি, এবং জীবনানন্দ দাশের কবিতায় সরাসরি লিবিডো আছে, লিবিডোর প্রয়োগ আছে, উনি নিজেও করেছেন লিবিডোর প্রয়োগ। কিন্তু আমার যেটা মনে হয় যে ওনার ক্ষেত্রে খুব বেশি প্যাসিভ আর কি, মানে খুব অ্যাক্টিভ নয় কোনো ব্যাপারে, ওনার জীবনে যে প্রেমগুলো এসছে আর কি, আরও পরেও কোনো প্রেমেই কিন্তু জীবনানন্দ দাশ কিন্তু খুব অ্যাক্টিভ রোল প্লে করেননি আর কি, আমি সেটা বলতে চাইছি। না, সব ক্ষেত্রেই তাই, মানে শোভনার ক্ষেত্রেও কিন্তু একতরফাই প্রায় বলা যেতে পারে, অনেকটাই একতরফা ওনার প্রেমটা ছিল, শোভনার থেকে নিশ্চয় সাই ছিল কিন্তু ততটা নয়, এবং সামাজিক একটা বিধিনিষেধ ছিল, সেটা একটা খুব বড় জায়গা একটা। তো সব মিলিয়ে আমি বলতে চাইছি যে জীবনানন্দ দাশের মূল চালিকা শক্তি কিন্তু প্রেম। যেমন আমরা জানি যেমন বেয়াত্রিচের সঙ্গে দান্তের দেখা খুবই কম সময়ের জন্য হয়েছিল, খুব কম বয়সে মারাও যায় বেয়াত্রিচে, কিন্তু আজীবন দান্তে মানে তাকে নিয়ে ভেবেছেন এবং তার সমস্ত লেখা যাবতীয় মানে বেয়াত্রিচে, এবং আমরা জানি যে তার কবিতার মধ্যে বেয়াত্রিচে একটি চরিত্র, এবং নিউ লাইফ বলে যে প্রথম যে তার বইটি সেখানে বেয়াত্রিচে তার কেন্দ্র আর কি। তো
1: না, কিন্তু এই জায়গাটায় আমরা যদি এভাবে জানতে চাই জীবনানন্দের ক্ষেত্রে, তাহলে শোভনা একমাত্র নন আপনি বলছেন?
0: না, একমাত্র নন না, অন্তত 5-6 জন
1: আর কারো কথা বলতে চাইবেন?
0: যেমন ওনার মামাতো বোন ছিলেন, ডাকনাম ছিল খুন্টি, হ্যাঁ, তো খুন্টির সঙ্গে একটা সম্পর্ক ছিল, এবং শালি ছোটু, ছোটু বলে তার ডাকনাম ছোটু ছিল। আমি বলছি না যে সরাসরি কোনো সম্পর্কের কথা বলছি না, কিন্তু নানারকম ইঙ্গিত আছে, এবং বেশ কিছু ব্রাহ্ম, এটা আমাদের ভূমেন্দ্রবাবু বলতেন আর কি, যে বেশ মানে ওই ব্রাহ্ম সমাজের কিছু মহিলার সঙ্গে ওনার, জলপাইহাটি যদি পড়েন আপনারা দেখবেন যে এমন একটা শ্রেণীর মহিলাদের কথা আছে সেখানে, যে তাদেরকে না দেখলে, কাছে থেকে না দেখলে তাদের কথা লেখা যায় না আর কি, মানে এটা সম্ভব নয় আর কি। জীবনানন্দ দাশের সব লেখাই কিন্তু মানে আত্মজীবনীমূলক এবং তার নিজের জীবন বাজি রেখে লেখা, মানে প্রত্যেকটা লেখাই সেরকমভাবে লিখেছেন।
1: সেই অর্থে সলিল চৌধুরীর আত্মজীবনী তো পাই যে তিনি তার আসামের যে

0: প্রেম কথা সেটা বর্ণনা করেছেন একটা সময়, পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। যাই হোক, আমরা এখানে সীমিত না থেকে আমরা আরেকটু যদি এগিয়ে যাই, সবসময় প্রেরণাটা নারীর কাছ থেকেই আসতে হবে কবির এমন নয়, অন্য অনেক কিছু হতে পারে। এবং আমি
1: না আমি আমি যে কথাগুলো বলছি সেগুলো খুবই মানে এমন নয় যে এটা এটাই শেষ কথা, মানে এরপরেও গবেষণা হতে পারে, এরপরেও অনুসন্ধান হতে পারে। মনীন্দ্র গুপ্ত একটা লেখা আছে রবীন্দ্রনাথকে নিয়ে, সেখানে মনীন্দ্র গুপ্ত বলেছিলেন যে মানে রবীন্দ্রনাথের সমস্ত লেখার মূল জায়গাটা ছিল কিন্তু এটা, কিন্তু এক নারী বা যাই বলি না কেন, মানে এই যে ভেতরের একটা যে সবকিছুর প্রতি আগ্রহ, এটা কিন্তু আগ্রহটা তৈরি হয় কিন্তু এখান থেকেই তৈরি হয়, কিন্তু সবকিছুর প্রতি তার একটা প্রচণ্ড একটা আগ্রহ এবং প্রচণ্ড জীবনমুখী এই মানুষগুলো হয় আর কি। অনেকেই বলেন যে জীবনানন্দ দাস নির্জনতম কবি বা প্রকৃতির কবি, তা নয়। জীবনানন্দ দাশের ডায়েরি পড়লে টের পাওয়া যায় বা কবিতার মধ্যে টের পাওয়া যায় যে মানুষজন এমনভাবে এসছে এবং এমন সাধারণ সমস্ত মানুষ, প্রান্তিক মানুষদের কথা বারবার করে এমনভাবে এসছে, মানে অবাক হয়ে যায় যে এত খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা মানুষের চলা হাঁটা চলা সমস্ত, তাদের কথাবার্তা সমস্ত কিছু সে লক্ষ্য করতেন এবং সেইভাবে উনি লিখতেন, মানে উনি মানে জাস্ট তার জীবনযাপনটাকেই উনি লেখার মধ্যে তুলে এনেছেন, এটা আমার মনে হয়েছে। তো
0: বেশ, আমরা নয় আবার ফিরবো এখানে, একটা জায়গায় আসি, কথায় কথায় ভূমেন্দ্র গুহর কথা উঠে আসছে। ভূমেন্দ্র গুহ আমরা জানি জীবনানন্দকে আমাদের সামনে আরো বিস্তারে পরিচিত করিয়ে দেওয়ার ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করে।
1: অবশ্যই ভূমেন্দ্র গুহ না থাকলে আজকে যে জীবনানন্দকে আমরা পাই, মানে মৃত্যু পরবর্তী যে আমরা জীবনানন্দকে পাই সেই মালবন থেকে শুরু করে, হ্যাঁ আমরা পেতাম না, এটা এটা আমি একদম স্বীকার করছি আমি, এটা আমি। এবং নীরবে কাজ করেছেন, আমরা কেউ জানি না যে মানে মালবন উনি কপি করেছেন বা উনি সতীর্থ উনি কপি করেছেন, এগুলো এই খবর আমরা কেউই রাখি না আমরা। কিন্তু
0: আপনার সঙ্গে যোগাযোগটা কীভাবে হলো এবং আপনারা কীভাবে কাজটা শুরু করলেন একসঙ্গে?
1: হ্যাঁ বেশ, মানে মজার বলবো না কিন্তু একটা ঘটনাই বটে একটা, সেটা হচ্ছে যে আমার এক বন্ধু তিনি আমাকে একদিন ফোন করে বললেন যে ভূমেন্দ্র গুহকে তো চেনেন। আমি বললাম যে তখন আমি তখন সদ্য এই বিবাহ পত্রিকা বেরিয়েছে 1999 সেই সময়টা, সে ঠিক পুজোর আটটা দিয়ে বা পুজোর সময় আর কি। আমি বললাম হ্যাঁ চিনি আমি তো, মানে তখন মানে বেশ খুব ইয়ে হয়ে পড়েছে আর কি, ভীষণ সেরিত হয়েছে আর কি। বলছে বলুন তো কী ব্যাপার অনির্বাণদা? উনি আমাকে বললেন যে এরকম জীবনানন্দ দাস ডায়েরি নিয়ে উনি কাজ করছেন কিন্তু সেইভাবে সাহায্য করবেন বলে কাউকে পাচ্ছেন না, তা আপনি যদি একটু ওনাকে সঙ্গে যোগাযোগ করেন আর কি। তো করে আমাকে ফোন নাম্বার দিলেন এবং ঠিকানা দিলেন, উনি তখন দলগা রোডে থাকতেন আর কি, দলগা রোডের একটা চেম্বার, উনি চেম্বারও ছিল তার ডাক্তারি। তো আমি গেলাম, যাওয়ার পরে ঠিক যেমন মানে খুব তুচ্ছতা ছিল করে আমাকে বলে যে ও আপনি, তখন আমার বয়স খুবই কম ছিল, বলল যে আপনি, এবং ভূমেন্দ্র নামটাই আমার কাছে একটা খুব ইয়ে ছিল যে মানে আমি খুব সিরিত ছিলাম যে এরকম একটা মানুষ যে এরকম একটা বড় কাজ করেছেন, তখন সদ্য তখন বিবাহ করছি ফলে একটা অসম রোমাঞ্চিত ভিতর ভিতর ছিলাম। সেই মানুষটা আমাকে বললেন যে ডায়েরিতে এই নামগুলো পাচ্ছি, এই লিস্টটা লিস্ট ধরে দিলেন আমাকে, উনি বললেন যে দেখুন তো এই নামগুলো খুঁজে বের করতে পারেন কি না, কিছু এই সাংকেতিক নাম বা কিছু ব্যক্তি নাম, কিছু পত্রিকার নাম, নানা রকম রেফারেন্স। পরে শুনেছি যে মানে এই লিস্টে মানে অনেক হাত ফেরত আমার কাছে এসছে আর কি, এর আগে অনেকেই গিয়েছিলেন এবং খুব মেজাজ ছিল।
0: নামগুলোর মধ্যে মানে কি বিশেষ?
1: হ্যাঁ খুব রেয়ার কিছু পত্রিকার নাম, কিছু ব্যক্তির নাম, হ্যাঁ যেগুলো মানে সচরাচর মানে এগুলো পাওয়াই যায় না, এই সমস্ত রেফারেন্স নামগুলো। অনেক লাইব্রেরিতে নিয়মিত যেতাম আমি, কিছু সূত্র ছিল সেই সূত্র ধরে ধরে আমি এগুলো খোঁজ শুরু করলাম এবং আমার জেদও চেপে গিয়েছিল যে উনি এইভাবে আমাকে তুচ্ছতা ছিল করছেন।
0: আচ্ছা এই তুচ্ছতা ছিল বারবার বলছেন, তার মানে কি এইরকম যখন তিনি তালিকাটা আপনাকে?
1: না উনি উনি ধরেই নিয়েছিলেন যে আমি পারবো না, এরকম আমার আমার মানে বয়স এবং কথাবার্তা বলে তো না সেই ইয়েটা আসেনি আর কি, সেটাই বলতে চাইছি। কেননা উনি তো বারবার করে হতাশ হয়েছেন, অনেকেই চেষ্টা করেছেন অনেকেই পারেননি, ভাবে যে এরকম একজন ব্যক্তি মানে আমি এমনি একটি মানুষ যে মানে ওনার সময়টা নষ্ট করছি আর কি, সেই হিসাবে আমার মনে হয় আমার।
0: মিলন হলো, আলাপ হলো,
1: হ্যাঁ আমাদের সঙ্গে গল্প করছেন নানা রকম, এবং আমরা এমন কোনো দিন যাইনি প্রায় যে আমাদের যোগাযোগ হয়নি আর কি, হয় দেখা করেছি বা ফোনে কথা বলেছি, তখন তো ল্যান্ড ফোন ছিল, ল্যান্ডে কথা বলেছি বা আমরা কোনো জায়গায় ইন্টারভিউ নিতে যাচ্ছি বা কোনো কিছু সন্ধানে যাচ্ছি, অনেকের ইন্টারভিউ নিয়েছি আমরা, হ্যাঁ তো সেই সেই সেই শুরু বলতে পারেন আর কি 2000 থেকে।
0: আমরা জীবনানন্দই আবার ফিরে আসি, সেখানে আপনি কথায় কথায় বললেন যে তার কবিতার মধ্যে বহু জায়গার কথা বেশ আড়াল করে বলা আছে, আসামের কথা এলো, হয়তো আরো অনেক জায়গা আছে। আমরা যারা সেভাবে চিনি না জীবনানন্দকে, বা আজকে শ্রোতাদের মধ্যেও অনেকে থাকতে পারেন যারা সেভাবে পাঠ করেন না তাকে বা তার সম্পর্কে ইতিহাস সেভাবে জানেন না, আপনি একটু দু একটা উদাহরণ দিয়ে বলুন তো যে কোন কবিতায় কিরকম আড়াল দিয়ে কোন কোন জায়গার কথা বলা আছে।
1: যেমন ওই ক্যাম্পে কবিতায় যে মূল যে খসড়া কবিতা যেটা আমরা পাই, সেখানে আমরা দেখি যে সমস্ত অনুষঙ্গগুলো আসামের মানে ওই বিশেষ করে ডিব্রুগড় যে অঞ্চল যে সেখানে সেখানকার সমস্ত অনুষঙ্গগুলো উনি ব্যবহার করে, যেমন নাহরের জঙ্গল আরও অনেক অনুষঙ্গগুলো আছে, কিন্তু পরবর্তীকালে যখন সেটা প্রকাশিত হয় তখন কিন্তু সমস্তগুলোকে উনি সযত্নে বাদ দিচ্ছেন। কিন্তু বাদ দিয়েও কিন্তু শেষ রক্ষা করতে পারেননি, মানে এটা বলতেই হবে, কেননা মানে এই কবিতাটা শনিবারের চিঠি খুব বাজেভাবে আক্রমণ করে জীবনদাসকে, এবং লিখে যে হৃদয়ের বোন শব্দটাকে ওরা কোট করেছিল, এবং ঘাই হরিণী, এই সমস্ত অনুষঙ্গগুলো থেকে মানে ওনারা খুবই এটাকে অশ্লীলতার দায়ে অভিযুক্ত করেছিলেন আর কি।
0: মানে এই সম্পর্কটা কি শোভনার সঙ্গে সম্পর্ক নাকি?
1: হ্যাঁ, একদমই তাই। এটা আমি এটা একটা লেখাও আমি আলাদা করে লিখেছিলাম যে মানে এই অনুষঙ্গগুলো আপনারা দেখবেন, মানে ক্যাম্পি কবিতার যে অনুষঙ্গগুলো আছে, হ্যাঁ সেটা কিন্তু একদমই তাই। এবং আমরা শোভনাকে প্রশ্ন করেছিলাম যে যেহেতু ক্যাম্পি কবিতার মধ্যে শিকারের অনুষঙ্গ আছে, তো আমরা শোভনাকে প্রশ্ন করেছিলাম মিলুদা যখন ডিব্রুগড় গিয়েছিল তখন কি আপনারা সবাই মিলে শিকারে গিয়েছিলেন? তখন শোভনা বলেছে যে হ্যাঁ, বাবা তো প্রায় শিকারে যেতেন, উনি যেহেতু ফরেস্টার ছিলেন। কিন্তু মিলুদা উনি এগুলো পছন্দ করতেন না, শিকার উনি পছন্দ করতেন না, উনি যাননি। তো আমি বললাম যে আপনি গিয়েছিলেন? বলল যে না, আমিও যাইনি, কেননা আমার শরীর ভালো ছিল না। তাহলে বাকি সবাই গিয়েছিল, মানে শুধু শোভনা এবং জীবনানন্দ দাস দুজনে বাড়িতে রয়ে গিয়েছিলেন আর কি রাতে। তো আপনি দেখুন অনুষঙ্গগুলো যদি আপনি দেখেন যে এখানে বনের ধারে আমি ক্যাম্পাতে গিয়েছি ইত্যাদি ব্যাপার, এবং পরবর্তীকালে যে অনুষঙ্গগুলো আছে সেই রাতেই এমন কিছু ঘটেছিল, মানে ডায়ের ইয়েতেই বলছি আমি, এমন নয় যে আমি এই কথাগুলো বাড়ি বানিয়ে বলছি, এমন নয়, ডায়েরিতে লেখা আছে, ডায়েরিগুলো প্রকাশিত হয়েছে, আপনারা দেখবেন মিলিয়ে সেখানে কিন্তু সরাসরি আছে এই ব্যাপারগুলো যে একটা তাদের মধ্যে মানে খুব গভীর একটা সম্পর্ক হয়েছিল। সেই জায়গা থেকে বলছি ক্যাম্পে কবিতার মধ্যে সেই কথাই আছে, বারবার করে সেই কথাই বলছে, এবং শিকার এবং শিকারীর কথা বলছেন। পরে উনি এটাকে জীবনানন্দ দাস সেই দুবারই বোধহয় জীবনে বোধহয় ওনার কবিতার পক্ষে মানে ওই কাউন্টার করে কিছু বলেছেন, সেখানে ওই ক্যাম্পে কবিতার ক্ষেত্রে সেটা ঘটেছে। উনি বলেছেন যে এটা শিকার ও শিকারীর গল্প। আসলে আমার যেটা মনে হয় যে শিকার এবং শিকারী, শিকার তো অসহায় বটেই, শিকার অসহায়, তাকে শিকার করা হচ্ছে, কিন্তু শিকারীও কিন্তু সমানভাবে, যে আমাদের যে যে সেলফিশ জিন বলি বা আমরা যাই বলি না কেন, আমরা অসহায়ভাবে আমরা শিকার করি, আমরা মানে একজন শিকারীও সেই অসহায়, সে এই এই অসহায়ত্বের কথাই জীবনদাসও সেই কথা লিখছেন, যে আমি এই এই কবিতার মধ্যে সেই অসহায়ত্বের সুর আছে আর কি।
0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি অতিথি অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথি জীবনানন্দ গবেষক, জীবনানন্দের ইতিহাসকার গৌতম মিত্র। আমরা কথা বলতে বলতে হয়তো আপনারা আমাদের দোষ দিতে পারেন, হয়তো কোনো একটা দিকে ঘেঁষে চলতে শুরু করেছি, হয়তো এই ক্যাম্পে কবিতা, হয়তো শোভনাকে নিয়ে আলোচনা একটা দিকে আমরা প্রভাবিত হয়ে গেছি, তবে সেটা অসঙ্গত নয়। এবং যেভাবে ডায়েরি খুঁজে প্রমাণ সংগ্রহ করে সেটার সঙ্গে কবিতার ছত্র ছবি কবিতার শব্দবন্ধকে মিলিয়ে ইতিহাসকার নির্মাণ করেছেন, সেটাও জানার একটা বিষয়, আগ্রহের বিষয়। ক্যাম্পে কবিতা বললেন, আর কোনো কবিতার কথা যেটার মধ্যে নারী হয়তো নেই?
1: দেখুন, একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বিটুইন দ্য লাইন, মানে দুটো শব্দের মধ্যবর্তী যে শূন্যতা, সেটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। কেননা একজন লেখক কিন্তু সবসময় নিজেকে এডিট করতে করতে যান, আমি কি লিখবো এবং কি লিখবো না, এবং একজন প্রকৃত ক্রিটিকের কাজ কিন্তু সেই না লেখা কথাগুলোকে খুঁজে বের করে। এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, এটা আমি এরকম মতে আমি বিশ্বাস করি। তো সেই ক্ষেত্রে জীবনদাসের ক্ষেত্রে সেটা কিন্তু বারবার ঘটেছে। কিন্তু যেমন মনে করুন খুব বিখ্যাত কবিতা যে ধানসিঁড়ি, যে অনুসঙ্গে আমরা ধানসিঁড়ি শব্দটা আসে আমাদের, যে ধানসিঁড়ি নদীর তীরে মূল পাণ্ডুলিপিতে কিন্তু সেটা কিন্তু ধানসিঁড়ি ছিল না, সেটা ছিল আপনার ইছামতি, যে কলমের এক আঁচড়ে উনি ইছামতিকে উনি কেটে উনি ধানসিঁড়ি করলেন। এই যে একটা ভৌগোলিক উনি সহজে করতেন, একটা কবিতার মধ্যে আপনার অবাক হয়ে যাবেন, একটা শব্দ তার উপরে উনি দশটা শব্দ দিয়ে উনি চাপিয়েছেন উনি সেখানে। সেই ক্ষেত্রে এই যে ক্যারি করতে পারে, মানে যে কোনো একটা শব্দই উনি কিন্তু শেষ পর্যন্ত নিয়ে কবিতাটাকে প্রকাশ করতে পারেন উনি, এবং সেই ক্ষেত্রে আমাদের প্রকাশ করতে খুব অসুবিধা হয়েছে যে কোন কবিতাটা আমরা নেব। সেই ক্ষেত্রে আমরা জীবনানন্দ দাসের দেখানো পথেই আমরা নিয়েছি, সেটা হচ্ছে যে জীবনানন্দ দাস প্রথম একটা লিখলেন ব্যাবিলন, তার উপরে লিখলেন কলকাতা, তারপর উপরে তার উপরে লিখলেন প্যারিস, বা এরকম করে করে শব্দ লিখছেন উনি। উনি শেষ যে শব্দটা লিখছেন সেই সেই শব্দটা উনি মোটামুটিভাবে এটাই উনি ফলো করতেন, যে শেষ শব্দটা মানে যেটা মানে ওপরে সব থেকে ওপরে যে শব্দটা আছে। সব ক্ষেত্রে বলছি না যে দশটা আটটা বা দশটা শব্দ থাকতো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তা হয়েছে, এবং সেখানে আমরা শেষ শব্দটাকে আমরা নির্বাচন করেছি। যখন বই প্রকাশিত হচ্ছে সেই বিকল্প শব্দগুলো আমরা সেখানে রেখেছি, আমরা এইভাবে কাজ করছি। খুব কঠিন, জীবনদাসকে নিয়ে কাজ করা খুব কঠিন।
0: কবিকে জানার জন্য যে অনুসন্ধানের পর্ব, সেটা বিস্তৃত হতে পারে এবং খুব আকর্ষণীয় হতে পারে। জীবনানন্দকে জানতে গিয়ে যেরকম আপনি আনন্দ বোধ করেছেন, একটা উত্তেজনা বোধ করেছেন, এমন পৃথিবীর ইতিহাসে তো আছেই বিভিন্ন কবিকে
1: জানতে। হ্যাঁ আছে,
0: সেরকম কিছু সঙ্গে যদি পরিচয় করিয়ে দেন।
1: এই রিলকে আমরা জানি, আমরা রিলকের দুনিয়ালেজি যে বিখ্যাত কবিতা সেটা কিভাবে লেখা আমরা সবাই জানি, যে ওনাকে ওনার এক বন্ধু সেই দুই নদুর তাকে থাকতে দিয়েছিলেন এবং কবিতা লিখতে পারছিলেন না তিনি, হঠাৎ করে সেই

0: সামনে সমুদ্র, পাহাড়ের উপরে সেই দুই নদুর্গ। তো সেখানে উনি পায়চারি করছিলেন, হঠাৎ যেন শুনতে পেলেন যে নিচে থেকে মানে কিছু শব্দ ভেসে আসছে, এটা ওনার মনে হলো। এবং তারপরে উনি পরপর করে দুটো বা তিনটে কবিতা লিখলেন, সেই বা চারটে কবিতা লিখলেন, পরবর্তীকালে নটা কবিতা মোট দিনে হলে জিতে সেগুলোকে শেষ করলেন। তো এরকম প্রেরণার জায়গা বোদলারের কথা যদি বলিস, একদমই তাই। বোদলারের ডায়েরি আমরা যদি পড়ি, হ্যাঁ, ডায়েরি বা জার্নাল যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাই কাফকার কথা আমরা সবাই জানি, তার ব্যক্তি জীবন কেমন ছিলেন। বা দস্তয়েভস্কি, দস্তয়েভস্কির কথা যদি আমরা বলি, আপনি অবশ্যই কবির কথা বলেছেন, তো আমি একটু ইয়ে করে বলছি, আমি স্বাধীনতা নিয়েই বলছি যে দস্তয়েভস্কির ক্ষেত্রেও তো একই ঘটেছিল, কেননা ওনার জীবনটাই প্রায় বাজি রেখে উনি, এবং সেই ক্ষেত্রে যদি আপনি তার লেখাতে যদি পৌঁছতে চান, তার জীবনটা কিন্তু জরুরি, জানা জরুরি।
1: আমি ঠিক এই কারণে প্রশ্নটা করেছিলাম যে ইতিহাসকারেরও একটা ইতিহাস থাকে,
0: একদম,
1: মানে কোন উদাহরণগুলো দেখে তিনি প্রাণিত হয়েছেন, এরকম কাজটা করা যায়, করে একটা কিছু জায়গায় পৌঁছানো যায়, আমি এইটাই জানতে চাইছি।
0: হ্যাঁ, দেখুন, জীবনানন্দ দাশের পড়াশোনার ব্যাপারটা যে কি গভীর এবং কি বিশাল ছিল সেটা মানে বোঝানো যাবে না বলে। হ্যাঁ, পরবর্তীকালে ডায়েরিগুলো বেরোবে, তখন সবাই আমরা দেখতে পাবো, আমরা জানতে পারবো যে উনি কাফকার যে ট্রায়াল, উনি তো ট্রায়াল পড়েননি ধরেই নিতে পারি, মানে পড়েননি বলতে আমি বলছি যে মানে মূল ভাষায় তো পড়েননি, কিন্তু উনি যখন ট্রায়াল লেখা হচ্ছে, মূল ভাষায় লেখা হয়ে গেছে কিন্তু ইংরেজিতে অনুবাদ হয়নি, যদি আমি ধরে নিই যে উনি জার্মান ভাষা জানেন না, উনি পড়েননি, কিন্তু কীভাবে কলকাতায় বসে, যে কোনো দিন বাইরে যায়নি, মানে ভারতবর্ষের বাইরে কোনো দিন পা রাখেননি, কীভাবে ট্রায়ালের যে প্লট, কীভাবে উনি সেই প্লটের কথা উনি লিখছেন, উনি লিখছেন যে আমার দরজায় করানার চেয়ে একজন এসে এবং আমাকে ধরে নিয়ে যাচ্ছে, ইত্যাদি ব্যাপার, আমার বিচার হবে, আমি জানি না আমি কী করেছি, ইত্যাদি ব্যাপার। এই যে মিল, এটা আমার মনে হয় যে পড়ে এবং না পড়েও কিন্তু এটা হয়। কিন্তু একটা কথা উনি ভূমিকাকে বলেছিলেন যে আমি যে ছোটোবেলা থেকে আমি যে আবহাওয়াতে বড় হয়েছি, এই কথাটাই বলেছিলেন কোট আনকোট, যে আমি যে আবহাওয়াতে বড় হয়েছি সেখানে কিন্তু বিদেশি কবিরাই শ্বাস প্রশ্বাস নিতেন কিন্তু সেই আবহাওয়াতে। এডগার অ্যালান পোর সঙ্গে বরলতা সেনের মিল, ইত্যাদি ব্যাপারগুলো যে কথাগুলো যে বলেন, যে অনেকে যে টু হেলেন যে কবিতার সঙ্গে, তো সেগুলো কিন্তু হয়ে যায়। এবং জীবনানন্দ দাশ কিন্তু, যেমন জীবনানন্দ দাশের ঘাস কবিতা যখন পড়ানো হচ্ছিল বিদেশের একটা ইউনিভার্সিটিতে, তখন সেখানকার ছাত্ররা বলেছিলেন যে মানে এই কবিতা নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য, এই কথাই বলেছিলেন একদম। তো এটা হয়ে যায়, কিন্তু সেখানে কিন্তু জীবনানন্দ দাশ, বরলতা সেন কিন্তু আর হেলেন নয়, কিন্তু হেলেন থাকছে না, কিন্তু আলাদা হয়ে উঠছে। কিন্তু ইয়ার্সের প্রভাব তো অসম্ভব রকমের, ইয়ার্সের প্রভাব আছে নানা রকম কবিতার মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু জীবনানন্দ দাশেরই কবিতা সেটা।
1: আবারও বলা যেতে পারে আমরা যারা পরিচিত নই সেভাবে তাদের জন্য, আপনি যদি এই পর্বের শেষে একটা সংক্ষিপ্ত তালিকা আমাদের দেন যে এই যে কাজ, এই কাজটা আপনি প্রকাশ করেছেন কিভাবে, বা বই হিসাবে, প্রবন্ধ হিসাবে কিভাবে প্রকাশ করেছেন?
0: আচ্ছা, প্রথম দিকে যে কাজগুলো যেগুলো ছিল, যখন ভূমিন্দ্রগুলো জীবিত ছিলেন সেই সময়, 2009 আমি চলে যাই রাজস্থানে বদলি হয়ে, তারপরে আমার ভূমিন্দ্রের সঙ্গে কাজ করা হয়নি, তার কিছুদিন পরে তো ভূমিন্দ্র মারাও যায়, বেশ কিছুদিন পরে। তো তখন ভূমিন্দ্রগুলো যে বইগুলো বেরিয়েছে সেগুলো ভূমিন্দ্রগুলো একাই সম্পাদনা করেছেন, কিন্তু তার আগে যে বইগুলো যেগুলো বেরিয়েছে 2009 অবধি, বেশ কিছু বই বেরিয়েছে, যেমন চারটি উপন্যাস বেরিয়েছে, পাণ্ডুলিপির কবিতা 1, 2, 3, 4, 5, 6 বেরিয়েছে, এবং একটি ছায়া ছায়া বলে একটি কবিতার বই বেরিয়েছে, একটা উপন্যাস বেরিয়েছে সফলতা নিষ্ফলতা বলে। সেগুলো কিন্তু আমরা মানে ভূমিন্দ্রগ এবং আমি কিছু যৌথ সম্পাদনা একসঙ্গে করেছি, কিছু আমি সহায়ক সম্পাদক সহায়ক হিসেবে আমি কাজ করেছি। তার পরবর্তীকালে আমি চলে যাই এবং কপিরাইটটা উঠে যায়, ব্যক্তিগত উদ্যোগে আমি কিছু খাতা সংগ্রহ করেছিলাম, শুধু কবিতার খাতা নয়, আমি কিছু গল্প উপন্যাসও আমি যে সংগ্রহ করেছিলাম, আমি সেগুলো ভূমিন্দ্রকে দিয়ে দিই, আমি ওনাকে দিয়ে তো আমি তো চলে গেলাম। তারপরে ভূমিন্দ্র সেগুলো প্রকাশ করেছেন, সেখানে আমার নাম ভূমিকাতে ইয়েতে উল্লেখ করেছেন, তা একটা দুটো খাতা আমি দিইনি কাউকে, আমি খাতাগুলো আমি নিজে, আমার কেন জানি মনে হয়েছিল যে ঠিক আছে আমি রেখে দিই, এবার এত কষ্ট করে সংগ্রহ করেছি আমি রেখে দিই, তা আমি রেখে দিয়েছিলাম। এবং যখন কপিরাইট হয়ে যায় তখন প্রথম আমার কাজ হচ্ছে একা এই অপ্রকাশিত কবিতা 1 ও 2 নামে সপ্তশ্রী থেকে বেরিয়েছিল সেগুলো, সেই দুটো বই আমি সম্পাদনা করি, এবং তারপর আজ অবধি তো বেশ কিছু বই সম্পাদনা করেছি, যেগুলো ন্যাশনাল লাইব্রেরিতে যে খাতাগুলো আছে সেখান থেকে অন্তত 4টে বই আমি সম্পাদনা করেছি। ইতিহাস যান এই সম্প্রতি বেরিয়েছে এই বছর, তার আগে জ্যোতিতিমির, তার আগে আলো আধারের জার্নাল বলে একটি বই, তার আগে শীত সবিতা বলে একটি বই, এগুলো সব জীবনানন্দ দাশের অপ্রকাশিত কবিতা, এই কবিতাগুলো আমি সম্পাদনা করি, এগুলো আমি একে, কেন তখন ভূমিন্দ্রগুলো তখন নেই, তখন আমি একাই সম্পাদনা করি এবং এখনও এই কাজই করছি।
1: এই যে প্রকাশনা, যেগুলো জীবনানন্দের অপ্রকাশিত কাজগুলোকে আমাদের সামনে এনে দিয়েছে, এই প্রকাশনাগুলো যখন আপনি করছেন তখন তো স্বাভাবিকভাবে আমাদের যেভাবে কথা বললেন যে মানে সৃষ্টির আড়ালে যে ইতিহাসগুলো সেগুলো সম্পর্কে আপনার বলার ইচ্ছে হচ্ছে, সেগুলো তো লিখেছেন নিশ্চয় নিয়মিতভাবে, নাকি?

0: আরো অনেক,
1: হ্যাঁ এগুলো লিখেছি লিখেছি। তো আমার নিজের কাজ হচ্ছে দুটো পাণ্ডুলিপি থেকে ডায়েরি, এক আর দুই, এই দুটো বই আমার বেরিয়েছে। সেখানে খুব বিস্তৃতভাবে, আপনি যে প্রশ্নটা করলেন, সেখানে খুব বিস্তৃতভাবে আছে সব কিছু, একটা দিক আছে। সেই লেখাগুলো আমি কোনো রেফারেন্স রাখিনি, মানে ইচ্ছে করলে রেফারেন্স দিয়ে বা অনেক বইয়ের তালিকা দিয়ে আমি সেটাকে ভারী করতে পারতাম, আমি সেটা ইচ্ছে করেই করিনি। আমার যে দুটো বই, মানে সেই বইগুলো সেইভাবে আমি করার চেষ্টা করেছি, মানে বিভিন্ন মুড, বিভিন্ন মুহূর্ত ধরে, জীবনদশের জীবনের বিভিন্ন পর্ব ধরে আমি অনেক কিছু আছে, শোভনা আছে, শিক্ষা আছে, তার শিক্ষা ব্যবস্থা নিয়ে তার যে মতামত, তার বাবা মা, হ্যাঁ তার সন্তান, হ্যাঁ। এবং আমি আরেকটা বইও করেছি, মঞ্জুশ্রী দাসকে নিয়ে একটা বই করেছি, একটা এডিট করেছি প্রায় 3 বছরের চেষ্টায়। মঞ্জুশ্রী খুব অবহেলিত একজন মানুষ, মানে আমি বলছি যে জীবনদাস যেমন ইয়েও যেমন অবহেলিত ছিলেন, ওনার কন্যা মানে মঞ্জুশ্রীও একমাত্র মেয়ে, তো সেও খুব অবহেলিত ছিল। আমার মনে হচ্ছিল উনি কবিতা লিখতেন, সেই কবিতাগুলো সংগ্রহ করেছি, তাকে যারা দেখেছেন তাদেরকে দিয়ে লিখিয়েছি। আমি মঞ্জুশ্রীকে দেখিনি, কিন্তু যারা যারা দেখেছেন, আমার বন্ধুরা বা যারা দেখেছেন তাদেরকে দিয়ে লিখিয়েছি। তো 3 বছরের চেষ্টায় সেই বইটা করেছি। তো আমার এই কাজগুলো করতে গিয়ে আমার মনে হয়েছে যে মানে এখনো কিছুই হয়নি সেইভাবে। আর আমার একটা মানে জীবনী লিখতে খুব ইচ্ছে হয় যে জীবনদাসের একটা জীবনী লিখি। এখন অবধি যেগুলো লেখা, একটাই বই আছে জীবনী, সেই অর্থে প্রভাত কুমার দাসের। উনি খুবই পরিশ্রম করে কাজ করেছেন, খুবই পণ্ডিত মানুষ ছিলেন, আমরা তাকে হারিয়েছি খুব কম বয়সে। কিন্তু প্রভাত কুমার দাসের বই ছাড়া, বইয়ের বাইরে জীবনী সেইভাবে নেই। কিন্তু আমার জীবনীটা আমি সেইভাবে লিখতে চাইছি না। প্রচলিত অর্থের যে জীবনী, তার চাকরি, তার কোথায় তার কবে বিয়ে হয়েছে, সেটা তো থাকবেই, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমার আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে লেখার যে বিবর্তন, মানে প্রথম কবিতাটা জীবনদাস লিখেছিলেন 1911-তে, হ্যাঁ তখন ওনার বয়স 12 বছর, মানে 12 বছর বয়সে লেখা কবিতা থেকে ওনার যে শেষ কবিতাটা যেটা পাই আমরা 1954, 1954-তে মারা যাওয়ার কয়েক মাস আগে যে কবিতাটা পাই, এই যে 1911 থেকে উনি 1954-তে পৌঁছলেন, এই যে সময়টা, এই দীর্ঘ সময়, তার যে লেখার কীভাবে বিবর্তন হলো, তার ইতিহাসও থাকবে, তার গদ্যের ইতিহাস থাকবে, তার প্রবন্ধ, তার ডায়েরি তো থাকবেই অবশ্যই, পড়তে পড়তে ডায়েরি থাকবে, এই সব নিয়ে আমি একটা তার জীবনী তৈরি করতে চাই।
2: শ্রোতা বন্ধুরা, আমরা তাকিয়ে থাকবো এরকম একটা জীবনীর দিকে, কেননা এই রকম জীবনী একজন চেনা মানুষকে অচেনা আলোয় উপস্থিত করতে পারে, আমরা দেখেছি বারবার। এবং শেষ পাতাটা পড়ার পর আমাদের কেমন মনে হয়, আচ্ছা এই মানুষটিকে কি আগে চিনতাম আমরা তার লেখালেখির মধ্যে দিয়ে, না বোধ হয়। তো এরকম হয়, বারবার হয়। তো হোক, গৌতম মিত্রের কলমেই আরেকবার হোক, আমরা সেটা চাইব। আর সেটা বলে আজকের এই পর্ব, অতিথি অনুষ্ঠান, তাকে নিয়ে, গৌতম মিত্রকে নিয়ে প্রথম পর্ব আমরা এখানে শেষ করছি।
1: ধন্যবাদ, নমস্কার।
2: আমরা কথা বলবো আবার দ্বিতীয় পর্বে এই একই বিষয়বস্তুর অন্য কোনো দিক নিয়ে। নমস্কার।

0: শুনলেন অতিথি। কবি ও সাহিত্যিক জীবনানন্দ দাশের জীবন ও অবদান নিয়ে গবেষণারত গৌতম মিত্রের সঙ্গে সাক্ষাৎকারটি শুনলেন। আজ প্রচারিত হল প্রথম পর্ব। দ্বিতীয় ও শেষ পর্ব শুনবেন আগামী সপ্তাহে একই দিনে একই সময়। সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা ড. মানুষ প্রতিম দাস।
1: শুনছিলেন অনুষ্ঠান অতিথি, আকাশবাণী মৈত্রী।

নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com

মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা

0: প্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রোমগীতি।

রোমগীতি এই অনুষ্ঠানে আজকের প্রথম গানটি শুনবেন সুধীর সরকারের কণ্ঠে। গানটির কথা লিখেছেন অরুণ ইন্দু, সুরকার অঞ্জন চক্রবর্তী।

শুনছেন অনুষ্ঠান রোমগীতি। এবারের গানটি শুনবেন বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে। গানটির কথা লিখেছেন রুবি বাগচি, সুর দিয়েছেন দীনেন্দ্রমোহন বাগচি।

গানটি শুনলাম বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে। এবারে দীপঙ্কর চট্টোপাধ্যায়ের গাওয়া এই গানটি।

শুনছেন স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রোমগীতি। রোমগীতিতে এবারের গানটি গায়ত্রী বসুর কণ্ঠে।

0: 하시고.
1: রোমোগীতে অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন গায়ত্রী বসুর কণ্ঠে।

শেষ হলো অনুষ্ঠান রোমগীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মৌলী চৌধুরী।

ঘড়ি কাঁটা বলছে সময় এখন বেলা 12টা পেরিয়ে গেছে, আর আজ যুবাণীর অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের সঙ্গে আছি আমি মৌলি। আজ আমরা তোমাদেরকে নিয়ে যাব পুরুলিয়ার লাল মাটি দেশে, এমন এক জগতে যেখানে মানুষের মুখোশের আড়ালে জেগে ওঠে ইতিহাস, যুদ্ধ, পৌরাণিক কাহিনী, আর সেখান থেকে ভেসে আসে ঢোল, ধামসা আর সানে গভীর শব্দ, আর শব্দটা আসে অনেকটা দূর থাকে, সেই দূরে, সেই যেখানে সন্ধে নামতেই ধীরে ধীরে বদলে যায় গ্রামের চেহারা, আর চারিদিকে মাটির গন্ধ, আগুনের আলো, ধুলোর ঝড় আর মানুষের উচ্ছ্বাস। রাত যত গভীর হয় ততই যেন জেগে ওঠে এক প্রাচীন ইতিহাস, আর তারপরেই হঠাৎ করে আসরে প্রবেশ করে এক মুখোশধারী চরিত্র, কখনো রাবণ, কখনো মহিষাসুর, কখনো হনুমান কিংবা দেবী দুর্গা, আর শুরু হয় ছৌ নাচ। আজ অল্প অল্প গল্প কথার আড্ডায় আমাদের আড্ডা হবে এই ছৌ নাচ নিয়ে, ছৌ নাচের শিল্পীদেরকে নিয়ে, তাদের ইতিহাসকে নিয়ে, আর আমাদের আড্ডা চলতে থাকবে। তবে তার আগে যেহেতু আজকে আমরা পুরুলিয়ার লাল মাটি দেশের এই ছৌ নাচকে নিয়ে কথা বলছি, তাই তোমার জন্য থাকলো ভূমি ব্যান্ডের কণ্ঠে এই গানটা।

ফিরে এসেছি গানের পর, আর গানে গানে আমরা চলে এসেছি, পৌঁছে গেছি পুরুলিয়া সেই জায়গাতে। আর তোমাদের আজকে সঙ্গে আজকে আড্ডা হচ্ছে ছৌ নাচ নিয়ে। এই যে ছৌ নাচ, এটা কিন্তু একটি লোকনৃত্য নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য, এমন এক শিল্প যেখানে যুদ্ধ, নৃত্য, অভিনয় এবং লোকবিশ্বাস সব যেন একসাথে মিশে তৈরি হয়েছে এক অসাধারণ সাংস্কৃতিক পরিচয়। এই নাচের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি লাভ, প্রতিটি ঘূর্ণনের মধ্যে একটা সভ্যতার স্মৃতি জড়িয়ে আছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়খণ্ডের সরাইকেল্লা এবং ওড়িশার ময়ূরভঞ্জ, এই তিনটি অঞ্চলে মূলত আমরা দেখতে পাই ছৌ নাচের তিনটি ধারা, এবং এই তিনটি অঞ্চল জুড়েই চলছে আমাদের ছৌ নাচের ইতিহাস। পুরুলিয়া ছৌ, সরাইকেল্লা ছৌ আর ময়ূরভঞ্জ ছৌ। এবার প্রতিটি ধারার মধ্যে তাদের নিজস্ব বৈশিষ্ট্য থাকলেও এটা আমরা দেখতে পারি যে পুরুলিয়ার যে ছৌ নাচ, তার যে রঙিন মুখোশ, শক্তিশালী শরীর ভঙ্গি এবং তার যে যুদ্ধ নৃত্যের যে আবহ, সেটার জন্য তার একটা আলাদা পরিচয় আছে।

এবং আমাদের বাঙালিদের কাছে, বিশেষ করে ধরুন সারা ভারত যখন বিশ্বের দ্বারে এই নাচ পরিবেশন করে, তখন সবচেয়ে বেশি যে ছবিটা চোখে ধরে আসে, যেটি ধরা পড়ে, সেটা হচ্ছে এই পুরুলিয়ার বিশাল রঙিন মুখোশগুলো। এক একটা মুখোশধারী চরিত্র, এক একটা মুখোশ, প্রত্যেকটা মানুষ এবং শিল্পীরা যখন সেই মুখোশগুলো পরে আসে, কেউ রাবণ, কেউ মহিষাসুর, কেউ হনুমান, কেউ বা দেবী দুর্গা, এবং তারপরে তখন তারা যেই ছৌ নাচ আরম্ভ করে, তাদের নাচের মধ্যে দিয়ে, তাদের শরীরের ভঙ্গির মধ্যে দিয়ে, তাদের অভিনয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলে রামায়ণ, মহাভারত, পুরাণ এবং লোককথার গল্প। আর এই সব কিছুই কিন্তু মিলিয়ে মিশিয়ে এই ছৌ নাচকে জীবন্ত করে তোলে। কিন্তু এই যে ছৌ নাচ, এই ছৌ নাচ শুরু কিভাবে হলো আর তার ইতিহাসই বা কি, জানতে ইচ্ছা করছে? তো ছৌ নাচের ইতিহাস বলতে গেলে এই নাচ কিন্তু বহু পুরনো। অনেক গবেষকের মতে এটি মূলত আদিবাসীদের যুদ্ধ নৃত্য ক্ষেত্র থেকে তৈরি, এবং এখানে বলা হয় যে যুদ্ধের আগে যে মানুষরা তখন তাদের শরীরকে শক্তিশালী করে তোলার জন্য যুদ্ধ কৌশল অনুশীলন করার জন্য এবং তাদের মনের মধ্যে সাহস বাড়াবার জন্যই নাকি এই ধরনের নাচ করা হতো। আর সেই কারণেই তুমি দেখবে যে আজও যখন তুমি ছৌ নাচ দেখবে, তখন দেখবে সেখানে প্রচুর দ্রুত লাফ আছে, ঘূর্ণন আছে এবং যুদ্ধে নানান অঙ্গভঙ্গি আছে। এবং এই যে ছৌ নাচ, এই তো গেল তার ঘোড়ার কথা, ইতিহাসের কথা যেটা আমরা জানতে পারি। এই যে ছৌ শব্দটা, এটা নিয়েও, যে এই নাচের এই শব্দটা নিয়েও কিন্তু নানান ধরনের মত আছে। কেউ বলেন এটি এসেছে ছায়া শব্দ থেকে, কারণ মুখোশের আড়ালে একজন মানুষ নিজস্ব পরিচয় লুকিয়ে রাখে আর অন্য একটি চরিত্র হয়ে ওঠে। আবার কেউ বলে ছাউনি বা যুদ্ধ শিবির থেকে এসেছে এই নাম। আবার অনেকে এটাও মনে করেন যে ছজন নৃত্যশিল্পীকে দিয়ে নি, মানে তাদেরকে দিয়েই নাকি শুরু হওয়া নাচ, আর সেইখান থেকেই উৎপত্তি ছৌ শব্দের। তবে নাম যাই হোক, এই শিল্পের প্রাণ রয়েছে তার অভিনয় এবং মুখোশে। পুরুলিয়ার ছৌ নাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই মুখোশ। ছোটবেলায় যদিও আমি যখন মেলাতে বা বিভিন্ন জায়গায় এই ছৌ নাচের মুখোশ দেখতাম বা এই নাচও যখন দেখতাম, আমার একটু ভয়ই লাগতো, কারণ এত বড় মুখোশ। আর আমি এটাই ভাবতাম যে একটা মানুষ এই এত বড় একটা মুখোশ পরে কিভাবে নাচটা করছে। আর সেই মুখোশ তৈরির জন্যই কিন্তু বিখ্যাত পুরুলিয়ার চাঁড়িদা গ্রাম। অনেকে হয়তো আমরা নাম শুনেছি, আমরা এই গ্রামটাকে এখন অনেকেই জানি মুখোশ গ্রাম বলে। তাহলে সেই মুখোশ গ্রামের মানুষরা কিভাবে এই মুখোশ তৈরি করে বা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় এই ছৌ নাচের মুখোশটা কীভাবে তৈরি হয়, সেইটা নিয়েই আমরা ফিরে আসব। তবে তার আগে আমরা একটুখানি ইমন চক্রবর্তী এবং অনন্যা ভট্টাচার্য কণ্ঠে শুনে নেব তাপাটিনের গান।

ফিরে এসেছে গানের পর আর তোমার সঙ্গে আছি আমি মৌলি, আর আজ আমরা অল্প অল্প গল্পপথের আড্ডায় আমরা আড্ডা দিচ্ছি পুরুলিয়ার ছৌ নৃত্য নিয়ে। তো গানের আগে বলছিলাম যে চারিদা গ্রামে কিভাবে এই ছৌ নাচ, এই নাচের যে মুখ সেটা কিভাবে তৈরি হয়। অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত ছোট্ট একটি গ্রাম চারিদা, আর সেই গ্রামে ঢুকলেই রাস্তার ধারে প্রায় প্রত্যেকটি বাড়িতেই প্রত্যেকটি দোকানেই দেখা যায় সারি সারি মুখোশ ঝুলছে। কোথাও রাবণের মুখোশ, কোথাও কালী, কোথাও আবার শিব বা গণেশের বিশাল বড় বড় মুখোশ। আর চারিদার প্রায় প্রতিটি পরিবার বহু বছর ধরেই কিন্তু এই শিল্পের সঙ্গে জড়িত। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মুখোশ তৈরি করেছেন। শোনা যায় যে বহু বছর আগে বর্ধমান অঞ্চল থেকে সূত্রধর সম্প্রদায়ের শিল্পীরা এখানে তাদেরকে নিয়ে আসা হয় এবং প্রথমের দিকে তারা দেব দেবীর মূর্তি তৈরি কাজ করতেন। তারপর তারা ছৌ নাচ জনপ্রিয় হয়ে উঠলে শুরু করে মুখোশ তৈরি কাজ। প্রথম থেকে কাঠের মুখোশ ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীতে মাটি, কাগজ, কাপড় এবং আঠা দিয়ে হালকা মুখোশ তৈরি করার প্রচলন শুরু হয়। কারণ কাঠের মুখোশ ছিল প্রচণ্ড ভারী, আর সেই মুখোশ পরে এই ছৌ নাচ করা বড্ড কঠিন ছিল। তো তারপর তারা সেই নাচের মুখোশ পরিবর্তন করে কাগজের মুখোশ বানানো শুরু করে এবং কাপড় আর কাগজের স্তর বসিয়ে তারা সেই মুখোশ বানানো শুরু করে। তো প্রথমে তারা যেটা করতো, একটা ছাঁচ বানাতো, সেই মাটি দিয়ে তৈরি হতো একটি মুখের ছাঁচ, আর তারপর তার উপরে কাগজ আর কাপড়ের স্তর বসানো হয়, এবং সেটা যখন শুকিয়ে যেত শিল্পীরা ধীরে ধীরে ফুটিয়ে তুলত চোখ, নাক, ঠোঁট, ভ্রু, আর এরপরই শুরু হয় রঙের কাজ। যখনই দেবতার মুখোশ বানানো হতো তখনই উজ্জ্বল হলুদ রং বা কমলা রং ব্যবহার করা হয়। শিব ঠাকুরের মুখোশ হলে সাদা, কালী বা অসুরের মুখ হলে কালো কিংবা নীল রং, আর রাবণের মুখ আঁকা হয় বড় বড় চোখ, মোটা একটা গো, আর তার ভয়ঙ্কর যে অভিব্যক্তি সেগুলোকে ফুটিয়ে তোলার জন্য। তারপর রঙিন কাগজ, পালক, পুঁতি, ঝিলমিলে সাজ সব দিয়ে মুখোশটাকে আরও আকর্ষণীয় করে তোলা হয়। আর এই যে মুখোশ, সেটা যে শুধুমাত্র একটি সাজসজ্জা নয়, এটা একটি চরিত্রের আত্রা। তো যখন একজন শিল্পী এই মুখোশ পরে মঞ্চে ওঠেন তখন তিনি কিন্তু আর সেই সাধারণ মানুষ থাকেন না, তিনি হয়ে ওঠেন একটি পৌরাণিক চরিত্র। এই ছৌ নাচের আরও একটি বিশেষ দিক আছে, এখানে যে মুখোশ পরে থাকে বা সেখানে তার মুখে যে বিভিন্ন অভিব্যক্তি যেটা বিভিন্ন নাচে দেখা যায়, মুখের যে অঙ্গভঙ্গি সেগুলো কিন্তু দেখা যায় না। মানে শিল্পী তার শরীরকেই ভাষা হিসেবে ব্যবহার করে ওঠে, তাদের হাতের ভঙ্গি, মুখের ওঠানামা, কাঁধের ছাকনি, লাফ আর ঘূর্ণন, এই সব কিছু দিয়েই ফুটি তোলে তার রাগ, তার আনন্দ, বেদনা এবং বীরত্ব। আর এই কারণেই ছৌ নাচকে শুধুমাত্র নাচ বলা চলেই না, এটাকে আমরা তো বলতেই পারি যে এটি এক ধরনের শরীর নাট্য ভাষা। আর এই যে ছৌ নাচ, এটার ইতিহাসের সঙ্গে কিন্তু আদিবাসীর ইতিহাসও অনেকটা জড়িয়ে আছে। কুর্মি, সাঁওতাল, সবর, ভূমিজ, বাউরি এবং এছাড়াও বহু সম্প্রদায়ের মানুষরা এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন বছরের পর বছর ধরে। একসময় নাচ ছিল মূলত গ্রামীণ উৎসবের অংশ, চৈত্র সংক্রান্তি, গাজন বা শিব পূজার সময় সারা রাত ধরে চলত এই ছৌ নাচ। গ্রামের মানুষ মাঠে জড়ো হয়ে দেখতেন।

সেই আসর দেখতে দেখতে কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে যেত বোঝাই যেত না। তারা মঞ্চের দিকে তাকিয়ে আছে, আর একটার পর একটা করে চরিত্র মঞ্চে আসত। রাম আর রাবণের যুদ্ধের গল্প, মহিষাসুরের গল্প, অভিমন্য যুদ্ধ, অর্জুনের বীরত্ব, এরকম নানান সব পৌরাণিক কাহিনী এবং গল্প দিয়ে তৈরি হতো আমাদের এই ছৌ নাচ। তাহলে এই নাচের যে মূল বার্তা সেটা শুধু কিন্তু একটা নাচ নয়, এবং এই যে নাচ এটা আমাদের এর মধ্যে দিয়ে শুধুমাত্র যে পৌরাণিক গল্পই বলা হতো সেটা কিন্তু একেবারেই না। মানুষের জীবন, তাদের সংগ্রাম, তাদের সাহস, তাদের সমাজের বিভিন্ন বার্তাও কিন্তু এই নাচের মধ্যে দিয়ে তুলে ধরা হয়। কখনো যেমন তারা রামায়ণ মহাভারত নিয়ে ব্যবহার করছেন, আবার এই শিল্পীরা মানুষের যে দৈনন্দিন জীবনের কষ্ট, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা বা প্রকৃতির যে গুরুত্ব, এই সব ধরনের বার্তাই কিন্তু তারা তাদের নাচের মধ্যে দিয়ে প্রকাশ করে। আর ছৌ নাচের সবচেয়ে বড় শক্তি হলো এর কথা, কারণ এখানে কথা খুবই কম, শরীরের ভাষা খুবই শক্তিশালী। মানে একজন শিল্পী মুখোশ পরে শুধুমাত্র যে হাত, বুক, কাঁধ, চোখের ভঙ্গি আর শরীরের গতির মাধ্যমে তারা যে শুধুমাত্র একটি নাচ করছে সেটা নয়, তারা ফুটিয়ে তুলছে একটি সম্পূর্ণ গল্প। এই যে নাচ, এই নাচের সাজসজ্জাও কিন্তু একটু গুরুত্ব আছে। তোমরা দেখবে যে যখনই এই নাচের মানুষরা, মানে শিল্পীরা যখন তারা মুখোশটা পরে, এই মুখোশেই কিন্তু শেষ না, তারা মুখোশের মাথার ওপর উঁচু মুকুট, তাদের পোশাক যে পোশাকগুলি পরে সেগুলো ঝলমলে একটি পোশাক থাকে, এবং তার মধ্যে থাকে রঙিন পালক এবং অলংকার, এবং সব কিছু মিশিয়ে কিন্তু একজন শিল্পী যেন সত্যি সেই চরিত্রের রূপ নেয়। তো এই আমাদের ছৌ নাচের ইতিহাস, ছৌ নাচ কীভাবে মানুষ ছৌ নাচের মধ্যে দিয়ে তাদের জীবনের কথা বলে সেই নিয়ে আমাদের আড্ডা চলতে থাকবে। তবে তোমাদের জন্য থাকছে শিরজিতের কণ্ঠে এই গানটা।

শিলাসিতা কণ্ঠে আমরা চট করে চলে গেছিলাম সেই লাল মাটির দেশে, আর এক সময় কথা হচ্ছিল এই ছৌ নাচ নিয়ে। তো সেটা যখন একটা সময় যখন ছিল যখন শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু ধীরে ধীরে এই শিল্প এখন আন্তর্জাতিক পরিচয় লাভ করেছে। আজ বিশ্বের নানান দেশে এই ছৌ নাচ প্রদর্শিত হয়। বিদেশি শিল্পী, গবেষক এবং পর্যটক এই শিল্পী এই শিল্পর প্রতি এবং তাদের শিল্পীদের প্রতি আকৃষ্ট হন। পুরুলিয়ার মুখোশও আজ বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে গেছে। অনেকেই নিজের বাড়ি, মানে আমরা নিজেরাও অনেকের বাড়িতে এই মুখোশটার একটি সাজাবার বস্তু হিসেবে ব্যবহার করে রাখি। ফলে এই ছৌ নাচের মুখোশ শুধুমাত্র একটি নাচের অংশ নয়, এটি আমাদের বাংলার একটি সাংস্কৃতিক পরিচয়ও। এবং পুরুলিয়ার যে ছৌয়ের মুখোশ, তা আজ ভৌগোলিক স্বীকৃতিও পেয়েছে। অর্থাৎ এই শিল্প এখন শুধুমাত্র স্থানীয় নয়, এটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ঐতিহ্য। বিশ্বায়নের এই যুগে যখন বহু লোকশিল্প হারিয়ে যাচ্ছে, তখনও কিন্তু এই ছৌ নাচ নিজের জায়গা ধরে রেখেছে। কারণ এই শিল্পের মধ্যে রয়েছে মানুষের মাটি, ইতিহাস আর আবেগ। পুরুলিয়ার লাল মাটির রাস্তা, অযোধ্যার পাহাড় আর রাতভোর চলা নাচ, মুখোশের আড়ে লুকিয়ে থাকা চরিত্র, সবকিছু মিলিয়ে কিন্তু ছৌ এক জীবন্ত অভিজ্ঞতা। যখন রাতের শেষে ভোরের আলো ফুটতে শুরু হয়, তখনও অনেক সময় চলতে থাকে এই নাচ। ক্লান্ত শরীর নিয়েও শিল্পীরা নাচতে থাকেন, কারণ তাদের কাছে এটা শুধুমাত্র পরিবেশনা নয়, এটি একটি সাধনা। ছৌ আমাদের শেখায় যে লোক সংস্কৃতি কখনো হারিয়ে যায় না যদি মানুষ তাকে ভালোবাসে। মুখোশের আড়ালে তাই আজও বেঁচে আছে বাংলার বহু বছরের ইতিহাস, মানুষের স্বপ্ন আর সংগ্রামের গল্প। আর এই গল্পের কথা বলতে গিয়ে মনে পড়লো যে আজ আমাকে ঘড়ি কাটা বলছে, আমার সময় একেবারেই শেষ। তাই আজকের মতো আমাকে বিদায় জানাতে হবে। এতক্ষণ তোমাদের সঙ্গে অল্প অল্প গল্প কথার আড্ডায় ছিলাম আমি মৌলি, আর আমার তো একটাই কাজ, আর সেই কাজটা আমি তোমাদেরকে শুনিয়ে যাবো রূপঙ্কর বাগচির কণ্ঠে। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন মৌলি চৌধুরী। আকাশবাণী মৈত্রী, পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে যাত্রাপালা।
1: যাত্রা অনুষ্ঠান শেষ প্রদীপের আলো, রচনা ও নাট্য পরিচালনা শশধর নস্কর, পরিবেশনায় সুর ছন্দম শিল্পী গোষ্ঠী।

0: এখনো প্রতিটি মহলে মহলে সেই একই ধারা প্রবাহিত হয়ে আসছে বিগত 300 বছর ধরে। হায় একই পরিহাস, মোগলের বিলাস আছে, বৈভব নেই, শাও আছে, শাহের সাম্রাজ্য নেই, অথচ হিন্দুস্থানের একচ্ছত্র অধিপতি ছিল মোগল। হে আমার বিশ্ববান পূর্ব পুরুষেরা, তোমাদের শৌর্য সঞ্চারিত হয়নি তোমাদের উত্তর পুরুষদের দমনীতে, কিন্তু তোমাদের বিলাস আমাদের করেছে স্থবির জড় ভগবাদী। আল্লাহ তোমাকে ধন্যবাদ খোদা, আজ আমি অন্ধ, তা না হলে মোগলের এই অধঃপতন বিদেশি ইংরেজ বেনিয়ার দ্বারা ক্রমাগত পদদলিত হিন্দুস্থানের স্বাধীনতা আমি দু চোখে দেখে সহ্য করতে পারতাম না, মেহরবান পারতাম না।
1: মোগল ও বিদেশি চতুর বেনিয়ার দল ও বিদেশি তারা বুদ্ধি কৌশল আর বীরত্বে হিন্দুস্থানকে ক্রমাগত গ্রাস করছে।
0: সামরাও কম্বাত, কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তা তুমি জানো?
1: জানি, দিল্লির তথা কথিত শাহেনশাহ শাহ আলমের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি।
0: তোমার ঔদ্ধত্য আমাকে চমৎকৃত করেছে, কিন্তু তুমি ভুল করছো যুবক। বাবর বিদেশি ছিলেন সত্য, কিন্তু তার বংশধরেরা হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, এরা এবং আমরা এই হিন্দুস্থানের পূর্ব

0: পবিত্র মাটিতে জন্মগ্রহণ করেছি। এই যে মোগলের জন্মভূমি মাতৃভূমি, এই দেশ কি আমাদের নয়? যার বাতাস আমার বুকে, যার আলো আমার চোখে, যার স্বপ্নের স্পন্দন আমার হৃদয়ে, সে দেশ কি আমার নয়? স্বদেশ, স্বদেশ তবে কাকে বলে? দেখ, চোখ করে আছো কেন? উত্তর দাও, তা না হলে আমি প্রহরী ডাকবো।
1: আমি আপনারই পৌত্র, শাহজাদা মঈনুদ্দিনের জ্যেষ্ঠ পুত্র, আমি আবু জাফর।
0: ও, তুমি সেই আবু জাফর যে শুধু শায়ের রচনা করে?
1: আপনি কিভাবে অবগত হলেন জাহাপনা?
0: অন্ধ বলে তুমি আমায় উপহাস করলেও এই সত্য তুমি জেনে রাখো যুবক, আমার বংশের প্রতিটি পুরুষ কিভাবে জীবন যাপন করে তা আমার মোটেই অজানা নেই। শুনেছি তোমার শায়ের বড় উচ্চ মানের হে
1: জাহাপনা।
0: এও জানি তুমি অসাধারণ অশ্ববী, আমি তো পরাক্রমশালী যোদ্ধা।
1: জাহাপনা,
0: আমি তোমায় বহুদিন ধরে চাইছি জাফর।
1: কেন জাহাপনা?
0: তোমাকে তোমাকে আমার একটা জিনিস উপহার দেবার আছে।
1: আদেশ করুন জাহাপনা। একই এই যে আগ্নেয়াস্ত্র,
0: অতি উচ্চ মানের, আমাকে একজন দিয়েছিলেন, আমি এখন বৃদ্ধ তাই অন্ধ, এর ব্যবহার করতে অক্ষম, তাই এই অস্ত্র আমি তোমাকেই প্রদান করতে চাই আবু জাফর।
1: কিন্তু জাহাপনা, আমি যে হাতে মশি ধারণ করি সেই হাতে আমি অসি ধারণ করব কি করে, ভেবে দেখেছেন কি?
0: তুমি ভুলে যাও না জাফর, সম্রাট বাবর যত বড় যোদ্ধা ছিলেন, কবি ছিলেন, বোধ হয় তার চেয়ে অনেক অনেক বড়। বাবরের সেই সত্তা আমি তোমার মধ্যে অনুভব করেছি, ভীরু কাপুরুষ মোগল উত্তর পুরুষদের দ্বারা মোগলকে সময়মায় পুনরায় প্রতিষ্ঠিত করা আর হয়তো সম্ভব নয়। তবে এই আগ্নেয়াস্ত্র আমি তোমার হাতেই সমর্পণ করলাম, যদি হিন্দুস্থানের স্বাধীনতা হরণকারী বিদেশি ইংরেজদের বক্তব্য করে তার বুকে হিন্দুস্থানের মাটি রঞ্জিত করতে পারো, তাহলে জানবো আমার নির্বাচন ভুল হয়নি, আমার নির্বাচন ভুল হয়নি।
1: জাহাপনা, আমার প্রতি যে আস্থা আপনি আজ পোষণ করলেন তাকে মর্যাদা দিতে, আমার প্রাণ বিসর্জন দিতেও আমি প্রস্তুত থাকবো জাহাপনা।
0: আল্লাহ তোমার মঙ্গল করুন।
2: দেওয়ান রচনা ছেড়ে দিয়ে রাত দিন কি এত ভাবছো শাহজাদা?
3: না, আজকাল আর শায়ের রচনা করতে পারছি না জিন্নাত, অজস্র ভাবনার ফনা আমার লেখনী স্তব্ধ করে দিয়েছে।
2: ফিরিঙ্গেদের হাত থেকে হিন্দুস্থানের মুক্তির ব্যাকুলতা তোমাকে শায়রি রচনা করতে দিচ্ছে না সম্রাট।
3: তোমাকে সাদি করে আমি ধন্য জিন্নাত, আমার অন্য বেগমরা আমার শারীরিক সঙ্গই শুধু আকাঙ্ক্ষা করেছে, মনের দোষর কেউ হতে পারেনি। যদিও তোমার আর আমার বয়সের অনেক ফারাক, তবু তুমি আমাকে অনুধাবন করতে পারো।
2: আমি ধন্য শাহজাদা।
3: পিতামহ শাহ আলম কি অতৃপ্তি আর ক্ষোভ নিয়ে গত হলেন, পিতা মঈনুদ্দিন শাহ হলেন, আমি পিতার জ্যেষ্ঠ পুত্র হওয়া সত্ত্বেও শাহজাদা নীলই হবেন পরবর্তী শাহ, তাতে আমার বিন্দুমাত্র ক্ষোভ নেই। অথচ মির্জা নীলি পিতার ভাবনায় ভাবিত না হয়ে নিশ্চিন্তে কালাতিপাত করছে, এদিকে ফিরিঙ্গিরা তামাম হিন্দুস্তানেই শোষণ আর অত্যাচারের চাবুক চালাচ্ছে, মোগলকে রেখেছে বন্দি করে, সামনে আর কোনো আলোকবর্তিকা নেই জিন্নাত।
2: কিন্তু তুমিই তো লিখেছো শাহজাদা, সব পথ বন্ধ হলেও একটা না একটা পথ খুদাতালা উন্মুক্ত রাখেন।
3: হ্যাঁ, তা ঠিকই জিন্নাত।
2: শাহজাদা, তোমার স্বপ্ন আমাকে সঞ্চারিত, তাই আমি মনে করি চেষ্টা করলে বিদেশি ফিরিঙ্গিদের কিভাবে এদেশ থেকে বিতাড়িত করা যাবে সে পথের সন্ধান মিলবেই মিলবে। তুমি আর কালক্ষেপ না করে সেই পথের সন্ধান করো শাহজাদা।
3: বেশ, তুমি যখন আমার পাশে আছো আমি আর হতাশ হব না জিন্নাত, অন্ধকার অমানিশার মাঝে তুমি আমার উজ্জ্বল আলোক বর্তিকা। আল্লাহি হামারি তরফ হ্যায় আয়ে জাফর, কোই আগর নেহি হ্যায় হামারি তরফ না হো।
4: আমায় ডেকেছেন পিতা?
5: ফিরিঙ্গিদের সঙ্গে তোমার এত সখ্যতা কিসের বলতে পারো? ছি ছি ছি ছি, বাইরে থেকে মনে হয় তুমি একজন সম্ভ্রান্ত মোগল শাহজাদা, যে ধর্মিক এবং কবি,

0: তবু আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু প্রকাশ্য সভায় কেন আপনি আমাকে অপমান করছেন পিতা?
1: অপমান? এই দেখো কলকাতা থেকে কোম্পানি কি লিখেছে।
0: না না না, এ অসম্ভব পিতা। পিতা, আমি চেষ্টা করব যাতে এই চিঠি ওরা প্রত্যাহার করে। না না না, দিল্লির সব ক্ষমতা কেড়ে নিলেও উত্তরাধিকার নির্বাচন করার অধিকার ওরা হরণ করতে পারে না।
1: আবু ভিড়িংরা সব পারে, ন্যায় নীতি বলে ওদের কিছু নেই। ওই ওই চিঠি আমি যদি প্রত্যাখ্যান করি, ওরা আর কাউকেই শাহ বলে মানবে না। তোমায় ওরা পরবর্তী শাহ করে করুক, তবুও তো শাহ। মোগলের যে মর্যাদার ক্ষীণ ধারা এখনো প্রবাহিত হচ্ছে, তাকে শুকিয়ে যেতে দিও না জাফর।
0: বেশ, তবে তাই হোক পিতা। আপনাকে রূঢ় কথা বলেছি, তার জন্য আমাকে মার্জনা করুন। আপনি যে কত বড় দেশপ্রেমিক তা আমি জানি পিতা।
1: মোগলের আর সৈন্যবল নেই, অর্থ নেই, কিন্তু এই ফিরিঙ্গিরা যেন বুঝতে পারে দেশের অগণিত মানুষ তোমার পেছনে রয়েছে, আমি সেটা ওই ফিরিঙ্গিদের বোঝাতে পারিনি।
0: আপনার আদেশ আমার শিরোধার্য পিতা।
2: আয় জাফর, জো কুছ কিয়ে হামনে জবরদস্তি সে কাম, উনকো বদলে মিল রহে হ্যায় জবরদস্তি সে হামে। হায় জাফর, এখন আমরা দুর্বল, তাই অতীতের কৃতকর্ম স্বরূপ এখন নির্যাতন ভোগ করছি।
3: কি ভাবছো শাহজাদা?
2: ভাবছি সময় এগিয়ে এসেছে জিন্নাত। যমুনা দিয়ে বহু জল বয়ে গেল, যুবক জাফর এখন বৃদ্ধ বাহাদুর শাহ, আমি সম্রাট বাহাদুর শাহ। অথচ এখন বিদেশিদের মঞ্জুরিকৃত অর্থেই আমাদের দিন যাপন করতে হয়। ওরা দেওয়ানি আম বন্ধ করে দিয়েছে, দেওয়ানি খাস খুলে রেখেছে, কিন্তু মোগল সম্রাটের রৌপ্য সিংহাসন দেওয়ানি খাস থেকে সরিয়ে নিয়ে মাটির নিচে প্রকোষ্ঠে বন্ধ করে রেখেছে। ভাগ্যের কি পরিহাস, সিংহাসন ছাড়া আমি সম্রাট বাহাদুর শাহ।
3: তাই কি তুমি এত বিচলিত সম্রাট?
2: বিচলিত এই ভেবে যে পরাধীনতার শৃঙ্খল ফিরিঙ্গিরা পরিয়ে দিয়েছে তমাম হিন্দুস্তানের মানুষের গলায়, তার বোধহয় মোচন করা যাবে না।
3: দেশের মানুষ স্বেচ্ছায় নিজেদের গলায় যে শৃঙ্খল পড়লে তুমি একা কি করতে পারো সম্রাট?
2: ভুল করছো জিন্নাত। দেশের অগণিত মেহনতি সাধারণ মানুষ বিদেশির শাসনে জর্জরিত, কিন্তু দেশীয় রাজা মহারাজার জমিদারেরা নিজেদের সুখের জন্যে ফিরিঙ্গিদের পদলেহি হয়েছে। কিন্তু সবাই মিলে একবার ঘুরে দাঁড়ালে সংখ্যায় নগণ্য ফিরিঙ্গিরা হিন্দুস্তানের মাটি থেকে কবে বিতাড়িত হতো। কিন্তু হিন্দু পলাশির প্রান্তরে যে বিশ্বাসঘাতকতার জন্যে স্বাধীনতার সূর্য অস্ত গেছে, তার বোধহয় কোনোদিন রক্ত রাঙা হয়ে উদিত হবে না। ওই মির্জা হরমি চাঁদের জগৎ শেঠদের জন্যে পলাশি পলাশি সর্বনাশী পলাশি।
3: সম্রাট, সম্রাট তোমার শরীর ভালো নয়, অত উত্তেজিত হওয়া ঠিক হবে না।
2: তাই তো শের আর দিওয়ান রচনা করে দিন অতিবাহিত করতাম, কিন্তু এভাবে তো আর চলে না বেগম, কিছু একটা করতেই হবে। ও হ্যাঁ, তোমাকে যে গোলাপি রুমাল তৈরি করতে বলেছিলাম তার কত দূর জিন্নাত?
3: প্রস্তুত হয়ে গেছে জাহাপনা, তুমি নির্দেশ দিলেই জমা দেব।
2: আগামীকালই তুমি ওগুলো দেওয়ান আমানুল্লাহ খানের কাছে জমা দিও। সময় নেই, সময় নেই, দেশি সৈন্যদের মধ্যে ওগুলো ছড়িয়ে দিতে হবে। স্বাধীনতার প্রতিজ্ঞার গোলাপি রুমাল, ওই গোলাপি রুমালই হয়তো ফিরিঙ্গিদের কালা পানির ওপারে পাঠিয়ে দেবে। সভাসদগণ এবং আমার পুত্রগণ, আজ তোমাদের আহ্বান করেছি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য।
4: আদেশ করুন পিতা।
2: আমি বৃদ্ধ কিন্তু অকর্মণ্য নই, তাই ফিরিঙ্গিদের এদেশ থেকে উৎখাত করার জন্য, স্বাধীনতার সৈনিক সংগ্রহের জন্য আমি দেশি সৈন্যদের মধ্যে সাধু সন্ত আর ফকিরদের দিয়ে গোলাপি রুমালের প্রচলন করিয়েছি। যারা ওই সমস্ত রুমাল ব্যবহার করছে তারা হিন্দুস্তানের স্বাধীনতার জন্য তাদের কলিজার রক্ত ঢেলে

0: দাবদ্ধ।
1: আশ্চর্য!
0: আশ্চর্য কেন?
2: ইংরেজরা শত চেষ্টা করে যে রুমালের প্রচলন বন্ধ করতে পারেনি, তার প্রচলক যে আপনি নিজে, তা আমরা বুঝতে পারিনি সম্রাট।
0: সবাইকে জানিয়ে করলে এতদিন আমাকে ফিরিঙ্গিরা কবে কারারুদ্ধ করত? এখন আমার প্রশ্ন, পরিস্থিতি কি আমাদের পক্ষে অনুকূল দাঁড়াবক?
2: হ্যাঁ পিতা, সৈন্যরা শুধু যে আমাদের পক্ষে তাই নয়, তাদের মধ্যে এখন প্রবল অশান্তি, সমস্ত অবস্থা এখন অগ্নিগর্ভ, যে কোনো সময় তারা বিদ্রোহ ঘোষণা করতে পারে।
0: তুমি কি মনে করো মিস্টার মুঘল?
3: পিতা, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশের ব্যারাকপুরের সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে ও ঈশ্বরী পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করেছিল। ফিরিঙ্গিরা তাদের দুজনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এই চরম অন্যায় দণ্ডের জন্যে দেশীয় হিন্দু মুসলমান উভয় সৈন্যরাই প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে।
0: ফিরিঙ্গিরা হিন্দু মুসলমানের দুশ্মন, হিন্দুস্তানের দুশ্মন। আজ আমি অতীব আনন্দিত এই ভেবে যে আমার যৌবন দীপ্ত 13 জন পুত্র আমাকে পরিবৃত করে রেখেছে। আছে আমার সাধু সন্ত ফকিরের দল, আর আছে নিপুণ রণকৌশলী দেশপ্রেমিক সৈনিকগণ। তোমাদের সকলের সচেতনতা এবং দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য রক্ত দেবার আকাঙ্ক্ষা আমাকে অযুত বলশালী করে তুলেছে। পুত্রগণ, চরম মুহূর্ত এগিয়ে আসছে, বিদ্রোহের বন্নিশিখা প্রজ্বলিত হলো বলে এইবার এইবার ফিরিঙ্গিরা দিশে হারা হয়ে পড়বে। কানপুরের নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাঁতিয়া টপি যেভাবে ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তাতে সমুদ্র হিমাচল আন্দোলিত হবে। উত্তগণ, তোমরা আমাকে না জানিয়ে কেউ দিল্লি নগরীর বাইরে যাবে না। সচিব মুকুন্দলালজি, আমি আমার আত্মীয় মির্জা হায়দারকে পারস্যের সুলতানের কাছে দূত হিসাবে পাঠাতে চাই।
4: কি লিখতে হবে জাহাপনা?
0: লিখবেন, সুলতানের কাছ থেকে সৈন্য আর অর্থ সাহায্যের প্রয়োজন। হ্যাঁ, আর একটা কথা লিখবেন, সাহায্য ত্বরান্বিত করার জন্যে আমি শিয়া ধর্ম গ্রহণ করতে রাজি।
4: জাহাপনা, এও এক ধরনের ধর্মত্যাগ।
0: মুকুন্দলালজি, কোন ধর্ম এত ভঙ্গুর নয়। আমাদের সামনে এখন সব থেকে বড় ধর্ম হল হিন্দুস্তানের ঐক্য আর স্বাধীনতা। এর চেয়ে বড় ধর্ম আর নেই। আমি যখন মসজিদে প্রার্থনা করি তখন আমি মুসলমান, আর যখন মন্দিরে যাই তখন আমি হিন্দু। সৃষ্টির রহস্য যারা বোঝেন তারা জানেন হিন্দু আর মুসলমান একই বৃন্তে দুটি কুসুম।

0: একই সম্রাট? আপনি হঠাৎ হারেমে? এক জিন্নাত বেগম ছাড়া আমরা সবাই এখন বৃদ্ধা। আপনি জিন্নাত মহলে যান সম্রাট।
1: সারা জীবন তোমাদের সকলকে বঞ্চিত করে যে অন্যায় আমি করেছি তার জন্য আমি অনুতপ্ত। তাই আজ আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চাইতে এসেছি বেগম সাহেবা।
0: সম্রাট, যখন যৌবন ছিল আপনার উপেক্ষা আমাদের ব্যথিত করেছে, ক্ষুব্ধ করেছে। আপনার বিরহে কেঁদে কেঁদে কেটেছে কত বিনিদ্র রজনী। আর আপনি মশগুল ছিলেন শায়ের আর দিওয়ান রচনা নিয়ে অথবা জিন্নাত বেগমের বাহুবন্ধনে। কিন্তু আর কোনো ক্ষোভ অভিমান আমাদের ব্যথিত করে না? আপনি আমাদের সন্তান দিয়েছেন, মোগল সম্রাটের বেগমের মর্যাদা দিয়েছেন, এতেই আমরা পরিতৃপ্ত গর্বিত।
1: যাক, বুকের পাষাণ ভার আমার নেমে গেল। আমার একটা আরজ আছে বেগম সাহেবা।
0: ছি ছি, আরজ কি বলছেন সম্রাট? বলুন ফরমান।
1: বেগম সাহেবা, বোধহয় ফিরিঙ্গিদের সঙ্গে যুদ্ধ বাঁধবে, তাই যোদ্ধা দরকার, দরকার অর্থেরও, কিন্তু রাজকোষাগার শূন্য প্রায়। আর যোদ্ধা?
0: আপনার উপযুক্ত 13 জন পুত্র থাকতে আপনি তো হীনবল নন সম্রাট।
1: কিন্তু ওরা যে তোমাদেরও সন্তান বেগম সাহেবা।
0: আপনি আপনি তাদের পিতা, আপনার ইচ্ছাই তো আদেশ চাপানা। আপনার আদেশ যদি তারা মানতে সামান্য দ্বিধাবোধ করে, তাহলে আমরা তাদের সন্তান বলে স্বীকার করব না সম্রাট।
1: বেগম সাহেবা,
0: আর কোষাগারে অর্থাভাব থাকলে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ব্যয়িত অর্থের বরাদ্দ কমিয়ে দিন। আপনাদের বেগমদের যে সমস্ত মূল্যবান অলঙ্কারাদি আছে, আপনার মহৎ কার্যে তা অবশ্যই গ্রহণ করবেন।
1: কিন্তু বেগম সাহেবা, নারীর ভূষণ অলঙ্কার আমি তোমাদের ভূষণ হীনা করব।
0: চাহাপানা, নারীর ভূষণ তাদের স্বামী, অলঙ্কার নয়।
1: মতি ভাই, আমার মতি।
0: একি আপনার চোখে জল?
1: হ্যাঁ বেগম সাহেবা, তবে আমার আনন্দ অশ্রু। আমার চারিপাশে যারা আছে তারাও যে এত মূল্যবান তা আমি পূর্বে উপলব্ধি করতে পারিনি। আমি আমি ধন্য, আমি ধন্য।
0: দুর্গের বাহিরে কিসের কোলাহল সম্রাট?
1: তাই তো, ক্রমশ তীব্র হচ্ছে কোলাহল।
2: সম্রাট, সম্রাট, আমায় মাফ করবেন সম্রাট, হারেমে প্রবেশ করতে বাধ্য হয়েছি বলে।
1: কিন্তু এত কোলাহল কোথা থেকে আসছে আমানুল্লাহ?
2: হিন্দুস্থানী সৈনিকরা বিদ্রোহ ঘোষণা করেছে সম্রাট।
1: আমার সৈন্যরা বিদ্রোহ ঘোষণা করেছে?
2: না সম্রাট, ফিরিঙ্গিদের হিন্দুস্থানী সৈন্যরা বিদ্রোহ ঘোষণা করে ছাউনি থেকে বেরিয়ে এসেছে।
1: কিন্তু এ বিদ্রোহের তো দেরি ছিল। চলো দেখি বিদ্রোহীরা কি চায় এখানে। আমি আমি আসি বেগম সাহেবা।
0: আসুন জাহাপানা, খোদা তাল্লা আপনার মঙ্গল করুন।
3: আমরা সম্রাটের সঙ্গে দেখা করতে চাই। কই, কোথায় সম্রাট? কই, কোথায় সম্রাট?
4: ওই তো, ওই তো বাতায়নে দাঁড়িয়ে রয়েছে।
5: হ্যাঁ, ওই তো, ওই তো সম্রাট।
3: জয় ভারত।

0: শোনো শোনো তোমরা, আমার নামে জয়ধ্বনি দেবার আগে আমি জানতে চাই তোমরা কোথা থেকে আসছো আর কেনই বা আমার কাছে এসেছো তোমরা।
1: সম্রাট, আমরা মিরাটের সৈন্য ছাউনি থেকে আসছি, মিরাটে একটা ফিরিঙ্গিও জীবিত নেই।
2: অত্যাচারী কর্নেল ফিনিক্সকে আমরা কুকুরের মতো হত্যা করেছি।
3: হিন্দু মুসলমানের ধর্ম হরণকারী অত্যাচারী ফিরিঙ্গিদের রক্তে আমরা হিন্দুস্থানের মাটি রঞ্জিত করেছি। যাহা বলা
0: মঙ্গল পাণ্ডে, ঈশ্বরী পাণ্ডের নির্মম হত্যার প্রতিশোধ আমরা নিয়েছি সম্রাট। শোনো শোনো ভাই সব, আমি বৃদ্ধ অর্থহীন, আমার কাছে কি চাও তোমরা?
1: আমরা অর্থ চাই না, আমরা শুধু আপনাকে চাই। জাহাপনা,
3: সম্রাট আপনি আমাদের নেতৃত্ব দিন, ফিরিঙ্গিদের আমরা হিন্দুস্থানের মাটি থেকে বিতাড়িত করে নতুন ইতিহাস রচনা করি। ওই দেখুন সম্রাট, বাঁধ ভাঙা জলস্রোতের মতো হাজার হাজার সৈনিক আপনার নিকট আসছে আপনার আশীর্বাদ গ্রহণ করতে।
2: আমরা ফিরিঙ্গিদের মানি না, আপনি আমাদের সম্রাট।

ঠিক 100 বছর আগের হিন্দুস্তান আবার জেগে উঠেছে, জাগো জাফর জাগো, মশি ছেড়ে বারশি ধারণ করো, এইসব তোমরা এখন বিশ্রাম করো, খাদ্য যা সামান্য জুটবে তা হাসি মুখে গ্রহণ করে তোমাদের গরিব সম্রাটকে তোমরা ধন্য করো।

0: না না না, এভাবে চলতে পারে না। যে সাফল্যের আলো দেশবাসীর সামনে তোমরা প্রজ্বলিত করেছিলে, এভাবে বিশৃঙ্খল আচরণ করলে তা অচিরেই নির্বাপিত হয়ে যাবে। তোমরা অবাধে লুটতরাজ করেছ, দিল্লির সাধারণ মানুষের জীবন ধন সম্পদ নিরাপদ নয় তোমাদের হাতে। ফিরিঙ্গিদের প্রতি প্রচণ্ড ঘৃণার ফলে আমারই আশ্রয়ে থাকা তাদের অসহায় স্ত্রী পুত্র আর শিশুদের নির্বিচারে গুলি করে হত্যা করেছ।
1: কিন্তু সম্রাট, 100 বছর ধরে যে অত্যাচার আর হত্যার পাহাড় ফিরিঙ্গিরা জমিয়ে রেখেছে, তার তুলনায় এত অতি নগণ্য হত্যাকাণ্ড যাহাপনা।
0: নিরস্ত্র নরনারীকে হত্যা করার মধ্যে আর যে যুক্তিই থাক বীরত্ব থাকে না। আমারই প্রাসাদে এই লজ্জাজনক ঘটনা ঘটেছে, এ কলঙ্কের দায় আমার উপরেই বর্তাবে। ফিরিঙ্গিরা সুযোগ পেলে এর বদলা নেবেই।
1: সম্রাট, এই সমস্ত বাঞ্ছিত ঘটনার জন্য আপনি যদি সরে আসেন, তাহলে এতদিনের সব প্রচেষ্টা আধারেই বিলীন হয়ে যাবে।
0: না না, পশ্চাৎ অপসরণের কোনো প্রশ্নই নেই, ইতিহাসের তাই দাবি। উরে সিং, তোমার বীরত্ব আর সাহসের কথা অনেক শুনেছি, তুমি বিদ্রোহীদের নেতৃত্ব দাও।
1: এই গুরু দায়িত্ব আপনি শাহজালাদের মধ্যে কাউকে দিন, আমি সামান্য সৈনিক মাত্র।
0: কিন্তু তারা যে যুদ্ধ পরিচালনায় অনভিজ্ঞ।
1: তাহলে তারাও মোগল বংশজাত।
0: ঠিক আছে, শাহজালা মির্জা মুঘলি তোমাদের সিপাহ সালার। মির্জা মুঘল,
2: সম্রাট
0: পারবে না এই গুরু দায়িত্ব পালন করতে।
2: আপনার আদেশ শিরোধার্য জাহাপনা। বলো, জয় ভারত সম্রাট বাহাদুর শাহ জাফরের জয়।
3: বিগত 6 মাস দিল্লি ছিল ফিরিঙ্গি শাসন মুক্ত, হিন্দুস্থান স্বাধীনতার স্বাদ পেয়েছিল বীর সংগ্রামী যোদ্ধাদের বীরত্বে। কিন্তু 6 মাস পর ফিরিঙ্গিরা দিল্লি অবরুদ্ধ করতে পেরেছে বিশ্বাসঘাতকদের সহায়তায়। পাসে মার্গ দাহবার পে আই জাফর কোই ফতেহাভি কহাঁ পর ইয়ে ও যে টুটি কবর থা নিশান সে ঠোকর সে উড়া দিয়া। হে জাফর, তোমার মৃত্যুর পর কোথায় তোমার ফতেহা পাঠ হবে? কেননা দলিত মথিত ভগ্ন সমাধির অস্তিত্বের চিহ্নটুকুও যে অবশিষ্ট থাকবে না। কিছু বলবে জিন্নাত?
4: দুশ্চিন্তায় ঘুম আসছে না জাহাপনা, কাল সকালে যে কি ঘটবে। উফ, আমি বলি কি সম্রাট, ফিরিঙ্গিদের কাছে সন্ধির প্রস্তাব পাঠালে হয়তো তারা আমাদের ক্ষমাও করতে পারে, তা না হলে আমাদের সপরিবারে ধ্বংস হতে হবে সম্রাট।
3: জিন্নাত, অগণিত মা তাদের সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে হিন্দুস্থানের স্বাধীনতার জন্যে, আর তুমি শুধু তোমার সন্তানদের জীবন রক্ষার জন্যে এত বিচলিত হয়ে পড়লে।
4: ভুল বুঝো না সম্রাট, আমি তোমার জীবনের নিরাপত্তার কথা ভেবে বড়ই বিচলিত হয়ে পড়েছি, তাই সন্ধির প্রস্তাবের কথা।
3: না জিন্নাত, ফিরিঙ্গিদের কাছে সম্রাট বাহাদুর শাহ মাথা নোয়াবে না। ওদের হাতে যদি মরতেই হয় তাহলে মাথা উঁচু করেই আমি চলে যাব।
4: সম্রাট, অবুঝ হয়ো না, তুমি বেঁচে থাকলে আবার নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবে, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আশার অঙ্কুর ঝরে পড়বে জাহাপনা। ঠিক আছে, যদি না সন্ধি করতে চাও তবে পালিয়ে যাও।
3: পালিয়ে যাব?
4: হ্যাঁ, ওই দেখো সম্রাট, শেষ প্রতিরোধ ভেঙে পড়ছে। লাহোর ফটক, কাশ্মীরি ফটক ফিরিঙ্গিরা দখল করে নিয়েছে, লালকেল্লা আক্রান্ত। তোমারই চোখের সামনে তোমার প্রিয়তম লালকেল্লা ধূলিসাৎ হয়ে যাবে সম্রাট। আমি সব ব্যবস্থা করে রেখেছি জাহাপনা, পুত্ররা হুমায়ুনের সমাধিস্থলে তোমার জন্য অপেক্ষা করছে, সেখান থেকে যাবে পারস্যে, তারপর সৈন্য সংগ্রহ করে আবার ফিরিঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। সম্রাট, আমরা লাল কিলার পিছনের দরজা দিয়ে নিষ্কান্ত হয়ে যাব। ওঠো ওঠো সম্রাট, সময় নেই, ওঠো ওঠো সম্রাট।

0: কত রক্ত সমস্ত দিল্লি নগরীর পথে প্রান্তরে ছড়িয়ে রয়েছে, দেশপ্রেমিক সৈনিকদের মৃতদেহ। এ আমার দেশপ্রেমিক সন্তানেরা, তোমরা তোমাদের জীবন উৎসর্গ করেছ দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্যে। তোমাদের বৃদ্ধ সম্রাট তোমাদের আত্মার শান্তি কামনা করে সালাম জানাচ্ছে।
1: এই যে এসে গেছেন পিতা।
0: কই, কোথায় গেল তোমাদের উদ্ধারকারীরা যারা তোমাদের বিদেশে পাঠাবে?
1: তবে তবে কি আমরা প্রতারিত হলাম পিতা?
0: সে কথা কি তোমাদের বলে দিতে হবে পুত্র? কই দেখো মির্জা মুঘল, কারা আমাদের অভ্যর্থনা জানাতে আসছে?
2: বিদেশে পালাইয়া যাইতে চাও? এই যে বৃদ্ধ শয়তান, আয় তোকে আগে খতম করি। স্বাধীনতা ছিনাইয়া লইবে ইংরাজির হাত হইতে, ফলানায় দিল্লির মসনাডে বসিবে বৃদ্ধ শয়তান। সৈনিকগণ, শয়তানকে বন্দী করো, লাল কিল্লায় প্রেরণ করো।

0: ফিরিঙ্গিরা আমাকে বন্দি করে রেখেছে, বাতাসে আর বারুদের গন্ধ নেই, স্বাধীনতার যুদ্ধ শেষ, তবু আমার মুক্তিবাহিনী 100 বছরের ফিরিঙ্গি রাজত্বের ভীত থরথর করে কাঁপিয়ে দিয়েছে। প্রতিহিংসার আগুনে জ্বলছে ফিরিঙ্গিরা, লাল কেল্লার কাউকে আর ওরা জীবিত রাখবে না।
1: আমরা কি আপনার কক্ষে আসিতে পারি বাদশাহ? আপনার সঙ্গে দেখা করিতে হইলে যে নজরানা দিতে হইত তা আমরা বন্ধ করিয়াছিলাম, কিন্তু এখন আমরা পুনরায় চাপসে প্রথা চালু করিতে চাই, আপনি নজরানা গ্রহণ করিবেন কি?
0: যুদ্ধে জয় পরাজয় আছে হাডসন, পরাজিত হলেও মনে রেখো আমি ভারত সম্রাট বাহাদুর শাহ।
1: ভারত সম্রাট? ভারত সম্রাট? এই সম্রাট কে নজরানা নাও, গ্রহণ করুন সম্রাট, উপহার পত্রের আবরণ উন্মোচন করুন। উপহার দিলেন সাজ্জাদ।
0: শোনো হাডসন, আমার পুত্রদের ছিন্নশীল উপহার দিয়ে আমার দুচোখে জলের ধারা বইতে দেখবে আর তোমরা উপহাস করবে না? হাডসন, আমি কাঁদব না, আজ শুধু তোমাদের এই নারকীয় জঘন্য পাপের জন্যে তমাম হিন্দুস্তানের ক্রোধ আর ঘৃণাই প্রদর্শন করব। যাও এই মুহূর্তে আমার কক্ষ ত্যাগ করো নরপিশাচের দল। এ আমার পুত্রগণ, এ আমার স্বাধীনতা প্রেমিক সৈনিকেরা, তোমাদের ছিন্ন শিরে পিতার স্নেহ চুম্বনকে দিলাম, আজ তোমরা শহীদ হয়েছ, আমি তোমাদের সালাম জানাচ্ছি, আমি তোমাদের সালাম জানাচ্ছি, আমি তোমাদের সালাম জানাচ্ছি।
2: সনাবন্দে আবু জাফর।
0: বলো সম্রাট বাহাদুর শাহ। হ্যারিয়ট,
2: সেই বাদশাহী তোমার নাই?
0: যুদ্ধে জয় পরাজয় আছে, বাদশাহ পরাজিত তাই বলে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র সে নয়। আমি আশা করব ভারত সম্রাটকে উপযুক্ত মর্যাদা দিয়েই কথা বলবে।
2: অর্ডার, অর্ডার, অর্ডার! আমরা বিচারপতির দয় সর্বসম্মতিক্রমে আসামিকে জানাইতেছি যে বিভিন্ন

0: সাক্ষীর সাক্ষের এবং বিভিন্ন তত্ত্বের ভিত্তিতে আমরা আপনাকে দোষী সাব্যস্ত করিতেছি এবং আমাদের বিচারে যে রায় হয় তাতে আপনাকে কঠিন শাস্তি পাইতে হইবে।
1: ধন্যবাদ হ্যারিয়েট, বিচারের নামে প্রহসন করে আর অন্তত তোমরা আমাকে লাল কেল্লার কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না।
0: তবুও যদি প্রাণ ভিক্ষা চান তাহা হইলে চরম শাস্তির হাত হইতে রেহাই পাইবেন।
1: প্রাণ ভিক্ষা চাইবে সম্রাট বাহাদুর শাহ জাফর তোমাদের ফিরিঙ্গিদের কাছে। না না হ্যারিয়েট, ভুল করছো। যারা এদেশে ব্যবসার অনুমতি পাবার জন্যে মুঘল সম্রাটের সামান্য করুণা মেনে পদলেহন করেছে তাদের কাছে সম্রাট বাহাদুর শাহ প্রাণ ভিক্ষা চাইতে পারে না। মুক্তি সংগ্রামের একজন সৈনিক হিসেবে আমি তোমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছি।
0: আসামিকে চির নির্বাসনের দণ্ড দেওয়া হইল।
1: ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে ফিরিঙ্গির দল আমাকে হিন্দুস্তানে হত্যা করতে, ওরা ভয় পাচ্ছে।
2: জিন্নাত বেগম,
3: জাহাপনা,
2: ইংরেজরা বিচারের নামে প্রহসন করে আমাকে নির্বাসন দণ্ড দিয়েছে। আল্লাহকে ধন্যবাদ যে আমার বাকি সব পুত্রকে হত্যা করলেও মির্জা জওয়ান বখত আর শাহ আব্বাসকে ওরা অন্তত আমার রেঙ্গুনের এই পরবাসে পাঠিয়েছে, একেবারে পুত্রহীন করেনি। তুমি ছাড়া বেগম তাজমহলও এসেছে। রোগে রোগে আজ আমি জরা জীর্ণ, কিন্তু তোমাদের সকলের সেবার যত্নে পরবাসে এই দীর্ঘ তিন বৎসর আমাকে একেবারে নিঃসঙ্গ করেনি। একটাই দুঃখ যে আমার সঙ্গে ওরা কালি কলম রাখবার অনুমতি দিলে না। ভয় পায় ফিরিঙ্গিরা আমার লেখনীকে, ভয় পায় যদি আমি অগ্নি ঝরানো শেল রচনা করি আর তা যদি সাগর পারে আমার মাতৃভূমি হিন্দুস্তানে পৌঁছে যায়।
3: ওগো সম্রাট, তুমি এত কথা বলো না বাদশা, তোমার যে শরীর খারাপ।
2: আর আর হবে না জিন্নাত, খাঁচার পাখি উড়লো বলে।
3: না না সম্রাট, ও কথা বলো না।
2: কয়েকটা দরকারি কথা বলি বেগম, আর হয়তো সময় পাবো না।
3: বলো বলো জাহাপনা বলো।
2: ওরা হয়তো আমার সমাধির চিহ্ন পর্যন্ত রাখবে না, যাতে আগামী প্রজন্ম আমার কবর সংগ্রামের স্মারক হিসেবে নিয়ে যেতে না পারে।
3: না তুমি আর এসব কথা বলো না সম্রাট, আমি আমি আর সহ্য করতে পারছি না।
2: অনেক তো সহ্য করেছো বেগম, শেষটুকু সহ্য করতে হবে বই কি। আমাকে তোমার সুরমাটা এনে দাও, আমি একখণ্ড ছিন্ন কাগজ সংগ্রহ করে রেখেছি, একটা শায়ের রচনা করব।
3: এই যে এই যে সুরমা নাও সম্রাট।
2: আহ হাত আর চলে না জিন্নাত, কত কত দিন লিখিনি বলো তো। কই

0: 刀，比太刀，比太刀。
1: কথা বলো, কথা বলো সম্রাট, কথা বলো, কথা বলো। হায় আল্লাহ, এমন একজন দেশভক্ত মানুষকে তার মাতৃভূমিতে কবরের জন্য সামান্য জায়গাটুকু পর্যন্ত ফিরিঙ্গিরা দিলে না। আল্লাহ আল্লাহ, তুমি ওদের কসুর মাফ করো না খোদা, তুমি ওদের

যাত্রা অনুষ্ঠান শেষ প্রদীপের আলো এখানেই শেষ হল। পরিবেশনায় সুর ছন্দম শিল্পী গোষ্ঠী, বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন শাহ আলমের ভূমিকায় গোবিন্দ নস্কর, মইনুদ্দিন, নীলিমেশ বিশ্বাস, দারা বক্ত, কল্যাণ চট্টোপাধ্যায়, মির্জা মোঘল, মোহনলাল চৌধুরী, মুকুন্দলাল, দিলীপ ঘোষ, আমানুল্লাহ, বিনয় সরকার, প্রথম সৈনিক রথীন শিকদার, দ্বিতীয় সৈনিক মুকুল নস্কর, তৃতীয় সৈনিক মোহনলাল চৌধুরী, চতুর্থ সৈনিক কল্যাণ চট্টোপাধ্যায়, কুরে সিং, অসিত চৌধুরী, হডসন, মেহির বসু, হ্যারিয়ট, শশধর নস্কর, মতিবাই, শ্রীমতী দীপালী ঘোষ, জিন্নেত বেগম, শ্রীমতী কল্যাণী নস্কর, সম্রাট বাহাদুর জাফরের ভূমিকায় সুগত মুখোপাধ্যায়, রচনা ও নাট্য পরিচালনা শশধর নস্কর, আবহ সঙ্গীত পরিচালনা চন্দ্রশেখর দাস, বাঁশি শঙ্কর দাস, বেহালা চন্দ্রশেখর দাস, ক্ল্যারিওনেট চূড়ামণি চক্রবর্তী,

0: కార్నెట్ తిలోక్ చక్రవర్తి, పర్కషన్ బాదల్ చక్రవర్తి, ఆర్గాన్ దీపంకర్ గుహరాయ్, హార్మోనియమ অম্পা লাহিড়ি, সঙ্গীত পরিচালনা ও সঙ্গীতে সুবোধ রায়, সম্পাদনা সুমিত কুমার চক্রবর্তী, প্রযোজনা অমর বিশ্বাস।
1: যাত্রাপালা এখানেই শেষ হল। পরিচালনায় কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গান, আজকের শিল্পী আশা ভোষ।

0: নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন খবর।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আজ আলোচনা করবেন। উভয় নেতা রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারী সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। পাঁচটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালের জনগণনার প্রথম ধাপে গৃহতালিকা ও আবাসন গণনার ফিল পর্যায়ের কাজ চলেছে। আইপিএল ম্যাচে আজ ধর্মশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেনে দুদিনের সফরে গোথেনবার্গে পৌঁছবেন। তার এই সফরের ফলে নতুন দিল্লি ও স্টকহোমের মধ্যে গভীরতর মৈত্রীর পথে এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। প্রধানমন্ত্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। এই আলোচনার মূল লক্ষ্য হবে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক প্রযুক্তি, স্টার্ট আপ, স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু কার্যক্রম এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্রের অন্বেষণ করা। এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে যৌথভাবে দুই প্রধানমন্ত্রী ইউরোপের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতাদের মঞ্চ ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। এর আগে নেদারল্যান্ডসের হেগেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের মধ্যে অনুষ্ঠিত বিস্তারিত আলোচনার পর ভারত ও নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নত করতে সক্ষম হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রের উল্লেখযোগ্য অগ্রগতি। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসাবেও অভিহিত করেন।
1: হম নেদারল্যান্ড কো ভারত কে সবসে মহত্বপূর্ণ পার্টনার মে সে মানতে হ্যায়। নেদারল্যান্ড ভারত কে টপ ফাইভ ইনভেস্টার্স মে সে এক হ্যায়। হমারে হিস্টোরিক্যাল, কালচারাল আর পিপল টু পিপল টাইজ ভি বহুত গহরে হ্যায়। ডেমোক্রেটিক ভ্যালুজ, মার্কেট ইকোনমি আর রেসপন্সিবল বিহেভিয়ার ইয়ে হমারি সাজি সোচ কা হিসা হ্যায়। হমে নেদারল্যান্ড কি এক্সপার্টিজ আর ভারত কি স্পিড আর

0: तेल को हर क्षेत्र में जोड़ना चाहिए।
1: ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌচলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল আন্তর্জাতিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা ওই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সিন্ধু জলচুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানান, এই আদালতের গত শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জলচুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রক কর্তৃক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956 সংশোধন করে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ দেশের সর্বোচ্চ আদালতে মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38 দাঁড়াবে। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারে সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশনালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এই বিধিনিষেধের আওতায় রূপা এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ ইএসআই মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা চত্বরে অবস্থিত মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশের অনুমতি দিয়েছে। উপাসনা এবং অন্যান্য উদ্দেশ্যে এই অনুমতি বলে মধ্যপ্রদেশ হাইকোর্ট এক রায় জানিয়েছে। এই রায় ঠিক একদিন পরেই ইএসআই তাদের এই সিদ্ধান্ত জানাল। উল্লেখ্য, ধারের ভোজশালা হল দেবী সরস্বতীর মন্দির। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2027 সালে জনগণনার প্রথম ধাপে 5টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা ও আবাসিক গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনা প্রক্রিয়ার অংশ হিসাবে এই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন। আজ সকালে মধ্যপ্রদেশের রাতলামে একটি বড় রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 1-2-4-3-1 থিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের B1 কোচে আগুন লেগে যায়। কোটা ডিভিশনের লুনি, রিছা এবং বিক্রমগণ অ্যালোট স্টেশনের মাঝখানে ভোর 5:20 নাগাদ এই ঘটনা ঘটে। রাতলাম রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক মুকেশ কুমার জানিয়েছেন যে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কোচটিতে থাকা সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে আরব সাগরের কিছু অংশ, বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। IMD পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের 26 তারিখে মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ ও বিদর্ভ অঞ্চলে আগামীকাল তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। নেপালি পর্বতারোহী কামি রীতা শেরপা 32 বারের মতন মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। 56 বছর বয়সে এই পর্বতারোহী বিশ্বের এই সর্বোচ্চ শৃঙ্গটি সর্বাধিকবার আরোহণের ক্ষেত্রে নিজের গড়া রেকর্ডটি ভেঙে দিয়েছেন। নেপালের কোশী প্রদেশের সোলুখুম্বু জেলার জন্মগ্রহণকারী কারি রীতা 1992 সালে তাঁর পর্বতারোহণ জীবন শুরু করেন এবং 1994 সালে প্রথমবার এভারেস্ট আরোহণ করেন। উল্লেখ্য, গত বছরে 27 মে তিনি তাঁর 31তম আরোহণ সম্পন্ন করেছিলেন। IPL-এ আজ 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে ধর্মশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 2:30। সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্ট বেঙ্গল আজ আইএসএল ফুটবলে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে।

যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। উভয় নেতা রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছে। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারে সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ জারি করেছে। পাঁচটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালের জনগণনার প্রথম ধাপে গৃহতালিকা আবাসন গণনার ফিল্ড পর্যায়ের কাজ চলেছে। আইপিএল ম্যাচে আজ ধর্মশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। অন্য ম্যাপে দিল্লির অরুণ জ্যোতি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের অনুষ্ঠান শুনছেন। এখন সময় বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানের। আজকে বাংলা ব্যান্ডের গানে থাকছে ভূমির গান। আসুন ভূমির কণ্ঠে শুনে নি প্রথমে এই গানটি।

0: শুনছেন বাংলা ব্যান্ডের গান, আজকের ব্যান্ড ভূমি।
1: কে আলাউ

শেষ হলো আজকের বাংলা ব্যান্ডেড গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন খবর।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 17 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 3 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩% এবং সর্বনিম্ন ৬৬%। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গ গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয়নি এবং সমুদ্রে মাছ ধরতে যাবার জন্য মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনোরকম কোনো নিষেধাজ্ঞা নেই।

এখন শ্রোতা বন্ধুদের জানাবো আজকের মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে কে কি অনুষ্ঠান থাকছে তাদের জন্য। একটু পরেই 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে আজ শুনবেন রসময়ী, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক এবং অঙ্কিতা পাল। 4:35 ষোলো আনা বাঙালিতে শুনবেন বাবুমণির সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে দীপঙ্কর গুহ। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকব তানিয়া বন্দ্যোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, চিংড়ি চাষ লাভজনক করতে কি করণীয়, সাক্ষাৎকার ডক্টর দেবাশীষ দের সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক থাকবেন। 6:50 আপনার স্বাস্থ্যতে শুনবেন ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে তে কথিকা, ডক্টর স্বয়ম্ভু মুখোপাধ্যায় বলবেন। সন্ধ্যে 7টায় নাটক লজ্জা, কাহিনী বুদ্ধদেব বসু, বেতার নাট্যরূপ দেবাশীষ ঘোষ, নাটকটি প্রযোজনা করেছেন জগন্নাথ বসু। 7:45 শুনবেন নান্দনিক, নান্দনিকে শুনবেন নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্পন্দন দাস, সম্পাদনা সৌরভ গুপ্ত এবং প্রযোজনা দুর্বাদে। ৮:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় থাকবেন ধীমান চক্রবর্তী। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়, রাত 10টায় বাংলা সংবাদ। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় টুম্পা ভট্টাচার্য। 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দিলাম যে আজকের দ্বিতীয় অধিবেশনে কি কি অনুষ্ঠান থাকছে। আর এখন 3:35 সময় হয়ে গেছে ভারতীয় সময়। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় অনুষ্ঠান অনুরোধের আসরের। আমার এবার ওবার দুইবারের শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। আর আজকের অনুরোধের আসরের প্রথম অনুরোধটি যারা করেছেন তারা হলেন ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল ও বাদল খটিয়াল, উত্তর উলুবেরিয়া হাওড়া থেকে। শুনতে চেয়েছেন আপনাদের পছন্দের এই গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে হয়তো কিছুই নাই পাবো, আর এর পরের গানটি হংসমিথুন ছায়াছবি থেকে শুনতে চেয়েছেন যিনি, তিনি হলেন আনারুল ইসলাম বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা থেকে। রইল আপনার জন্য আপনার পছন্দের গান হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: আমি একটু স্ট্রং ছিলাম,
1: স্ট্রং হেলথ। এখনো আপনাকে দেখে মনে হয় যে এখনো পায়ে বল পড়লে এখনো আপনি ধাক্কা মেরে বেরিয়ে যাবেন।
0: তারপরে আমজে সাহেব বললো, না তুমি স্টপার হবে না, তুমি উপরে খেলো, তুমি উপরে অনেক ইম্প্রুভ হবে তুমি।
1: সত্যি হলো না?
0: বলার পরে আমি উপরে খেলছি, এখন নাম করেছি, অনেক নাম করেছি, ওর জন্য আমি এটা হলো।
1: আচ্ছা, ওই 16-এর যে গল্পটা আপনি বলছিলেন, মানে গল্প না সত্যি, ফিরে যাচ্ছিলেন মোহামেডান মাঠে সাব জুনিয়র খেলতে চলে
0: ন্যাশনাল,
1: আপনি কর্ণাটকের হয়ে খেলেন,
0: কর্ণাটকের হয়ে।
1: আচ্ছা, তো তখন কি দেখলেন কলকাতাকে, তখন প্রথম দেখলেন?
0: তখন ওইখানে খেলা হতো মোহামেডান আর মনমান, দুটো ড্র হলো ম্যাচটা সেমিফাইনাল। আবার সকালবেলা আবার 10টার সময় আবার ম্যাচটা হলো, এটা ইডেন গার্ডেন।
1: আচ্ছা,
0: তখন আমি দেখলাম ম্যাচটা, দেখে বললাম আমি একদিন এখানে আসবো খেলতে।
1: আপনার মনে মনে হলো?
0: মনে হলো এটা।
1: নাকি কোনো বন্ধুকে বলেছিলেন, নাকি কাউকে বলেছিলেন যে দেখ একদিন জরুর আনা?
0: না না, আমি উপরওয়ালা রাখতাম।
1: আচ্ছা, আমি কাউকে বলতেন না?
0: কাকে বলতেন না, ভগবানকে বললাম, ভগবান এখানে নিয়ে এসছে।
1: আচ্ছা, তো তারপরে আপনি আবার ফিরে গেলেন কর্ণাটকে?
0: কর্ণাটকে চলে গেলাম,
1: রাইট।
0: তারপরে
1: ব্যাঙ্গালোরে গেলাম,
0: আবার ক্যাম্প হলো জুনিয়র ক্যাম্পে,
1: ওই বছর
0: আন্ডার 19।
1: কিন্তু আপনি তখন 16 বছরের
0: বয়স? আমি তখন আমি 15 বছর
1: বয়স। আবার আন্ডার 19 খেললেন সেই বছরই?
0: সেই বছরে আন্ডার 19 খেললাম।
1: এবং রাইট উইঙ্গার। সেবার কিরম পারফর্ম করলো টিম?
0: সেবার ভালো পারফর্ম করলো, সেমিফাইনাল আমরা রেলওয়ের কাছে হেরে গেলাম,
1: রেলওয়ের কাছে হারলো। আচ্ছা, তারপর?
0: তারপরে আবার 80 সালে আবার সিনিয়র ন্যাশনাল।
1: আচ্ছা,
0: তখন তিরুচুরে হলো এটা খেলা, আমরা বেঙ্গালোর কাছে আমি সেমিফাইনালে 2-1 হারলাম।
1: 2-1? আচ্ছা, তার মানে সেই ম্যাচে কি আপনি গোল করেছিলেন?
0: আমি গোল করেছিলাম।
1: ও, সেই জন্য বাংলার লোকজনের নজরে পড়ে গেল আপনাকে।
0: তারপরে আমি আইটিএ খেললাম, 81-এ আইটিএ আমি খেললাম, ওই রাইট উইং এ খেলতাম, আমরা চ্যাম্পিয়ন হলো। আইটিএ সিনিয়র ছিল, জুনিয়র ছিল দুটো, আমি জুনিয়র টিমে খেলতাম, আমরা সিনিয়রকে মেরে আমরা
1: ও সিনিয়র টিমকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন লিগে। হ্যাঁ, আচ্ছা, দিদি কলকাতায় চলে এলেন কিভাবে, মানে সেই গল্পটা কিভাবে শুরু হলো? আপনি চাইলেন মোহামেডানে?
0: মোহামেডানে মইন সাহেব এখানে।
1: আচ্ছা, মইন ভাই
0: খেলতো, তখন উনি বললো চলো মোহামেডানে তোমাকে ডাকছি, তুমি মোহামেডানে তুমি খেলো।
1: আচ্ছা,
0: ওই 82-তে আমি মোহামেডানে এস।
1: আচ্ছা, কেমন লাগলো মোহামেডানের পরিবেশটা, কিরকম লাগছিল?
0: না, ভালো ছিল। তখন আমি প্রথম বছর আমি খেলতে পাইনি।
1: কেন?
0: ওই নাইমদা ছিল কোচ, এটা বসে রেখেছে, তারপরে লাস্টে দিকে একটু একটু দিয়ে তারপরে বললো 83-এ আবার খেললাম আমি মোহামেডানে।
1: মানে 82-টা সে অর্থে বাবুমানিকে কলকাতা পেলো না?
0: পেলো না,
1: মানে লিগও খুব বেশি পেলো না, আইপিএল পেলো না,
0: না,
1: এমনকি বাইরেও খেলতে গেছিল মোহামেডান?
0: না, দুরান খেলতে গেছে,
1: তখনও খেলার সুযোগ পেলেন
0: না? পাইনি।
1: মানে কোথাও হয়তো কোচ মনে করেছে যে বাবুমানি এখনো বড়দের সাথে খেলার মতো, কারণ তখন বয়স কত আপনার?
0: তখন 15-16 বছর।
1: 16 বছর বয়স, তখন মনে হয়েছিল যে কোচের যে বড্ড ছোট, নাকি
0: তাই?
1: এরকমই মনে হচ্ছে,
0: এরকম রাগ হতো কোচ, রাগ তো হতো আমার।
1: তো নাইমদাকে গিয়ে সরাসরি কিছু বলেন
0: না? কোচকে কি করে বলবো
1: যে স্যার আমাকে একটা সুযোগ দিন
0: না? তারপরে 83 ওরা ফেডারেশন কাপ গিয়েছিল বাইরে খেলতে, আমাকে নিয়ে যায়নি। তারপর থেকে আমি 83 যখন লিগ আরম হলো তখন থেকে আপ টাইমে দিয়ে খেলতাম।
1: তখন কি কোচ
0: নাইমদা ছিল? আপ টাইম থেকে
1: নাবাতো,
0: যতবার নাবালে
1: ততবারই গোল,
0: প্রত্যেক ম্যাচে গোল করেছে ওই 83-এ। ওইখান থেকে আমার শুরু হলো কেরিয়ারটা।
1: সেটা কি এটা যে সেই সময় বাবুমানির মধ্যে এত জোশ ছিল যে এর আগের বছরটা তুমি আমার সুযোগ দাওনি, দেখো আমি কতটুকু সুযোগে কি করতে পারি, এটা কি ছিল?
0: হ্যাঁ,
1: তাই জন্যই এত বেশি উদ্যোগ নিয়ে গোল করতেন?
0: না, আমি সেন্সলি আমি প্র্যাকটিস করতাম, না খেলালে কি একদিন তো আমাকে খেলতে হবে, মনে জোর ছিল। তারপরে এখনকার প্লেয়ার তো এরকম নেই, এখন দুটো ম্যাচ বসালে আমি ছেড়ে দিয়ে চলে যাব, এরকম তো করিনি।
1: তো যখন আপনি ওই হাফ টাইমের পর খেলতেন, 83-র কথা বলছেন, গোল করতেন, টিম জিতত, তখন মোহামেডান সাপোর্টাররা আপনাকে নিয়ে কি করতো?
0: তুলে নিত,
1: ভালো লাগতো?
0: হ্যাঁ, খুব ভালো,
1: কারণ তখন তো মাত্র 17 বছর বয়স।
0: হ্যাঁ,
1: এটাই চেয়েছিলেন?
0: আমি ওইটা চাইছিলাম, আমি না হলে আমি

0: যেতাম আমি মাফাতলালে, আমাকে অফার পেয়েছিল ওই বছরে।
1: আচ্ছা,
0: আমি যাইনি, না আমি এখানে দেখিয়ে দেবো,
1: মানে আমাকে সুযোগ দাও, সুযোগ দিলে আমি দেখিয়ে
0: দেখিয়ে দেবো।
1: বাহ, আপনারা যারা শ্রোতা নিশ্চয়ই শুনছেন যে একটা মানুষ তার মনের কতটা জোর থাকলে, একটা মানুষ না, একটা একটা একটা আমি বলবো কিশোর, 17 বছর,
0: একটুখানি কোল্ড মাইন্ড রাখতে হবে, ওইটা না রাখলে
1: মাথা ঠান্ডা,
0: মাথা ঠান্ডা।
1: হ্যাঁ, আপনি স্ট্রাইকার হয়ে আজ পর্যন্ত কোনোদিন ক্যারিয়ারে রেড কার্ড দেখেননি?
0: না, আজ পর্যন্ত
1: রিয়ার ইন্ডিয়ান ফুটবলে এটা একটা রিয়ার রেকর্ড। কি করে এত মাথা ঠান্ডা রাখতেন, কি করতেন, মানে
0: গরম করে কোনো লাভ নেই
1: না? কিন্তু হয় না যে পরিস্থিতির চাপে পড়ে, কারণ আপনাকে প্রায় কোনোই কুতো এ উতো এ টেনে ধরছে।
0: ওটা তো আমার কবি, ওটা আমি গরম হয়ে গেলে আবার খেলাটা আমার ভুলে যাবো, তো খেলাটা ওই জন্য তো আমার এত নাম করে
1: না। ঠিক আছে, কিন্তু এই এই যে ব্যাপারটা, এই যে ভাবনাটা, এটা আপনার মধ্যে এসেছিল কি করে, নিজে ভাবতেন নাকি? আমি যতদূর জানি যে আপনার মা আপনাকে খুব সাপোর্ট করতেন।
0: আমি যারা ডিফেন্সে যত গরম করব আমার সুবিধা হবে।
1: আচ্ছা,
0: ওরা তো গরম করবে,
1: তাহলে ওরা ভুল করবে, তখন
0: আমার সুযোগটা না, আমি না।
1: 2 বছর মোহামেডান কাটালেন, তারপরে আপনাকে সবুজ মেরুন জার্সিতে দেখা গেল
0: মোহনবাগান।

0: এই যে মোহনবাগানে মোহামেডান ছেড়ে গেলেন, আরেকটা শক্তিও ছিল ময়দানে, আজও আছে, ইস্ট বেঙ্গল। মোহনবাগান যাকে টার্গেট করে, ইস্ট বেঙ্গল তাকে টার্গেট করে। আপনার ক্ষেত্রে কি তাই ঘটেছিল?
1: দুজনে ওরা এসেছিল, ইস্ট বেঙ্গল প্রথম এসেছিল
0: আপনার কাছে,
1: আমার কাছে। নীতিশ ঘোষ তখন ছিল সেক্রেটারি,
0: সেক্রেটারি।
1: তো ওরা বললো এই এতটা টাকা দেবে, খেললে খেললে, নাহলে চলে যা,
0: এরকম ধরনের কথা, মানে একটা অ্যামাউন্ট বলেছিল।
1: তারপর
0: তখন আপনি চাকরি করেন?
1: না, তখন চাকরি করেনি।
0: আচ্ছা, তখন চাকরি করেন।
1: তারপরে মোহনবাগান ডাকলো, আমি দিচ্ছি এত, তুমি সই করো। গজিদা নিয়ে গেল আমাকে,
0: গজিবোস
1: নিয়ে সই করালো। তারপর আমি চাকরি পেয়ে গেছি
0: এফসিএতে। মানে মোহনবাগান চাকরিটা পান?
1: হ্যাঁ, মোহনবাগান গিয়ে ওখানে চাকরি পেলাম।
0: আচ্ছা, মন খুশ, দিল খুশ,
1: সব খুশি,
0: সব খুশ। কি হলো প্রথম বছর মোহনবাগানটা?
1: তখন 83 টপ স্কোরার মানস বাচ্চা, রাইট আউট,
0: রাইট আউটে।
1: তখন সব বলছি তুমি কি করে ওখানে জায়গা পা পাবে। তখন বললো দুজনে দেখে নাও কে কার ক্ষমতা বেশি। তখন আমি
0: জানছিলেন সেই সময়
1: কোচ ছিল প্রদীপদা।
0: প্রদীপদা, প্রদীপদা প্রথমবার আপনি প্রদীপদাকে পেলেন, মানে আপনি বাইরে থেকে শুনেছেন পিকে ব্যানার্জি, এবার কাছ থেকে দেখলেন, কেমন মানুষটি?
1: খুব ভালো।
0: কিভাবে আপনাকে ইন্সপায়ার করতেন?
1: না, আমি খেলতাম, প্রথম ম্যাচ দিলাম, হ্যাট্রিক করলাম, প্রথম ম্যাচে আমি হ্যাট্রিক করলাম।
0: কি অপোনেন্ট কে ছিল?
1: জর্জ টেলিগ্রাফ।
0: আচ্ছা, মোহনবাগান মাঠে?
1: মোহনবাগান মাঠে। তখন থেকে
0: সেই ম্যাচে মানুষদা খেলেননি?
1: না, ও তো ড্রেস পরে ছিল,
0: ড্রেস পরে সাইডলাইনে রিজার্ভ বেঞ্চে বসে আপনি খেললেন, খেলে হ্যাট্রিক,
1: হ্যাট্রিক করলো। তারপর থেকে সুযোগ পাইনি আমি
0: বসা। আপনি খেলেই যাচ্ছেন?
1: খেলেই যাচ্ছি।
0: আচ্ছা, মানুষদার সঙ্গে মানে আপনি খেলছেন অথচ মানুষদা খেলছে, এরকম ঘটেছিল সে বছর?
1: হয়তো 83 হয়তো মোহনবাগানে মানুষদার টপ স্কোরার মোহনবাগানে।
0: হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে কোনো ম্যাচ রাইট উইঙ্গার হিসেবে মানুষ ভরচার্জ নয়, আপনি খেলছেন কিন্তু মানুষদাও খেলছে, এরকম হয়েছিল?
1: না, হয়নি।
0: মানে মানুষদাকে বসতে হয়েছিল, বাবু মানি ছটফটে একটা ফুটবলার চলে আসার পর মানুষ ভরচার্জকে
1: সুযোগ
0: পাওয়াই গেল না। বাবু মানি শুরু করলো। বাবু মানি মোহনবাগানে কত বছর কাটালো?
1: আমি 8 বছর ওখানে মোহনবাগানে ছিল।
0: মোহনবাগানে ছিল ক্যাপ্টেন?
1: ক্যাপ্টেন হয়েছে।
0: কোন ইয়ার?
1: 87।
0: ইডেনে রিলায়েন্স কাপের ফাইনাল এই ছিল, ইনগোরেশন ছিল ক্রিকেটে। তো তখন ইডেনে ক্রিকেট নিয়ে আপনার কোনো এ ছিল, টান ছিল?
1: না, ক্রিকেট আমার অত ইন্টারেস্ট নেই।
0: আচ্ছা,
1: আমার ছিল হকি, আগে খেলতাম, হকি খেলতাম।
0: আপনি হকি খেলতাম?
1: এখন অফিস লিগে খেলতাম, আমাদের এফসি
0: হকি।
1: হ্যাঁ,
0: ওটাও কি রাইট ইন?
1: হ্যাঁ, রাইট,
0: রাইট উইঙ্গার।
1: হ্যাঁ, রাইট উইঙ্গার।
0: মানে হকি স্টিকেও আপনি সমানভাবে স্কিল করেন?
1: হ্যাঁ, আমি তো আগে শুরু করেছিলাম হকি,
0: মানে ফুটবলেরও আগে হকি।
1: হ্যাঁ, হকি,
0: তাই নাকি?
1: আগে হকি শুরু করলাম, তখন মার খেলাম, হকি ছেড়ে আমি ফুটবল। মানে কি মার? এ মেরেছে, মেরে দিয়েছে,
0: তাই জন্য হকি ছেড়ে দিলেন?
1: হকি ছেড়ে আগে ফুটবলে
0: চলে এলাম, তাই আমরা পেয়ে গেলাম বাবু মানি।
1: না, দুটোই খেলতাম, যখন পাড়া খেলা হতো দুটো খেলতাম, মানে এটা বেশি আমার ফুটবলে আমি বেশি চলে গেলাম,
0: টানটা বেশি ফুটবল। আপনি যখন ফুটবলে ব্যাঙ্গালোর থেকে আসছেন, তার আগে মোহনবাগানে উলগানাথনের নাম সবাই খুব মুখোমুখি ছিল।
1: উলগানাথন ছিল আমার সঙ্গে তো।
0: হ্যাঁ, আমি সেই জন্যই প্রসঙ্গটা টানলাম।
1: না, যখন মোহনবাগান খেলতো আমার সঙ্গে উলগানাথন ছিল, উলগানাথন রাইট আউট, আর মানাস বাচ্চাজ রাইট আউট।
0: তারপরেও আপনি?
1: হ্যাঁ, আমি,
0: তিনজন।
1: তারা উলগানাথন তখন শেষে দিকে।
0: হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি বলতে চাইছি এই কারণে প্রসঙ্গটা টানলাম, একটাই কারণে যে আপনার ওখানকার একজন প্রাক্তন মানে একটু সিনিয়র ফুটবলার, তিনি যে ক্লাবে রয়েছেন সেই ক্লাবে আপনি এসছেন। উলগানাথন তখন আপনাকে কিভাবে গাইড করতেন?
1: উলগানাথন তখন আমার খেলা দেখতাম, উলগানাথনে যখন ব্যাঙ্গালোরে ছিল, সিএল একটা টিম ছিল, ওখানে খেলতো, আর কৌশল রাম খেলতো, আমি দেখো এদের সঙ্গে আমাকে খেলতে হবে।
0: ও, তখন এদের দেখে ভাবতেন যে এদের মতো করে খেলতে হবে। সেই উলগানাথনের সাথে আপনি এসে মোহনবাগানে খেললেন।
1: হ্যাঁ,
0: তো তখন আপনার ভেতরে কি মানে?
1: ওরা তো তখন শেষে দিকে,
0: যাই হোক, ব্যক্তিটা রয়েছে,
1: আমি তো তখন শুরু করছি।
0: তখন ওরা কিছু বলতো আপনাকে আলাদা করে, টিপস বা এরকম এরকম করো, এই কলকাতাটা এরকম, এখানকার মানুষজন এরকম?
1: ও তো আমি দেখে নিয়েছি তো, আমি যখন 80 সালে আমি এলাম তখনই আমি দেখে নিলাম এখানে কি চাপ আছে।
0: আচ্ছা, চাপ আছে। আর কলকাতার সাপোর্টাররা কেমন?
1: সাপোর্টাররা আছে তো, ইসমাল, মোহনবাগান, মোহামেডান তো আছে।
0: কেমন এরা? কেমন?
1: ভালো খেললে
0: ভালো,
1: ভালো, খারাপ খেললে আবার খারাপ।
0: ভালো খেললে ভালো এরকম কোন স্মৃতি মনে আছে যে আপনি ভালো খেলেছেন তারপরে ওরা নিয়ে আপনাকে?
1: না, অনেক ম্যাচ ড্র করেছি তখন ইট পেয়েছি, তখন ক্লাব থেকে বেরোতে পারিনি, ওই 8-9 সময় বেরোতাম, তখন ড্র হলে একদম থাকতে হবে ক্লাবে।
0: তখন মনে হয়নি বাবা এই কলকাতায় থেকে লাভ কি, চলে যাই ব্যাঙ্গালোর?
1: না না, এই তো ইন্টারেস্টের খেলা, ওইটা না থাকলে আমরা খেলবো কি করে?
0: তার মানে কলকাতা প্রেমে তখন আপনি হাবুডুবু খাচ্ছেন?
1: হ্যাঁ।
0: হ্যাঁ, আর কি করে কলকাতা জামাইটা হয়ে গেলেন? আপনি তো এলেন হচ্ছে 82 84-তে মোহনবাগান, ইস্টবেঙ্গলে না গিয়ে, তো কি করে বাংলাতেই আপনি জামাই হলেন?
1: সাফ গেমস হয়েছিল তোমার সল্টলেক
0: জোহর, এখন যেখানে
1: ওয়ার্ল্ড কাপ,
0: জুনিয়র ওয়ার্ল্ড কাপ,
1: জুনিয়র ওয়ার্ল্ড কাপ চলছে, তখন ওর লড়াটা স্কুলে পড়তো, ওরা ওখানে এসে কালচার প্রোগ্রাম,
0: ম্যাডাম
1: কালচার প্রোগ্রামে এসেছিল, তখন দেখে মেড্রাসি কথা বললাম।
0: আচ্ছা, তামিল?
1: হ্যাঁ তামিল।
0: আচ্ছা, উনিও কি তামিল?
1: উনি তামিল।
0: আচ্ছা, তো তখন থেকে,
1: তখন আমি অফিস করতাম এফসি মিল্টন রোতে, ওর তো লোরাটা স্কুল মিল্টন রোতে আছে,
0: দেখা হতো?
1: দেখা হতো।
0: আচ্ছা, তা কি খেলার আগে হতো না খেলার পরে হতো, ম্যাচের আগে হতো না ম্যাচের পরে?
1: না তো প্র্যাকটিস পরের পর আমরা তো অফিস আসতাম।
0: আচ্ছা,
1: তখন ওদের স্কুল ছুটি হতো।
0: আচ্ছা, তার মানে আপনি পুরোপুরি বাংলার হয়ে গেলেন, মনও দিয়ে ফেললেন বাংলার একটি নারীকে, তাই তো?
1: 35 হয়ে গেছে আর বাংলা না কি তামিল বলবো?
0: এই যে বাংলা, বাংলা বলতে গেলে আমরা যেরকম পশ্চিম ভাবি, বাংলা বলতে আরেকটা বাংলাও আছে যেটা
1: বাংলাদেশ।
0: আপনি বাংলাদেশে কতবার খেলতে গেছেন?
1: আমি ওই 4-5 গিয়েছি খেলতে।
0: তখন কি একবারও আপনি ক্লাবের হয়ে খেলেছেন?
1: না, আমি

0: এই মোহনবাগান ওই গেছে ইন্ডিয়া ওই
1: হ্যাঁ আমি জিজ্ঞেস
0: খেলেছে,
1: করছি সেটাই, যে মোহনবাগান হয়ে যখন গেছেন, ক্লাবের হয়ে খেলতে
0: ক্লাবে
1: গেছেন, তখন ওখানে কোনো টুর্নামেন্ট খেলতে গেছিলেন?
0: টুর্নামেন্ট খেলতে,
1: তো সেখানে কি রকম মানে কোনটা আগে গেছেন, ভারতের হয়ে খেলতে গেছেন আগে?
0: না ভারতে হয়ে খেলেছে।
1: আচ্ছা, কি কি সেটা মনে পড়ে? প্রথমবার বাংলাদেশে আপনি কবে গেছিলেন, কি টুর্নামেন্ট ছিল,
0: সাফ গেমস ছিল,
1: কোন সাল এটা?
0: 85
1: 85 এর সাফ গেমস কি হয়েছিল? মানে তখন আমাদের ক্যাপ্টেন, আপনার টিমের ক্যাপ্টেন কে?
0: বিশ্বজিৎ ছিল,
1: ভট্টাচার্য। আচ্ছা, কোচ?
0: কোচ ছিল শান্ত দা,
1: শান্ত মিত্র,
0: শান্ত মিত্র।
1: আচ্ছা, তারপর আপনার বাংলাদেশ গেলেন সাফ গেমসে, কটা টিম ছিল যে
0: কি? মালদেবী, আমার
1: নেপাল,
0: নেপাল,
1: বাংলাদেশ,
0: বাংলাদেশ, শ্রীলঙ্কা,
1: পাকিস্তান, যেহেতু
0: পাকিস্তান,
1: ফাইনাল কে কে খেলেছিল?
0: ফাইনাল বাংলাদেশে আমরা খেললাম,
1: মানে ভারত আর বাংলাদেশ,
0: ভারত আর বাংলাদেশ।
1: তখন বাংলাদেশের গ্যালারি তো ঠাসা,
0: আরে পুরো ভর্তি।
1: তো ওখানে তো, ওখানেও তো ফুটবল নিয়ে উন্মাদনা প্রচন্ড,
0: প্রচুর লাভার, ফুটবল লাভার ওখানে প্রচুর আছে।
1: ম্যাচের আগের দিন, আমি ম্যাচের আগের দিনটা জিজ্ঞেস করছি, যে তখন তো আর সারাক্ষণ প্র্যাকটিস করে হোটেলে ঢুকে যেতেন না, বাইরেও বেরোতেন
0: না? বাইরে বেরোতাম।
1: তো তখন বাইরে বেরিয়ে বাংলাদেশের কোনটা কোন জিনিসটা আপনার ভালো লাগতো, কিছু খেতেন কিনা বা কিছু কিনতেন কিনা?
0: আমরা ওটা নিয়ে চিন্তা, আমরা তো বসে আমরা গল্প করতাম
1: নিজেদের মতো,
0: নিজের মতো। আমাদের তো সব হোটেলে তো খাবার তো পেতাম, আমরা ফাইভ স্টার হোটেলে থাকতাম, তখন কোনো বাইরে
1: যাওয়ার ব্যাপার দরকার ছিল না।
0: তখন ওরা বাস দিত আমাদের বেরোতে,
1: হ্যাঁ বেড়াতে, ঘুরতে
0: বেরোতে, ঘুরতে দিয়ে ঘুরে আবার।
1: তো বাংলাদেশে নিশ্চয়ই আপনি ওই সাইট সিং যেটা আমরা বলি সেটা নিশ্চয়ই ঘুরে দেখেছেন?
0: হ্যাঁ ঘুরে দেখেছি।
1: বাংলাদেশে কি আপনার আজও ভাল লাগে, মানে কোন জায়গাটা? বা
0: আমি গিয়েছিলাম আবানি ক্লাবে গিয়েছিলাম, ওরা একটা রিসেপশন দিয়েছিল আমাদের, মডার্ন ক্লাবে গিয়েছিলাম, ওরা রিসেপশন দিয়েছে ভালো,
1: সেগুলো মনে আছে আজও? না
0: এখনো মনে আছে।
1: আচ্ছা, কখনো মনে হয়নি যে আপনি ইন্ডিয়া টিমের হয়ে যখন খেললেন, আমি আসছি ফাইনালটা নিয়ে আপনাকে জিজ্ঞেস করব, যে একবার বাংলাদেশে এসে খেলে দেখি?
0: আমি অত ইন্টারেস্ট ছিল না,
1: মানে আপনার কলকাতাটাই আপনার ইন্টারেস্টের এক নম্বর জায়গা,
0: ওখান থেকে বেশি এখানে,
1: হ্যাঁ মানে কলকাতা, ইস্টবেঙ্গল, মোহনবাগানটা আপনাকে বেশি টানত। আচ্ছা, সেদিন ফাইনালে কি হলো, বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা?
0: আমরা জিতেছি, এক গোলে জিতলাম আমরা, জিতে আমরা।
1: কে গোল করেছে?
0: বিশ্বজিৎ।
1: আচ্ছা, বিশ্বজিৎ দা গোল করেছে, মানে সেটাও কি আবার সেই ডান দিক থেকে উড়ে আসা
0: ওই সেন্টার, সেন্টার করে
1: বাহুমানি, আপনি সেন্টার করে দিয়েছিলেন, ভাসিয়ে দিয়েছিলেন। আর বিশ্বজিৎ দা হেডে, হেডে গোল করেছে। তো আপনারা চ্যাম্পিয়ন হয়ে ফিরে এলেন, এটা হচ্ছে ফার্স্ট বার।
0: ফার্স্ট,
1: সেকেন্ড বার কি ক্লাবের হয়ে গেলেন, মনমানের হয়ে গেলেন, না আবার ইন্ডিয়ার হয়ে গেলেন?
0: না ক্লাবের হয়ে গেলাম, মনমানে গেলাম।
1: ওখানে কি টুর্নামেন্ট খেলছিল?
0: ওটা এশিয়া কাপ,
1: এশিয়া ক্লাব কাপ, ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ, রাইট রাইট। হ্যাঁ, তো সেখানে কাদের সাথে খেলা ছিল?
0: আবাহনী, আবাহনীর সাথে।
1: তো আবাহনী ক্লাব ঘুরে এসেছেন আগের বার, তারপরে গিয়ে আবাহনীর সাথে খেলা, মানে ওখানে আবাহনী কি ইস্টবেঙ্গল মোহনবাগানের মতোই সাপোর্টার?
0: ওদের সাপোর্টার, প্রচুর সাপোর্টার। আর
1: কি হয়েছে,
0: আমাদের চাপ এরকমই, মোহনবাগান আর ইসমাইল মোহামেডান, ওখানে আবাহনী আর মোহামেডান একই
1: একই চাপ,
0: একই চাপ।
1: কি হয়েছিল, আপনারা জিতেছিলেন?
0: আমরা জিতেছি,
1: মোহনবাগান সেবারও জিতেছে, মানে অত ভারতীয় ফুটবল ক্লাব গিয়েও জিতেছে?
0: হ্যাঁ জিতেছে আমরা।
1: বাহুমানির ভূমিকা
0: ওই শিশির ঘোষ।
1: আচ্ছা,
0: শিশির গোল করলো আমার সেন্টার,
1: ওই আওয়ার সেন্টার শিশির ঘোষ, যেটা শুরুতে আমরা ধারাবাস্যের মতো করে বলছিলাম সেই ঘটনা?
0: আমি ওই ঘটনা আমি আজ পর্যন্ত বলবো না।
1: কেন,
0: এত দূর থেকে বুলেটের মতো হেড করেছে,
1: মানে আপনি ডান দিক থেকে,
0: ডান দিকে এগিয়ে গিয়ে আমি সেন্টার করলাম, এত বুলেটের মতো হেড করেছে,
1: মানে সেন্টারটা আপনি ভাসিয়েছেন,
0: হ্যাঁ
1: কার্ভ করেছে, করে সেন্টারটা যখন আসছে তখন ও কোন কোখান থেকে নোটটা করেছে, মানে হেডটা দিয়েছে কোন দিকে?
0: 18 ইয়ার্ডস থেকে,
1: ওখান থেকে,
0: ওইখান থেকে।
1: হাই বাপস, আপনারা কি এটা প্র্যাকটিস করতেন দুজনে?
0: আমরা মন মানে আমরা প্র্যাকটিস করতাম, সেন্টার করতো গোল।
1: দিনে কটা করে এরকম আপনি সেন্টার তুলতেন?
0: কখনো 20টা, কখনো 30টা, কোনো
1: ইয়ে
0: শেষে হেড করে দিয়ে।
1: আচ্ছা, তাহলে
0: আরে এটা হচ্ছে অমল দা তার ইয়ে।
1: আচ্ছা অমল দা,
0: আচ্ছা
1: অমল দা। আমরা ডায়মন্ড সিস্টেমে
0: আমি ছিলাম, অমল দা, অমল দা স্যার,
1: অমল দা দা। সিস্টেমটা হওয়ার আগে অমলদা কি আপনাদের সাথে আলোচনা করেছিলেন, যে দেখো এই সিস্টেমটা আনতে চাইছি?
0: না, নিজে আলোচনা করে নি এই সিস্টেমে আমরা খেলবো, বললো ঠিক আছে।
1: আপনার তো অসুবিধা নেই, কারণ আপনি তো সারা মাঠ জুড়ে খেলেন।
0: আমি তো খেলা নিয়ে তো আমাদের, আমার পায়ে খেলা আছে, আমি কেন যেখানে দেবে ওখানে খেলতে পারবো।
1: তো এই ডায়মন্ড সিস্টেম হওয়ার আগে অমলদা বাবুমানিকে আলাদা করে কি প্র্যাকটিস করাতেন?
0: ওই সেন্টার,
1: সেন্টার। আশিজিকে দিয়ে
0: হ্যাঁ সব চলে যাবে আমাকে নিয়ে পড়ে থাকবে।

0: শুধু সেন্টারটা
1: তো চলে গেছেন,
0: আমার তো খুব
1: খারাপ
0: লাগছে।
1: হ্যাঁ গেছিলেন আপনি?
0: আমি গেছিলাম
1: সে সময় গেছিলেন। প্রদীপ দা এখনো আছেন?
0: প্রদীপ দা এখনো ওইরকম,
1: হ্যাঁ মানে স্বাভাবিক মানুষের তো বয়স বাড়ে। কলকাতায় ফুটবলে আপনি যতটা জড়িয়েছেন তার মধ্যে আপনি পেয়েছেন প্রথম এসে পেয়েছেন নাইম দাকে, তারপরে পেয়েছেন প্রদীপ দাকে, তারপরে পেয়েছেন অমল দাকে, তারপরে আপনি যখন ইস্ট বেঙ্গলে গেলেন তখন কাকে পেলেন?
0: ওই আবার নাইম দা।
1: আবার নাইম দা, তার মানে আপনার শুরু কলকাতায় নাইম দাকে দিয়ে, আর ক্লাব ফুটবল থেকে বেরিয়ে যাওয়া সেটাও হচ্ছে,
0: তারপরে শ্যাম থাপা।
1: শ্যাম থাপা, তো এই যে এত কোচেদের দেখলেন, এত অভিজ্ঞতা আপনার হলো, কলকাতা মাঠে এসে আপনার কি মনে হয়েছে যে এই কোচেরা কতটা আপনার খেলাকে উন্নত করেছে নাকি না? আপনার মনে মনের জোর আপনাকে
0: অমলদার তো অনেক ইয়ে করেছে,
1: অমলদার অবদান আপনার প্রতি বেশি
0: বেশি,
1: মানে আপনি দুই একটা ঘটনা মনে পড়ে?
0: মনে পড়ে, আমি যখন জোরে পড়ে যে আমি উঠতে পারি না, তখন লোক পাঠিয়ে তুলে নিল মেস থেকে, তুলে নিয়ে আমার মাঠে বলে তুমি মাপ করো।
1: আপনার গা জ্বর?
0: হ্যাঁ জ্বর, আমার
1: উঠতে পারছেন না।
0: হ্যাঁ, তোমাকে কিচ্ছু করতাম না, তুমি শুধু দাঁড়িয়ে থাকো।
1: প্র্যাকটিসে?
0: না প্র্যাকটিসে না,
1: ম্যাচে।
0: ম্যাচে
1: নামিয়ে দিলেন?
0: পোর্ট টেস্ট ম্যাচ ছিল,
1: পোর্ট টেস্টে আপনি দাঁড়িয়ে থাকলেন?
0: দাঁড়িয়ে থাকো বললো আমাকে।
1: আর আপনি দাঁড়িয়ে থাকলেন?
0: দাঁড়িয়ে থাকতে পারবো না।
1: কি করলেন?
0: কি করো, রান করতে তো পাবলিক ছেড়ে দেবে আমাকে।
1: তার মানে সেই শরীর নিয়েও দৌড়লেন, আবার সেন্টার করলেন।
0: সেন্টার কি, আমার তিনটে অ্যাট্রিক করলাম।
1: তার মানে মানুষটা জানতেন যে আপনার কাছ থেকে কিভাবে কি বার করে নিতে,
0: বার করতে হবে, অমলদার তো জানতো।
1: যারা যাদেরকে আমরা ভালোবাসি গুরু হিসেবে, তাদেরকে আমরা কিছু না কিছু দিতে চাই, আপনি কখনো কোনো কিছু উৎসর্গ করেছেন অমলদাকে, যে অমুক ট্রফিটা কি অমুক গোলটা কখনো মিডিয়ার কাছে বলেছেন?
0: অনেক ট্রফি পেয়েছে।
1: কোনোটা অমলদাকে উদ্দেশ্য করে বলেছিলেন মিডিয়ার কাছে যে এটা অমলদার জন্য? আজকে যেরকম শুনছি যে অমলদা আপনার কাছে একটা অন্য জায়গায় বসে আছেন।
0: অমলদা তো বলতো এইরকম, তোমরা থাকো এই খেলো, এই খেললে তোমরা কেউ আটকাতে পারবে না।
1: আজকে ধরুন এই যে আমরা আড্ডা দিচ্ছি, এই যে আমাদের শ্রোতারা শুনছেন আজকে আপনার মুখ থেকে শুনতে পাচ্ছেন যে অমল দত্ত আপনার ফুটবল ক্যারিয়ারের একটা মস্ত বড় আলাদা জায়গায় রয়েছে,
0: আলাদা জায়গায়
1: অমল দা আজকে নেই। আমরা নিশ্চয়ই জানতে চাইবো আপনার কাছে, অমল দাকে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি কিছু দিতে চান যে হ্যাঁ আমার এইটা দিতে চাই, কি দিতে চাইবেন? কোনো পার্টিকুলার গোল, কোনো পার্টিকুলার ট্রফি বা কোনো পার্টিকুলার সাফল্য?
0: আমি এখন চেষ্টা করছি, আমি মিতালির সঙ্গে আমি এটা জড়িত, আমি বাচ্চাদের নিয়ে আমি বাচ্চাকে একটু তৈরি করলে আমার খুব আনন্দ হয়। অমলদাদা
1: শিখিয়েছে? আচ্ছা, অমলদা যা শিখিয়েছেন সেটা এখন আপনি ছোটদের,
0: ছোটদের আমি এটা
1: মানে তাদেরকে শেখাচ্ছেন যাতে অমলদার শেখা জিনিসগুলো ওদের মধ্যে
0: যদি ঢুকে যায় খুব ওরা বড় হয়ে যায়,
1: তাহলে আপনি বেশি আনন্দ পাবেন, হয়তো অমল দাও আনন্দ।

ষোলো আনা বাঙালির এই পর্বে শুনলেন আটের দশকের প্রখ্যাত ফুটবলার, ফরওয়ার্ড এবং বাঁ পায়ের জাদুকর বাবু মানির সঙ্গে ক্রীড়া সাংবাদিক দীপঙ্কর গুহর অন্তরঙ্গ আলাপচারিতা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই আজ সন্ধ্যায়।

প্রতিদিনের মতো গান আর গল্পের ডালি সাজিয়ে আবারও চলে এসেছি আজ সন্ধ্যায়ের আটটায়। একই তো জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস অবস্থা, রোদে বেরিয়ে যাদের কাজ করতে হচ্ছে তারা তো হাড়ে হাড়ে টের পাচ্ছে, কিন্তু তা বলে কি মৈত্রী শ্রোতা বন্ধুরা ব্রাত্য থাকবেন? মোটেই না। তাই তো এপার ওপারে দুই পারের শ্রোতা বন্ধুদের জন্য আজ রইল জুঁই ফুলের শুভেচ্ছা সহ একটা মন ভালো করা গান শুরুতেই।

সবই তো অনুষ্ঠান শুরু হলো, এখনই যেতে দিচ্ছে কে শ্রোতা বন্ধুদের। তবে চলে আসি আজকের রাজসন্ধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের দিনটা কি জানেন তো? আজকে হচ্ছে রক্তচাপ বা ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ দিবস, যা প্রতি বছরই 17ই মে পালন করা হয়। রক্তচাপ বা ব্লাড প্রেশার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গত 10 বছরে দেখা গেছে যে প্রতি 10 জনে 8 জন এই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ওষুধ খান। আজ 17ই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। উচ্চ রক্তচাপ নিয়ে মানুষকে সচেতন করতে বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। আর এবছরের থিম হলো একসঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। কারণ রক্তচাপ একা বা যে মানুষটি সেই অসুখটি থেকে কষ্ট পাচ্ছেন তিনি একা মোকাবিলা কখনোই করতে পারবেন না, তাই স্লোগানেও সম্মিলিত প্রচেষ্টার দিকেই জোর দেওয়া হয়েছে। কারণ উচ্চ রক্তচাপ হলো এক নীরব ঘাতক, কোনো উপসর্গ ছাড়াই এটি হার্ট, মস্তিষ্ক, কিডনি, চোখের ক্ষতি করে দেয়। রক্তচাপ বা রক্তচাপ নিয়ে মানুষ ভাবে কম বা বোঝে কম, সেই কারণেই হয়তো সময় মতো শনাক্ত করতে পারে না। এবং সময় মতো শনাক্ত আর নিয়ন্ত্রণই হলো কিন্তু একমাত্র এর থেকে সুস্থ থাকার উপায়। এর মধ্যে একটা বিষয় হলো যে আমাদের মোটামুটি একটা বদ্ধমূল ধারণা আছে যে রক্তচাপ শুধুমাত্র বয়স্কদের রোগ, কিন্তু বর্তমানের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা জাঙ্ক ফুড বেশি খাওয়া, অতিরিক্ত লবণ খাওয়া বা অতিরিক্ত ধূমপানের কারণে আজকাল কিন্তু তরুণ তরুণীদের মধ্যে এই উচ্চ রক্তচাপের সমস্যা দেখা যাচ্ছে। এবছরের থিম অনুযায়ী রক্তচাপ নিয়ন্ত্রণের কাজ একজন ব্যক্তির একার উপর নির্ভর করে না, বরং এটি একটি সামাজিক প্রয়াস হওয়া উচিত। পরিবার ও সমাজকে সহায়ক হতে হবে সেই মানুষটির প্রতি যিনি কষ্ট পাচ্ছেন এই অসুখে। আর কথায় বলে নাকি গান শুনলে মানসিক স্ট্রেস বহুলাংশে কমে যায়, তাই সঙ্গে থাকুক গান।

নগর জীবন যে রকমই হোক না কেন, আমাদের কিন্তু সকলের দায়িত্ব নিজেদের সুস্থ রাখা, নিজেদের মতন করে ভালো থাকা। তাই যাতে উচ্চ রক্তচাপ যাদের আছে তারা নিয়ন্ত্রণ তো করবেই, সাথে সাথে যা যা করলে নিজেকে ভালো রাখা যায়, নিজেকে স্ট্রেস ফ্রি রাখা যায় সেরকম প্রচেষ্টাও করবেন। এবং তাতে যদি সাহায্য লাগে কোনো বন্ধুর বা পাশে থাকা কোনো মানুষের, তাহলে অবশ্যই কুণ্ঠাবোধ করবেন না বলতে। এরপরে একটা অন্য রকম খবর দেব বন্ধুদের। খবরটা হচ্ছে যে প্রায় 30 বছর পর ফিরে এলো হিমালয়ের অঞ্চলের একটি মাছ, যা একসময় সেখানকার দিঘিগুলোতে ভরে থাকত। স্বচ্ছ জলে থাকতে ভালোবাসা সেই মাছগুলি, বা সেই যে জলে অক্সিজেনের অভাব নেই এমন জলে সেই মাছগুলি থাকতে পছন্দ করত। বলা হয় যে আজ থেকে 30 বছর আগেও নৈনিতাল, ভীমতাল, সাততাল বা নৌকুচিয়া তালে এই মাছ দেখা যেত প্রচুর। এই মাছের স্থানীয় নাম অসেলা, বা শুধুমাত্র হিমালয়ের অঞ্চলে পাওয়া যেত বলে একে হিমালয় কি মাছলিও বলা হতো। তবে এই মাছের পোশাকী নাম হচ্ছে স্নো ট্রাউট। অবলুপ্ত হয়ে যাওয়া এই মাছ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিলেন কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা এই জলের মধ্যে খাঁচা তৈরি করে মাছের চাষ শুরু করেছিল। বর্তমানে প্রায় 300টি অসেলা মাছের চারা ছাড়া হয়েছে সেখানকার দিঘিগুলিতে, এবং বিশেষভাবে জল বেঁধে রাখা হয়েছে যাতে তার প্রাকৃতিক পরিবেশ ও সঠিক তাপমাত্রায় বেড়ে উঠতে পারে। ভাবা হচ্ছে এই উদ্যোগ নৈনিতালের জলের বাস্তুতন্ত্রকে ফিরিয়ে আনবে, কারণ পরিবেশ যেমন মানুষদের, তেমনি এই পরিবেশের অধিকার কিন্তু অন্য সমস্ত জীবজগতেরও। একে অপরের সাথে যদি বন্ধু হয়ে বেড়ে ওঠা যায়, বেঁচে থাকা যায়, এর থেকে ভালো কিছুই আর হয় না। তাই তো গানে গানে অঞ্জন দত্ত বলছে বন্ধুত্বের কথা।

0: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
1: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
2: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।

গানটা শুনতে শুনতে মনে হলো ঠিক যেন ঘুরতে গিয়ে নতুন পাহাড় দেখে মন আনন্দে খুশিতে উথলে ওঠার যে গান, সেই গানেরই প্রতিচ্ছবি পেলাম এখানে। আর এরই সাথে সাথে শ্রোতা বন্ধুদের বলি, আজকে রাজসন্ধ্যায় বিশ্বজুড়ে এমন অনেক শহর রয়েছে যার শিল্প ও সংস্কৃতির কথা চর্চিত হয় সর্বত্র। শিল্প সংস্কৃতির আকর্ষণের জন্য সে সমস্ত জায়গায় সারা বছর থাকে পর্যটকদের ভিড়। বিশ্বজুড়ে এমন শহর থাকলেও তাদের মধ্যে 20টিকে দেওয়া হয়েছে শীর্ষস্থান তাদের খ্যাতির নিরিখে বা তাদের জনপ্রিয়তার নিরিখে, এবং সেই সংস্কৃতির শহরের তালিকায় ঠাঁই পেয়েছে ভারতবর্ষ থেকে জয়পুর। এক নম্বরে রয়েছে লন্ডন, তারপর একে একে প্যারিস, নিউ ইয়র্ক, বার্লিন, কেপটাউন, আর 18 নম্বরে রয়েছে জয়পুর।

কথায় আছে জ্যৈষ্ঠে পাকে আম কাঁঠাল, আর ভারতবর্ষের আমের কদর কিন্তু বিশ্বের দরবারে। যেমন এবারেই তো ইউরোপ আমেরিকায় পাড়ি দিচ্ছে 300 মেট্রিক টন আম। বিশ্বের দরবারে মালদার আমের জয় জয়কার এবছর। ইউরোপ থেকে আমেরিকা, বিদেশের বাজারে রপ্তানি বাড়াতে মালদায় শুরু হয়েছে আমের বিশেষ ফ্রুট প্যাকিং পরিচর্যা।

বিদেশের বাজারে রপ্তানি বাড়াতে বিশেষ পদ্ধতিতে আম চাষ শুরু হয়েছে মালদায়। এক প্রকার কাগজের ঠোঙা আকৃতিতে গাছের ফলন্ত আমকে মুড়িয়ে রেখে চলছে সেই পরিচর্যা। উদ্যান পালন দপ্তর কেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ রেখেই ইউরোপ, আমেরিকা, আফ্রিকা থেকে এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি বাড়াতে এই প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন।

আম তো আমাদের একটা অন্যতম প্রিয় ফল। আর এবারে যে আমের চাষ হচ্ছে, আম নিয়ে অনেকগুলোই শ্রোতা বন্ধুদের কাছে টুকরো খবর দিই যে আমের চাষ যে হচ্ছে মালদা, তো মালদা থেকে তো বিদেশের বাজারে বা বিশ্বের দরবারে পৌঁছচ্ছে আম। তাছাড়াও এবারে যে আমের চাষ হচ্ছে বসিরহাটে, তা নাকি দেশীয় হিমসাগর ল্যাংড়া বা আম্রপালির মতো আমকেও টেক্কা দেবে। বলা হচ্ছে বসিরহাটের বাগানে এবার বাড়ছে বিদেশি আমের চাষ। কেমন? নাকি পরিচিত আমের গণ্ডি পেরিয়ে বসিরহাটে দেখা গেল মিয়াজাকি বা চিয়াংমাই বা চাকাপাত, ব্ল্যাকস্টোন, রেড পালমার সহ নানান বিদেশি জাতের আমের চাষ। সাধারণত কি হয় যে দেশীয় আম এক বছর ভালো ফলন হলে পরের বছর তার ফলন কমে যায়, কিন্তু চীন, থাইল্যান্ড বা ভিয়েতনামে যেটা হয় যা আমগুলির সারা বছর ধরেই একই রকম ফলন থাকে। আর সেই যে প্রযুক্তি বা সেই প্রযুক্তি অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবছর বসিরহাট এলাকায় এক নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন সেখানকারই মানুষ। শুনে নেব পরের গানটা পরীক্ষিতওয়ালার কণ্ঠে।

চক্রবর্তী, শোনালী নুরঞ্জন দি। আর আজকের আজ সন্ধ্যায়তে আমি কথা বলতে বলতে শ্রোতা বন্ধুদের আর একটা জিনিসও জানিয়ে দিই যে এমন এক দেশ আছে সেখানে কিন্তু গাছ থেকে পড়ে যাওয়া আম কুড়লেই জরিমানা দিতে হবে ভারতীয় মুদ্রায় 3 লক্ষ টাকা। আমাদের দেশে তো ঝরে পড়া আম বা ঝড়ের সময় যদি আম পড়ে যায় তা কুড়োবার জন্য কিন্তু মানুষ ছুটে ছুটে যান এবং এর মধ্যে কিন্তু একটা অনাবিল আনন্দ পাওয়া যায়। কিন্তু সিঙ্গাপুরে আম বা গাছ থেকে আম পড়লে সেই আম নেওয়ার কিন্তু অধিকার নেই সাধারণ মানুষের, তার নিলে তার বদলে দিতে হয় তাকে জরিমানা, কারণ সেখানে আম গাছ ব্যক্তিগত সম্পত্তির অধীনে। সবথেকে মজার কথা হলো সরকারি জায়গাতেও আম গাছ থেকে ঝরে গেলে তা হবে কেবলমাত্র সরকারি সম্পত্তি এবং বিনা অনুমতিতে তা কেউ কিন্তু হাত দিতে পারবে না। কথা বলতে বলতে আজকে রাজ সন্ধ্যার একদম শেষে চলে এসেছি, একদম সময় নেই, স্টুডিওর ঘড়ি বলছে এবার তো বিদায় নিতেই হবে। যাওয়ার আগে একটা গান শুনতে শুনতে বিদায় নেব। আর এতক্ষণ সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু তানিয়া বন্দ্যোপাধ্যায়।

শেষ হলো আজকের আজ সন্ধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় আছেন মিতুল সাহা।

0: Mac no Juli.
1: আজ আইএসএলের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও ওয়েস্টবেঙ্গল। এছাড়াও আরও একটি ম্যাচে মুখোমুখি হয়েছে স্পোর্টিং দিল্লি এবং ইন্টারকাশি। বিরতির সময় পর্যন্ত ম্যাচের ফল স্পোর্টিং দিল্লি এবং ইন্টারকাশির মধ্যে 0-0। গতকাল আইপিএলে গুজরাটকে 29 রানে হারালো কলকাতা নাইট রাইডার্স। আজ আইপিএলে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস ও আরসিবি। আরসিবি প্রথমে ব্যাট করে 222 রান করেছে 4 উইকেটের বিনিময়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী পাঞ্জাব কিংস এই মুহূর্তে 4.2 ওভার ব্যাট করেছে এবং 3টি উইকেট হারিয়ে ফেলেছে। ইতিমধ্যে দলের রান এই মুহূর্তে 31, তাদের জয়ের জন্য প্রয়োজন 94 বলে 192। আরসিবির হয়ে আজ অধিনায়কত্ব করছেন জিতেশ শর্মা। এছাড়া আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। এফএ কাপ এ চ্যাম্পিয়ন হল ম্যানচেস্টার সিটি। হার্টসকে 3-1 গোলে হারিয়ে টানা পঞ্চমবার স্কটিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন কেল্টিক এফসি। শ্রোতা বন্ধুরা, আজ এতক্ষণ শুনলেন এক নজরে। আজকের মৈত্রী ক্রীড়াঙ্গন শুরু করছি আপনাদের শুভেচ্ছা জানিয়ে। এরপর আপনারা শুনবেন আজকের দিন, এছাড়াও রয়েছে আতশকাছের তলায়, এছাড়াও এ সপ্তাহের খেলোয়াড়।

এ সপ্তাহের খেলোয়াড় ফিন অ্যালেন। ইতিমধ্যেই কলকাতাবাসী তাছাড়াও সমগ্র ক্রিকেট প্রেমীরা জেনে গিয়েছেন এই নাম। ফিন অ্যালেন বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের ভরসার আরেক নাম। বিশ্বের সর্বত্র ক্রিকেট প্রেমীদের কাছে এই ফ্র্যাঞ্চাইজি লীগের জনপ্রিয়তা ক্রমবর্ধমান। আমরা যার কথা প্রথমেই বললাম আজ মানে এই মুহূর্তে, আমরা যদি গতকালের ম্যাচের দিকে তাকাই, গতকাল কলকাতা নাইট

রেডার্স এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে যে ম্যাচ হয় তাতে 29 রানে জয় পায় কলকাতা নাইট রাইডার্স, এবং তাতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল এফিন অ্যালেনের। প্রারম্ভিক এই ব্যাটার নিজের দিনে কতটা বিধ্বংসী মেজাজে ইনিংস গড়তে পারেন তা আবারও প্রমাণ করলেন। তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে বাদ পড়ে যাওয়াটা তার নাকি চোখ খুলে দিয়েছে। গতকালের ম্যাচে 35 বলে বিস্ফোরক 93 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। ফিনালেন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকেন, যা ম্যাচের গতিপথ একেবারে বদলে দেয়। শুধু এই ম্যাচই নয়, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও মাত্র 47 বলে অপরাজিত 100 রানের ইনিংস খেলেন তিনি। মানে 47 বলে তিনি 100 রানের একটা ইনিংস খেলেন, এবং যা কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিততে সাহায্য করেছিল। পুরো সপ্তাহ জুড়েই তিনি আইপিএলের সবচেয়ে প্রভাবশালী ব্যাটার ছিলেন, আর তাই এই সপ্তাহের খেলোয়াড় তিনি ফিন অ্যালেন। রইল আগামী ম্যাচের শুভেচ্ছা।

চলে যাব আজকের দিনে। আপনারা যারা আমাদের প্রতিদিনের মৈত্রী ক্রীড়াঙ্গনের শ্রোতা, যারা ক্রীড়া প্রেমী, তারা সকলেই জানেন যে আজকের দিনে মূলত আমরা অতীতকালের আজকের দিনে ঘটে যাওয়া কিছু স্মৃতি খেলার জগতের আপনাদের সাথে ভাগ করে নিই। এছাড়াও যে সকল ক্রীড়াবিদ খেলার সঙ্গে জড়িত তাদের শুভেচ্ছা বার্তা পাঠাই, যাদের জন্মদিন আজকের দিনে। 2014 সালে দুটো ঘটনার কথা আপনাদের বলবো। বায়ার্ন মিউনিক বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে 2013-14 DFB পোকাল জিতেছে। ইংলিশ FA কাপ ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়াম লন্ডন আর্সেনাল হাল সিটিকে 3-2 গোলে হারিয়েছে অতিরিক্ত সময়। 109 মিনিটে জয়সূচক গোলটি করেন অ্যারন রামসে। চলে যাব জন্মদিনের শুভেচ্ছা বার্তা নিয়ে। আজ জন্মদিন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবং অন্যতম অনুপ্রেরণার নাম তেম্বা বাবুমার। তার জন্মদিনে আমরা শুভেচ্ছা জানাই এবং সঙ্গে অভিনন্দন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে তেম্বা বাবুমা শুধুমাত্র একজন ব্যাটার নন, তিনি সংগ্রাম, আত্মবিশ্বাস ও নেতৃত্বের প্রতীক। কঠোর পরিশ্রম ও ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের একটি বিশেষ পরিচয় তৈরি করেছেন। এদেশের হয়ে বহু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি এবং কঠিন পরিস্থিতিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তেম্বা বাবুমার জীবনের পথ চলা বহু তরুণ ক্রিকেটারের কাছে অনুপ্রেরণা। প্রতিকূলতাকে জয় করে কিভাবে স্বপ্ন পূরণ করতে হয় তার কেরিয়ার সেই শিক্ষাই দেয়। জন্মদিনে তার সুস্বাস্থ্য, দীর্ঘ ক্রিকেট জীবন এবং আরও সাফল্য কামনা করি।

ফুটবলের মহাযজ্ঞ চলছে, ফাইনাল কাউন্টডাউন। আজ গ্রুপ সির চারটি দল নিয়ে আমরা আলোচনা করব। ফুটবল শুধুমাত্র একটা খেলা নয়, কোটি কোটি মানুষের আবেগ, আর সেই আবেগের সবচেয়ে বড় মঞ্চ হল ফিফা ওয়ার্ল্ড কাপ। প্রতি বছর মানে প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত এই প্রতিযোগিতা বিশ্ব

জুড়ে ফুটবল প্রেমীদের একত্র করে। দক্ষতা, গৌরব, ইতিহাস ও নাটকীয়তার মিশেলে বিশ্বকাপ আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া আসর। আসন্ন 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হবে 11 জুন 2026, আর ফাইনাল অনুষ্ঠিত হবে জুলাই মাসের 19 তারিখে। এবারের বিশ্বকাপে মোট 48টি দল অংশ নেবে। ইউনাইটেড স্টেটস, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবারের ফুটবল বিশ্বকাপ।

গ্রুপ সিতে রয়েছে চারটি ভিন্ন ধাঁচের দল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম, 2022 সালের বিশ্বকাপের চমক মরক্কো ন্যাশনাল ফুটবল টিম, দীর্ঘদিন পরে ফেরা স্কটল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম এবং আন্ডারডগ হাইতি ন্যাশনাল ফুটবল টিম। ফুটবল বিশেষজ্ঞদের মতে এটি অন্যতম আকর্ষণীয় গ্রুপ। প্রথমে আমরা যে দল নিয়ে আলোচনা করব, ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম নিয়ে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল আবারও শিরোপার অন্যতম দাবিদার। নতুন প্রজন্মের তারকা, অভিজ্ঞ কোচের সমন্বয়ে দলটি এবার অনেক বেশি ভারসাম্যপূর্ণ। ব্রাজিল দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে শক্তিশালী পারফরমেন্স করে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। তারা বিশ্বকাপ ইতিহাসের একমাত্র দল যারা প্রতিটি আসরে খেলেছে। বর্তমানে ব্রাজিলের ফিফা র্যাঙ্কিং 5। 2022 বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল, তবে এবারের বিশ্বকাপে কিন্তু ব্রাজিল যথেষ্ট চমক দেবে আশা করা যায় তেমনই। আক্রমণ ভাগে রয়েছে অসাধারণ গতি ও দক্ষতা, দলে একাধিক বিশ্বমানের উইঙ্গার ও মিডফিল্ডের নিয়ন্ত্রণ ও বল দখলের দক্ষতা। এই দলে তারকার শিরোপা পেতে পারেন ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো ও এন্ড্রিক। তবে এই দল বড় ম্যাচ রক্ষণে মাঝে মাঝে চাপের মুখে পড়ে, অতিরিক্ত আক্রমণাত্মক খেলায় কাউন্টার অ্যাটাক বিপদ হতে পারে, নজর দিতে হবে সেই দিকে। গ্রুপ সির ক্ষেত্রে ব্রাজিলের গ্রুপ জয়ের সবচেয়ে বড় ফেভারিট।

চলে যাব মরক্কো ন্যাশনাল ফুটবল টিম নিয়ে। 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এখন আর ডার্ক হর্স নয়, তারা এখন শক্তিশালী বাস্তব প্রতিদ্বন্দ্বী। দলটি অত্যন্ত সংগঠিত। মরক্কো সিএফ বাছাই পর্বে গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। আফ্রিকার অন্যতম শক্তিশালী দল হিসেবে তারা ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। 2022 বিশ্বকাপে মরক্কো ইতিহাস করে সেমিফাইনালে পৌঁছয় এবং প্রথম আফ্রিকান দল হিসেবে শেষ চারে ওঠে। তাদের রক্ষণভাগ ও দলগত ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছিল। বর্তমানে ফিফা র্যাঙ্কিং 11 তাদের। দুর্দান্ত ডিফেন্স, দ্রুত কাউন্টার অ্যাটাক, ট্যাকটিক্যাল ডিসিপ্লিন, অত্যন্ত শক্তিশালী দলটি। আসন্ন বিশ্বকাপে আবারও বিশ্বের দরবারে নিজেদের দক্ষতার প্রমাণ দিতে চায় দলটি। তবে আক্রমণে ধারাবাহিক, গোলের অভাব, বড় দলের বিরুদ্ধে দল বল দখলে পিছিয়ে পড়া, এই সমস্ত দুর্বলতা যদি তারা কাটিয়ে উঠতে পারে, হ্যাঁ, তবে আশা করা যায় এবারও তারা চমক দেবে। আর এই চমক দেওয়ার জন্য দল বিশেষভাবে তাকিয়ে রয়েছে তাদের হাকিমি, সফিয়ান আমরাবাদ ও আয়ুব বোয়াদ্দির উপর।

স্কটল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফিরছে তারা। ইউরোপিয়ান কোয়ালিফায়ারে দারুণ লড়াই করে তারা টুর্নামেন্টে এসেছে। তাদের শেষ বিশ্বকাপ অংশগ্রহণ ছিল 1998 সালে। বর্তমান ফিফা র্যাঙ্কিং 36। দলটির মূল শক্তি শারীরিক ফুটবল, দলগত লড়াই ও মানসিক দৃঢ়তা। তবে দ্রুতগতির দলের বিরুদ্ধে তাদের মূল সমস্যা, এমনকি আক্রমণে তাদের ধারাবাহিকতা কম। আশা করা যায় দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফিরে তারা যথেষ্ট ফুটবল উপহার দেবে, আমাদের উপহার দেবে সারা বিশ্বকে, যারা অধীর অপেক্ষায় বসে রয়েছে। স্কটল্যান্ড দলটির অ্যান্ড্রিউ রবার্টসন সহ এমন অনেক ফুটবলার রয়েছেন যাদের উপর নির্ভর করে এই ফুটবলারদের উপর নির্ভর করে যথেষ্ট নির্ভরশীল একটা দল গড়ে তুলেছে তারা। এবং কি বলতে পারে, এরাই হয়তো হতে চলেছে সম্ভাব্য তারকা।

এই গ্রুপের শেষ দল হাইতি। হাইতি এই গ্রুপের আন্ডারডগ। 1974 সালের পর আবারও বিশ্বকাপে ফিরেছে দলটি। এটি তাদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ অংশগ্রহণ। বর্তমানে দলটির ফিফা র্যাঙ্কিং 84। দ্রুত কাউন্টার অ্যাটাক, তরুণ ও এনার্জেটিক স্কোয়াড, হারানোর কিছু নেই এমন মানসিকতায় নির্ভর করে আসন্ন ফিফা বিশ্বকাপে খেলতে আসছে দলটি। দলটির পক্ষে ডাকিন্স নাজান, ডেনলিজিন জ্যাক্স নজর কাটবে বলে মনে করা হচ্ছে। তবে সব শক্তির সাথে সাথে তাদের আন্তর্জাতিক বড় মঞ্চে অভিজ্ঞতার অভাব প্রধান কাঁটা, এমনকি রক্ষণভাগ তুলনামূলকভাবে দুর্বল। যদি এই দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে পারে তবে দলটি হয়তো ফুটবল খেলবে, চোখ জুড়াবে আমাদের। গ্রুপ সি নিয়ে আজ

চলে এলাম আতশ গাছের তলায়, শুনে নেব বিস্তারিত খেলার খবর। কলকাতার হৃৎস্পন্দন, আজ ইস্টবেঙ্গল বনাম বাগান মহারণ। ভারতীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে আবেগঘন এবং ঐতিহ্যবাহী লড়াইগুলির মধ্যে অন্যতম ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টস ডার্বি। আজ আবারও কলকাতার ফুটবল প্রেমীরা সাক্ষী হতে চলেছেন সেই সব বহু প্রতীক্ষিত মহারণের, যেখানে শুধু পয়েন্ট নয়, জড়িয়ে রয়েছে সম্মান, ইতিহাস এবং আবেগ ও সমর্থকদের কর্ম। ইস্টবেঙ্গল এই মরশুমে বেশ কিছু ম্যাচে লড়াকু ফুটবল খেলেছে, সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই জানি যারা ফুটবল নিয়ে চর্চা করি এবং প্রতিনিয়ত খবর রাখি। দলের আক্রমণ ভাগে গতি রয়েছে, তবে মাঝে মধ্যে কিন্তু রক্ষণে ভুল তাদের সমস্যায় ফেলেছে। আজকের ম্যাচে কোচের প্রধান লক্ষ্য থাকবে মাঝমাঠে নিয়ন্ত্রণে রাখা এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে চাপে ফেলা। অন্যদিকে মোহনবাগান তুলনামূলকভাবে আবারও ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামছে। অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতি এবং শক্তিশালী আক্রমণ ভাগ তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বড় ম্যাচে চাপ সামলানোর অভিজ্ঞতা সবুজ মেরুন ব্রিগেডকে কিছুটা এগিয়ে রাখছে বলেই মত বিশেষজ্ঞদের। তবে ডার্বির মতো ম্যাচে অতীতের পরিসংখ্যান খুব একটা গুরুত্ব পায় না, এখানে মুহূর্তের সিদ্ধান্ত, মানসিক দৃঢ়তা এবং সমর্থকদের শক্তি বড় পার্থক্য করে দেয়। আইএসএলের ইতিহাসে প্রথমবার ডার্বির উপরে নির্ভর করছে খেতাব ভাগ্য। অর্থাৎ রবিবারসরীয় যুবভারতীতে যে দল জিতবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল। শনিবার চেন্নাইয়ের এফসিকে 2-1 গোলে হারিয়ে 13 ম্যাচে 23 পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে বেঙ্গালুরু এফসি। ফলে ইস্টবেঙ্গল ও মোহনবাগান নেমে এসেছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। দুই প্রধানেরই 11 ম্যাচে 22 পয়েন্ট। এই পরিস্থিতিতে ডার্বিতে ড্র করলেও ইস্টবেঙ্গলের সামনে চ্যাম্পিয়ন হওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকবে, কিন্তু মোহনবাগানকে জিততেই হবে। অন্যদিকে আইএসএলে আজও আরেকটি ম্যাচ চলছে, স্পোর্টিং দিল্লি বনাম ইন্টারকাশি। ম্যাচের ফলাফল 49 মিনিটের মাথায় 0-0। চলে যাব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খবরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একেবারে শেষ পর্যায়ে না হলেও শেষের দিকে গতকাল কলকাতা নাইট রাইডার্স 29 রানে গুজরাট টাইটান্সকে পরাজিত করে এবং ক্ষীণ হলেও আশা জাগিয়ে রাখল প্লে অফে ওঠার। যে দলটি প্রথম 6 ম্যাচে 5টিতে হারে তারাই শেষ 6 ম্যাচে 5টিতে জেতে। এর জন্যই তো বলা হয় ক্রিকেটকে অনিশ্চয়তার খেলা। গতকাল ইডেনে কেকেআর অধিনায়ক টসে হেরে প্রথমে ব্যাটিং করার সুযোগ পায়। চলতি আইপিএলে অজিঙ্ক্য রাহানে একেবারেই ফর্মে নেই, সেটা প্রতি ম্যাচেই বারবার প্রমাণিত হচ্ছে। গতকালের ম্যাচেও 14 বলে 14 রান করে সিরাজের বলে বোল্ড হয়ে ফেরত যান প্যাভিলিয়নে, তখন দলের রান 4.3 ওভারে 44। বইতে শুরু করেছিল আবার ভয়ের চোরাস্রোত, কিন্তু না, এরপরেই নিজের সহজাত খেলা দেখাতে থাকেন ফিনালে। মাত্র 35 বলে 93 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ইতিমধ্যেই তিনি বলেছেন তার বাদ পড়ে যাওয়াটা তার চোখ খুলে দিয়েছে। 11.2 ওভারে দলের যখন রান 139, তখন দ্বিতীয় উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স। তবে এরপরেও রান ওঠার গতি কিন্তু থেমে থাকেনি গতকালের ম্যাচে। অঙ্কুশ রঘুবংশী, যত দেখছি ততই যেন অবাক হয়ে তাকিয়ে থাকছি ট্যালেন্টের দিকে। চলতি বছরের কেকেআরের সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষে, এই দিনেও 3 নম্বরে ব্যাট করতে নেমে 44 বলে 82 রানের একটি ঝকঝকে অপরাজিত ইনিংস খেলেন তিনি। টুর্নামেন্ট যত এগিয়েছে ততই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন ক্যামেরন
গ্রিন। 28 বলে 52 রানের একটি কার্যকরী ইনিংস খেলেন গতকাল। নির্ধারিত 20 ওভারে 247 রান করে কেকেআর। গুজরাটের সামনে 248 রানের লক্ষ্যমাত্রা এদিন বেঁধে দেয় কলকাতা নাইট রাইডার্স। যথেষ্ট চেষ্টা করলেও এদিন তা টপকাতে পারেনি গুজরাট ব্যাটাররা। এই দিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক ঘটে মাতিসা পাতিরানার। মাত্র 8 বল করে আবারও চোট। সেই চোটের কারণেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তবে তার অভাব এদিন বুঝতে দেননি কেকেআরের বহু যুদ্ধের নায়ক, গতকালের ম্যাচে সেরা সুনীল নারিন। গতকালের ম্যাচেও তিনি 2টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। ক্যামরন গ্রিন কালকে বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন। 3 ওভারে 25 রান দিয়ে একটি উইকেট সংগ্রহ করেছেন তিনি। কার্তিক তাকি গতকালের ম্যাচে একটু এক্সপেন্সিভ থাকলেও মুগ্ধ করেন আর এক নবাগত পেসার সৌরভ দুবে। 2.4 ওভার বল করে 23 রানে বিনিময়ে একটি উইকেট সংগ্রহ করেছিলেন তিনি। বাটলারের গুরুত্বপূর্ণ উইকেট, তিনি যদি ক্রিজে থাকেন কখন যে কি ঘটে যেতে পারে বলা খুব মুশকিল। এই মুহূর্তে

12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে কেকেআর। আজ আইপিএলে রয়েছে দুটি ম্যাচ এবং প্রথম ম্যাচে ইতিমধ্যেই মুখোমুখি হয়েছে আরসিবি ও পাঞ্জাব কিংস। টসে জিতে প্রথমে ব্যাটিং করার মানে প্রথমে যে ব্যাট করেছে আরসিবি, 20 ওভারে 222 রান করে আরসিবি আজকে টসে হেরে। আজকের যে ইনিংস তারা খেলেছে তাতে ইতিমধ্যে দেখা গেছে প্রতিদিনকার মতো নির্ভরযোগ্য বিরাট কোহলি আজ 37 বলে 58 রান করেছেন, পাদিগল 25 বলে 45, এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেঙ্কটেশ আয়ার 40 বলে 73 রানে একটা বিরাট ইনিংস খেলেছেন। তার ইনিংসে 4টি 6, 8টি 4 রয়েছে। টিম ডেভিড শেষের দিকে নেমে 12 বলে 28 রান করে দলকে 200 রানের গণ্ডি পেরোতে সাহায্য করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী 8.4 ওভার ইতিমধ্যে খেলেছে পাঞ্জাব কিংস, 78 রান করেছে 4 উইকেটের বিনিময়। এই মুহূর্তে তাদের জয়ের জন্য প্রয়োজন 68 বলে 145 রান। আজ এর পরেও রবিবারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ও রাজস্থান। দিল্লি 12 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 8 নম্বরে, রাজস্থান রয়্যালস 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 5 নম্বরে। রাজস্থান আজ জিতলে কার্যত নিশ্চিত করে ফেলবে তাদের প্লে অফের যাত্রা। অন্যদিকে দিল্লিও চাইবে আজকের ম্যাচ জিতে সম্মানজনকভাবে টুর্নামেন্ট শেষ করতে

শুনছেন আতশকাজীর তোলায় বিস্তারিত খেলার খবর। সৌদি অ্যাথলেটিক্স গ্রাপি 2026 মোহাম্মদ আফসল পুরুষদের 800 মিটার শিরোপা জিতেছেন এবং অনিমেষ কুজুর 200 মিটারে প্রথম ও 100 মিটার দ্বিতীয় স্থান অধিকার করেছেন। অন্যদিকে বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল প্রতিযোগিতা এফএ কাপ, গত মরশুমে এই প্রতিযোগিতার ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ম্যানচেস্টার সিটির। শনিবার সেই এফএ কাপের ফাইনাল জিতে চ্যাম্পিয়ন পেপ গুয়ার্দিওলার দল অ্যান্টোয়েন সেমেনিওর গোলে চেলসিকে 1-0 হারালো তারা। গতকালের ম্যাচের ওয়েম্বলিতে এফএ কাপ ফাইনাল হাফ টাইমেও ছিল গোল শূন্য, শেষ পর্যন্ত 72 মিনিটে গোল করেন আঁতোয়া। এই একমাত্র গোলেই চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এফএ কাপ জেতায় মরশুমে 2টি ট্রফি গুয়ার্দিওলার টিমের। মাস দুয়েক আগে আর্সেনালকে হারিয়ে লিগ কাপও চ্যাম্পিয়ন হয়েছিল সিটি। অন্যদিকে চেলসিতে কোচ হতে চলেছেন প্রাক্তন স্প্যানিশ ফুটবলার খাভি আলোনসো। নতুন মরশুমের জন্য চেলসি চুক্তি করেছে আলোনসোর সঙ্গে। লেভারকুসেনকে বুন্দেশলিগা জিতিয়েছিলেন আলোনসো। এছাড়াও রবার্ট লেভানডস্কি শনিবার জানিয়েছেন মরশুম শেষে বার্সেলোনা ছাড়ছেন, তার ক্লাবও তাকে ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়েছেন। স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব হার্টসকে 3-1 হারিয়ে টানা পঞ্চমবারের মতো স্কটিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল কেল্টিক। গ্লাসগোর সবুজ সাদা জার্সিধারীরা পুরো মরশুম জুড়েই দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে। ম্যাচ শুরুর থেকেই কেল্টিক আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে, প্রথমার্ধেই এগিয়ে যায় তারা এবং দ্বিতীয়ার্ধে আরও 2টি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়। হার্টস 1টি গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি। এই জয়ের মাধ্যমে কেল্টিক তাদের স্প্যানিশ ফুটবলে আধিপত্য আরও একবার প্রতিষ্ঠা করল। শ্রোতা বন্ধুরা, রয়েছে আরও কিছু খবর। এবারে আইএসএল এর শেষ ম্যাচ খেলল বেঙ্গালুরু এফসি। শনিবার 2-1 ব্যবধানে হারিয়েছে চেন্নাইন এফসিকে। চিমাচুকুর গোলে এগিয়ে যায় চেন্নাইন, সমতা ফেরান র্যান উইলিয়ামস, শেষ মুহূর্তে বেঙ্গালুরুকে জেতান সেরতো কম। এছাড়াও কন্যাশ্রী গ্রাপের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচে শনিবার জয়ী ইস্টবেঙ্গলের মেয়েরা নিজেদের মাঠে লাল হলুদ 7-0 হারায় পুলিশ এফসিকে। সুলঙ্গনা রাউলের জোড়া গোল, বাকি গোলগুলি করেন সিল্কি দেবী।

সিঙ্গেলস থেকে পিভি সিন্ধু ও লক্ষ্য সেন ছিটকে যাওয়ার পর থাইল্যান্ড ওপেনে ভারতীয় সমর্থকদের আশা ধরে রেখেছেন সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি। মালয়েশিয়ার গোসেকেই এবং নূর ইজুদ্দিনের জুটির বিরুদ্ধে দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়ে মরশুমে প্রথম কোনো প্রতিযোগিতায় ফাইনালে উঠলেন তারা। ফল 19-21, 22-20 ও 21-16। সিএবি লিগে সোনালী অধ্যায় শুরু হল টাউন ক্লাবের। 140 বছর ইতিহাসে প্রথমবার প্রথম ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হল শতাব্দী প্রাচীন এই ক্লাব। অন্যদিকে আইএফএ আয়োজিত রাজ্য ইউথ লীগের অনূর্ধ্ব 13 শিরোপ বিভাগে দুরন্ত জয় পেল মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়ন। নমস্কার শ্রোতা বন্ধুরা, মৈত্রী ক্রাঙ্গন আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: মৈত্রী ক্রীড়াঙ্গন এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন মিতুল সাহা। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আজ আবারও উপস্থিত হয়ে গিয়েছি আরও একটি নতুন বিষয় নিয়ে কথা বলবার জন্য। আমরা বন্ধুরা সাধারণত মাছ ভাত এই খাবারের সঙ্গে বাঙালিরা বিশেষভাবে পরিচিত এবং এটা প্রায় প্রচলিতই আছে যে মাছে ভাতে বাঙালি। কিন্তু তার মধ্যেও যে দুটি মাছের কথা প্রথমেই আমাদের মনে আসে তার মধ্যে হলো একটি ইলিশ মাছ এবং আরেকটি হলো চিংড়ি মাছ। এই দুটো মাছের প্রতি আমাদের কিন্তু একটা অন্য রকমের ভালোবাসা বা প্রীতি রয়েছে। একই রকমভাবে এই চিংড়ি চাষের ক্ষেত্রেও কিন্তু মাছ চাষি ভাইদের একটা অন্য রকমের উৎসাহ রয়েছে। আমাদের এখানকার চিংড়ির বাইরের বাজারে একটা বিশাল চাহিদাও রয়েছে, সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তো আজকে বন্ধুরা আমরা কথা বলবো চিংড়ি চাষ লাভজনক করতে করণীয়, অর্থাৎ আমরা কী কী করতে পারি এই চিংড়ি চাষকে লাভজনক করার জন্য। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের ক্ষেত্রীয় প্রধান ডক্টর দেবাশিস দে। ডক্টর দেবাশিস দেকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: তো ডক্টর দে, যেরকম আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে আমাদের চিংড়ির প্রতি কিন্তু একটা অন্যরকমের ভালোবাসা রয়েছে এবং চিংড়ি চাষের জন্য যে মাছ চাষিরা চিংড়ি চাষ করেন তাদের একটা অন্যরকমের উৎসাহ রয়েছে এবং বিদেশের বাজারে এর একটা চাহিদা বা বর্ধিত চাহিদা ক্রমশ আসছে। তো এই যে চাহিদা বা এই যে চিংড়ি চাষের যে প্রেক্ষাপট ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেইটা যদি একটু প্রথমেই আপনি বলেন।
2: দেখুন, আজকে আমরা যেই দেখি ভারতবর্ষ কিন্তু মাছ চাষে অনেকটাই এগিয়ে গেছে। 1950 সালে এই মাছের উৎপাদন ছিল মাত্র 8 লাখ টন, সেখানে আজকে যদি আমি 2022-23 সালের ডেটা দেখি সেখানে আমরা পৌঁছে গেছি 175 লক্ষ টন।
1: আচ্ছা,
2: আপনি বুঝতেই পারছেন এর মধ্যে আমাদের এই যে নোনা জলের মাছ এর টোটাল ইয়েটা হচ্ছে 10 লাখ টন, তার মধ্যে চিংড়ি একমাত্র চিংড়ি হচ্ছে 9 লাখ টন। আপনি বুঝুন যে চিংড়ি
1: একটা
2: বড় অংশ। এর মধ্যে আপনি যদি দেখেন

0: পশ্চিমবঙ্গের দিকটা,
1: হুম
0: পশ্চিমবঙ্গে কিন্তু আমরা এই যে চিংড়ি, আজ আগে ছিল আমাদের এটা বাগদা চিংড়ি,
1: হুম
0: হ্যাঁ,
1: হুম
0: তো 94-95 সালে যখন 90-এর দশকে একটা রোগের প্রাদুর্ভাব ঘটে, আমরা হোয়াইট স্পট সিন্ড্রোম ভাইরাস
1: হুম
0: বলি,
1: হুম
0: সেই রোগের প্রাদুর্ভাবের ফলে যে আমাদের বাগদা চিংড়ি চাষ কিন্তু মুখ থুবড়ে পড়ে। তখন ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দেয় যে অপরিকল্পিতভাবে কোনো চিংড়ি চাষ চলবে না, এবং ভারত সরকার 2005 সালে একটা কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটি অ্যাক্ট পাস করেন, এবং তাতে একটা পরিবেশ বান্ধব চিংড়ি চাষ কিভাবে করা যায় তার একটা গাইডলাইন তৈরি করেন।
1: আচ্ছা আচ্ছা,
0: সেই হিসেবে 2006 সালে আমাদের কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটি প্রতিষ্ঠা করা হয়, এবং আজকের দিনে আমরা যে ভেনামি চিংড়ি দেখছি, সেই ভেনামি চিংড়ির চাষ কিন্তু ভারতবর্ষে শুরু হয় ভালোভাবে 2009। এই 2009-10-এর যে আমাদের তখন প্রোডাকশন ছিল 1,00,000 টন, আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ভারতবর্ষে ছিল 1,00,000 টন, সেটা এসে দাঁড়িয়েছে 9,00,000 টন। তার মধ্যে আজকের দিনে পশ্চিমবঙ্গে যদি দেখেন, পশ্চিমবঙ্গে হচ্ছে এই 22-23 সালে এর প্রোডাকশন সংখ্যা হচ্ছে 62,000।
1: আচ্ছা,
0: আগে কিন্তু এই পশ্চিমবঙ্গে 21-22 সালে কিন্তু এর থেকে বেশি ছিল, 88,000। কিন্তু কিছু চাষি আবার কিন্তু বন্ধ করে দিচ্ছে, কিছু কারণবশত তারা বন্ধ করে দিচ্ছে, আমরা আসবো সেই আলোচনায়।
1: অর্থাৎ চিংড়ি চাষ কিন্তু পশ্চিমবঙ্গে এখন একটা বিরাট অংশ জুড়েই রয়েছে, তাই তো? তো আপনি ভেনামি চাষের কথা বলছিলেন, আর এটা দেখা যাচ্ছে যে অধিকাংশ চাষি কিন্তু ভেনামি চাষ করতে আগ্রহী হচ্ছেন এখন, তার কারণটা কি?
0: চাষিরা কিন্তু ভেনামি চিংড়ি চাষে আগ্রহী হন, তার কয়েকটি কারণ আছে। যেমন ভেনামি চিংড়ির জিনগতভাবে উন্নত নির্দিষ্ট প্যাথোজেন মুক্ত চারা পাওয়া সম্ভব, এই চিংড়ির বৃদ্ধির হার বেশি, যেহেতু জিনগতভাবে উন্নত বললাম আমি, এর বৃদ্ধির হার বেশি, এর বেঁচে থাকার হার বেশি, এবং এ সহজেই একটা জায়গায় মানিয়ে নিতে পারে, এবং এর সহ্য ক্ষমতা, টেম্পারেচার কম হয়ে গেল, 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত এ সহ্য করতে পারে।
1: আচ্ছা,
0: তো তার মানে এর সহনশীলতা একটু বেশি, এবং এর হচ্ছে পুষ্টির চাহিদা অন্যান্য চিংড়ির থেকে কম। এবং আরেকটি জিনিস আছে, যেটা এই চিংড়ি ছোট অবস্থাতেও এর ডিমান্ড আছে, এর একটা বিক্রয় মূল্য পাওয়া যাবে।
1: আচ্ছা আচ্ছা,
0: তো এই সমস্ত কারণের জন্যই চাষিরা কিন্তু এই ভেনামি চিংড়ির দিকে বেশি করে যান।
1: তাহলে এই যে ভেনামি চিংড়ি চাষ, সেই চিংড়ি চাষে যদি একজন চাষি ভাই সাফল্য পেতে চান, তাহলে তাকে প্রথমে কি কি করতে হবে, অর্থাৎ কি পরিকল্পনা তাকে নিতে হবে?
0: ভেনামি চিংড়ি চাষে সাফল্য পেতে গেলে চাষিদের প্রত্যেকটি স্টেপে সতর্ক থাকতে হবে। প্রথমেই তাকে যথাযথভাবে পুকুর প্রস্তুতি করতে হবে, তারপর তার সঠিকভাবে বীজ নির্বাচন করতে হবে, কোথা থেকে তিনি বীজ নেবেন, এবং সেটাকে মজুদ করার সময় নির্দিষ্ট খুব ভালোভাবে তাকে মজুদ করতে হবে, এবং ভালো পুষ্টিমানের ফিড আপনাকে চয়ন করতে হবে, এবং উপযুক্ত খাদ্য ব্যবস্থা আপনাকে আপনাতে হবে। আপনি খাদ্য ব্যবস্থাকে ভালো রাখতে হবে, তবেই কিন্তু আপনি সাফল্য পেতে পারবেন। তার সাথে সাথে আপনাকে উপযুক্ত জৈব নিরাপত্তা ব্যবস্থা, যেটাকে আমরা বায়োসিকিউরিটি বলি, সেই বায়োসিকিউরিটি আপনাকে তার ব্যবস্থা রাখতে হবে, এবং পুকুরের জলের গুণাগুণ সেই মানগুলো কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার থ্রু আউট দ্য কালচার, তাহলে কিন্তু চাষিরা সাফল্য পেতে পারে।
1: একে একে আসি, এই যে যে পর্যায়গুলো আপনি বললেন সেগুলোকে যদি একটু ক্রমান্বয়ে জেনে নেওয়া যায় তাহলে বোধ হয় বেশি ভালো হয়। এই যে প্রথমেই আপনি বললেন পুকুর প্রস্তুতির কথা, তাই তো? একজন চাষি ভাই তার পুকুরটাকে কিভাবে যথাযথ প্রস্তুত করতে পারবে?
0: প্রথমেই কিন্তু চাষ করার আগে পুকুরটিকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে, পুকুরের তলদেশ ভালোভাবে শুকোতে হবে, এমন ভাবে শুকোতে হবে যেন মাটি ফেটে যায়, 1 থেকে 2 ইঞ্চি মাটিতে ফাটল ধরে। তো এই মাটি ফাটলের পরে সেই উপরিভাগের মাটিটা, তলদেশের যে উপরিভাগের কালো মাটি, বর্জ্য পদার্থ যুক্ত যে মাটি, সেটিকে কিন্তু তুলে ফেলতে হবে, এবং এমন জায়গায় ফেলতে হবে, কাছাকাছি ফেললে হবে না যাতে আবার চলে আসে পুকুরের মধ্যে, সেটা যেন না হয় একটু দূরে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে ওগুলো মাটিগুলোকে তুলে। এরপর তলদেশের মাটির যে পিএইচ, সেই পিএইচটাকে জেনে সেই অনুযায়ী তাকে আমাদের চুনের ব্যবহার করতে হবে। ধরুন পিএইচ এর মাটির পিএইচ, তলদেশের মাটির পিএইচ 6.5, মাটির উপযুক্ত পিএইচ হচ্ছে 7 থেকে 8। তো সেই মাটির পিএইচ ঠিক করতে গেলে আপনাকে পোড়াচুন 230 কেজি পার হেক্টরে দিতে হবে।
1: আচ্ছা,
0: ঠিক আছে। যদি আপনি এগ্রিকালচার লাইম, বা আপনার যদি লাইমস্টোন পাউডার যদি ভাবেন সেটা মোটামুটি করে 250 কেজি পার হেক্টর লাগবে। হ্যাঁ, ডলোমাইট যদি আপনি ব্যবহার করেন ওই একই কারেকশন করতে, পিএইচ কারেকশন করতে, তাহলে কিন্তু 280 কেজি ডলোমাইট দিতে হবে। এটা জেনে নেওয়া দরকার প্রথমে যে তার পিএইচটা কত, এবং যদি পুকুরে আগের ক্রপে

0: যদি ইএইচপি থাকে, ইএইচপি একটি ডিজিজ, মারাত্মক ডিজিজ, হ্যাঁ, তো এন্ট্রোসাইটোজোয়ান হেপাটোপেনাই বলি, হ্যাঁ, এটা মাইক্রোস্পোরা ডিজিজ, স্পোর হয়, এটাই পরজীবী ঘটিত ডিজিজ, তাই যদি হয়ে থাকে আগের ক্রপে, আগের ক্রপে, আগের চাষে, তাহলে কিন্তু এই মাটিকে পিএইচকে কিন্তু মোটামুটি 12 করতে হবে, তার জন্য 6 টন পার হেক্টারে আপনাকে পোড়াচুন দিতে হবে এবং 7 থেকে 15 দিন ফেলে রাখতে হবে। তো এইভাবে আপনাকে পুকুরের তলদেশটাই কিন্তু তৈরি করে ফেলতে হবে।
1: আচ্ছা, এবারে তো তাহলে পরের পর্বটা আছে জল প্রবেশ করানো,
0: একদম,
1: সেটা কিভাবে করবে সেটা একটু যদি বলে দেন।
0: পুকুরের মাটি যখন তোলা হয়ে গেল চুন প্রয়োগের পর কিন্তু আমাদের জল নিতে হবে, তো জল নিতে হবে আইদার পাম্প করে বা জোয়ারের জল আমরা নিতে পারি। তো জোয়ারের প্রথম জোয়ারের জল নেব না, জোয়ার যখন মিডলের থেকে নিতে হয় জোয়ারের জল, যাতে নোংরা কম ঢোকে। তো জোয়ারের জল যখন আমরা নেব, আমরা জোয়ারের জলটাকে 3 স্টেপে ছেঁকে নেব, তো 40, 60 এবং 80 মেশ ব্যবহার করে জলটাকে আমাদের ঢোকাতে হবে এবং এমনভাবে ঢোকাতে হবে যাতে কমপক্ষে 1.2 মিটার ডেপটা হয় জলের। জল ঢোকানোর পর সে জলকে 3 দিন আপনি রেখে দিলেন, হ্যাঁ, কিছু ডিস্টার্ব না করে 3 দিন রেখে দিলেন। তারপরে সেটাকে কিন্তু শোধন করতে হবে। শোধন কি দিয়ে করব? আমরা ব্লিচিং পাউডার বা ক্লোরিন, এমন ব্লিচিং পাউডার দেব মোটামুটি করে 500 কেজি পার হেক্টারে, যাতে করে মোটামুটি করে ওই 20 PPM ক্লোরিন থাকে জলে, সেই রকম ভাবে শোধন করব। শোধন করার পরে যখন ক্লোরিন দিয়ে দিলাম, শোধন হলো, সেই অবস্থায় আমরা 3 দিন রেখে দেব। 3 দিন পরে জলকে কিন্তু ক্লোরিন মুক্ত করতে হবে। ক্লোরিন মুক্ত করার পরে হাওয়া মেশিনের সাহায্যে আমরা ক্লোরিন মুক্ত করব, জলে আমরা হাওয়া মেশিন লাগিয়ে দেব। ক্লোরিন মুক্ত করার পরে আমরা কিন্তু ওই জলে আমরা জৈব রস আমরা প্রয়োগ করব। হ্যাঁ, সেই জৈব রসটা কিভাবে তৈরি করব? না, জৈব রসটার জন্য আমরা যে আমাদের চিটে গুড় আছে, চিটে গুড় 1 টিন মোটামুটি 20 কেজি এবং 1 বস্তা ধান মানে 60 কেজি ধানের গুঁড়ো এবং তার সঙ্গে 4 কেজি ইস্ট, এটা যে একটা ড্রামে 200 লিটার জলে ভিজিয়ে দিই এবং 48 ঘন্টার মধ্যে ওটা গেঁজে উঠবে, সেই জলটা ছেঁকে আমরা প্রয়োগ করব। জৈব রস দেওয়া হলো, জৈব রস দেওয়ার পরে একদিন পরে আমরা কিন্তু ওখানে একটু সয়েল অ্যান্ড ওয়াটার প্রোবায়োটিক দেব। ওকে, প্রোবায়োটিক দেব। ওটা দেওয়ার পরে 2 দিন পরে একটু আমাদের ডলোমাইট ইউজ করব 200 কেজি পার হেক্টর প্রতি এবং তারপরের দিনে একটি আমরা প্ল্যাংটন বুস্টার দেবো। প্ল্যাংটন বুস্টার দিতে হবে, কারণ কি, প্রাথমিক অবস্থায় আমাদের জলে প্ল্যাংটনের দরকার, উদ্ভিদ কণা প্রাণী কণার দরকার, মাছগুলো ছাড়ার পরেই যাতে ওরা খাবারটা পায়, সেই জন্য আমরা প্ল্যাংটন বুস্টার দেব। হ্যাঁ, তো এই প্ল্যাংটন বুস্টার আমাদের শিবা আর কি কেন্দ্রীয় নোনা জল জীব পালন অনুসন্ধান সংস্থা একটি প্ল্যাংটন বুস্টার তৈরি করেছে, তার প্ল্যাংটন প্লাস নামে, এবং এটা খুব কার্যকরী এবং ওটা 120 কেজি পার হেক্টারে ওই সময় দিয়ে দিতে হবে। তার 5 দিন পরে আমরা কিন্তু এটা রেডি হয়ে যাবে যে বীজ মজুত করার জন্য।
1: এবার চলে এলাম পরের পর্যায়ে, এই বীজ মজুত করা বা চারা মজুত করা, যাই বলি না কেন, সেই সময়ে কি কি করতে হবে? আমিও ধাপে ধাপেই এগোতে চাইছি।
0: হ্যাঁ, একদম। তো যখন জল আপনার তৈরি হয়ে গেল, এবার আমাদের বীজ মজুত করতে হবে। তো বীজ মজুত করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে বীজ যেন ভালো হয়। তো বীজটা ভালো করার জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের, এই যে আমি একটু আগেই বলছিলাম, প্রথমেই কোস্টাল অ্যাকোকালচার অথরিটি, হ্যাঁ, যারা আপনার গাইডলাইন দিয়ে দিয়েছে, তো তারাই কিছু হ্যাচারিকে ওরা সার্টিফিকেট দিয়েছে, সার্টিফাইড হ্যাচারি, তো সেই সমস্ত সার্টিফাইড হ্যাচারি থেকে, রেপুটেড হ্যাচারি থেকে আমাদের কিন্তু বীজটা সংগ্রহ করতে হবে।
1: আচ্ছা,
0: প্রথম কথা, এবং দেখে নিতে হবে ওই হ্যাচারি থেকে যখন আমরা বীজ নিচ্ছি সেটা ডিজিজ ফ্রি সার্টিফিকেট দিচ্ছে কিনা। তারপরে আরেকটা জিনিস দেখতে হবে যে এই বীজের সাইজগুলো যেমন একই হয়, তার মানে এটা ইন্ডিকেট করবে যে এটা একই ব্যাচের সিড, সেটা হতে পারে, ইউনিফর্ম সাইজটা হতে হবে।
1: আচ্ছা,
0: এবং সিডটা মোটামুটি করে 12 দিন ওল্ড হতে হবে, মানে PL12 মোটামুটি, এবং দেখতে হবে বীজগুলো ইয়ে করার আগে, মজুত করার আগে দেখতে হবে বীজগুলো অ্যাক্টিভ আছে কিনা, কারণ বীজগুলো ধরুন আমাদের দক্ষিণ ভারত থেকে আসে, হ্যাঁ, আমাদের পলিথিন বন্দি হয়ে, এবং তারপরে ছাড়ার পরে ওরা দেখতে হবে ছাড়ার আগে যে ওরা অ্যাক্টিভ আছে কিনা, নাহলে আপনি ছাড়লেন সে বাঁচলো না, সেই জন্য আগেই টেস্ট করে নেওয়া উচিত। সেই জন্য চাষিদের করতে হবে কি, একটি সার্কুলার মানে গোল পাত্রে বীজগুলো জলের মধ্যে ঢেলে দিলাম, তারপরে জলটা ঘুরিয়ে দিলাম, একটা সার্কুলার মোশন, এবং যদি বীজগুলো সব মাঝে চলে আসে তাহলে জানতে হবে যে বীজগুলো কিন্তু অ্যাক্টিভ নয়, ভালো কোয়ালিটির নয়।
1: আচ্ছা,
0: ঠিক আছে, তো সেই জন্য সেইটা আমাদেরকে দেখতে হবে অ্যাক্টিভ কিনা, যদি ওরকম হয় তাহলে কিন্তু আপনাকে জানতে হবে যে বীজ ভালো নয়, তখন আপনাকে সতর্কতা নিতে হবে যে আমি এই বীজ মজুত করব কি

0: করব না, ঠিক আছে? এবং আরেকটি
1: যে যখন বীজটা সে সংগ্রহ করছে সেই সময় কি কোনোভাবে সে যে বুঝে নিতে পারবে যে বীজটা ভালো বীজ কি ভালো বীজ নয়, তার কি কোনো উপায় আছে?
0: একটাই উপায়, একটা হচ্ছে সার্টিফিকেট, আমি বললাম বিজিএসপি সার্টিফিকেট নিতে হবে। দ্বিতীয়ত কয়েকটা আমাদের টেস্ট করে নেবো ছাড়ার আগে।
1: আচ্ছা,
0: এক নম্বর বললাম আমি সার্কুলার মোশন দিয়ে দেখতে হবে, এবং বোঝা যাবে কিছু স্ট্রেস টেস্ট করা হয়, হ্যাঁ, ফরমালিন দিয়েও টেস্ট করা হয় যে ওগুলো কতটা বাঁচলো, মানে যদি আমাদের 90% বেশি ফরমালিন দেওয়ার পর 90% বেশি বাঁচে তাহলে জানবো বীজটা ভালো।
1: আচ্ছা,
0: তো স্ট্রেস টেস্ট করা হয়, স্যালিনিটি দিয়েও এভাবে টেস্ট করা হয়, একটু নুন স্যালিনিটি বাড়ানো হলো, হ্যাঁ, যেই স্যালিনিটিতে আসতে তার থেকে বেশি স্যালিনিটি বা কম স্যালিনিটি করা হয়, তো করে দেখা হয় যে এর বাঁচনের হার কেমন, তবে বোঝা যায় যে ওই বীজের গুণগত মানটা কেমন, ঠিক আছে, বীজগুলো স্ট্রেস সহ্য করতে পারবে কি পারবে না, ভালো কোয়ালিটি কিনা।
1: আচ্ছা আচ্ছা,
0: তো যাই হোক, বীজটা নেওয়ার পরে আপনাকে কিন্তু ওই মজুদের আগে, কিন্তু পুকুরে ছাড়ার আগে আপনাকে সইয়ে নিতে হবে পুকুরের জলের সঙ্গে, হ্যাঁ, যে পরিবেশের সঙ্গে এটাকে সইয়ে নিতে হবে। আস্তে আস্তে আপনাকে তার লবণতা, তার তাপমাত্রা পুকুরের যে জলের তার সঙ্গে সইয়ে নিয়ে তবে কিন্তু মাছটা ছাড়তে হবে।
1: তো এইবারে চলে আসি খাবারের কথায়। বীজ দেওয়া হলো, সবকিছু হলো, কিন্তু এই যে চিংড়ির বৃদ্ধিটা, তার যে ফলনটা, সেটা কিভাবে ভালো হবে, কি কি খাবার দিতে হবে, কিভাবে তার যত্ন করতে হবে, সেটা একটু যদি বলে দেন।
0: দেখুন, চিংড়ি চাষে খাদ্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিসটা হলো 50-60% যে খরচ সেটা হচ্ছে খাবার পিছনেই যায়, সেই জন্য চিংড়ির খাবারটা কিন্তু পরিপূরক হতে হবে। খাদ্যটা পরিপূরক না হলে কিন্তু ভালো রেজাল্ট দেবে না। তো ভালো মানের খাদ্যর বৈশিষ্ট্যই হলো এই খাদ্যটা খেয়ে চিংড়ি ভালো বাড়বে এবং তার খাদ্য রূপান্তরের হার কম হবে, যেটাকে আমরা FCR বলি। দেখবেন চাষিরা FCR বলে, খাদ্য রূপান্তরের হার। ওকে, 1 কেজি চিংড়ি হতে কত কিলো ফিড লাগলো সেটা কম হতে হবে আর কি, না এই খাদ্য ব্যবহারের ফলে যাতে যে জলের যে গুণগত মান বা চিংড়ির স্বাস্থ্যের উপর কোনো প্রভাব না পড়ে, খারাপ প্রভাব না পড়ে, সেটা দেখতে হবে। সেই জন্য আমাদের ভালো খাবারে কি করতে হবে, যে ভালো খাবারের দানার সাইজগুলো একই রকম হবে, কোনো ভাঙা বা গুঁড়ো থাকা চলবে না ওই খাবারের মধ্যে। খাদ্যের মধ্যে একটা তরতাজা ভাব, ফ্রেশলি প্রিপেয়ার্ড ভাব থাকতে হবে, একটা হালকা মেছো গন্ধ থাকবে, হ্যাঁ, আচ্ছা, তারপরে খাদ্যে ফাঙ্গাস বা ছত্রাক থাকবে না বা দলা পাকানো থাকবে না খাদ্যটা। এবং খাদ্য দ্বারা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খাদ্য দানার জলের স্থায়িত্ব, সেটা মোটামুটি করে 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা থাকতেই হবে জলের স্থায়িত্ব। এবং ওই খাদ্যের, এই ভ্যানামিচিংড়ির জন্য যে খাদ্য, সেটার মোটামুটি করে প্রোটিন 34-35%, 34-35% প্রোটিন এবং 5-6% ফ্যাট থাকতে হবে, তবেই জানবো আমরা খাবারটা ভালো।
1: মানে খাদ্য তালিকা চয়ন করার সময় এগুলোকে
0: দেখে নিতে হবে।
1: ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন। এবার এই ধরনের খাদ্য দিতে গেলে একজন চাষির যেটা খরচ হবে এবং যে ধরনের খাদ্যতে তারা গুণমানটাও ঠিক ঠিক করে পাবেন এবং তার সেক্ষেত্রে খরচটাও কিছুটা কম হবে দিনের শেষে আর কি, যাতে আমার কৃষক বন্ধুরা বা চাষি ভাইরা লাভবান হতে পারে, সেইটাও তো আমাদের একটু দেখতে হবে।
0: নিশ্চয়ই,
1: সেইটা কি করে সম্ভব?
0: হ্যাঁ, দেখুন, অ্যাকচুয়ালি এখন কিন্তু এই চিংড়ি চাষের খাবারের দাম কিন্তু খুব বেড়ে গেছে।
1: হ্যাঁ, সেই জন্যই এই প্রশ্নটা করছি।
0: এবং বাজারে যে সমস্ত খাবার পাওয়া যায় দেখবেন দাম হচ্ছে মোটামুটি করে 86-92 টাকার মধ্যে আছে এখনকার সমস্ত বাজারে
1: খাবার। চাষি ভাইদের মুখে এই কথা প্রায়শই শোনা যাচ্ছে।
0: একদম, এবং সেই জন্য সেই দিকে তাকিয়ে আমাদের যে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের যে আমাদের সংস্থা, কেন্দ্রীয় নোনা জল জীবপালন অনুসন্ধান সংস্থা, আমরা গবেষণা করে একটি ভালো গুণমানের কিন্তু স্বল্প মূল্যে যাতে পাওয়া যায় সে সমস্ত একটি আমরা চিংড়ি খাদ্যের প্রযুক্তি আমরা আবিষ্কার করেছি এবং সেই খাদ্যের প্রযুক্তি আমরা একটি স্টার্ট আপকে দিয়েছি। তারা কিছুদিনের মধ্যেই বাজারে কিন্তু সেই চিংড়ির খাদ্য বাজারে নিয়ে আসছে এবং তারা ফ্যাক্টরি টু ফার্ম এই কনসেপ্টে, হ্যাঁ, এই কনসেপ্টে তারা কিন্তু চিংড়ির কাছে স্বল্প মূল্যে এই খাবার দেবে।
1: মানে কিছুটা হলেও
0: চাষিরা একটু
1: বেশি লাভবান হতে পারবেন, বা এই যে একটা চিন্তা খাবারের পেছনেই অনেকটা টাকা চলে যাচ্ছে সেই দুশ্চিন্তা থেকে খানিকটা হলেও তারা মুক্ত হতে পারবে, তাই তো?
0: একদম।
1: যদি সঠিক খাদ্য পরিচালন ব্যবস্থা সম্বন্ধে একটু জানতে চাই, সেই সম্পর্কে যদি একটু পরামর্শ দেন।
0: দেখুন, চিংড়ি চাষে খাদ্য পরিচালন ব্যবস্থা কিন্তু অপরিসীম গুরুত্ব তার। খাদ্য পরিচালন ব্যবস্থা ভালো বলতে আমাদের চাষিদের প্রথমে জানতে হবে 3টি জিনিস জানতে হবে। আমি কতটা পরিমাণে খাবার দেব, কতবারে দেব আর কখন দেব,
1: এই 3টি যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য।
0: একদম ঠিক, সেই জন্যই প্রথমে খাবার যখন পরিচালন

0: অবস্থার প্রথমে এই তিনটি কথা মনে রাখতে হবে। তাহলে খাদ্য কত মানে কতটা পরিমাণ দেব সেটা জানার জন্য তাহলে আমাদের কি করতে হয় না, যে কতটা চিংড়ি পুকুরে আছে তার ভরটা জানতে হবে, বায়োমাস। কারণ আমরা সমস্ত কিছুরই আমরা যখন খাবার দিই তার দৈহিক ওজনের উপর ভিত্তি করে,
1: ঠিক,
0: এবং সেই জন্য আমার জানা উচিত পুকুরে কতটা চিংড়ি আছে, তার দৈহিক ওজন কত, সেই হিসেবে আমি কিন্তু খাবার দেব। কিন্তু প্রথমের দিকে যদি দেখি প্রথম এক মাস তখন চিংড়ির ওজন আপনি বুঝতে পারবেন না, হ্যাঁ, সেই জন্য তখন একটা আন্দাজ মতো খাবার দিতে হয়, যে প্রথমে যখন ছাড়া হলো তখন প্রতি লাখ শিরে 2 কেজি খাবার।
1: আচ্ছা,
0: এবং প্রত্যেক দিন প্রথম 10 দিন 400 গ্রাম করে বাড়িয়ে যাব, তারপরে 10 দিন 500 গ্রাম করে, তারপরে 10 দিন 600 গ্রাম করে, এই করে 30 দিন আমরা পার করব। সেটা মোটামুটি করে আন্দাজ, ওকে, এবং অভিজ্ঞতা। এবং তারপরে 30 দিনের পরে কিন্তু আমরা স্যাম্পলিং করে তার ওজন জেনে যাব, চিংড়ি কতটা হলো, এবং একটা আমরা যে চেকটি পর্যবেক্ষণ করে তার যে বেঁচে থাকার হার, এবং জাল ফেলে চারিদিকে পুকুরে জাল ফেলে তার বেঁচে থাকার বাঁচনের হারটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানতে পারবো পুকুরে কতটা পরিমাণে, হ্যাঁ, আমাদের চিংড়ি আছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের খাবার দিতে হবে, প্রথম কথা, ঠিক আছে। এবং এই খাবার যদি আমাদের বেশি হয়, কখনই আমরা কিন্তু খাবার বেশি দেবো না, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। খাবার বেশি দিলেই পুকুরের তলদেশ খারাপ হবে, সেটা তার পরিবেশ নষ্ট হয়ে যাবে এবং ডিজিজ আসবে, রোগের প্রাদুর্ভাব ঘটবে।
1: প্রয়োজন মতন খাবারটা,
0: প্রয়োজন মতো খাবার দিতে হবে। এবং মনে রাখতে হবে বৃষ্টির দিন বা যেদিনে খোলস বেশি সংখ্যায় ত্যাগ করবে সেদিনে কিন্তু খাবার অর্ধেক করে দিতে হবে। এবং চিংড়ির সাইজ অনুযায়ী, তার প্যালেটের সাইজটা, আমাদের যে খাদ্যে দানার যে সাইজ সেটা আমাদেরকে নির্ধারিত করতে হবে। এবং আমরা কতবার দেবো যদি জেগে, তাহলে 15 দিনে 2 থেকে 3 বার, এবং তারপর থেকে এটা 4 বার যাবো, এবং শেষের দিকে 90 থেকে 120 দিন 5 বার করে খাবার দেবো। এবং এগুলো খাবার দেওয়ার মোটামুটি করে সময় ওই 4 ঘন্টা ছাড়া ছাড়া আমরা খাবারটা দিতে পারি।
1: আপনি বলছিলেন ডক্টর দে জৈব নিরাপত্তা ব্যবস্থার কথা, তো সেই জৈব নিরাপত্তা ব্যবস্থা কিভাবে নেওয়া যেতে পারে?
0: দেখুন, চিংড়ি চাষের জন্য জৈব নিরাপত্তা ব্যবস্থা নিতে হলে আমাদেরকে কয়েকটি স্টেপ নিতে হবে, যাতে করে মানে খামারে কোনো রোগ জীবাণু ঢুকতে না পারে। তার জন্য প্রথমে চাষের পুকুরে পাখির প্রবেশ আটকানোর জন্য পুকুরের ওপর একটা জালের আচ্ছাদন দিতে পারি আমরা, পুকুরের চারপাশে জাল দিয়ে ঘিরে দিতে পারে যাতে কোনো প্রাণী প্রবেশ করতে না পারে, এবং খামারে প্রবেশের আগে সেখানে পটাশ জলে পা ডুবিয়ে প্রবেশ করতে হবে, এবং ঢোকার আগে আমাদের আয়োডিনের দ্রবণে হাত ধুতে হবে, এবং প্রত্যেক পুকুরের জন্য, যদি আপনার খামার অনেকগুলো পুকুর থাকে তাহলে প্রত্যেক পুকুরের জন্য তার খাবার যে বালতি থাকে বা বাকেট থাকে, যে পাত্র থাকে, সেটা আলাদা আলাদা করতে হবে প্রত্যেক পুকুরের জন্য। এইগুলো কথা মনে রাখতে হবে।
1: আর মাটিটা চিংড়ি চাষের জন্য যে জায়গাটা আমরা বেছে নিচ্ছি, সেই জায়গা বা সেই জলাশয়ের যে মাটিটা, সেই মাটিটা কিরকম হওয়া উচিত বা তার কি কি গুণাগুণ থাকা প্রয়োজন?
0: দেখুন, চিংড়ি চাষের জন্য বেলে দোআঁশ বা কাদা মাটি উপযুক্ত। এই মাটির পিএইচ মোটামুটি 7 থেকে 8 হতে হবে। সেই মাটিতে জৈব কার্বন 1.5 থেকে 2% থাকতে হবে, এবং যে অ্যাভেলেবেল নাইট্রোজেন বা লভ্য নাইট্রোজেন যেটা, সেটা 50 থেকে 70 মিলিগ্রাম পার 100 গ্রাম মাটিতে, এবং ফসফরাস 4 থেকে 6 মিলিগ্রাম পার 100 গ্রাম মাটিতে, এবং তার যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা বৈদ্যুতিক পরিবাহিতা মোটামুটি 4 ডেসিসিমেনের থেকে বেশি থাকতে হবে।
1: মাটির কথা বললাম যখন, তাহলে একটু জলের কথাটাও জেনে নিই আপনার কাছে, জলের গভীরতা কেমন হওয়া উচিত বা আদর্শ জলের গুণাগুণ কি?
0: দেখুন, চিংড়ি চাষের পুকুরে জলের গভীরতা মোটামুটি আমি আগেই বলছিলাম 1.2 মিটার, 1.2 থেকে 1.5 মিটারের মধ্যে হওয়া উচিত, ভালো তাহলে। এবং জলের গুণাগুণের মধ্যে পিএইচ হতে হবে 7.5 থেকে 8.5, হ্যাঁ, উপযুক্ত লবণতা 15 থেকে 25 PPT, এবং তার জলের স্বচ্ছতা থাকতে হবে 30 থেকে 40 সেন্টিমিটার, দ্রবীভূত অক্সিজেন 4 থেকে 7 PPM থাকতে হবে, আমাদের ক্ষারকতা 150 থেকে 300 PPM, এবং সব থেকে যেটা প্রবলেম করে ফ্রি অ্যামোনিয়া কিন্তু সবসময় দেখতে হবে আমাদের 0.01 PPM-এর থেকে কম, এবং নাইট্রাইট 0.2 PPM-এর থেকে কম। এইগুলো আমাদের মাথায় রাখতে হবে প্রথম কথা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে পিএইচ এর যে ভ্যারিয়েশন জলের, সেটা হচ্ছে দিনে হ্যাঁ, 0.5 এর পার্থক্য বেশি হওয়া চলবে না।
1: আচ্ছা
0: আচ্ছা, আর হচ্ছে জলের যে স্বচ্ছতা সেটা মেনটেন করার জন্য আমাদেরকে উপযুক্ত পরিমাণে প্ল্যাঙ্কটন বজায় রাখতে মেনটেন করতে হবে।
1: হ্যাঁ,
0: সেই জন্য সেই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে প্ল্যাঙ্কটন ব্লুম যেন একটা মেনটেন থাকে।
1: আরেকটা কথা যেটা হচ্ছে, দেখা যায় অনেক সময় কিন্তু খনিজ লবণের বেশি ব্যবহার করা হয়ে থাকে চিংড়ি চাষের ক্ষেত্রে, সেটা কি ঠিক?

0: ফুডের দাম বেড়ে যাচ্ছে, এর ফলে চাষিরা কিন্তু এখন একটু বিমুখ হচ্ছে। আপনি 21-22 পর থেকে যে পরের দুবছর কিন্তু এর প্রোডাকশন কমে গেছে, কমে গেছে। তো সেই জন্য আমাদেরকে কতগুলি কথা মনে রাখতে হবে যে এই চিংড়ি চাষকে আর লাভজনক করার জন্য। প্রথম দিকেই আমাদের দেখতে হবে যে পুকুরের যে প্রাইমারি প্রোডাক্টিভিটি, মানে যে ব্লুম বলছিলাম, যাতে উদ্ভিদকণা প্রাণীকণা যাতে ভালো হয় প্রথম মানে 30 দিনে, ওটা কিন্তু খুব ভালো থাকতে হবে। কারণ মাছ যখন চিংড়ি ছাড়লাম তার প্রধান খাদ্যই হচ্ছে ওই আপনার উদ্ভিদকণ বা প্রাণীকণা, ওইটা যখনই পাবে তার কিন্তু সার্ভাইভাল বা বেঁচে থাকার হার কিন্তু বেড়ে যাবে। এবং আমাদের গুণগতভাবে উৎকৃষ্ট কিন্তু অপেক্ষাকৃত কম দামের ফিড আমি বলছিলাম এখনই, হ্যাঁ, সেটা একটা উপযুক্ত খাদ্য ব্যবস্থা অনুসরণ করে ব্যবহার করতে হবে। প্রয়োজন না হলে আমরা খনিজ লবণ ব্যবহার করব না, এবং মজুতের যে ঘনত্ব আমাদের যে গাইডলাইন আছে 60, তার বেশি করব না, 60 নম্বর প্রতি বর্গ মিটারে, হ্যাঁ, সেটা আমরা করব না। এবং আমরা যদি এই মাছগুলোকে নার্সারি পুকুরে প্রতিপালন করে এক মাস তারপরে ছাড়ি, তাহলেও কিন্তু ভালো রেজাল্ট দেয়, তাতেও আমাদের গ্রোথটা বাড়ে এবং খরচের হারটা একটু কমে যায়
1: খুব চটপট। আর একটা জিনিস আমি জানতে চাইবো যে প্ল্যাঙ্কটন ক্রাশ চিংড়ি চাষের ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম সমস্যা তৈরি করেছে, তাই না? তো সেইটা থেকে আমরা কি করে মুক্তি পেতে পারি?
0: হ্যাঁ, দেখুন, প্ল্যাঙ্কটন ক্রাশটা একটা সমস্যা আমাদের চিংড়ি চাষের, হ্যাঁ, এবং প্র্যাকটিক্যালি প্রতিটি মাছ চাষের ক্ষেত্রে এটা একটা সমস্যা। এবং যখন প্ল্যাঙ্কটন ক্রাশ হয় সেখানে দ্রবীভূত অক্সিজেন জলে খুব কমে যায় এবং তাতে মাছের একটা স্ট্রেস তৈরি হয়, এবং সেই জন্য চাষিবাড়িদের মনে রাখতে হবে যে এই প্ল্যাঙ্কটনটা মেনটেন করতে হবে। তো কিভাবে মেনটেন করবেন, আমি আগেই বলছিলাম যে আমাদের কেন্দ্রীয় নোনাজল পান অনুসন্ধান সংস্থা একটা মাছের বর্জ্য থেকে একটা তৈরি করেছে একটা প্ল্যাঙ্কটন প্লাস বা প্ল্যাঙ্কটন বুস্ট করার জন্য পুকুরে। এইটা যদি আমরা নিয়মিতভাবে মানে পুকুর প্রস্তুতির পর থেকে, পুকুর প্রস্তুতির সময় তো বলেইছি আমি 120 কেজি পার হেক্টারে, এবং তারপরে প্রতি সপ্তাহে 20 কেজি পার হেক্টার যদি ইউজ করা যায়, তাহলে কিন্তু প্ল্যাঙ্কটনের একটা পপুলেশন জলে মেনটেন থাকবে, সেখানে প্ল্যাঙ্কটন ক্রাশের কোনো সমস্যা থাকবে না।
1: ডক্টর দে, অ্যাকচুয়ালি আমাদের সময়টা প্রায় শেষ হয়ে এসেছে, এবং হয়তো আপনিও আরও কিছু পরামর্শ আমাদের দিতে পারতেন। আগামী দিনে চেষ্টা করব আরও কিছু পরামর্শ আপনার থেকে আমরা নিতে পারি যাতে, কিন্তু আজকে আমাদের এখানেই থামতে হবে, কোনো উপায় নেই। বন্ধুরা, যারা এতক্ষণ ধরে শুনছিলেন আজকের আলোচনা, চিংড়ি চাষ লাভজনক করতে কী কী করণীয়, আশা করি আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও কিন্তু আজকে এই আলোচনা থেকে সমৃদ্ধ হলেন বা লাভবান হলেন। আর এই বিষয় নিয়ে এতক্ষণ ধরে আমাদের সাথে স্টুডিওতে কথা বললেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের ক্ষেত্রীয় প্রধান ডক্টর দেবাশিস দে। ডক্টর দেবাশিস দেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ ধরে এই আলোচনায় থাকার জন্য। আর আমি ছিলাম সাথে আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনের সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairtrwkathamaitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
2: আজ বিশ্ব হাইপারটেনশন দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা, বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ স্বয়ম্ভু মুখোপাধ্যায়।
3: উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার এবং হৃদরোগ বা হার্ট ডিজিজ, এরা একে অপরের সঙ্গে গভীর আত্মীয়তায় বাঁধা রয়েছে। আলোচনা শুরু করবার আগে একবার জেনে নিই স্বাভাবিক বা নর্মাল ব্লাড প্রেশারের রেঞ্জটা কি। একজন সুস্থ প্রাপ্ত মানুষের জন্য স্বাভাবিক রক্তচাপ বা নর্মাল ব্লাড প্রেশারের রেঞ্জ হল ওপরে 120, নিচে 80 মিলিমিটার অফ মার্কারি। সিস্টলিক ওপরের ব্লাড প্রেশার, সেটি রেঞ্জ হচ্ছে 90 থেকে 120 মিলিমিটার অফ মার্কারি। আর ডায়াস্টলিকের রেঞ্জ, যেটি নিচের, সেটি হচ্ছে 60 থেকে 80 মিলিমিটার অফ মার্কারির ভেতরে। 140/90 মিলিমিটার অফ মার্কারি যদি হয়, সেটি তবু নর্মালের থেকে একটু বেশি। এবং উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হচ্ছে ডায়াস্টলিক 90/60, কম হলে তাকে যেরকম আমরা লো ব্লাড প্রেশার বলতে পারি, তেমনি 90-এর বেশি হলে সে হাই ব্লাড প্রেশারে ধরা হয় তাকে। দীর্ঘস্থায়ী উচ্চ ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, দীর্ঘস্থায়ী উচ্চ চাপ হার্টের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা সময়ের সঙ্গে সঙ্গে হৃদরোগের ঝুঁকি বহু অংশে বাড়িয়ে দেয়। উচ্চ রক্তচাপকে বলা হয় সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। সে অনেক ক্ষেত্রে কোনো লক্ষণ ছাড়াই হার্টের অনেক ক্ষতি করতে পারে। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন যখন হার্টের ক্ষতি করল, তখন বোঝা গেল যে এতদিন থেকে সে হার্টের ক্ষতি করছিল, কিন্তু সেটি নীরবে করেছে বোঝা যায়নি এতদিন। কেন না, ধমনির ভেতরের দেয়ালে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক বা ওই ফ্যাট কমপ্লেক্স জমতে থাকে এবং ধমনিগুলি শক্ত হয়ে যায়, যার জন্য ধমনির স্টেবিলিটি বা স্থিতিস্থাপত্যকে কমিয়ে দেয় এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। সহজ কথায়, উচ্চ রক্তচাপের ফলে ধমনি সংকীর্ণ হয়ে যায়, রক্ত এবং অক্সিজেনের সরবরাহ কমে যায়, ফলে অবশেষে বন্ধও হয়ে যেতে পারে এবং হার্ট অ্যাট্যাক হতে পারে। আবার অতিরিক্ত চাপের কারণে হৃৎপিণ্ডের পেশি, হার্ট মাসল, সেটি মোটা হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, ফলে হৃৎপিণ্ড পর্যাপ্ত রক্ত পাম্প করতে পারে না। হৃৎপিণ্ডের রক্তপ্রবাহ কমে যাওয়ার কারণে বুকে ব্যথা হয়, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় অ্যাঞ্জাইনা। উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কেও ধমনিগুলির ফেটে যেতে পারে বা রক্ত জমাট বেঁধে সেরিব্রাল স্ট্রোক বা সিভিএ হতে পারে। হাইপারটেনশনের অধিকাংশ ক্ষেত্রে কোনো লক্ষণ থাকে না, তবে কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ আমরা দেখতে পাই, যেমন প্রচণ্ড মাথা ব্যথা, বারবার মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা বা বুকে ব্যথা হওয়া, অল্প চলাতেই শ্বাসকষ্ট হওয়া, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, স্বল্প পরিশ্রমেই ক্লান্তি অনুভব করা। এইগুলি প্রতিরোধের উপায় নিয়ে কিছু যদি না বলি, তাহলে আলোচনাটা অসমাপ্ত থেকে যাবে। প্রতিরোধের উপায়, প্রথম, জীবনযাত্রায় কিছু পরিবর্তন আন

0: করতেই হবে, যাতে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। কি করতে হবে? নুন কম খেতে হবে, ব্যালেন্সড ডায়েট নিতে হবে, ওই জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কি না কলা পালং শাক এগুলি খাবারের মেনুতে যেন থাকে, এবং হার্টের জন্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে। স্বাস্থ্যকর খাবার ওই যে বললাম, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে এবং খুব চর্বিওয়ালা খাবার না খেলেই ভালো। শারীরিক পরিশ্রম অর্থাৎ নিয়মিত ব্যায়াম বা হাঁটাচলা করতে হবে, যাতে শরীরের ওজন স্বাভাবিক থাকে। সবশেষে নিয়মিত রক্তচাপকে মাপতে হবে, ব্লাড প্রেশার মনিটর করতে হবে। বাড়িতে একটি এখন ইলেকট্রনিক যন্ত্র পাওয়া যায়, সেইগুলি বাড়িতে থাকলে খুব সুবিধে। সেই সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে, যাতে ব্লাড প্রেশার ঠিক সময় কন্ট্রোলে বা চিকিৎসাধীন হতে পারে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশ্ব হাইপারটেনশন দিবস উপলক্ষে কথিকা বললেন হৃদরোগ বিশেষজ্ঞ স্বয়ম্ভু মুখোপাধ্যায়।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 18 মে 2026 সোমবার সারাদিন মৈত্রীতে কি কি অনুষ্ঠান থাকছে। ভারতীয় সময় সকাল 6:05 শুনবেন সুচিন্তন। সুচিন্তনে আগামীকাল শুনবেন দুর্যোটি প্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোতে শুভদ্র সঙ্গীতে শুনবেন বাঁশি, পরিবেশনায় পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। 6:30 এই মহাজীবনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবন কথা শুনবেন। 6:35 বাংলাদেশ সংবাদ পরিক্রমা। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেয়াশিনী ঘোষ। 6:55 কৃষক বন্ধুদের জন্যতে কথিকা শুনবেন গ্রীষ্মকালীন ফসলের রোগের আক্রমণ ও প্রতিকার, বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান ত্রিবেণী কালিম্পং, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। 8:30 অতিথিতে শুনবেন জীবনানন্দ অনুসন্ধান, এই বিষয়ে গৌতম মিত্রের সঙ্গে কথা বলছেন ডক্টর মানুষ প্রতিম দাস, শুনবেন এর প্রথম পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় পল্লব ভদ্র রায়, রাগ পরমেশ্বরী। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পৃথা কুণ্ড। 10:30 রামধনুতে প্রথমে আধুনিক শিল্পী শ্রেয়সী চৌধুরী এবং পরে লোকগীতি ছবি চৌধুরী। 11:00 সংগ্রহশালা থেকে শুনবেন বিভিন্ন ধরনের গান। 11:15 নজরুল গীতি শিল্পী মৈত্রেয়ী সিনহা। 11:30 শুনবেন রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। 12:30 লোকগীতির অনুষ্ঠান। 1:00 বেতার নাটক হলুদ পোড়া, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবাশিস বন্দ্যোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 1:40 বাংলা ব্যঞ্জের গান। 2:30 মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। এরপর দ্বিতীয় অধিবেশনের সূচনা 3:30 ভারতীয় সময়, এবং ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসরে আগামীকাল, বিষয় চীনা পথের বাইরে, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দুর্বাদে, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা দুর্বাদে। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় শাগনিকা চৌধুরী। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথাতে শুনবেন আমাদের রাজ্যে কৃষি ও ভৌগোলিক নিদর্শন ট্যাগ, এই নিয়ে বলবেন ডক্টর মানুষ ঘোষের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্যতে শুনবেন ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে, এই নিয়ে বলবেন ডক্টর রুদ্রজিৎ পাল। 7:00 বেতার নাটক হলুদ পোড়া, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবাশিস বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর

দীপকচন্দ্র পোদ্দার। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় স্বর্ণাভ রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসরে শুনবেন খাবারে রাসায়নিক দূষণ নিয়ে ডক্টর অনুপম পালের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় পল্লব ভদ্র রায়, রাগ কৌশিধ্বনি, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় স্বর্ণাভ রায়, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আগামীকাল অর্থাৎ 18 মে 2026 সোমবার কি কি অনুষ্ঠান থাকছে আকাশবাণী মৈত্রীতে শ্রোতা বন্ধুদের জন্য।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে নাটক লজ্জা।
1: আজকের নাটক লজ্জা। কাহিনী বুদ্ধদেব বসু, বেতার নাট্যরূপ দেবাশিস ঘোষ, প্রযোজনা জগন্নাথ বসু। নাটক লজ্জা।
2: পারিজাত, পারিজাত তো নামটা কিন্তু এ যুগে একেবারে বেমানান। পারিজাত বাবা, নাম বলতে গেলে দাঁতটা সব ভেঙে যাবে।
3: এখন আমার নামটা নিয়ে তোমার আফসোস গেল না? আরে বাবা, আমার নামের জন্য কি আমি দায়ী নাকি নামে সত্যি কিছু যায় আসে? তবে
2: তবে কি,
3: তবে ঠিক সময় তোমাকে প্রপোজ না করলে একদিনে তুমি হয়তো গৌতমের ঘরণি হয়ে যেতে। গৌতমকে তুমি কম খেলিয়েছ। আর একটি ছেলে খুব ভাব জমাবার চেষ্টা করত, কি যেন নামটা, কি যেন নামটা, হ্যাঁ জয়দীপ, জয়দীপ।
2: ঢাক ঢাক, আর পুরনো কথা ঢাক পিটাতে হবে না। ওঠো, উঠো, তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নাও তো, না হলে আজকেও দুজনের অফিসে লেট হয়ে যাবে।
3: আমার কিন্তু প্রতিদ্বন্দ্বী হতে বেশ ভালো লাগে মন্দিরা, আরো ভালো লাগে প্রতিদ্বন্দ্বীদের হঠিয়ে দিতে।
2: তুমি যে একজন করিতকর্মা পুরুষ তাতে আমার কোনো সন্দেহই নেই। বিয়ে ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে যখন লেক মার্কেটের কাছে ফ্ল্যাটটা অনায়াসে জোগাড় করে ফেললে, তখনই বুঝলাম তুমি কাজের লোক।
3: আর এই ছোট্ট দুকামরার ফ্ল্যাটটাই তোমার হাতের ছোঁয়ায় হয়ে উঠল একেবারে মেড ফর ইচ আদার। আর বসার ঘরটাকে তো একেবারে ফ্যান্টাস্টিক সাজিয়েছো তুমি, যেন পটে আঁকা ছবি।
2: অনেক হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না, ওসব ইন্টেরিয়ার ডেকোরেশন আমার ডিপার্টমেন্ট, বুঝলে মশাই?
4: ধরেই নিন না, আমাদের এই কাহিনী কলকাতার এক মধ্যবিত্ত দম্পতির জন্য, যারা আপাত সুখী এবং বেশ কিছুটা হিসেবীয়। সাপ্লাই অফিসে চাকরি পেয়েছে ইকোনমিক্সের তুখোর ছাত্র পারিজাত, আর মন্দিরা ওই অফিসেরই বিএ পাস রিসেপশনিস্ট। বলতে গেলে রীতিমতো ভাব জমিয়ে প্রেম করে তাদের বিয়ে হয়েছে সবেমাত্র 4 মাস। চমৎকার চলছিল তাদের যুগল জীবন, নাকি যৌথ জীবন। কিন্তু হঠাৎ একদিন বলা নেই কওয়া নেই,
5: পারিজাত, পারিজাত, পারিজাত আছো নাকি হে পারিজাত?
3: কে আবার এলো অফিস বেরোনোর সময়?
5: পারিজাত,
3: ডাকটা চেনা চেনা লাগছে না? দেখতে হচ্ছে। আরে তুমি খিতিশ, তুমি এক হাতে বিছানা আর এক হাতে বাক্স নিয়ে হঠাৎ, কি ব্যাপার?
5: এই তো এলাম, দাঁড়াও, আমার আমার লাগেজ গুলো আগে তোমার ঘরে রাখো। একটু অসুবিধা হয়নি তোমার বাড়ি খুঁজে পেতে, বুঝলে? বাস থেকে নেমেই সোজা চলে এসেছি।
3: কিন্তু
5: চলো চলো চলো, সবই বলছি, আরো অনেক কথা আছে। আগে এক গ্লাস জল খাওয়াতে পারো ভাই? বাহ, বেশ আছো ভাই।
3: কি ব্যাপার?
5: তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি ভাই, আমাকে একটা চাকরি দিতেই হবে, যে করেই হোক।
3: চাকরি? চাকরি আমি কোথায় পাবো?
5: কেন, শম্ভু যে বললে তুমি ইচ্ছে করলেই পারো।
3: শম্ভু?
5: ওই যে শম্ভু যে আমাদের ওই ক্রিকেট ক্যাপ্টেন ছিল, তার সঙ্গে তোমার নাকি একদিন দেখা হয়েছিল ওই কফি হাউসে, নাম কোথায়
3: তা হয়েছিল বোধ হয়।
5: শম্ভু বুঝলে, এর মধ্যে একবার গিয়েছিল বাঁকুড়ায়, তার দেশ তো আমাদের ওখানে, জানোই তো। তোমার সব কথা শুনলাম ওর কাছে, খুব ভালো নাকি বিয়ে করেছ, এদিকে একটা ডিপার্টমেন্টের কর্তা হয়েছ।
3: ম্যাম যত বাজে কথা, না না।
5: তবে যে শম্ভু আমাকে বললে এক্ষুনি কলকাতায় চলে যেতে, বললে কি ঘোড়ার ঘাস কাটছো এখানে বসে বসে, কলকাতায় আজকাল চাকরি ছড়াছড়ি আর পারিজাতের হাতেই আছে অনেক, জানো এই তোমার ঠিকানাটাও দিয়ে দিলেছি।
3: তার কথা শুনে তুমি তক্ষুনি চলে এলে, বাহ চমৎকার।
5: কোন রকমের একটা হয় না ভাই, বলো তো সেই কবে ফেল করে দেশে গিয়ে বসেছি, বাপের ওপর আর কতকাল খাবো। বেশি কিছু লাগবে না আমার, মাইনে যা হোক একটা কিছু, নিজেরটা নিজে চালাবার মতো হলেই হলো, ইচ্ছে করলে কি পারো না?
3: এখন তো ঠিক বলতে পারছি না, দেখি কি করা যায়। কিন্তু চাকরির চেয়ে জরুরি প্রশ্ন হচ্ছে যে কলকাতায় তুমি থাকবে কো?
5: সেজন্য ভেবো না তুমি, সে আমি ঠিক করেই এসেছি।
3: ও আচ্ছা আচ্ছা, যাক তাহলে তোমার ঠিকানাটা রেখে যাও, আমি না হয় অফিসে খবর টবর নিয়ে।
5: আমি তো এখানেই থাকবো।
3: এখানে মানে?
5: মানে তোমার এখানে? দেখো আর তো কেউ নেই আমার কলকাতায়, মেসে টেসে থাকবারও পয়সাও নেই। এ আমি শম্ভুর কথা শুনেই একেবারে ভেবে রেখেছি।
3: অসম্ভব, ইম্পসিবল। মানে
5: দেখো চাকরি হলেই আমি মেসে টেসে চলে যাব, বিশ্বাস করো নিশ্চয়ই যাব, কিন্তু যদ্দিন না হয় আমার তো আর কোনো উপায় নেই ভাই, সেই জন্যই চাকরিটা যাতে তাড়াতাড়ি হয়।
3: কিন্তু শোবে কোথায়? দুখানা তো মাত্র ঘর আমাদের, একটাতে আমরা দুজন আর একটা তো এই এই বসবার ঘর।
5: বসবার ঘরে তো সারা রাত লোক বসে থাকবে না, এখানেই আমি শোবো।
3: পাগল নাকি? দেখছো না কি রকম ওই জিনিসপত্রে ঠাসা, জায়গা কোথায়?
5: কেন ওই কোনটাতে, ওই ওই ওই কোনটায়? হ্যাঁ মেঝেতে একজনের বিছানায় কতটুকুই বা জায়গা লাগবে বলো, চেয়ার দুটো একটু সরিয়ে দিলেই হবে।
3: এই সকালবেলাতেই কি মুশকিল, এদিকে অফিসেরও দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে বসো একটু।
2: এতক্ষণ কি করলে? চা তো জল হয়ে গেল।
3: আর বলো না,
2: লোকটা কে?
3: ক্ষিতিশ।
2: ক্ষিতিশ?
3: ও তুমি তো চেনো না, ওই কলেজে আমার সঙ্গে পড়তো।
2: কি চায় তোমার কাছে?
3: চাকরি।
2: চাকরি চাই তো তোমার কাছে কি?
3: ওকে কে বলেছে আমি নাকি ইচ্ছা করলে ওই অফিস টফিসে ঢুকিয়ে দিতে পারি? কি করি এখন বলো তো?
2: কি আবার করবে?
3: না ওই মেয়ে হলে না হয় দাস সাহেবকে ধরে পড়া যেত, কিন্তু
2: বিবাহিত ছেলেদের মুখে এমন সস্তা রসিকতা অত্যন্ত অসম্ভব।
3: এই না মানে রসিকতা তো করিনি, সত্যি কথাই বলছিলাম। হয়েছেটা কি, ওই মেয়েদের ম্যাট্রিক হলেই চাকরি হতে পারে, কিন্তু ওই ছেলেদের অন্তত বিয়ে পাসটা না হলে কোনো আশা নেই।
2: তোমার বন্ধুটি বুঝি ফেলটুস?
3: বন্ধু আর কি, ওই এক হোস্টেলে থাকতাম, ও একসময় ও কেমন যেন আমার একটু ওই ভক্ত হয়ে পড়েছিল। ওই একরকমের আর কি, ডন কুস্তি করতো হোস্টেলে, বাজি রেখে একা ভাত খেত তিনজনের, মাথায় বিশেষ কিছু নেই, আর নেই বলে দুঃখও নেই। ওর চাকরি হওয়া,
2: তোমারই বা এত ভাবনা কেন ওর জন্য?
3: মুশকিল হয়েছে, ক্ষিতিশ বলছে যে যতদিন চাকরি না হয় এখানেই থাকবে।
2: কি?
3: বাক্স বিছানা নিয়ে এসেছে একেবারে।
2: সে কি?
3: কি যে করি এখন?
2: কি আবার করবে? চলে যেতে বলো, এক্ষুনি চলে যেতে বলো।
3: আস্তে আস্তে শুনতে পাবে।

0: ওখানে থাকা তার হতে পারে না। আর এরকম একটা কথা কল্পনা করাও তার অত্যন্ত ছেলে মানুষের কাজ হয়েছে। চলো।
1: ঘর তো ফাঁকা। ক্ষিতিশ, ক্ষিতিশ কোথায়? এই আমাদের কথাবার্তা শুনতে পেয়ে চলে গেল নাকি কিছু না বলে?
0: তোমার বন্ধুর বাক্স বিছানা তো সব পড়ে আছে দেখছি।
1: আরে ওই তো, ওই তো কোণে লম্বা সোফাটায় লম্বা হয়ে শুয়ে আছে ক্ষিতিশ, ঘুমোচ্ছে। আরে অঘরে ঘুমোচ্ছে, নাকো ডাকছে।
0: ডাকো, ডাকো ওকে, ডেকে তোলো।
1: ক্ষিতিশ, ক্ষিতিশ, আরে এই ক্ষিতিশ, ক্ষিতিশ, বাবা, এই যে একেবারে গভীর ঘুমের সমাধিস্থ। না থাক, আপাতত চলো অফিসে বেরিয়ে পড়ি, ও বেলা দেখা যাবে।
0: ইনটলারেবল, ইনটলারেবল। সরলা, সরলা, আমরা বেরোচ্ছি, দরজাটা দিয়ে দে।
2: বৌদি ফিরলেন নাকি? পারিজাত ফিরল না? আপনারা তো এক অফিসেই কাজ করেন না?
0: হুম, ওর আজ আবার একটা কমার্স ক্লাস আছে, তো একটা কলেজে আবার পার্ট টাইম লেকচারার।
2: ধন্যী ছেলে বাবা, আমার কমার্স ক্লাসেও পড়ায়। ফিরতে রাত হবে বোধ হয়।
0: তা হবে।
2: তাহলে আপনি এখন চা খাবেন?
0: হুম, খাবো। সরলা, সরলা,
2: সরলা বেরিয়েছে খানিক আগে।
0: বেরিয়েছে কেন?
2: কে তার দেশের লোকজন এসেছে, ভাববেন না, চলে আসবে এক্ষুনি।
0: না না, এরকম না বলে বেরোনো একদম ভালোবাসি না আমি।
2: ঠিক না বলে তো যাইনি, আমাকেই বলে গেছে, আমি তো আছি তাই সরলাকে বললুম। আচ্ছা যাও, ঘুরে এসো। লোক মন্দ না সরলা, বুঝলেন বৌদি? বেশ যত্ন করে খাইয়েছে আমাকে, বসে বসে আর সময় কাটছিল না আমার, তাই ওই চায়ের জল চাপিয়ে রাখলুম। বাড়ি ফিরে যাতে তৈরি চা পান, যা কষ্ট অফিসে, আমাদের বেটা ছেলেদেরই কষ্ট, আপনাদের তো কথাই নেই।
0: স্ত্রী পুরুষ সম্পর্কে ভেদ জ্ঞানটা দেখছি বেশ টনটনে।
2: বৌদি জল কিন্তু ফুটেছে, চা করি?
0: সে কি, আপনি কেন?
2: আপনি তো সারাদিন বাদে খেতে কুটে এলেন, আর আমি তো কিছুই করছি না, না হয় চাটাই করলাম।
0: মানে
2: জানেন হোস্টেলে কত চা করে খাইয়েছি পারিজাতদের? হ্যাঁ, রান্নাও করেছি, এসব বেশ ভালো লাগে আমার একদম। মানে কত, আচ্ছা চা পাতা কি এই কৌটায় বৌদি?
0: হ্যাঁ, ওই নিচের তাকটায়।
2: হয়েছে কি, আমি একটু মোটা কিনা তাই একটু কুঁড়ে, সেরকম চেষ্টাই করলাম না কোনোদিন, কিন্তু এখন এমন হয়েছে যে চাকরি না হলে আর চলে না। একটু বলবেন বৌদি পারিজাতকে, সত্যি বড্ড দরকার আমার।
0: উফ, এই যে একেবারে নাছোড় বান্দা।
2: দেখুন না, আপনি মেয়ে হয়েও চাকরি করছেন, আর আমি এত বড় একটা শরীর নিয়ে শুধু খাচ্ছি আর ঘুমোচ্ছি। আচ্ছা এ কি দেখতে ভালো বলুন?
0: আপনি বুঝছি মেয়ে আর পুরুষকে দুটি আলাদা জাত ছাড়া ভাবতে পারেন না? না
2: বারে, মেয়ে আর পুরুষ তো আলাদা জাতি, তা নিয়ে কোনো কথা আছে নাকি আবার?
0: তবে আপনি যে পুরুষ হয়ে স্ত্রীলোকের কাজ করছেন,
2: মানে? ও দেখুন, আপনি এই চা তৈরির কথা বলছেন তো? হরি, আচ্ছা তাহলে চাটা আপনি ঢেলে নিন, ওটা মেয়েদের কাজ।
0: তাই বুঝি, সকালে দেখা হলো না আপনার সঙ্গে, অবেলায় বোধ হয় একটু ঘুমিয়ে পড়েছিলেন।
2: ওই তো দোষ আমার বৌদি, ঘুমটা না একটু বরাবরই বেশি, আর কোনটাই বা দোষ নয় বলুন? এই তো হঠাৎ চলে এসে কত অসুবিধে করলুম আপনাদের।
0: অসুবিধা আপনারই, দেখছেন তো কতটুকু ফ্ল্যাট, একজন গেস্ট রাখতে পারি এমন উপায়ও নেই আমাদের।
2: এই দেখো, আমি আবার গেস্ট? আরে আমাকে আশ্রিত বলে ভাববেন, তাহলে আর খারাপ লাগবে না।
0: আশ্রয় দিতে পারি এমন শক্তিও কি আমাদের আছে?
2: শক্তি কিছুই লাগে না বৌদি, ইচ্ছে থাকলেই হয়ে যায়। চাটা কিন্তু বেশ হয়েছে বৌদি। বৌদি, ও বৌদি, কথা বলছেন, রাগ করলেন
0: কেন? রাগ কেন?
2: মনে হচ্ছে আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না আপনার। তাহলে যাই, আমি একটু বাইরেই বরং ঘুরে আসি। এই তো আপনার সরলাও এসে গেছে।
0: সরলা আমাকে পাহারাও দেবেন আর সঙ্গ।

0: তোমার বন্ধু তাহলে এখানেই থাকছেন?
1: কেন, তুমি ওকে বলনি?
0: আমি আমি কেন বলবো? তুমি মুখ বুঝে চুপ করে থাকবে আর লোকের সঙ্গে অভদ্রতা করবো আমি?
1: হয়েছে হয়েছে হয়েছে, আর মেজাজ খারাপ করো না তো, অনেক রাত হয়েছে, শোও এস।
0: মেজাজ কি আর সাথে খারাপ হয়? ওই দরজাটা দিয়ে যা একটু হাওয়া আসে ঘরে, তাও বন্ধ করে শুতে হবে। উফ, তোম আটকে আসছে গরমে।
1: আরে না না, অত গরম না, এসো এসো এসো, শুয়ে পড়ো।
0: কি ভাবছো বলো তো? আমি বলিনি, বলেছিলাম ভদ্রলোক ভদ্রলোককে যেমন করে বলে তেমনি করেই বলেছিলাম, কিন্তু লোকটা হয় খুব বোকা, একেবারে কিছু বোঝে না, নয় খুব চালাক, বোঝে কিন্তু না বোঝার ভান করে নিজের কাজটি বাগিয়ে নেয়।
1: বাগিয়ে আর নিচ্ছেটা কি?
0: নিচ্ছে না, আজকাল কেউ কাউকে একবেলা নেমন্তন্ন করে না। আর কেন, কলকাতা শহরে ওর দুঃসম্পর্কের মাসি পিসিও কেউ ছিল না?
1: না, মাসি পিসির চাইতে বন্ধু পত্নীকে যদি পছন্দ করে থাকে, তোমার পক্ষে তো সেটাই গৌরবের কথাই বলো।
0: হ্যাঁ, কি আমার বন্ধু পত্নী রে? আসল কথা, মাসি পিসিকেও বরদাস্ত না করুক, বন্ধু পত্নী তো চোখ খোলা যায় কিচ্ছু বলতে পারবে না, চমৎকার ফিকির। রাত্রিরে কত খেলো দেখলে?
1: না, রুটিটা বোধহয় একটু কমই হয়েছিল, আর তরকারি তো ছিলই না।
0: তা বেশ, আমি তো আর ফতুর হব না, এই বাজারে তুমিই হবে। আবদার দেখো না, চাকরি জুটিয়ে দিতে হবে, আর চাকরি যদি না হবে এখানেই থাকবেন, ব্ল্যাকমেল। সরলা সরলা, টাকার বাজারে ব্যাগটা রইল, তাড়াতাড়ি বাজারটা নিয়ে আয়।
2: আরে আমাকে দিন, আমাকে দিন, আমি বাজারটা নিয়ে আসি।
0: না না, আপনি আবার কেন?
2: তাতে কি হয়েছে বৌদি, সরলার চাইতে ভালো যদি না করি তাহলে না হয় আর দেবেন না।
0: না
2: বলো কি কি আনতে হবে?
0: ওই টাকার লিস্টটা বাজারের ব্যাগের উপর রাখা আছে।
2: ঠিক আছে, দেখুন না, বাজারে যাব আর আসব। আচ্ছা, পারিজাতের প্যান্টটা আর আপনার শাড়িটা দিন তো, এবার ইস্ত্রি করে আনি তাহলে।
0: বাড়ির কাজের লোক হলে মানা তো ভালো, আপনার বুঝি খুব কাজের শখ না?
2: বলেন তো, আজ রাতেই মাংস রেঁধে খাওয়াই আপনাদের।
0: না না, আজ থাক, সকালবেলায় মাছ টাছ তো হচ্ছেই।
2: ভালোই তো, সকালে মাছ আর রাতে মাংস দুই খাওয়া হবে, কি বলো পারিজাত? আজ রাতে সেই হোস্টেলের মতো একটা ফিস্ট হয়ে যাক।
1: হ্যাঁ বেশ, খাওয়া হলো আজ। মুরগিটা রেঁধেছে কিন্তু ভালো। হ্যাঁ,
0: রোজ এত এত টাকার বাজার করলে আরো ভালো হয়।
1: হ্যাঁ, খরচাটা আজ অবশ্য একটু বেশি হলো।
0: হবে না, বন্ধুকে দেখে একেবারে খানজা খা হয়ে উঠলে যে।
1: আরে ঠিক আছে ঠিক আছে, ওই বেমাসে বাইরে খাওয়াটা বাদ দিলেই হবে।
0: বাদ অনেক কিছুই দিতে হবে এই মাসে, যা একটু জুটিয়েছ তাও যদি একটা মানুষের মতো মানুষ হতো।
1: তুমি একটু ওই উৎসাহ দিও বেচারেকে, ভালোই তো, তোমার একটা হেল্পিং হ্যান্ড হলো।
0: রক্ষা করো রক্ষা করো, এই চরিত্রের পুরুষ আমার দুচক্ষের বিষ।
3: দুচক্ষের বিষ হলে কি হবে, ক্ষিতিস তো আর নড়ে না। ছদিন দশ দিন চোদ্দ দিন করতে করতে কুড়ি দিন কেটে যায়, ভাবখানা এমন যেন এখানেই ক্ষিতিস বাকি জীবন থাকবে। দিব্যি রুটিন মাফিক দিন কাটে ক্ষিতিসের, সকালে উঠে হুশ হাস করে এক্সারসাইজ করে, গপ গপ করে স্নান, বাজার করে আনে এক ছুটে, ঝাঁটা বালতি নিয়ে বাথরুম সাফ করে, আবার ভিজে খবরের কাগজ ঘষে ঘষে জানলার কাজও ঝকঝকে করে তোলে, আর সন্ধেবেলার রান্নাটা তো আছেই। তারপর রাত্রে খাওয়ার পরে বসবার ঘরে এক কোণে বিছানাটি পেতে শুয়ে পড়ে ক্ষিতিস। বেচারা পারিজাত আর মন্দিরার যুগল জীবন অতিষ্ঠ হয়ে ওঠে।
0: কুড়ি দিন তো হয়ে গেল, আর কতকাল পুষবে বন্ধুটিকে?
1: তাই ভাবছি।
0: তুমি কি বলো তো, এতদিনও বিদায় করতে পারলে না ওকে?
1: আমি তো ভেবেছিলাম ও কাজটা তুমি ভালো করে পারবে আমার চেয়ে।
0: পারতাম না কি আর? শোনো, আজকে কিন্তু একটা বিহিত করতে হবে অফিস থেকে ফিরেই।
1: কিন্তু কি করে পারবো কথাটা, বেরিয়ে যাও ক্ষিতিস আমার বাড়ি থেকে। আচ্ছা, এইরকম একটা সাংঘাত

0: অধিক কথায় কি ক্ষিতিশ আমাকে দিয়ে বলি নিতে চায়?
1: তা কেন, বরং তোমার বন্ধুর মধ্যে যদি কিছুমাত্র মনুষ্যত্ব থাকে তবে মানে মানে তার এখনই চলে যাওয়া উচিত।
2: বৌদি পারি যাত, তোমরা দুজনে গম্ভীর হয়ে বসে আছো যে।
0: তোমার সঙ্গে কিছু কথা আছে ক্ষিতিশ।
2: আমারও কথা আছে, আজ আমার কপাল খুলে গেছে হঠাৎ।
0: কি হলো?
2: এই বীরেনকে মনে আছে তোমার? বীরেন, বীরেন গো, ওই ফিলোজফি অনার্সের বীরেন। সেদিন হঠাৎ রাস্তায় তার সঙ্গে দেখা, কর্পোরেশন স্কুলের ইন্সপেক্টর হয়েছে সে। কথায় কথায় বললে তোমার সেই 300 টাকা এবার শোধ করে দেবো, শনিবার এসো একবার আমার অফিসে। হোস্টেলে থাকতে ভাবো কবে টাকা নিয়েছিল, তা আবার মনে করেও রেখেছে।
0: বীরেনের আত্মসম্মান বোধ আছে, সেই বা তোমার টাকা রাখবে কেন?
2: হ্যাঁ তাই তো। তা শোনো না, ওই টাকাটা পেয়ে ওই যে ওই ওই ওই ওই মেট্রোর 3 খানা টিকিট কিনে এনেছি আমি।
0: ভালো করো নিখিতিশ, এত কষ্ট পাচ্ছ তবু তোমার অপব্যয়ের বদ অভ্যাস ঘুচলো।
2: এই দেখো অপব্যয় কিসের, আর কষ্টই বা এমন কি পাচ্ছি, সবাই মিলে একদিন সিনেমায় যাব। বেশ তো বলো, আমার তো বেশ ভালোই লাগছে।
0: এত তৈরি হয়ে আসল কথাটাই বলা হলো না, কিন্তু সিনেমার টিকিট এনে সব পণ্ড করে দিল। যাই হোক, সিনেমাটা এখন দেখে আসি তো, ফিরে এসে না কাল কি, কিন্তু কথাটা তো বলতেই হবে, নিশ্চয়ই বলতে হবে।
2: আচ্ছা আমি তাহলে চায়ের জোগাড় করি। হ্যাঁ, এই তো তোমরা চটপট তৈরি হয়ে নাও, চটপট তৈরি হয়ে নাও।

0: বাবা, এমন মারপিটে ছবি জানলে কে আসতো?
1: কেন, ফাইট অ্যাকশনের ছবি ভালো লাগে না আপনার?
0: না বৌদি, যুদ্ধটুদ্ধ আমার একদম ভালো লাগে।
2: তাই তো, যুদ্ধটুদ্ধ তোমার ভালো লাগে না, অথচ সারা পৃথিবী জুড়ে কেবল যুদ্ধ, টেরোরিজম, সন্ত্রাস। ভারী অন্যায়, ভারী অন্যায়।
0: দেখো, রাত প্রায় 12টা কিন্তু বাজে, নাইট শো এর পর রাস্তাঘাট বড় নির্জন। না না, এর মধ্যে কোনো ভদ্র মহিলার বেরোনোই উচিত নয়।
1: কেন, ভয় করছে নাকি আপনার? আমার তো রাতের কলকাতা বেশ রোমান্টিক লাগছে।
0: আই বাপ, মালটা বেড়ে দেখতে পাইছি। দেখো, সিজন সিনেমার হিরোইন। What a peach! Hello, baby!
1: সবাই
2: মিলে মারছে, একাই লড়ছে। মন্দিরা মন্দির, আমার হাতটা ধরো।
1: কোথায় যাব, কোথায় যাব? কীতিশ বাবুকে একা ফেলে আমরা কোথায় যাচ্ছি? পারিজাত, পারিজাত গুন্ডাগুলো যাকে না,
2: দেরি করলে বিপদ হবে।
1: এখনো সময় আছে, এক্ষুনি গাড়ি ঘোরাও। আচ্ছা আচ্ছা, পুলিশে একটা খবর দেওয়া যায় না? আমি এক্ষুনি নেমে যাবো, তুমি বাড়ি ফিরে যাও পারিজাত, আমি থানায় যাচ্ছি।
2: তার মানে এই রাত্রে তুমি থানায় যাবে? মন্দিরা, ক্ষিতিশকে নিয়ে আদিক খেতাটা এবার বন্ধ হ।
1: হাত ছাড়ো, আর একটা কথা উচ্চারণ করবে না তুমি।
3: না, থানায় একা যায়নি মন্দিরা, আসলে পারিজাতই যেতে দেয়নি। এরপর সমস্ত রাস্তায় ট্যাক্সিতে মন্দিরা আর পারিজাত একজনও কোনো কথা বলেনি। যথারীতি ওরা নিরাপদে সুস্থ দেহে তাদের সাদার্ন অ্যাভিনিউয়ের এক চিলতে ফ্ল্যাটটায় ফিরে এসেছে। কিন্তু ক্ষিতিশ, সে ফিরল ঘণ্টা খানেক পরে, প্রায় গভীর রাত।

0: ইশ বাবা, কি চেহারা হয়েছে আপনার!
1: কি হলো, কি আবার হবে? আমাকে ওই ছেঁকে ধরেছিল আট দশ জন, পালিয়ে বাঁচলাম। তোমরা কোথায় ছিলে?
2: ওই না, মানে আমরা একটা ট্যাক্সি পেয়ে গেলাম, তাই।
1: বেশ করেছ, বেশ করেছ, ওসব গোলমালের মধ্যে না থাকাই ভালো। আমি আবার খানিকটা খুঁজলুম তোমাদের, ততক্ষণে অবশ্য দোকানের কাজটা একেবারে ভাঙা শুরু হয়ে গেছে।
2: সে কি পুলিশ আসেনি?
1: হ্যাঁ, পুলিশ পুলিশ এসেছিল নিশ্চয়ই, আমি তো আর ছিলাম না বেশিক্ষণ, তখন ওই নিজের প্রাণ নিয়ে পালাতে পারলে বাঁচি আর কি।
2: সত্যি কেনই বা গেলে তুমি? কত বারণ করলাম আমরা।
1: বাহ, কি বলছো পারিজাত, তাই বলে ওই অসভ্য লোক দুটোকে ছেড়ে দেবো? তাদের একটু শিক্ষার দরকার ছিল, ভালোই শিক্ষা পেয়েছে ওরা।
2: তা হেঁটে এলে নাকি?
1: এই চেহারা নিয়ে আর ট্রামে বাসে উঠতে ভালো লাগলো না। বৌদি যে কিছু বলছেন না, ঘুম পেয়েছে?
3: না, ঘুম পাবে কেন?
1: আপনি যেন মন খারাপ করে আছেন বৌদি। আরে এতে মন খারাপ করার কি আছে, যত বাজে সব। আসুন খাওয়া যাক এবার।
3: আপনি হাত মুখ ধুয়ে আসুন।
1: হ্যাঁ,
3: আর জামাটা বদলে নিন, গাল দিয়ে তো এখনো রক্ত চড়ছে, ওষুধ লাগাতে হবে। যে
1: ও সব কিছু ভাববেন না বৌদি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।
3: আগে হাত মুখ ধুয়ে আসুন।
1: হ্যাঁ,
3: আপনি না পারলে আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি।
1: এই দেখো, তাহলে চট করে একটু চান করেই আসি বৌদি। হ্যাঁ, দেরি হবে না, পাঁচ মিনিট। এই তোমরা বসে যাও, পারি যাও।
2: ঘুম আসছে না আমার, রোজ রাতে মাঝখানে দরজাটা আমি বন্ধ করি, কিন্তু আজ কেন এমন হচ্ছে? কিন্তু ক্ষিতিশ, আজ কেমন যেন লজ্জা করছে দরজাটা বন্ধ করতে।
3: মাঝখানে দরজাটা খোলা আছে, দরজাটা বন্ধ করলে না পারিজাত? বোধহয় ঘুমিয়ে পড়েছে। এ ঘর ও ঘর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। কিতিস, তুমি সফল নও, তবু তুমি অনেক উঁচুতে, আমাদের নাগালের বাইরে।

0: বুদ্ধদেব বসুর কাহিনী অবলম্বনে লজ্জা নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ দেবাশিস ঘোষ, অভিনয় করেছেন পারিজাত, শুভব্রত দে, মন্দিরা, প্রযুক্তি সরকার এবং ক্ষিতিশ রানা বসু। সূত্রধার দেবাশিস বসু। সঙ্গীত পরিচালনা তরুণ কুমার বন্দ্যোপাধ্যায়। যন্ত্রসঙ্গীতে সমীরণ মুখোপাধ্যায়, সজল দাস, অঞ্জন বসু, তীর্থপ্রতিম সরকার ও শেখর দেউরি। গীতিকণ্ঠে সিজা রায় ও নীতা বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন জগন্নাথ বসু।
1: লজ্জা নাটকটির অভিনয় এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
2: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনের সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা maitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
4: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রদীপ মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন ও ইনকিউবেশনের কেন্দ্রের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুৎ চাহিদা মেটাতে সফল হয়েছে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে 23 রানে হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর বিমান সুইডেনের আকাশসীমায় প্রবেশ করলে সুইডিশ গ্রিপেন যুদ্ধ জেট বিমানগুলি পাহারা দিয়ে নিয়ে আসে। গোথেনবার্গ বিমানবন্দরে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ কিস্ট্রাসন শ্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানান। দুদিনের সুইডেন সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। উভয়পক্ষ বাণিজ্যিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কের নতুন নতুন পন্থা পদ্ধতি খুঁজে দেখবেন বলে মনে করা হচ্ছে। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেবেন। এই ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি ইউরোপের এক অগ্রণী বাণিজ্য ফোরাম। এর আগে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের হেগ থেকে সুইডেনের অভিমুখে রওনা হন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন শ্রী মোদীকে বিমানবন্দরে এসে বিদায় সম্ভাষণ জানান। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারত ও নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব স্তরে উন্নীত করতে সম্মত হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসেবেও অভিহিত করেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়াল মেলনের সঙ্গেও তিনি বৈঠক করবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ফের ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী নিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে

0: ফল হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল। এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। ইরানি সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি গতকাল ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্য যাতায়াত নিয়ন্ত্রিত করতে তেহরান একটি পেশাদারী ব্যবস্থাপনা উদ্ভাবন করছে। এর সাহায্যে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলির বাণিজ্যিক পণ্যই একমাত্র হরমুজ দিয়ে যেতে পারবে, এমন একটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলা তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা এই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলের সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকে ভারতের পতাকাবাহী অন্তত আরও 2টি জাহাজ হামলার শিকার হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেছেন, রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP-র সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ডমিনিকার কালিনাগা সম্প্রদায়কে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মার্গারিটা জানান, তিনি কালিনাগো অঞ্চল পরিদর্শন করেছেন, যা ডমিনিকার আদিবাসী কালিনাগো সম্প্রদায়ের আবাসস্থল। তিনি উল্লেখ করেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং দক্ষিণ দক্ষিণ সহযোগিতা প্রকল্পের ওপর ভিত্তি করে ভারত ডমিনিকার সঙ্গে তার মৈত্রী সম্পর্ককে আরও গভীর করে তুলেছে। রাশিয়া জানিয়েছে, গত 1 বছরের বেশি সময়ের মধ্যে মস্কো ও পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 3 জন প্রাণ হারিয়েছেন। মস্কোর কাছে খিমকি এলাকায় একটি ড্রোনের হামলায় এক মহিলা প্রাণ হারান। অন্যদিকে পোগোরেলিক গ্রামে একটি নির্মাণস্থলে ড্রোনের হামলায় 2 জনের মৃত্যু হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাতের অন্ধকারে চালানো এই হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী এই ভাইরাসে এখনও 300-এরও বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে, এর মধ্যে 88 জন প্রাণ হারিয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমন্বয় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনার এবং উদ্বোধন ও ইনকিউবেশন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী উদ্যোগীদের সৃষ্টিশীলতা প্রকাশ পায়। তিনি বলেন, NID-র মতন প্রতিষ্ঠান দেশের যুবদের সামনে উদ্ভাবন ও পেশার উন্নতি সাধন করতে সাহায্য করে চলেছে।
1: NID এক প্রকার সে রচনাত্মকতা কে আধার পর ইনোভেশন ওর উদ্যমিতা এ তিনোঁ কো জোড়নে বালা এক সংস্থান। জব NID কি স্থাপনা হুই হো তব মুঝে লগতা হ্যায় কি ইসকে উদ্দেশ্যো কো বহুত আচ্ছে তরিকে সে সোচা হো।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 25 তারিখে 2026 সালের পদ্ম সম্মান প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভবনে শ্রীমতী মুর্মু পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। এবছর সরকার মোট 131 জনকে পদ্ম সম্মানে প্রদানের কথা ঘোষণা করে। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুতের চাহিদা সফলভাবে মেটাতে সক্ষম হয়েছে। একটি বেসরকারি ইংরাজি দৈনিকের সঙ্গে আলাপচারিতায় শ্রী যোশী জানান, বিদ্যুতের চাহিদার প্রায় 33% পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে মেটানো হয়েছে। তিনি বলেন, ভারতের বিদ্যুৎ পরিকাঠামো এখন আরও শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে উঠেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে রেল

0: 99 রান তুলতে সমর্থ হয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে 2 দিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ব্যান্ডের গান। প্রথমেই পরশ পাথর।

0: অনুষ্ঠান প্রচারে বিঘ্নের জন্য মার্জনা চাইছি। এখন নান্দনিক
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নান্দনিক। এই অনুষ্ঠানে আজ শুনবেন বাংলা নাট্যজগতের অন্যতম প্রতিভাবান নাটককার, কবি, চিত্রনাট্যকার ও পরিচালক শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে স্পন্দন দাস। আজ শুনবেন দ্বিতীয় তথা অন্তিম পর্ব।

0: উজ্জ্বল চট্টোপাধ্যায় বাংলা নাট্যজগতের অন্যতম দিকপাল। একাধারে তিনি যেমন কবি, ঠিক তেমনই চিত্রনাট্যকার। এছাড়াও পরিচালনা করেছেন বেশ কিছু নাটক এবং তিনি অভিনয়ও করেছেন। কলকাতা শহরে এমন কোনো দল নেই যার লেখা নাটক মঞ্চস্থ করেনি। উজ্জ্বলদার নাটকের প্রতিটি সংলাপ যেন ইতিহাসের জীবন্ত দলিল। গত সপ্তাহে শুনেছিলাম আমরা তার শৈশবের কথা, তার নাটক লেখার কথা।
1: যে ছেলে বিদেশে যায়নি তার বাবা মার খুব লজ্জা হয় আজকাল। সবাই বলে আমার ছেলে তো আর্জেন্টিনা, আমার ছেলে চিলিতে, আমার ছেলে নিকারাগুয়ায়। আর যে ছেলে হরিশ্চন্দ্রপুরে যার ছেলে চাকরি করে তার বাবা আমার খুব লজ্জা হয়। এটা একটা মতাদর্শগত প্রভুত্ব। আমার সোসাইটি, সে সিভিল সোসাইটি, এই সোসাইটি আমাদের থিয়েটারকেও মুখ বুজে রাখতে চাপা দিয়েছে খানিকটা। আমার মনে হয় যে নাটক লেখে সে একটা সেট ভাবে, সে একটা আলো দেখতে পায়, সে চরিত্রগুলোকে দেখতে পায় এবং সে হচ্ছে প্রথম ডিরেক্টর। কিন্তু তখন রাস্তাটা তৈরি হয়নি, এটা কাঁচা রাস্তা। এবার পরিচালক এবং অভিনেতারা মিলে এই কাঁচা রাস্তাকে পাকা রাস্তা বা রাজপথ করেন। তো আমি বলি যে না, লিখিত নাটক পাণ্ডুলিপি হলো একটা সরু রাস্তা, দুদিকে ঝোপঝাড় আছে, বন আছে, পুকুর আছে, এটাকে ক্লিয়ার করে একটা সরল রাস্তা তৈরি করতে হবে যার মধ্যে দিয়ে মানুষ হেঁটে যেতে পারবে সহজে। অর্থাৎ আমি একটা সিগন্যাল দেবো ডিরেক্টরকে এবং অভিনেতাকে, সেই সিগন্যালটা বহন করে তাকে নিয়ে যেতে হবে। এবং সেখানেই কন্ট্রাডিকশন শুরু হয়। আমি হয়তো একটা রম্য রচনার সিগন্যাল দিলাম, পরিচালক ভাবলেন এটা একটা উপন্যাস, তখন সমস্যা হয়। আমার কাছে প্রথমে একটা হয়তো একটা সংলাপ আসে বা দুটো মানুষ কথা বলছে দেখতে পাই, বা একটা ইস্যু, একটা বিষয় আসে। সেই বিষয়টা থেকে দুটো বা তিনটে লোক একটা ঘরে, রাস্তায়, পার্কে, কোথাও একটা কথা বলছে বা কিছু বলছে, আমি একটা দৃশ্যের অংশ দেখতে পাই। সেই দৃশ্য মানে সেই সেট কি, স্টেজের সেট, স্টেজের আলো, এমনকি আবহাওয়া, কি ভাজ বাজছে, কি গান হচ্ছে, যদি গান থাকে গানের সুর আমার মধ্যে গুনগুন গুনগুন করে ভেসে ওঠে এবং আমি যেন ওইটাকে দেখে দেখে টুকি এবং তারা অনেক সময় আমার কথা শোনে না। এখন আমার মনে হয় স্বপ্নে আমি নাটক লিখতে না পারলে, কষ্ট হলে, লেখা আটকে গেলে আমি মৈদাকেই স্মরণ করি এখন অবধি, সত্যি কথা। এবং আমি মৈদার লেখা পড়ি, নাটক পড়ি, ভাবি যে কি অসাধারণ নাটক উনি লিখে রেখে গেছেন, আমি যদি তার এক কণাও লিখতে পারি। আমি যখন লিখি আমি একটা জিনিস দেখতে পাই। এবার আমি নিজে বুঝলাম ডিরেকশন দিয়ে আমি দেখতে পেলেই হবে না, 300 লোকের চোখ মন দিয়ে দেখতে পেতে হবে। আমি যেটা দেখতে পেলাম সেটা হয়তো কমিউনিকেট করবে না, আমার কাছে কমিউনিকেট করবে, মাস পাবলিকের কাছে করবে না। এইটা একটা

0: কঠিন কাজ, এবং এইটা আমি শিখেছি অভিনেতাদের সঙ্গে মিশে। দেবশঙ্কর হালদারের সঙ্গে আমি কাজ করেছি, বিল্লমঙ্গল, আই লার্নড এ লট অফ থিংস ফ্রম হিম। এবং আমি যথেষ্ট, যারা আমার নাটক করেছেন, সমস্ত বড় পরিচালক নাটক করেছেন, এরা সবাই আমার গুরু।
1: আজকে আমরা তার কাছে শুনব তার নাট্যজীবন, অভিনয় জীবন এবং পরিচালক জীবনের ইতিবৃত্ত। শুনব সেই বিখ্যাত নাটক বারবধূ, অর্থাৎ অদ্যশেষ রজনীর অনেক অজানা গল্প। সঙ্গে থাকুন।
2: বারবধূর কথা হচ্ছিল, তাহলে এবার আসি অদ্যশেষ রজনীর কথায়। আমার মনে হয় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া নাটক হলো অদ্যশেষ রজনী। এই অদ্যশেষ রজনী নিয়ে, অদ্যশেষ রজনীর লেখা নিয়ে একটা গল্প আছে, মানে অদ্ভুতভাবে নাকি আপনার অদ্যশেষ রজনী লেখা হয়েছিল। তো সেই অদ্যশেষ রজনীর গল্প শুনব, অসীম চক্রবর্তীর কথা শুনব। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, এই কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দেখছিলাম ঋতুপর্ণ ঘোষের। এই কথাটা বলছি তার কারণ হলো, অদ্যশেষ রজনী যখন দেখি তখন আমার মনে হয়েছিল বারবধূর সংলাপগুলো প্রত্যেকটা বোধহয় আপনি বারবধূ থেকে নিয়েছেন, কিন্তু পরে জানলাম ওগুলো আপনি সব নিজে রচনা করেছেন। এবার আমি ঋতুপর্ণ ঘোষের সাক্ষাৎকারে আসছি, কেন এই প্রসঙ্গ নিয়ে এলাম। সাক্ষাৎকারে ঋতুপর্ণ ঘোষ বলছেন যে ঘরে বাইরে ছবিটা, সিনেমাটা যখন শুরু হচ্ছে তখন স্বাতিলেখা সেনগুপ্তর একটা ডায়লগ রয়েছে, সেই সংলাপটা এরকম, আমি আগুনের ভেতর দিয়ে বেরিয়ে এসেছি, যা কিছু পড়বার ছিল পুড়ে ছাই হয়ে গিয়েছে, যেটুকু বাকি আছে তার আর মরণ নেই। এটা বলেছেন ঘরে বাইরে উপন্যাসে স্বাতিলেখা সেনগুপ্ত, উপন্যাসে নয়, সিনেমাতে। ঋতুপর্ণ ঘোষ বলছেন যে ঘরে বাইরে উপন্যাস আমি অনেকবার পড়েছি, এই লাইন তো আমি কোথাও দেখিনি। পরে উনি জানলেন যে সত্যজিৎ রায় ওই লাইনটা আসলে লিখেছেন নিজের সিনেমার কারণে, কিন্তু এই কটা লাইন এতটাই রাবীন্দ্রিক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার স্টাইলে লেখা যে সেটা কেউ ধরতে পারেনি যে এটা সত্যজিৎ বাবু লিখেছেন। ঠিক অদ্যশেষ রজনীর ক্ষেত্রে আমার মনে হয়েছিল, নাটকটা দেখতে বসে আমি তিনবার দেখেছি, যে বারবধূর যে সংলাপগুলো আপনি লিখেছেন সেটা মনে হয় বারবধূর সংলাপই ছিল, মানে নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়ের লেখা আমি প্রথমে ভাবতে পারিনি, পরে সেটা আপনার একটা সাক্ষাৎকার থেকে আমি জানতে পেরেছি। তো এই অদ্যশেষ রজনী সম্পর্কে একটু জানতে চাই।
0: হ্যাঁ, অদ্যশেষ রজনীটা একটা আমার জীবনে একটা মৌলিক বাঁক আর কি। কথাটা উঠছিল এই একদিন, মানে একটু বিশদে বললে, যে জনপ্রিয়তা বনাম
2: প্রতিভা,
0: প্রতিভা বলা ভালো, পপুলার হলেই কি সেটা খারাপ, সেটা নিন্দনীয়, পপুলার হলেই কি সেটা প্রফিট মোটিভ, ছোট শোলে খুব পপুলার তার মানে শোলে খুব খারাপ ছবি, মানে শুধু বাণিজ্য আছে তার মধ্যে আর কিছু নেই, শিল্পজ্ঞান নেই, এইটা এইটাকে এইটা হচ্ছে ইস্যু, এটা হচ্ছে বিষয়। তখন আমরা ভাবলাম যে এইটাকে ব্যবহার করতে গেলে আমার একটা পথ চাই, অবলম্বন চাই। তখন আমরা অসীম চক্রবর্তী জীবনের কাছে যাই। অসীম চক্রবর্তী বারবধূ করার আগে অনেক ভালো ভালো নাটক করেছেন।
2: আচ্ছা,
0: নীল রঙের ঘোড়া একটা বিখ্যাত নাটক মোহিত চট্টোপাধ্যায় সেটা করেছেন, ক্যালিগুলা করেছেন, না ক্যালিগুলা পরে করেছেন সরি, এবং প্রিন্টারের বিখ্যাত নাটকটা সেটা উনি করেছেন, ওই যে ফেরিওয়ালার মৃত্যু, এটা উনি করেছেন, কিন্তু উনি সাকসেসফুল হননি। এবার উনি বারবধূটা লিখেছিলেন বারবধূর কষ্টের থেকে, যে একটা একজন প্রস্টিটিউট তাকে একটা লোক বউ সাজিয়ে নিয়ে যায়, এবং তারপর ওই প্রস্টিটিউটের মধ্যে স্ত্রী হবার যে আকাঙ্ক্ষা জন্মে যাতে কষ্ট হয় সেটাকে গলা টিপে মারে ওই লোকটা, এই কষ্টটা নিয়ে বারবধূ গল্পটা লেখেন সুবোধ ঘোষ। অসাধারণ কাহিনী,
2: অসাধারণ কাহিনী।
0: সুবোধ ঘোষ খুব ভালো ফিল্মের গল্প লিখতে পারতেন।
2: আচ্ছা,
0: সুবোধ ঘোষের অনেক গল্প থেকে ফিল্ম হয়েছে, যেমন বিখ্যাত গল্প শুনো বড় নারী
2: উত্তম কুমার,
0: এছাড়াও প্রত্যেকটা কাহিনী খুব ফিল্মিক, বারবধূ খুব ফিল্মিক,
2: ফিল্মিক, হ্যাঁ
0: বারবধূ বোধ ছবিও হয়েছিল। এখন অসীমের জীবনে বারবধূ হলো কি, বারবধূ অভিনয় করতে গিয়ে উনি একদিন একটা ঘনিষ্ঠ দৃশ্যে নায়িকার জামা ছিঁড়ে ফেলেন এবং সেটাই চলতে আরম্ভ করে, এবং তখন লোকে বলতে আরম্ভ করে যে এটা অশ্লীল নাটক, আবার ভিড়ও হতে আরম্ভ করে প্রচণ্ড। এবার আমরা যখন আমাদের নাটকে এটাকে ব্যবহার করতে চাই, তখন আমি এর স্ক্রিপ্টটা খুঁজে পাই, কোথাও আমরা পাইনি।
2: আচ্ছা,
0: হ্যাঁ, মানে অসীম চক্রবর্তীর লেখা স্ক্রিপ্ট আমি পাইনি, কিন্তু সুবোধ ঘোষের গল্পটা আমার কাছে আছে। এবার এরম কাণ্ড আমি জীবনে অনেক করেছি, সেটা হচ্ছে সুবোধ ঘোষের একটা অদ্ভুত সংলাপের প্যাটার্ন আছে নিজের, আমি ওইটাকে নকল করলাম, কারণ আমার মনে হয়েছিল অসীম দাশগুপ্ত, অসীম চক্রবর্তী এত সেন্সিটিভ ছিলেন, উনি নিশ্চয়ই সুবোধ ঘোষের প্যাটার্নটাকে নিয়েছেন বা সুবোধ ঘোষের কাহিনীর ভেতরের মোচড়টাকে নিয়েছেন, তার ভেতরের যে দ্বন্দ্বটাকে নিয়েছেন, নিশ্চয়ই নিয়েছেন। ফলত আমি সুবোধ ঘোষের লেখাটাকে অবলম্বন করে আমি বারবধূর একটা অংশ স্ক্রিপ্ট করে ফেললাম, সেটা যখন ওখানে আমি পড়লাম, তখন একদম গায়ে গায়ে হলো, মানে কোনো সমস্যা হলো না, মানে কারোরই মনে হলো না, অনেকের মনে হয়েছিল সুবোধ এরই লেখা, অসীমেরই লেখা, এবং অসীমের লেখার একটা ধরন আছে, সেটাও আমি খানিকটা সেটা খানিকটা নকলও করা যেতে পারত। তা আমি এরকম নকল কিন্তু অনেক করেছি,
2: আচ্ছা
0: আগেও করেছি, এখনো একটা নাটকে নকল করেছি, এরকম একটা যাত্রা নিয়ে নাটক করছি, যে যাত্রাগুলো আমার দরকার সেই যাত্রাগুলো পাচ্ছি না, সেই যাত্রাগুলো আমি লিখে নিয়েছি
2: নিজের মতো করে লিখে নিয়েছেন। আচ্ছা, এবার যে প্রশ্নে আপনার কাছে আসবো, যে বাংলা নাট্য জগতের নাটককাররা চিরকালই অন্তরালে থেকেছেন অবহেলিত হয়ে, এতে আপনার ক্ষোভ হয় না, অভিমান হয় না?
0: প্রচন্ড ক্ষোভ হয়, প্রচন্ড অভিমান হয়, প্রচন্ড রাগ হয়, দুঃখ হয়, কিন্তু কিছু করার নেই। আমাদের ইতিহাসটাই হচ্ছে ওই যেটা বললাম, ফিলোসফিক্যাল হেজিমনি, মতাদর্শগত প্রভুত্ব। প্রভু হচ্ছে ডিরেক্টর এবং প্রযোজক এবং দল, নাট্যকার দাস
2: একেবারেই তাই। কারণ
0: যদি নাটককার পিওর নাটককার হয়, যে নাটককার নিজেই লিখেন এবং নিজের দল আছে ডিরেকশন দেন, মানে মনোজবাবু প্রথম দিকে দাস ছিলেন, পরে যখন নিজের দল থেকে নাম করে উনি মাঞ্চারার বাগান করে নাম করলেন, তখন থেকে উনি প্রভু হলেন আর কি, তার উনি দাস ছিলেন।
2: আমরা যদি পাঁচের দশক থেকে দেখি, মানে উৎপল দত্তের বক্তব্য প্রধান প্রোপাগান্ডা এবং ক্ষুরধার কলমের একটা স্টাইল রয়েছে, বাদল সরকার তার নাটকের মধ্যে মধ্যবিত্তের ওই অন্তঃসার শূন্য জীবনবোধ আর থার্ড থিয়েটার প্যাটার্ন, মোহিত চট্টোপাধ্যায় তিনি একধারে লিখছেন কবির কলমে তৈরি হওয়া এক আশ্চর্য সব নাটক, আবার মনোজ মিত্রের কথা বললেন, তিনি কিন্তু বাংলা বাঙালির সমস্যা এবং অদ্ভুত নানান বিচিত্র কাহিনী নিয়ে পরবাস নানান ধরনের নাটক করলেন। আপনার লেখা নাটকের মধ্যে আমি একটা প্যাটার্ন দেখতে পাই, সেটাকে আমি বলেছি যে ইতিহাসের জীবন্ত দলিল। মানে আপনার লেখা নাটকগুলো কোথাও একটা পুরনো যে নাটক বা আমাদের হারিয়ে যাওয়া যে গল্পগাথা, সেই সমস্ত কিছু খুঁড়ে তুলে আনা, নিয়ে এসে সেটাকে নিজের স্টাইলে আপনার লেখা। মানে আপনার নাটকগুলো যেমন বিল্লমঙ্গল,
0: মনসামঙ্গল,
2: তাছাড়া চন্দ্রাবতী কথা, এই নাটকগুলো পড়ে আমার মনে হয়েছে, মানে পুরনো নাটক বা পুরনো এই কাহিনীর দিকে কি আপনার একটা ঝোঁক হয়েছে?
0: আমার নিজের নাটক লেখার সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশের বাঙালির, মানে অবিভক্ত বাংলাদেশ বলছি, ময়মনসিংহ গীতিকা ধরে যে এর মধ্যে যে রত্ন আছে, সেই রত্নের উদ্ধার করা আমার একটা কাজ, একটা ব্রত। যেমন আমি মঙ্গল কাব্যর দুটো অংশ লিখেছি, একটা হলো মনসামঙ্গল, আর একটা হলো চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল থেকে গোপাল উড়ে অ্যান্ড কোং মনসামঙ্গল করেছি আলাদা করে। এছাড়া আমি চন্দ্রাবতীর লেখা রামায়ণ এবং গিরিশ ঘোষের লেখা বিল্লমঙ্গল, আপনি যদি এখন নাটকটি পড়েন পড়তে পারবেন না, মানে এত বড়, এত ইয়ে, সেটাকে আমি খুব ছোট করে, ক্রিস্প করে এবং নকল করে, মানে অনেক জায়গায় সংলাপ আমার ডিসকোর্সের স্টাইলে লেখা, যেটা বলছিলাম নকল করা ধরা যাবে না, যে কাল লেখে ধরা যায়নি, ওটাও খুব মানে সাকসেসফুল হয়। এছাড়া আমি এখনও মাথার মধ্যে ঘুরে গিরিশ ঘোষের প্রফুল্ল বলে বিখ্যাত নাটক, সেটিকে করা। আর একটু আগে আগের যে প্রশ্ন করেছিলেন তার একটা উত্তর আমি এখন অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে শিশির কুমারের বিখ্যাত নাটক সীতা, তার লেখকের নাম কেউ জানে না, তার নাম যোগেশ চৌধুরী। শিশির কুমারের নামের তলায় যোগেশ চৌধুরীর নাম হারিয়ে গেছে, কিন্তু সীতা যদি যোগেশ চৌধুরী না লিখতেন, শিশির কুমার সীতা করতে পারতেন না, কারণ শিশির কুমার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সীতা তখন বিক্রি হয়ে গিয়েছিল, ওটা করতে পারেননি, সীতাটা লিখিয়ে নিয়েছিলেন ওনাকে দিয়ে। তারপর কিন্তু শিশির কুমার খুব একটা ওনাকে সম্পর্ক, ওনাকে পাঠ দিয়েছেন, অভিনয় টভিনয় করেছেন, বিদেশেও গেছেন ওনার সঙ্গে, কিন্তু ওই নাটকটা না হলে আমার চলতো না, এরকম কথা আমি কিন্তু খুঁজে পাইনি। অর্থাৎ আমার মনে হয় অন্তরের মধ্যে নাটক তৈরি হয়ে গেলে, যিনি পিওর নাট্যকার মানে লিখে দিয়ে চলে গেছেন, লেখক অন্তর থেকে লেখক আর কি, আর কিছুই নন, তাকে আস্তে আস্তে ভুলে যায় দল এবং পরিচালক, এবং পরিচালকের মনে হতে থাকে সাইকোলজিক্যালি আমি লিখেছি, মানে আমি লিখে নিতে পারতাম। এবং অনেক হয়েছে, অনেক নাটকের ক্ষেত্রে হয়েছে যে টেলিভিশনে ইন্টারভিউ হচ্ছে, আমার নাটক নিয়ে ইন্টারভিউ হচ্ছে, কিন্তু আমাকে ডাকেনি কোনো চ্যানেল, প্রধান অভিনেতা এবং ডিরেক্টর।
2: বাপরে, অথচ যিনি নাটকটা লিখেছেন যার কারণে এটি হচ্ছে, তিনি থেকে গেলেন প্রাপ্ত।
0: পরিষ্কার মনে হচ্ছে বিলে বলে আমার নাটক আছে একটা,
2: হ্যাঁ, বিবেকানন্দের জীবনী,
0: স্টার আনন্দ বা স্টার জলসার একটা ইন্টারভিউ হয়েছিল, দেবশঙ্কর আর ফাল্গুনী চট্টোপাধ্যায় এরা দুজনে ছিলেন। ফাল্গুনীবাবু ওরা বলেছিলেন যে উজ্জ্বলকে ডাকো, উজ্জ্বলকে ডাকো, ওরা বলেছিল না ওনার কোনো ফেস ভ্যালু নেই,
2: মানে সবটাই এখন ফেস ভ্যালুর
0: চিরকালই আজকে,
2: যেই কারণে আমাদের অসংখ্য নাটককার এখন অন্তরালে চলে গেছেন। এই যে আপনি যেটা বললেন একটু আগে, যে
0: তবু তো আমাকে লোকে একটু চেনে এখন, তবু তবু লোকে চেনে, কিন্তু অনেককে চিনত না আর কি। আমাদের আগে যা অনেক বড় বড় নাটককার, তাদের নাম আমরা ভুলে যাই, নামটাও মনে রাখতে পারি।
2: মানে সাহিত্য জগতের অন্যান্য শাখায় যেমন উপন্যাস বা কবিতার ক্ষেত্রে এই ভয়টা বা এই যন্ত্রণাটা থাকে না,
0: যন্ত্রণাটা নেই, সে তো একক। আমি ডেকা উপন্যাস লিখলাম, ছাপা হলো, পড়লো না পড়লো না পড়লো, ইতিহাসে রইল।

0: ততক্ষণ অভিনীত হচ্ছে ততক্ষণ নাটকের আসলে কোনো ভ্যালু নেই। নাটক পাঠ্য নয়, ক্লাসে পড়ানো, এম এ ক্লাসে, এম এ ক্লাসেই যোগেশ চৌধুরী সীতা পড়ানো হয়। কিন্তু তারা আবার বলতে পারবে না শিশির কুমার কবে অভিনয় করেছিলেন, সমস্যা হচ্ছে এখানে। সেই মুখস্থ করে সীতার চরিত্র মুখস্থ করলো যোগেশ চৌধুরী রচিত, সেপারেটেড, এটা একটা মুশকিল। আমাদের থিয়েটার দেখতে কি চিত্রশিল্পীরা আসেন, ফিল্মের লোকেরা আসেন, একজন দুজন ছাড়া, কবিরা আসেন, নতুন কবিরা না, জয় গোস্বামী প্রতিটি নাটক থাকে, অসম্ভব নাটক, নাটক, গান, ফুটবল, ক্রিকেট কিনা দেখেন, যাই হোক। আমার থিয়েটার তো আমার শিল্পের অন্য বন্ধুরা আসেন না দেখতে।
1: যখন আপনি পরিচিত নন, আপনি নাটক লিখেছেন কিন্তু আপনি পরিচিত নন, আপনি সেই নাটকটি দেখতে গেছেন এবং দর্শকদের রিয়াকশন কিন্তু আপনি সামনাসামনি পেয়ে যাচ্ছেন
0: অনেক সময় পেয়েছি,
1: এটা আপনাকে কেমন ভাবে মানে কেমন লাগে আপনার কাছে?
0: এখানে আমার গল্প ছাড়া কিছু নেই, এখানে গল্প বলতে হবে,
1: বলুন।
0: একবার আমার মনে আছে যে একটি নাটক হচ্ছে অথৈ জল, দেবশঙ্কর প্রধান ভূমিকা অভিনয় করে, ব্রাত্যপশু ডিরেক্টর, কাউন্টার একজন টিকিট কাটছে, আমি কাউন্টার পাশেই দাঁড়িয়ে আছি, বলছে এটা কি আছে, বলছে দেবশঙ্কর হালদার, বলছে ব্রাত্যপশু বোঝেন, উনি ডিরেক্টর অভিনয় করছেন না, বলছে এমন কোনো নাটক পাওয়া যাবে নাকি ব্রাত্যপশু তো দেবশঙ্কর দুজনে একসঙ্গে গেছে, বলছে না, বলে তাহলে দেখবো না, বলছে
1: মানে আমি যখন এত টাকা দিয়ে টিকিট কাটবো আমি দুজনকেই দেখবো,
0: দুজনকেই দেখবো, না আমার হিসেব আছে তো।
1: আচ্ছা দাদা, আমি আরেকটা জিনিস খেয়াল করেছি যে বায়োপিক মানে শিশির কুমার বাবুর জীবন নিয়ে বড়বাবু লিখেছেন আপনি, আবার বিলে এক মঞ্চ এক জীবন, তো বায়োপিকের দিকে আপনার কিন্তু একটা ঝোঁক রয়েছে, তো সেই বায়োপিক নিয়ে নতুন কিছু লেখার কোনো ভাবনা রয়েছে?
0: হ্যাঁ, আমি বর্তমানে মহাশয় দেবীর জীবন নিয়ে নাটক লিখছি, সেটা কিন্তু মূলত জীবনটার চেয়েও জীবনের সঙ্গে লেখাকে মেশানো, মানে ওনার লেখা সীমা, রুদালী, দ্রৌপদী, বিরসা মুন্ডার যে কাহিনী অরণ্যের অধিকারে, এইগুলোর সঙ্গে মিশিয়ে ওনার জীবনটাকে আমি একটা লেখার চেষ্টা করছি, করেছি।
1: আচ্ছা,
0: অভিনীত হবে,
1: আচ্ছা, সেটাও কি নাটক?
0: নাটক আর রবীন্দ্রনাথ এবং রথীন্দ্রনাথ, এদের দুজনের সম্পর্ক নিয়ে, এটাও একটা বায়োপিকই বলতে পারা যায়,
1: মানে বাবা ছেলের সম্পর্ক নিয়ে
0: জোড়া বায়োপিক আর কি,
1: একদম একদম,
0: এটা একটা লিখেছি। আর আমার মানে নিজের খুব ইন্টারেস্ট লাগে আর কি, যে বায়োপিক লেখাটা তো মানে পরপর গল্প বলে গেলাম এরম বলে থিয়েটার হয় না, বায়োপিক একটা অদ্ভুত রাস্তা নিতে হয়, সেই রাস্তাটা খুঁজে পেতে আমার খুব মজা লাগে। যেমন মহাশয় দেবীর যে বায়োপিকটা, বিজন ভট্টাচার্য গল্পটা বলছে,
1: বিজন ভট্টাচার্য গল্পটা,
0: হ্যাঁ, মানে বিজন ভট্টাচার্য ছাড়া তুমি ছিলেন জীবনে 3-4 বছর, কিন্তু আমি যেন ভাবছি বিজন ভট্টাচার্য মানুষ চক্ষে ওর জীবনটা দেখতে পাচ্ছে এবং সে আমাদের কাছে বলছে,
1: বা
0: তাহলে একটা অদ্ভুত একটা জায়গা তৈরি
1: হলো।
0: হ্যাঁ, যেমন বিলেতে আমরা করেছিলাম যে একটি লোকের নাম নরেন্দ্রনাথ, আরেকটি বাচ্চা ছেলের নাম বিলে, দুজনের সঙ্গে দেখা হয়, ঝগড়া হয় আর গল্পটা এগোয়, মানে নরেনের মধ্যে একটা বিলে আছে, তো
1: বিলে আছে,
0: বিলের বিলেটা বড় হয়ে নরেন হয়ে গেছে, এইটা আমার খুব মজা লাগে, মানে এরকম একটা জায়গা ধরতে, সেই জন্য বায়োপিকের প্রতি আমার টান আছে, মানে করতে টান আছে।
1: আচ্ছা, এই রবীন্দ্রনাথ আর রথীন্দ্রনাথ এই সম্পর্কটা নিয়ে, মানে এই সম্পর্কের মধ্যে কোন কোন দিকগুলো উঠে আসছে?
0: মূলত রবীন্দ্রনাথের যে দর্শন, তার মধ্যে যে ব্যক্তিগত দর্শনটা, উপনিষদিক দর্শনটা তো বড়, অনেক বড়, কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে সাধারণ মানুষের সাধারণ ক্ষুধা, তৃষ্ণা, কাম, ভালোবাসা, পরকীয়া সম্পর্ক, বিবাহ ভেঙে যাওয়া, কারণ এই যে রথীন্দ্রনাথ তো তার স্ত্রী প্রতিমা দেবীকে ছেড়ে দিয়ে মীরা দেবীকে নিয়ে থাকতেন, এটা রবীন্দ্রনাথ কিভাবে দেখতেন?
1: আবার রবীন্দ্রনাথের সঙ্গে বৌমার সম্পর্ক ভীষণ ভালো ছিল,
0: ভালো ছিল, মানে প্রতিমা দেবী খুব কাছের, প্রতিমা দেবী খুব কাছের, এবং মনে হতো রথীন্দ্রনাথ একদিকে আর বৌমার শ্বশুর একদিকে, তো এইটার যে ভেতরের ক্রাইসিস,
1: হ্যাঁ,
0: সেটা থেকেই তো তার লেখাটা বেরোয়, কিন্তু রবীন্দ্রনাথের লেখায় এই ব্যক্তিগত ক্রাইসিসটা মুক্ত পেয়ে, মুক্তি পায়, ওটা উনি ওটা ওখানে থাকেন না,
1: হ্যাঁ,
0: উনি মুক্তি পান, যে মুক্তিটা উনি পান কি করে, পাচ্ছেন কি করে, তার তার ভেতরে যেটা একটা অসম্ভব ক্ষয় এবং গ্লানি এবং কষ্ট, এটাকে পেরিয়ে যে লেখা, সেইটা ছিল মানুষ করত কি করে,
1: এবং আমার প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে যত দুঃখ পেয়েছেন পৃথিবীর কোনো মানুষ বোধহয় এত দুঃখ কোনোদিন পায়নি,
0: আবার ওনাকে অ্যাডজাস্ট করতে হয়েছে, ওনার মেয়ের বিয়ের সময় ধার করে পণ্ডিত হয়েছে,
1: সে
0: রবীন্দ্রনাথকে শুষে টাকা নিয়েছে তার জামাই,
1: তারপরেও সেই মানুষটা এই সৃষ্টি করে গেছেন,
0: এরকম আছে আমার নানারকম। আর একটা নিয়ে আমি লেখা লিখছি, সেটা হচ্ছে আমি কাদম্বরী দেবীর একটা উপর একক নাটক লিখছি,
1: কাদম্বরী দেবীর উপর
0: আমি একটা একক নাটক লিখেছি, তারা সুন্দরীর উপর,
1: আচ্ছা,
0: এটা অভিনেতা হয় কার্গী রায়চৌধুরী অভিনয় করে, গার্গী রায়,
1: হ্যাঁ হ্যাঁ, গার্গী রায়চৌধুরী,
0: তারা সুন্দরী নামে,
1: ওটা আপনি

0: ডিরেকশন দিয়েছেন?
1: আমি ডিরেকশন দিয়েছি, আমার ডিরেকশন একটা, ওটা আমার খুব সফল ডিরেকশন
0: এবং আপনার লেখা এবং আপনার ডিরেকশন। আচ্ছা, ওখানে আপনার কি মনে হয় ওখানে সফল কে, ডিরেক্টর নাকি রাইটার, মানে নাটককার?
1: রাইটার, ডিরেক্টর আমি সাজাতে পেরেছি কোনো ক্রমে, কিন্তু আমাকে সবাই বলে তোমার লেখাটা ছিল বলে এরকম হয়েছে। এবার আমার মনে হয় আমি ডিরেক্টর হিসেবে মোটামুটি ওখানে আমি পাঁচে সাড়ে তিন পাবো, লেখক হিসেবে পাঁচে সাড়ে চার পাবো।
0: আমরাও এটাই চাই যে বাংলা রঙ্গমঞ্চে বা বাংলা নাটকে নাটককারের নাম উঠে আসুক। মানে যেমন ভাবে আমরা বলি না চেকভের নাটক বা হায়ফাদান বললে আমার মনে হয় যে গিরিশ কর্নাডের নাটক,
1: বাংলায় খুব শক্ত আছে, ব্যাস এইটুকু বলবো, আর কিছু বলবো না।
0: খুব ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু শেষ করার আগে ওই যে আপনার কবিতা শুনে শেষ করবো।
1: আমি আগে কবিতা লিখতাম, এখন আর লিখি না, কিন্তু এখনও একটু একটু দ্বিতীয় লিখি, তার একটা কবিতা পড়ছি।
0: বেশ,
1: এই লেখাটার নাম আমি কেউ নই। আমি কেউ নই, একটু শব্দ করলো কেউ, আর শব্দ গান হয়ে ভাবলো সুর কই। এইসব রোগী যাদের নিরাময় নেই, তাদের বিশ্বাস নেই আপনার পরে, তাই তারা ভাবে সেসবদি মঞ্চে ডেকে ফুল ও বেলপাতা দেবে কি। কেননা এই রোগী পাতাল থেকে লেখা প্রলাপের মাঝে না দেখে হার্ড বাউন্ড উপন্যাস সমগ্র, না দেখে শক্তি রত্নাবলী, সে দেখে মঞ্চে কান্না হেনে যায় ঝড়, বাগান নষ্ট করে দেয় পোকা, ইঁদুরে খেয়ে যা মেসেজ সমূহ। তাই তার নদী নাই, সমুদ্র নাই, ডোবা নাই, সে না ভূমির, না বাতাসের, না আগুনের, না বাড়িধারার, না প্রভুর, না দাসের, না সে নায়িকার, না সে পরিচালকের, না সে আবহ গানের, তবে এই মাত্র চমৎকার যে সে আছে, যে আর কেউ নয়।
0: বাহ, অসাধারণ, অনেক ধন্যবাদ আপনাকে। আমার শ্রোতা বন্ধুদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে নান্দনিক অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন বাংলা নাট্যজগতের অন্যতম দিকপাল, প্রতিভাবান নাটককার। একাধারে তিনি কবি, শুনলেন তার কবিতা, তিনি চিত্রনাট্যকার, পরিচালনা করেছেন বেশ কিছু নাটক। কলকাতা শহরের এমন কোনো, শুধু কলকাতা শহর কেন, মফস্বলেরও এমন কোনো দল নেই যে তাঁর লেখা নাটক মঞ্চস্থ করেননি। তিনি বাংলা নাট্যজগতের অন্যতম প্রতিভাবান নাটককার শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়। স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
1: হ্যাঁ, আমিও সবাইকে ধন্যবাদ জানাই, মৈত্রী অনুষ্ঠানের সমস্ত শ্রোতাকে আমাকে ধন্যবাদ জানাই। নমস্কার।

0: শুনলেন নান্দনিক। এই অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে ছিলেন নাট্যজগতের অন্যতম দিকপাল, প্রতিভাবান নাটককার শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে আলাপচারিতায় ছিলাম আমি স্পন্দন দাস। প্রযোজনায় দুর্বাদে আকাশবাণী মৈত্রী।
1: এতক্ষণ শুনলেন নান্দনিক আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu23@gmail.com।

0: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্যবর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairitrwkathamaitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ব্যান্ডের গান। প্রথমে শুনবেন মোহিনের ঘোড়াগুলি ব্যান্ড থেকে।

মোহিনের ঘোড়াগুলি থেকে গৌতম চট্টোপাধ্যায়ের কথা সুরে তাঁরই কণ্ঠে। গানের পর এবারে পরশ পাথরের পদ্মা নদী।

শুনছেন আকাশবাণী মৈত্রীপ্রচার তরঙ্গে ব্যান্ডের গান। পরের গান কায়া ব্যান্ডের, কিংসুক চট্টোপাধ্যায়ের কথায় কায়া নিজের সুরেই, কায়া ব্যান্ডের গান ব্যান্ডের গান অনুষ্ঠানে।

নমস্কার মৈত্রী শ্রোতা বন্ধুরা, কথায় গানে নিয়ে আমি হাজির। আজকে আমরা একটু শুনব ভাওয়াইয়া নিয়ে। উঁচু নিচু রাস্তায় গাড়ির চাকা পড়লে তার গানের সুরে আধো ভাঙা বা ভাঁজ পড়ে। এইরকম সুরে ভাঙা বা ভাঁজ পড়া গীতরীতিই ভাওয়াইয়া গানে লক্ষণীয়। প্রেম বিয়োগকে উদ্বেলিত করার স্বর চড়িয়ে যেরকম হয়, সেরকম একটা সুরের ভাঁজ উঁচু স্বর থেকে ক্রমশ নিচের দিকে নেমে আসে। সুরে ভাঁজ পড়া ভাওয়াইয়া গানের স্বকীয় বৈশিষ্ট্য। ফিরে আসব গানের এপারে।

শুনলেন আব্বাসউদ্দিনের কণ্ঠে গান। ফিরে এলাম কথায় গানে অনুষ্ঠানে। আসলে কথায় গানে অনুষ্ঠানে আমরা এমন কিছু বিষয় বা এমন কিছু গান বা এমন শিল্পীদেরকে নিয়ে কাজ করি বা কাজ করতে চেষ্টা করি যা সাধারণত বা সচরাচর নির্দিষ্টভাবে শোনা হয় না বা একেবারেই শোনা যায় না।

আজকে আমরা কথা বলছি ভাওয়াইয়া গান নিয়ে। ভাওয়াইয়া গানের গায়কের একটি বৈশিষ্ট্য হল গানের কথার উপর ঝোঁক বা জোর দেওয়া। এর ফলেই গানে ভাঙনের রূপটি স্পষ্ট হয়ে ওঠে। এর মূল কারণ গায়কের অসমান চলার পথ, মোষ বা হাতির পিঠেই হোক বা গরু বা মোষের গাড়ি চালনাতেই হোক, শব্দের উচ্চারণেও এর প্রতিফলন ঘটে। যেমন প্রাণ শব্দটি ঝোঁক দিয়ে ভেঙে উচ্চারণের ফলে প্রাহান হয়ে দাঁড়ায়। প্রাহান, প্রাণ শব্দটি। এই গানের মানে এই ভাওয়াইয়া গানের সঙ্গে বিশেষ ছন্দে বাজানো হয় দোতারা, তবলা, সারিন্দা, ঢোল ও বাঁশি। এই বাদ্যযন্ত্রগুলোকে সঙ্গত করে সঙ্গীতের এক মধুময় মূর্ছনা ও আবেগ সৃষ্টি করা হয়। শুনে নি আরো একটি গান, তারপরে ফিরে আসবো আবারও কথায় কেন অনুষ্ঠানে।

আব্বাসুদ্দিনের কণ্ঠে আর একটি গানের পর ফিরে এলাম কথায় গানে অনুষ্ঠানে। ভাওয়াইয়া গান এটি বাংলাদেশে উত্তর জনপদ তথা রংপুর অঞ্চলের গান হিসেবে পরিচিত। উত্তরবঙ্গের কোচ রাজবংশীয়রাই এই গানের স্রষ্টা বলে জানা যায়। ভারতের কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিম দিনাজপুর, আসামের গোয়ালপাড়া ও ধুবড়ী জেলা এবং বাংলাদেশের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর জেলায় এই গান প্রচলিত ও জনপ্রিয়। তবে সবচেয়ে বেশি প্রচলিত ও জনপ্রিয় বাংলাদেশের রংপুর অঞ্চলে। আসামের গোয়ালপাড়া হল ভাওয়াইয়া গানের আদিভূমি, আর রংপুর হল ভাওয়াইয়া গানের উর্বর ভূমি বা চর্চাভূমি। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, অববাহিকা অঞ্চলে ভাওয়াইয়া গানের ব্যাপক প্রচার ও প্রসার ঘটেছে। তাই রংপুর অঞ্চলে রচিত ও গীত ভাওয়াইয়া গানকে অনেকে রংপুরিয়া ভাওয়াইয়া গান বলে থাকেন। ভাওয়াইয়া মূলত রংপুর অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির পরিচায়ক।

0: বর্মা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত, আমার সঙ্গে রয়েছেন দীপ্যতে। আজকের শিরোনাম, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গ শহরে পৌঁছেছেন। দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের পাশাপাশি ইউরোপে ব্যবসায়িক ফোরামে রাউন্ড টেবিল বৈঠকে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
1: আমস্টারডাম বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদায় জানালেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন। দুদেশের মধ্যে 17টি চুক্তি স্বাক্ষরিত।
0: গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন NIDতে উদ্ভাবন ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।
1: রাষ্ট্রসংঘের বৈঠকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করল ভারত।
0: বেঙ্গালুরু ও মুম্বাই এর মধ্যে নতুন এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মধ্যপ্রদেশের রতলামে রাজধানী এক্সপ্রেসের কামরায় আগুন, বড় ধরনের বিপর্যয় থেকে অল্পের জন্য রক্ষা।
1: বাংলাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, গত 24 ঘন্টা আরো 6টি শিশুর মৃত্যু। হামের টিকার ঘাটতির কথা স্বীকার করলেন সে দেশের স্বাস্থ্য উপদেষ্টা।
0: রাশিয়ার মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিকের মৃত্যু, আহত আরো 3 জন।
1: যুব ভারতী ক্রীড়াঙ্গনে ISL এর ডার্বি ম্যাচে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, 1 গোলে এগিয়ে ইস্টবেঙ্গল।
0: প্রথম দল হিসেবে IPL এর প্লে অফে পৌঁছল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, অন্য ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। আসছে বিস্তারিত খবরে, আজ প্রথমেই দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডস সফর শেষে তার পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গ শহরে পৌঁছেছেন। সুইডেনের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী মোদীর বিমানকে কয়েকটি সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান অভ্যর্থনা জানিয়ে পথ দেখিয়ে নিয়ে যায়। গোথেনবার্গ বিমানবন্দরে পৌঁছলে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেসন তাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান।

0: সুইডেনে তার দুদিনের সফরে প্রধানমন্ত্রী মোদি সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করবেন। পাশাপাশি বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্টআপ, শক্তিশালী সরবরাহ ব্যবস্থা, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু কার্যক্রম এবং নাগরিকদের পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখবে দুদেশ। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি শীর্ষক ইউরোপীয় ব্যবসায়িক ফোরামেও যৌথভাবে ভাষণ দেবেন। গোথেনবার্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব চেটেন ব্যক্তিগতভাবে আমস্টারডাম বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রী মোদীকে বিদায় জানান। নেদারল্যান্ডসে দুদিনের সফরে প্রধানমন্ত্রী ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দুদেশ 17টি চুক্তিতে স্বাক্ষর করে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নেটওয়ার্কে এর সম্ভাব্য প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেন, তার নেদারল্যান্ডস সফর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতির সঞ্চার করেছে। তিনি জানান, দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার মাধ্যমে দুদেশ ভবিষ্যতের জন্য এক পথনির্দেশিকা তৈরি করেছে এবং জলসম্পদ, সেমিকন্ডাক্টর, উদ্ভাবন, প্রতিরক্ষা, সুস্থিত উন্নয়ন ও গতিশীলতার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করেছে। ভারত ও নেদারল্যান্ডসের বন্ধুত্ব আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করে আন্তরিক আতিথেয়তা এবং বিমানবন্দরে এসে বিদায় জানানোর জন্য প্রধানমন্ত্রী জেটনকে ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী জেটন নেদারল্যান্ডসের বিখ্যাত আফসলাইডাইক বাঁধ পরিদর্শন করেন। জল ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল পরিকাঠামো ক্ষেত্রে আরও গভীর সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। গুজরাটের কালসার প্রকল্পে ভারত নেদারল্যান্ডস প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে এই সফরকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই প্রকল্পের আওতায় খামভাত উপসাগরের ওপর 30 কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করে বিশাল একটি জলাধার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী ও ডাচ প্রধানমন্ত্রী রব চেটেন জ্বালানি, বন্দর, স্বাস্থ্যসেবা, কৃষি, বাণিজ্য এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষ ডাচ কোম্পানিগুলির প্রধান নির্বাহীদের সঙ্গেও মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী মোদী সামুদ্রিক পরিকাঠামো, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রে ভারতে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ অনুসন্ধানের জন্য ডাচ কোম্পানিগুলির প্রতি আহ্বান জানান। সংযুক্ত আরব আমিরশাহী সফর শেষে প্রধানমন্ত্রী মোদী শুক্রবার দুদিনের সফরে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে পৌঁছেছিলেন।
1: স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন NIDতে উদ্ভাবন এবং ইনকিউবেশন কেন্দ্রের উদ্বোধন করেন। এই উপলক্ষে শ্রী শাহ ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি এমন একটি প্রতিষ্ঠান যা শিল্পোদ্যোগের সঙ্গে সৃজনশীলতার সংমিশ্রণ ঘটায়। তিনি বলেছেন, NIDর মতো প্রতিষ্ঠানগুলি উদ্ভাবন এবং দক্ষতা বিকাশের জন্য যুব সমাজকে সঠিক মঞ্চ প্রদান করে।
2: NIDएक प्रकार से रचनात्मकता के आधार पर इनोवेशन और उद्यमिता, ये तीनों को जोड़ने वाला एक संस्थान है। जब NIDकी स्थापना हुई हो तब मुझे लगता है कि इसके उद्देश्यों को बहुत अच्छे तरीके से सोचा हो।
1: অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল উপস্থিত ছিলেন। দুদিনের গুজরাট সফরে শ্রী শাহ গান্ধীনগরে 5 লক্ষ লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন মধুর দুগ্ধ কারখানারও উদ্বোধন করেন। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ কৃত্রিম বুদ্ধিমত্তা AI এবং ডিপটেককে ভবিষ্যৎমুখী অর্থনীতির মূল স্তম্ভ হিসেবে বর্ণনা করেন। গুজরাটের আহমেদাবাদে আজ মিলিয়ন মাইন্ডস টেক পার্ক ফেজ 1 এবং গ্রেম 1 সিটি ক্যাম্পাসের উদ্বোধন করার সময় তিনি বলেন, বিশ্বের প্রতিটি উদীয়মান ক্ষেত্রে ভারত এখন অগ্রণী ভূমিকা পালন করছে।
2: आने वाले 25 साल में जो सेक्टर विश्व की अर्थनीति को, विश्व के अर्थतंत्र को दिशा देंगे, वो सभी क्षेत्र में आज भारत फाउंडर बनकर अपनी मजबूत उपस्थिति को दर्ज करा रहा है और यही बता रहा है कि भारत का भविष्य बहुत सुनहरा है। AI और डीप टेक के जो भविष्य है, इसके लिए इसके जैसे टेक पार्क बहुत बड़ा काम भी करेंगे और इसको आगे भी बढ़ाएंगे।
0: ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌচলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বিশ্বব্যাপী জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা।
3: Targeting of commercial shipping, endangering civilian crew, impeding freedom of navigation in the Strait of Hormuz are unacceptable. International law in this regard must be fully respected. Open and predictable trade flows must be preserved and fragmentation avoided. Coordinated efforts are needed to stabilize energy markets and support countries facing external and fiscal pressures. Strengthening multilateral financial support mechanisms will also be critical in this regard. This crisis underscores the importance of combining immediate response with long-term transformation.
0: ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের হামলার ঘটনার কয়েকদিনের মধ্যেই শ্রীহারি সেই মন্তব্য করলেন। সোমালিয়া থেকে যাত্রা করা ওই জাহাজটিতে 14 জন নাবিককে ওমানের কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলে সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকে ভারতীয় পতাকাবাহী অন্তত আরও দুটি জাহাজ হামলার শিকার হয়েছে।
1: সিন্ধু জলচুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রানদি জয়সওয়াল সাংবাদিকদের বলেন, এই আদালতের শুক্রবারের দেওয়া রায় সিন্ধু জলচুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলধারাকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মুখপাত্র আরও বলেন, সিন্ধু জলচুক্তি রদ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, 1960 সালে সেপ্টেম্বর মাসে সিন্ধু নদের জলবণ্টন নিয়ে চুক্তি হয়েছিল। গত বছর পহেলগাঁও হামলার পর ভারত এই চুক্তি না মানার কথা জানায়। না মানার কারণ হিসেবে সীমান্ত পারের সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক আইনের অধীনে সার্বভৌমত্বের অধিকার হরণ করার মতো অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রক কর্তৃক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956কে সংশোধন করে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ দেশের সর্বোচ্চ আদালতে মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38 পৌঁছল।
1: মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চ হারে সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বিধিনিষেধের আওতায় রূপো এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
0: ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণে এএসআই মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা চত্বরে অবস্থিত মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশের অনুমতি দিয়েছে। উপাসনা এবং অন্যান্য উদ্দেশ্যে

0: সেই অনুমতি বলে মধ্যপ্রদেশ হাইকোর্ট এক রায় জানিয়েছে। এই রায়ের ঠিক একদিন পরেই এএসআই তাদের এই সিদ্ধান্ত জানাল। উল্লেখ্য, ধারের ভোজশালা হল দেবী সরস্বতীর মন্দির।
1: 2027 সালের জনগণনার প্রথম ধাপে 5টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা এবং আবাসন গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনা প্রক্রিয়ার অংশ হিসেবে এই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন।
0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বেঙ্গালুরু ও মুম্বাইয়ের মধ্যে নতুন এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করেছেন। এই উপলক্ষে শ্রী বৈষ্ণব বলেন, দক্ষিণ ও উত্তর কর্ণাটকের মানুষের দীর্ঘদিনের দাবি এখন পূরণ করা হচ্ছে। তিনি বলেন, বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই চালু হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে কর্ণাটকে 12 জোড়া বন্দে ভারত ট্রেন চলছে। শ্রী বৈষ্ণব বলেন, বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ ও চেন্নাইয়ের মধ্যে বুলেট ট্রেন করিডোরেরও অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে মুম্বাই, বেঙ্গালুরু এবং অন্যান্য প্রধান শহরগুলিকে সংযুক্ত করার জন্য রেল নেটওয়ার্ককে 7,000 কিলোমিটার পর্যন্ত প্রসারিত করার পরিকল্পনা করা হয়েছে। রেল প্রতিমন্ত্রী বি সোমান্না বলেন, 270 কোটি টাকা ব্যয়ে থানি সান্দ্রায় বন্দে ভারত স্লিপার রক্ষণাবেক্ষণ টিপো এবং 52 কোটি টাকারও বেশি ব্যয়ে বেঙ্গালুরুর এসএমভিটিতে চেয়ারকার রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। রেলমন্ত্রক জানিয়েছে, অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় কর্ণাটকের 61টি রেল স্টেশনকে 200 কোটি টাকারও বেশি ব্যয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 9টি স্টেশনের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। 2014 সাল থেকে রাজ্যে 1700 কিলোমিটারেরও বেশি নতুন রেললাইন স্থাপন করা হয়েছে।
1: এদিকে মধ্যপ্রদেশের রতলামে আজ সকালে একটি বড় রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 1-2-4-3-1 তিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের B1 কোচে আগুন লেগে যায়। কোটা ডিভিশনের লুনির ইচ্ছা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মাঝখানে ভোর 5:20 নাগাদ এই ঘটনা ঘটে। রতলাম রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক মুকেশ কুমার বলেন যে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোচটিতে থাকা সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কোনো যাত্রী বা রেলকর্মী আহত হননি। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। রেলমন্ত্র অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চস্তরে তদন্তের নির্দেশ দিয়েছে। মন্ত্রক জানিয়েছে, কামরা নিরাপত্তা ব্যবস্থা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যায় এবং ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। অগ্নিকাণ্ডের এই ঘটনার পর ভারতীয় রেলের বিভিন্ন কামরা এবং ট্রেন চালানো ব্যবস্থায় অগ্নি নিরাপত্তা সংক্রান্ত বিশেষ অডিট কার্যক্রম শুরু করা হয়েছে।
0: বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আর্জিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সহ বিএসএফ এর অন্য আধিকারিকরা। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার কথা।
1: জুলাই মাস থেকে চালু হতে চলেছে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জিরামজি প্রকল্প। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা জানিয়েছে, কাজ শুরুর আগে নথিভুক্ত সব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সবিস্তার তথ্য যাচাই করতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই মর্মে কাজ শুরু করতে জানিয়ে দিয়েছে আধিকারিকদের একটি প্রতিবেদন।
2: আগের সরকারের আমলে দীর্ঘ রাজনৈতিক বিতর্কের অবসানে অবশেষে এ রাজ্যে চালু হতে চলেছে 100 দিনের কাজ। বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জিরামজি চালু করেছে কেন্দ্রীয় সরকার, যেখানে 125 দিনের কাজ নিশ্চিত করতে বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ইতোমধ্যেই জানিয়েছেন, জব কার্ড আছে এমন প্রত্যেককেই ব্যাংক অ্যাকাউন্টের KYC কার্যকর করে ফেলার নির্দেশ এসেছে কেন্দ্র থেকে এবং সেই মর্মে আধিকারিকদের জানিয়েও দেওয়া হয়েছে প্রকল্পের মূল লক্ষ্য স্থায়ী সম্পদ তৈরি করা। এখানে কেন্দ্রীয় সরকার দেবে 60% ও রাজ্য দেবে 40% বলে জানা গেছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: নবম দশম শ্রেণীতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই। এক নির্দেশিকায় জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতি 2020 সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় ভাষাগুলিকে R1, R2 এবং R3 হিসেবে চিহ্নিত করা হয়েছে। R1, R2 বিভাগে দুটি ভারতীয় ভাষা পড়ানো হবে।

0: থ্রি বিভাগে যে কোনো বিদেশি ভাষা বেছে নেওয়া যাবে। পয়লা জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
1: পশ্চিমবঙ্গ সরকার জনসাধারণের জন্য ভর্তুকি মূল্যে মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন মাছ ভাত চালু করার পরিকল্পনা নিয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, বাকি পাঁচ দিন ডিম ভাত ছাড়াও তরকারি দেওয়া হবে। এর পাশাপাশি সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে রান্না করা খাবারের মান বাড়ানোর উপরে জোর দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আগামী দিনে এই প্রকল্পের নাম পরিবর্তনে চিন্তাভাবনা করা হচ্ছে বলেও তিনি জানান। উল্লেখ্য, রাজ্যে 300 বেশি মা ক্যান্টিন থেকে প্রতিদিন 5 টাকায় ডিম ভাত ডাল খাওয়ানো হয়।
0: শিয়ালদার পর হাওড়া স্টেশন চত্বরকেও অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। হাওড়া স্টেশনের বাইরের ফুটপাতে প্রায় 150টি অবৈধ দোকান সরিয়ে দিয়েছে প্রশাসন। তাদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশনে বেআইনি দখল নিয়ে ক্ষোভ ছিল নিত্যযাত্রীদের।
1: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ সিকিমের গ্যাংটক থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের বাগডোগরা বিমানবন্দরে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন বলেন, যাত্রাপথে তিনি মংপুতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন এবং সেখানে তিস্তা নদীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। রাজ্য সরকার পর্যটন পরিকাঠামোর আরও উন্নয়ন ঘটাবে এবং বিকশিত বাংলার লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে বলে উপরাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
0: কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুতের চাহিদা সফলভাবে মেটাতে সক্ষম হয়েছে। একটি বেসরকারি ইংরেজি দৈনিকের সঙ্গে আলাপচারিতায় শ্রী যোশী বলেন, বিদ্যুতের চাহিদার প্রায় 33% পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে মেটানো হয়েছে। তিনি বলেন, ভারতের বিদ্যুৎ পরিকাঠামো এখন আরও শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে উঠছে। দেশের অগ্রগতির ক্ষেত্রে পাওয়ার গ্রিড শক্তিশালীকরণ এবং পরিচ্ছন্ন শক্তির ক্রমবর্ধমান উন্নতির জন্যই এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
2: টুডে উই হ্যাভ সাকসেসফুলি ম্যানেজড 256.4 গিগাওয়াট এ পিক ডিমান্ড ইন এ সিঙ্গল ডে। দিস ইটসেলফ স্পিকস দ্যাট দ্যার ইজ এ সিস্টেমেটিক্যালি দ্যার ইজ ইম্প্রুভমেন্ট ইজ দেয়ার। দিস ইজ নাম্বার ওয়ান। Number two, about your question about the impact. So out of that 256 gigawatt, what we manage in a single day, peak demand at a single particular point of time, out of that, 33% is from the renewable energy. This is an added thing.
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 25 তারিখে এই বছরের পদ্ম পুরস্কার প্রদান করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। এবছর ভারত সরকার মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে 19 জন মহিলা রয়েছেন। 16 জনকে মরণোত্তরভাবে এই সম্মানে ভূষিত করা হবে।
0: ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই আরব সাগরের কিছু অংশ, বঙ্গোপসাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। চলতি মাসের 26 তারিখে মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইগভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নম্বর 1800117800 মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 29 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে।
0: এবার বিদেশের খবর। বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা সরদার এম সাকাওয়াত হোসেন স্বীকার করেছেন যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় সেদেশে হামরোগের টিকার ঘাটতি ছিল। তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন দায়িত্ব নেওয়ার সময় এক ডোজ টিকাও মজুদ ছিল না। এদিকে মার্চের মাঝামাঝি থেকে শুরু হওয়া ভয়াবহ হাম প্রাদুর্ভাবে ইতিমধ্যেই বাংলাদেশের 459 শিশুর মৃত্যু হয়েছে। বাংলাদেশের সর্বশেষ হাম টিকাদান অভিযান চালানো হয় 2020 সালের ডিসেম্বরে। এরপর 2026 সালে পুনরায় টিকাদান অভিযান চালু করার আগে পর্যন্ত হামের কোনো টিকা দেওয়া হয়নি। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুসারে গত 24 ঘণ্টায় আরও 6টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 1টি শিশুর হাম শনাক্ত হয় এবং বাকি 5টি শিশু হামের মতো উপসর্গে আক্রান্ত ছিল। এই সময় বাংলাদেশ জুড়ে নতুন করে 1517 জন সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগীর খবর পাওয়া গেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত 15 মার্চ থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে কমপক্ষে 57,446

0: শিশুর মধ্যে হামের মতো উপসর্গ দেখা গেছে।
1: রাশিয়া, মস্কো এবং আশপাশের অঞ্চলে সাম্প্রতিককাল ইউক্রেনের সবথেকে বড় ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিক সহ চারজন নিহত হয়েছেন। মস্কোর মেয়র সার্গেই সোভিয়ানিন জানান, রাতভর চালানো হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ দাবি করেছে, মস্কোকে নিশানা করে পাঠানো 81টি ড্রোন প্রতিহত করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ড্রোন হামলার সত্যতা স্বীকার করেছেন। এদিকে রাশিয়া অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, মস্কো অঞ্চলে ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিক নিহত এবং আরও 3 জন আহত হয়েছেন। ভারতীয় আধিকারিকরা হামলার স্থান পরিদর্শন করেছেন এবং হাসপাতালে গিয়ে আহত শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন। দূতাবাসের পক্ষ থেকে নিহতদের প্রতি শোক প্রকাশ করে জানানো হয়েছে, সহায়তা প্রদানের জন্য তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।
0: হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ু কেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেব বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী নিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল। এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে।
1: বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেছেন, রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP-র সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ডমিনিকার কালিনাগো সম্প্রদায়কে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মার্গারিটা জানান, তিনি কালিনাগো অঞ্চল পরিদর্শন করেছেন যা ডমিনিকার আদিবাসী কালিনাগো সম্প্রদায়ের আবাসস্থল। তিনি উল্লেখ করেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাউথ সাউথ কোঅপারেশন প্রকল্পের উপর ভিত্তি করে ভারত ডমিনিকার সঙ্গে তার মৈত্রী সম্পর্ক আরও গভীর করে তুলেছে।
0: বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী এই ভাইরাসে এখনও 300-এরও বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে, এর মধ্যে 88 জন প্রাণ হারিয়েছেন।
1: নেপালি পর্বতারোহী কামিরিতা শেরপা এ নিয়ে 32 বার মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। 56 বছর বয়সে এই পর্বতারোহী বিশ্বের এই সর্বোচ্চ শৃঙ্গটি সর্বাধিকবার আরোহণের ক্ষেত্রে নিজের গড়া রেকর্ডটি ভেঙে দিয়েছেন। নেপালের কোশি প্রদেশের সোলোখম্বু জেলায় জন্মগ্রহণকারী কামিরিতা 1992 সালে তার পর্বতারোহণ জীবন শুরু করেন এবং 1994 সালে প্রথমবার এভারেস্ট আরোহণ করেন। উল্লেখ্য, গত বছরের 27 মে তিনি তার 31তম আরোহণ সম্পন্ন করেছিলেন।
0: এবার খেলার খবর। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ISL এর ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। ম্যাচের 85 মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন লাডিঙ্কা, 90 মিনিটে মোহনবাগানের হয়ে গোল শোধ করেন কামিংস।
1: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL এর ম্যাচে রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের সামনে জয়ের জন্য 194 রানের লক্ষ্য রেখেছে। দিল্লি টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। রাজস্থান নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 193 রান করে।
0: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম দল হিসেবে এবারের IPL এর প্লে অফে পৌঁছেছে। ধর্মশালায় আজ IPL এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে।
1: ভারতের প্রাক্তন মহিলা বাস্কেটবল খেলোয়াড় জেনিফার পেজ আজ প্রয়াত হয়েছেন। টেনিস তারকা লিয়েন্ডার পেজের মা জেনিফার পেজ। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন, বয়স হয়েছিল 72 বছর। প্রাক্তন হকি অলিম্পিয়ান বাবা ভিস পেজের মৃত্যুর কয়েক মাসের মধ্যে মাকেও হারালেন লিয়েন্ডার পেজ।
0: এবার দৃষ্টিকোণ। কবি, গীতিকার, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

রবীন্দ্রনজরুলের পাশাপাশি বাংলা গানের ভাণ্ডারে মণিমাণিক্য দিয়ে ভরিয়ে রেখেছিলেন এক ত্রয়ী, দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ, রজনীকান্ত। এদের গানের কথা, সুরের স্বাতন্ত্র্য সৃষ্টি করেছিল আলাদা এক ঘরানা, অনায়াসে চিনিয়ে দিত।

দ্বিজেন্দ্রলাল রায়। কথায় সুরে বাংলা আধুনিক গানের এক আঙ্গিক বলা যেতে পারে তার গানকে। সঙ্গীতে মিশেছে কিছু রাগাশ্রয়ী সুরের ছোঁয়া, আলাদা এক ভারিক্কি, এক মেজাজ। তার সঙ্গে কোথাও বেদনা, কোথাও প্রতীক্ষা, কোথাও প্রেম, কখনো বা রাগের টানের বদলে লঘু মিষ্টি সুরে।

পারিবারিক জীবনের শুরুটা যতটাই মধুর, চাকরি জীবনটা ততটাই অস্থিরতায় ভরা। দেশাত্মবোধক সঙ্গীত, নাটক বারবার তাকে এনে দিয়েছে ইংরেজ সরকারের রোষানলে। সরকারি চাকরিতে ঘন ঘন বদলি ভুগিয়েছে তাকে, কিন্তু তার লেখনী সৃষ্টি করে গেছে কালজয়ী।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গ শহরে পৌঁছেছেন। দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের পাশাপাশি ইউরোপে ব্যবসায়িক ফোরামে রাউন্ড টেবিল বৈঠকে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
1: আমস্টারডাম বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রী মোদীকে বিদায় জানালেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব চেটেন। দু দেশের মধ্যে 17টি চুক্তি স্বাক্ষরিত।
0: গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন এনআইডিতে উদ্ভাবন এবং ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ।
1: রাষ্ট্রসংঘের বৈঠকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করল ভারত।
0: বেঙ্গালুরু মুম্বাইয়ের মধ্যে নতুন এক্সপ্রেস ট্রেনে যাত্রার সূচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মধ্যপ্রদেশের রতলামে রাজধানী এক্সপ্রেসের কামরায় আগুন, বড় ধরনের বিপর্যয় থেকে অল্পের জন্য রক্ষা।
1: বাংলাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, গত 24 ঘন্টায় আরো 6টি শিশুর মৃত্যু। হামের টিকার ঘাটতির কথা স্বীকার করলেন সেদেশের স্বাস্থ্য উপদেষ্টা।
0: রাশিয়ার মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিকের মৃত্যু, আহত আরো 3 জন।
1: যুব ভারতী ক্রীড়াঙ্গনে ISL এর ডার্বি ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে খেলা 1-1 গোলে ড্র।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন গ্রন্থ পরিচয়।

সত্তা ফিরে পাবে সম্বিত। গণসঙ্গীতকার অনুপ মুখোপাধ্যায়ের এই গানের কথাগুলোই চিনিয়ে দেয় গণসঙ্গীতের আত্মাকে, কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে যে গান সোচ্চার, মানুষের দুঃখ দুর্দশাকে দূর করতে, মানুষকে সুস্থ সুন্দর জীবনে নিয়ে আসার লক্ষ্যে, ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে পথ দেখায় যে গান, সেই গানকেই আমরা গণসঙ্গীত বলে চিনি। যন্ত্রণাময় জীবন থেকে উদ্ধার পেতে, নতুন করে বেঁচে ওঠার স্বপ্ন দেখতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গলায় তুলে নিতে চায় গণসঙ্গীতকে। তাই খুব সহজেই বলা যেতে পারে গণসঙ্গীত মানে গণের সঙ্গীত। কিন্তু যদি সচেতন হৃদয় প্রশ্ন ওঠে, পৃথিবীর সব মানুষই কি গণ? এর সঠিক উত্তর হল, অধিকার সচেতন শ্রেণী চেতনায় উদ্বুদ্ধ মানুষকেই বলা যায় গণ। বিদেশে এই ধারার গানের প্রচলন অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমাদের দেশে গণসঙ্গীত শব্দবন্ধের ব্যবহার শুরু হয়েছে মোটামুটিভাবে চল্লিশের দশকের প্রথম দিক থেকে। নয় নয় করেও প্রায় ৮৫ বছর হয়ে গেল গণসঙ্গীত কিন্তু বাংলা সঙ্গীতের জগতে একটা বিশেষ ধারা হিসেবে পরিচিত। তাই খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যেতে পারে যে অনেক গণসঙ্গীতে নিশ্চয়ই রয়েছে বাংলা সঙ্গীতের ভাণ্ডারে, কিন্তু তার মধ্যে ঠিক কতগুলোর সন্ধান আছে আমাদের কাছে? এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষই হয়তো বলবেন খুব বেশি না, তবে সন্ধান পেতে চাইলে তার নির্ভরযোগ্য উপায় কিন্তু আছে। আছে একটি প্রামাণ্য গ্রন্থ, সুব্রত রুদ্র সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ। ভূমিকা অংশে বইটি প্রকাশের পূর্ব পরিকল্পনা সম্পর্কে এই বইয়ের সম্পাদক জানিয়েছেন, এই গণসঙ্গীত সংগ্রহের পরিকল্পনা ছিল অনেক দিনের পুরনো। মনে পড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে শঙ্খ ঘোষ আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন হেমাঙ্গ বিশ্বাসের সঙ্গে, ওখানেই তাঁর গান শুনি। আমাকে গণসঙ্গীত বিষয়ে একটি পূর্ণাঙ্গ সংগ্রহ প্রস্তুত করতে বলেন তিনি। সেদিনটা কেটেছিল আমার যাদবপুরেই। হেমাঙ্গ বিশ্বাসের ইচ্ছে আর শঙ্খ ঘোষের প্রশ্রয় ছাড়া এই বই হতো না। আমার ক্ষমতা সামান্য, অনেক ত্রুটি রয়ে গেল, দরকার হলে পরে একটি সংযোজন খণ্ড বের করবার ইচ্ছে রইল। বিনম্র ভঙ্গিতে সম্পাদক ত্রুটি স্বীকার ও সংযোজনের কথা বললেও এই বই থেকে সাধারণ পাঠক ও গবেষকদের প্রাপ্তি কিন্তু নেহাত কম কিছু হওয়ার কথা নয়, কারণ এই প্রামাণ্য গ্রন্থের ৬৭১টি পৃষ্ঠা জুড়ে রয়েছে ১৫০রও বেশি গণসঙ্গীতকারের ৬০০র বেশি গণসঙ্গীতের সম্ভার। ভূমিকা অংশ থেকেই জানা যায়, জলি বাগচি ও পার্থ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ৬০-৭০র দশকের নির্বাচিত গণসঙ্গীত মুক্ত হবে প্রিয় মাতৃভূমি গ্রন্থের এবং ১৯৭৯ সালে গণনাট্য পরিবেশিত গণসঙ্গীত সংকলনের কয়েকটি গান গণসঙ্গীত সংগ্রহ বইটিতে সংকলিত হয়েছে। ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের কিছু সাময়িক পত্রপত্রিকা এবং বই থেকেও কিছু গণসঙ্গীত সংগ্রহ করে এই বইতে রেখেছেন সম্পাদক। গণসঙ্গীত সংগ্রহ বইটিতে সংকলিত প্রতিটি গানেরই গীতিকার ও সুরকারদের নাম উল্লেখিত আছে। অনেক ক্ষেত্রেই অতিরিক্ত নোটও যুক্ত করা হয়েছে সংশ্লিষ্ট গানের সঙ্গে। মৌলিক রচনা না হলে সংশ্লিষ্ট গানের মূল কথা যার লেখা তাঁর নামও উল্লেখ করা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কবিতার গীতি রূপান্তর হলেও কবির এবং যিনি অনুবাদ বা ভাবানুবাদ করছেন উভয়ের নামই দেওয়া রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে গায়ন রীতিরও বর্ণনা দেওয়া রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, প্রথম সূচির অন্তর্গত জ্যোতিরিন্দ্র মৈত্রের নবজীবনের গানের বিভিন্ন স্তবকগুলো ৬টি দলে বিভক্ত শিল্পীরা ঠিক যেমন সিকোয়েন্স মেনে গাইতেন ঠিক তেমনভাবেই ভাগ করে দেওয়া আছে। খুব অল্প দু একটি ক্ষেত্রে ব্যতিক্রম অবশ্য আছে, যেমন কোনো গান হয়তো খুব বিখ্যাত বলে এই বইতে সেটাকে রাখা হয়েছে কিন্তু গীতি কার অজ্ঞাত। অজ্ঞাত সুরকারের গানও রয়েছে এই বইতে, যেমন হেমাঙ্গ বিশ্বাসের অ্যাডাপ্টেশনে অনেক গানই রয়েছে প্রচলিত কথায় ও সুরে। মূল ৬৭১টি পৃষ্ঠা ছাড়াও গণসঙ্গীত সংগ্রহ বইতে অতিরিক্ত ২৮টি পৃষ্ঠা জুড়ে রয়েছে বিস্তৃত সূচিপত্র। বইটিতে মোট ৩টি সূচি আছে। প্রথমটি সাধারণ সূচি, সূচি ২ হল হিন্দি গণসঙ্গীতের সম্ভার, আর সূচি ৩ সংকলিত হয়েছে অনুবাদ ও অ্যাডাপ্টেশন। তিন ভাগে বিভক্ত সূচি সম্পর্কে বলার আগে সংক্ষেপে আর একটু স্পষ্ট করে নেওয়া যাক গণসঙ্গীতের বৈশিষ্ট্যকে, তাহলে সূচিগুলিকে বোঝাটা আরো সহজ হবে। গণসঙ্গীত সম্পর্কে বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব লেনিনের বক্তব্যের তর্জমা করলে দাঁড়ায়, গণসঙ্গীত হচ্ছে এমন এক গান যা কোনো জাতি ধর্ম ভাষা বা ভূগোলের সীমানা মানে না, কোনো বিভেদ মানে না, অর্থাৎ এমন প্রকৃতির গান যে গান শুনলে পৃথিবীর যে কোনো প্রান্তের খেটে খাওয়া মানুষই তাদের নিজেদের গান বলে মনে করে, কারণ এ গানে কোনো বিশেষ জাতি বা সম্প্রদায়ের কথা বলা থাকে না।
কোনো ধর্মের কথা বল।

থাকে না। কিন্তু খুব বেশি করে যেটা বলা থাকে তা হল খেটে খাওয়া মানুষের আন্তর্জাতিকতার কথা। অর্থাৎ সারা পৃথিবীর শ্রমিক, সে যে দেশেরই হোক না কেন, এটা তার গান। ঠিক এই কারণেই বোধহয় বইটির একদম প্রথমে, মানে সাধারণ সূচির এক নম্বর গণসঙ্গীত হিসেবে স্থান পেয়েছে শিবনাথ শাস্ত্রীর লেখা উঠো জাগো শ্রমজীবী ভাই গানটি। গানটির তৃতীয় স্তবকের বাণীতে গণসঙ্গীতের আন্তর্জাতিক চরিত্রের ছাপ সুস্পষ্ট। লাইনগুলি হল, ওই দেখো সাগরের পারে শ্রমজীবী কত শত কেমন সংগ্রামরত, এই ব্রত রবে না আধারে, আয় তোরা ডাকি যে সবারে। এ প্রসঙ্গে সম্পাদক জানিয়েছেন, শিবনাথ শাস্ত্রীর লেখা দিয়ে শুরু এই সংকলনের। এটির গীতি রূপান্তর আর সুর করেছেন প্রতুল মুখোপাধ্যায়। চেষ্টা করেছি এতদিনকার ছড়িয়ে ছিটিয়ে থাকা গণসঙ্গীতগুলিকে একত্র করে একটি চেহারা দেওয়ার। গণসঙ্গীতের আর একটা বিশেষত্ব হচ্ছে, একটা গণসঙ্গীত অনুদিত হয়ে ইংরেজি থেকে বাংলা হলে বাংলা গানটাও একটা গণসঙ্গীত হয়ে যায়, হিন্দিতে অনুদিত হলে সেটাও একটা স্বতন্ত্র গান হয়ে যায়। আর সেই জন্যই গণসঙ্গীত সংগ্রহ বইটির সূচি দুই ও তিনে পাঠক পাবেন যথাক্রমে হিন্দি গণসঙ্গীত এবং অনুবাদ ও অ্যাডাপ্টেশন। গণসঙ্গীত সংগ্রহ বইটির দু নম্বর সূচির অন্তর্ভুক্ত হিন্দি গণসঙ্গীতের তালিকায় প্রথমেই রয়েছে মোহাম্মদ ইকবালের লেখা সারে জাহাঁ সে আচ্ছা এবং রাম সিং এর লেখা কদম কদম বাড়ায় যা গান দুটি। প্রেম ধাওয়ান, মোহাম্মদ এরশাদ, দশরথ লাল, হলধরজির পাশাপাশি বাঙালি গণসঙ্গীতকার হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিনয় রায়, সাধন দাশগুপ্ত, সুরেশ বিশ্বাস, বিপুল চক্রবর্তী প্রমুখ আরও অনেক গণসঙ্গীতকারের হিন্দি গণসঙ্গীত স্থান পেয়েছে এই বইতে। সম্পাদক সুব্রত রুদ্রর রচিত গণসঙ্গীত রয়েছে, তবে তিনি এই বইয়ে সংকলকের ভূমিকায় কাজটি করেছেন অত্যন্ত নির্মোহভাবে। নিজের সম্পাদনায় তিনি হয়তো চাইলেই নিজের ও বন্ধুস্থানীয়দের আরো বেশি সংখ্যক গণসঙ্গীত এই বইতে রাখতেই পারতেন, কিন্তু তিনি তা করেননি। তবে অনুপ কুমার দাস, শিশির সেন, দিলীপ সেনগুপ্ত, অনুপ মুখোপাধ্যায়, বিপুল চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার অবশ্যই করেছেন ভূমিকায়। গণসঙ্গীত সংগ্রহ বইটি সম্পর্কে আলোচনা প্রসঙ্গে একটু স্পষ্ট করে দেওয়া প্রয়োজন যে গণসঙ্গীত কিন্তু বিশেষ কোন পার্টির, বিশেষ কোন রাজনৈতিক দলের গান নয়, মেহনতি জনতার গান। হতেই পারে বিশেষ কোন গণসঙ্গীতকার বা গায়কের নির্দিষ্ট কোন রাজনৈতিক পরিচয় ছিল বা আছে, কিন্তু গণসঙ্গীতের মাধ্যমে সবসময় মেহনতি মানুষের কথাই প্রকাশ পায়। মোটামুটিভাবে ১৯৩৯ সালে দ্বিতীয় মহাযুদ্ধের সূচনাকালেই আমাদের দেশে গণসঙ্গীতের জোয়ার আসে। আসলে অত্যাচারিত শোষিত মানুষকে সময়, সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে সচেতন করে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করাটাই তো গণসঙ্গীতের মূল উদ্দেশ্য। ভারতীয় গণনাট্য আন্দোলনের পরিচিতি ও দর্শনের শিকড়ই ছিল এটি। হিটলার, মুসোলিনির হাত ধরে ফ্যাসিবাদের বিকাশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার ফলে উদ্ভূত বিশ্ব পরিস্থিতি, ভারতের পূর্ব সীমান্তে জাপানি আক্রমণ, যুদ্ধোত্তর পর্বে সারা পৃথিবীতে নানান গণ অভ্যুত্থান, ভারতের স্বাধীনতা ও একই সঙ্গে দেশভাগ, এইরকম আন্তর্জাতিক এবং দেশীয় নানা ঘটনার ঘূর্ণিপাকে আবর্তিত হয়েছিল তৎকালীন ভারতের সমাজ ও রাজনীতি। সেই সময়ের নিরিখে হেমাঙ্গ বিশ্বাস বলেছিলেন, স্বাধীনতার ধারা যেখানে সর্বহারার আন্তর্জাতিকতার সাগরে মিশেছে, সেই মোহনায় গণসঙ্গীতের জন্ম। আলোচ্য গ্রন্থের ভূমিকায় হেমাঙ্গ বিশ্বাসের এই উক্তি মুদ্রিত রয়েছে। আবার সলিল চৌধুরীর মতেও শ্রমজীবী মানুষের আশা আকাঙ্ক্ষা, সংগ্রামের সাংগীতিক ইতিহাসই হল গণসঙ্গীত। সুতরাং খুব স্বাভাবিকভাবেই গণসঙ্গীত সংগ্রহ বইয়ের সংকলক এই দৃষ্টিভঙ্গি থেকেই বইটিতে গানের নির্বাচন করেছেন। তাই এই বইয়ে আমাদের দেশের বিখ্যাত গীতিকারদের পাশাপাশি বাংলাদেশের আব্দুল গাফফর চৌধুরীর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি যেমন রয়েছে, সাফদার হাসমির হার জোর জুলুম কে টক্কর মে যেমন জায়গা করে নিয়েছে, তেমনি ব্রেক্টের রচনায় উৎপল দত্ত এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ করা গানও রয়েছে। আরও কয়েকটি উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় চেরবান্ডা রাজুর রচনায় সমর সেনের অনুবাদ, আফ্রিকান লোকগীতির বাণীতে সুভাষ মুখোপাধ্যায়ের অনুবাদ, কর্নেল আলেকজান্দ্রিভ, লিউ উয়ান, পিট সিগারের কথায় হেমাঙ্গ বিশ্বাসের অনুদিত গণসঙ্গীতের মতোই এরকম আরও অনেক গানেরই, মাও সেতুং, রোজেনবার্গ, বেঞ্জামিন মোলায়েক, অতো রেনে কাস্তিয়ো, জর্জ রেবেলোর মতো অনেক বিদেশি লেখকের রচনাতে সুর দিয়ে তৈরি হওয়া অনেক দেশীয় সঙ্গীতই রয়েছে এই সংকলনে।
আছে দেশি ও বিদেশিনী মহিলা গণসঙ্গীতকারদের রচনাও। নিত্য নতুন ভাবনা থেকে, আঙ্গিক থেকে আজও তৈরি হচ্ছে গণসঙ্গীত। কয়েকটি ভিন্ন ভিন্ন ধারার উদাহরণ দিলে স্পষ্ট হয় গণসঙ্গীতের ভাবনাতে কতটা অভিনবত্ব থাকতে পারে। আরে দে দে।

0: কানাইয়া লাল একসময়কার ঢাকার খুব জনপ্রিয় এই ছাদ পিটানো গানের মর্ম অনুসরণ করে সেই গানেরই সুরে গণসঙ্গীতকার সাধন দাশগুপ্ত তৈরি করেছিলেন আরে দে দে স্ট্যালিন ভাই গানটি। এটিকে প্রথম রাজনৈতিক কৌতুকগীতি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। গণসঙ্গীতে ফুটে ওঠে নানান বাস্তব ঘটনার নির্মম চিত্র। উদাহরণ হিসেবে তুলে ধরা যায় ১৯৪২-৪৩ সালে যখন নিদারুণ বস্ত্রাভাব দেখা দিয়েছিল এদেশে, তখন নিবারণ পণ্ডিত রচনা করেছেন বঙ্গ নারী হইল বিবর্ষনা গানটি। তারপরে যুদ্ধের বাজারে কন্ট্রোল ব্যবস্থার দৌলতে ফুলে ওঠা এক শ্রেণীর বাবু সম্প্রদায়কে কটাক্ষ করে রচিত বাবুদের নব্য বাবু আনা গো বাবুদের নব্য বাবু আনা এই গানের উল্লেখ করা যায় গণসঙ্গীতের বৈচিত্র্য বোঝাতে। আবার সাম্যের দাবিতে সারা পৃথিবীর মানুষের কাছে এক সর্বজনীন নেতৃত্ব ছিলেন লেনিন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কথায় ও সমরেশ বন্দ্যোপাধ্যায়ের সুরে তৈরি হয়েছে লেনিন, শুধু লেনিন বলে লোকে গণসঙ্গীতটি। ভূমিকার এক জায়গায় সুব্রত রুদ্র উল্লেখ করেছেন, এই গান খুব সহজভাবে বাঁধা সড়কের বাইরে পা ফেলতে পারে। চেনা সুরের নতুন প্রয়োগ দেখা যায়, আবার বিভিন্ন ধরনের সুরের ও গায়ন রীতির মিশ্রণও ঘটে এই গানে। আসলে গণসঙ্গীতের চরিত্রে যেহেতু কোনো গোঁড়ামি নেই, তাই এই ধারার গান যেমন হতে পারে ক্লাসিক্যাল গানকে কেন্দ্র করে, তেমনি আধুনিক গান বা লোকসঙ্গীতের আঙ্গিকেও। লোকসঙ্গীতের ধারা অনুসরণ করে এমন অনেক গানই তৈরি করেছেন হেমাঙ্গ বিশ্বাস। আবার রবীন্দ্র ধারা অনুসারী সলিল সঙ্গীতও আমরা পাই গণসঙ্গীতের ভাণ্ডারে। হেমাঙ্গ বিশ্বাস ও সলিল চৌধুরীর প্রায় সব বিখ্যাত গানই রয়েছে বইটিতে। আন্তর্জাতিকতাকেই গণসঙ্গীতের প্রধান বৈশিষ্ট্য ধরলে বলা যায় চারণ কবি মুকুন্দ দাস গণসঙ্গীত তৈরি করেননি, তিনি জাতীয় জাগরণের গান করেছিলেন। কিন্তু মুকুন্দ দাসের গানের মধ্যে থাকা দেশাত্মবোধের কথা, জাগরণের কথা শ্রমিকদের উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত বলেই গণসঙ্গীত হিসেবে এই বইতে জায়গা করে নিয়েছে তাঁর বেশিরভাগ গানই। লোকধারার গণসঙ্গীতকার ময়মনসিংহের নিবারণ পণ্ডিত ছাড়াও পূর্ববাংলার রমেশ শীল, মুর্শিদাবাদের শেখ গুমানি, মেটিয়াবুরুজের শ্রমিক কবি গুরুদাস পাল, লোকধারার এই বিখ্যাত চার গণসঙ্গীতকারের অনেক গানের হদিশি এই বইতে পাবেন আগ্রহী পাঠক। এছাড়াও মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, বিনয় রায়, দীনেশ দাস, সরোজ দত্তর মতো আরও অনেকের রচিত গণসঙ্গীতই রয়েছে এই বইতে, কিন্তু সকলের নাম স্বল্প পরিসরে উল্লেখ করা সম্ভব নয়। তবে গীতিকার হিসেবে গান লেখেননি, কিন্তু তাঁদের কবিতায় সুর দিয়ে গান গাওয়া হয়েছে এমন সব বিখ্যাত কবিদের মধ্যে সুকান্ত ভট্টাচার্য, বিষ্ণু দে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, বিজন ভট্টাচার্য, অরুণ মিত্র, শঙ্খ ঘোষ প্রমুখের নির্বাচিত কিছু কবিতাও বিখ্যাত গণসঙ্গীত রূপে এই বইয়ে জায়গা করে নিয়েছে। আর অবশ্যই রয়েছে কাজী নজরুল ইসলামের গান। গণসঙ্গীত সংগ্রহ বইটিতে কাজী নজরুল ইসলামের লেখা যে কয়েকটি রচনা স্থান পেয়েছে সেগুলি একটু বিশেষ উল্লেখের দাবি রাখে। পরবর্তী পর্বে আমরা এই নিয়ে আলোচনা করব।
1: শুনলেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ সুব্রত রুদ্র সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ, পরিচয় করালেন শ্রাবণী মুখোপাধ্যায়, প্রযোজনা দুর্বাদি।
2: আকাশবাণী মৈত্রী, এতক্ষণ শুনলেন গ্রন্থ পরিচয়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। সংবাদ একটু পরেই।

আকাশবাণী কলকাতা খবর পড়ছি পার্থব্রত মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুইডেনের গোথেনবার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসন প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেছেন। সুইডেনে ভারতীয় বংশোদ্ভূতরা প্রধানমন্ত্রীকে বিপুল অভিনন্দন জানিয়েছে। দেশে মাত্র দুদিনের জ্বালানি সঞ্চয়ের যে খবর সমাজ মাধ্যমের একাংশে রটেছে কেন্দ্র ভুয়ো বলে জানিয়েছে। মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিক সহ চারজনের মৃত্যু হয়েছে। ইরান ঘোষণা করেছে শত্রুদেশের সামরিক সরঞ্জাম হরমুজ প্রণালী দিয়ে আর যেতে দেওয়া হবে না। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর

তীব্র নিন্দা জানিয়েছে। আগামীকাল উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইএসএল ফুটবলে ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের মধ্যে ডার্বি ম্যাচ ড্র। আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর বিমান সুইডেনের আকাশসীমায় প্রবেশ করলে সুইডিশ গ্রিপেন যুদ্ধ জেট বিমানগুলি পাহাড়ে দিয়ে নিয়ে আসে তাকে। গোথেনবার্গ বিমানবন্দরে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ কিস্টারসন শ্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানান। সুইডেনে ভারতীয় বংশোদ্ভূতরা প্রধানমন্ত্রীকে বিপুল সম্বর্ধনা জানিয়েছেন। শ্রী মোদী এখন সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেছেন। উভয়পক্ষ বাণিজ্যিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কে নতুন নতুন পন্থা পদ্ধতি খুঁজে দেখবেন বলে মনে করা হচ্ছে। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেবে। এই ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি ইউরোপের এক অগ্রণী বাণিজ্য ফোরাম। আকাশবাণী সংবাদদাতা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী সুশ্রু শর্মা এই কথা জানান। এর আগে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের হেগ থেকে সুইডেন অভিমুখে রওনা হন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন শ্রী মোদীকে বিমানবন্দরে এসে বিদায় সম্ভাষণ জানান। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারত ও নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে সম্মত হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্যিক, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী মোদীকে সুইডেনের রয়্যাল অর্ডার অব পোলারস্টার কমান্ডার গ্রাউন্ড ক্রস দিয়ে সম্মানিত করা হয়েছে। শ্রী মোদীর এটি 31তম আন্তর্জাতিক সম্মান। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস কস্টারের সঙ্গেও। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্গিও মোতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গেও তিনি বৈঠক করবেন। দেশে মাত্র দুদিনে জ্বালানি সঞ্চয় রয়েছে বলে সমাজ মাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন বলে সরকার খারিজ করে দিয়েছে। পিআইবির তথ্য যাচাই শাখা জানিয়েছে যে এই তথ্য সম্পূর্ণ অসত্য। পিআইবির পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে যে দেশে 60 দিনের অশোধিত তেলের মজুত রয়েছে, এছাড়া তেল শোধন ক্ষমতা অতিরিক্ত যোগান রয়েছে। পিআইবি নাগরিকদের আতঙ্কিত না হতে এবং সরকারি সূত্রের জারি করা তথ্যই শুধু বিশ্বাস করতে অনুরোধ করেছে। মস্কো এবং তার পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেনে বড় মাপের ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিক সহ 4 জন প্রাণ হারিয়েছেন। মস্কোর মেয়র সের্গেই সোবানিন জানিয়েছেন রাতভর এই আক্রমণে 12 জন জখম হয়েছেন। রুশ কর্তৃপক্ষ দাবি মস্কোকে লক্ষ্য করে 81টি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি ড্রোন হামলার সত্যতা স্বীকার করে একে ন্যায্য বলে দাবি করেছেন। রাশিয়ার ভারতের দূতাবাস থেকে সমাজ মাধ্যমের এক বার্তায় বলা হয়েছে এক ভারতীয় শ্রমিক প্রাণ হারিয়েছেন, 3 জন জখম। ভারতীয় আধিকারিকরা আক্রমণস্থল ঘুরে দেখেছেন এবং আহত শ্রমিকদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন। কিয়েভের ওপর বড় মাপের রুশ ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিনের মধ্যেই ইউক্রেন এই ড্রোন হামলা চালাল। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশের সামরিক সাজসরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম

রাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী নিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল, এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের উদ্বোধন ও ইনকিউবেশন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী উদ্যোগীদের সৃষ্টিশীলতা প্রকাশ পায়। তিনি বলেন, এনআইটির মতন প্রতিষ্ঠান দেশের যুবদের সামনে উদ্ভাবন এবং পেশার উন্নতি সাধন করতে সাহায্য করে চলেছে। অনুষ্ঠানে অপর কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েলও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 25 তারিখে 2026 সালের পদ্ম সম্মান প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি মুর্মু পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। এবছর সরকার মোট 131 জনকে পদ্ম সম্মান প্রদানের কথা ঘোষণা করে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমের ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগামী দুদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমডি জানিয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। এদিকে মধ্যপ্রদেশে প্রবল তাপপ্রবাহ চলছে। রাজ্যের 15টি শহরের তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় গরমের অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। তবে সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে দমকা হাওয়া থাকবে 40-50 কিলোমিটার গতিবেগে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ সিকিমের গ্যাংটক থেকে ফেরার পথে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। এক সমাজ মাধ্যমের পোস্টে শ্রী রাধাকৃষ্ণন জানান, সফরকালে তিনি মংপংয়ে সাময়িক যাত্রা বিরতি করেন, পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য এবং তিস্তার অপরূপ শোভা পরিদর্শন করেন। মুগ্ধতার কথাও উল্লেখ করেন তিনি। উপরাষ্ট্রপতি বলেন, পশ্চিমবঙ্গ সরকার বিকশিত বাংলা করতে পর্যটন পরিকাঠামোর উপর আরও উন্নতি করবে। পশ্চিমবঙ্গে আগামী 28 মে ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদ পালিত হবে বলে কলকাতা নাখোদা মসজিদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মসজিদ কমিটি আজকেই বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছে মসজিদ কমিটির ট্রাস্টি বোর্ডের কনভেনার নাসের ইব্রাহিম। ডার্বি ম্যাচে ড্র করে ইস্টবেঙ্গল আইএসএল খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচটি নাটকীয়ভাবে 1-1 গোলে শেষ হয়। 84 মিনিটে এডমন্ডের দেওয়া গোলে ইস্টবেঙ্গল 1-0 এগিয়ে যায়। 89 মিনিটে জেমন কামিন্স এর গোলে মোহনবাগান খেলা সমতা ফেরায়। আইপিএল এর প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। সুইডেনের গোথেনবার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেছেন। সুইডেনে ভারতীয় বংশোদ্ভূতরা প্রধানমন্ত্রীকে বিপুল অভিনন্দন জানান। দেশে মাত্র 2 দিনের জানানি সঞ্চয়ের যে খবর সমাজ মাধ্যমের একাংশের ভুয়ো রটেছে তাকে ভুয়ো বলে কেন্দ্র জানিয়েছে।
মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিক সহ চারজনের মৃত্যু হয়েছে। খবর এখনকার মতো শেষ হল। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এর পরের খবর আগামীকাল সকাল 6:20।

আকাশবাণী মৈত্রী স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 10:11 হয়ে 11 সেকেন্ড, বাংলাদেশের সময় 10:41 হয়ে 54 সেকেন্ড। এখন মৈত্রীর আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। মৈত্রীর আগামীকালের অনুষ্ঠান শুরু হবে সকাল 5:58, 6:05 সুচিন্তন ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। প্রথম আলো সুবদ্ধসঙ্গীতের এই অনুষ্ঠানে শুনবেন বাঁশি, পরিবেশন করবেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, রাগযোগিয়া, কলিংড়া ও দেশকার। 6:10, 6:30 এই মহাজীবন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবন কথা, বাংলাদেশ সংবাদ পর্যালোচনা 6:35, 6:40 দেয়াশিনী ঘোষের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কৃষক বন্ধুদের জন্য গ্রীষ্মকালীন ফসলের রোগের আক্রমণ ও প্রতিকার বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল। শোনা যাবে অনুষ্ঠানটি 6:55, 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতের স্থান ত্রিবেণী কালিম্পং, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। সকালের আড্ডা নিয়ে হাজির থাকবেন ধীমান চক্রবর্তী 7:35, 8:30 অতিথি জীবনানন্দ অনুসন্ধান, এ বিষয়ে গৌতম মিত্রর সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস। কাল শোনা যাবে প্রথম পর্ব। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন পল্লব ভট্টরায়, রাগ পরমেশ্বরী, তবলায় সহযোগিতা করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শোনা যাবে 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পৃথা কুণ্ডু। রামধনুতে প্রথমে আধুনিক শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে, পরে লোকগীতি ছবি চৌধুরীর কণ্ঠে অনুষ্ঠানটি শোনা যাবে 10:30। সংগ্রহশালা থেকে শুনবেন বিভিন্ন ধরনের গান বেলা 11:00, 11:15 নজরুল গীতি শুনবেন মৈত্রী সিনহার কণ্ঠে।

এগারোটা বেজে ৩০ মিনিটে শুনবেন রম্যগীতি, বেলা ১২টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়, লোকগীতের অনুষ্ঠান শোনা যাবে ১২টা বেজে ৩০ মিনিটে, একটায় বেতার নাটক হলুদ পোড়া, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবাশিস বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, একটা ৪০ মিনিটে বাংলা ব্যান্ডের গান, ২টা বেজে ৩০ মিনিটে প্রথম অধিবেশনের সমাপ্তি, বিকেল ৩টা বেজে ৩০ মিনিটে দ্বিতীয় অধিবেশনের সূচনা, ৩টা বেজে ৩৫ মিনিটে অনুরোধের আসর, ৪টা বেজে ৫ মিনিটে মহিলাদের আসর, বিষয় চেনা পথের বাইরে উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত, বন্ধু তোমারই জন্য উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দুর্বাদে, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা দুর্বাদে, ৫টা বেজে ৫ মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় শাগনিকা চৌধুরী, ৫টা বেজে ৫০ মিনিটে ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, সন্ধে ৬টা বেজে ২০ মিনিটে ক্ষেত খামারের কথা, আমাদের রাজ্যে কৃষি ও ভৌগোলিক নিদর্শন ট্যাগ, এ নিয়ে ডক্টর মানস ঘোষের সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়।

6:38 আপনার স্বাস্থ্য ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে নিয়ে বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল। বেতার নাটক অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে 7:00 রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে উপস্থাপনায় স্বর্ণাভ রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, খাবারে রাসায়নিক দূষণ নিয়ে ডক্টর অনুপম পালের সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন পল্লব ভদ্ররায়, রাগ কৌশিধ্বনি তবলায় অভিষেক চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শোনা যাবে 10:15, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান নিয়ে স্টুডিওতে থাকবেন স্বর্ণাভ রায়, দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি রাত 12:00। শুনলেন আগামীকালকের মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করে শোনাবেন টুম্পা ভট্টাচার্য, রাগ বেহাগ তবলায় সহযোগিতা করেছেন অপলক রায়চৌধুরী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়ালে রাগ পরিবেশন করে শোনালেন, রাগ বিহাগ পরিবেশন করে শোনালেন টুম্পা ভট্টাচার্য। উপমহাদেশের খবরে

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকে শিরোনামে রয়েছে, পাঁচ দেশ সফরে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের গোথেনবার্গে, সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেছেন সুইডেনের সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অব পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস প্রধানমন্ত্রীকে অর্পণ করা হয়েছে।
1: আমস্টারডাম বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রী মোদীকে বিদায় জানালেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব চ্যাটন। দুদেশের মধ্যে 17টি চুক্তি স্বাক্ষরিত।
0: রাষ্ট্রসংঘের বৈঠকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করল ভারত।
1: বেঙ্গালুরু ও মুম্বাই এর মধ্যে নতুন এক্সপ্রেস ট্রেনে যাত্রা

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেনের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করছেন। বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ, শক্তিশালী সরবরাহ ব্যবস্থা, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু কার্যক্রম এবং নাগরিকদের পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে এই বৈঠকে। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি শীর্ষক ইউরোপীয় ব্যবসায়িক ফোরামেও যৌথভাবে ভাষণ দেবেন। সুইডেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের দেশের সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অব পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস সম্মানে ভূষিত করেছে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাওয়া 31তম আন্তর্জাতিক সম্মাননা। গোথেনবার্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন ব্যক্তিগতভাবে আমস্টারডাম বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদায় জানান। নেদারল্যান্ডসে দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দুই দেশ 17টি চুক্তিতে স্বাক্ষর করে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বাণিজ্য নেটওয়ার্কে এর সম্ভাব্য প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তাঁর নেদারল্যান্ডস সফর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতির সঞ্চার করেছে। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার মাধ্যমে দুই দেশ ভবিষ্যতের জন্য একটি উচ্চাভিলাষী পথ নির্দেশিকা তৈরি করেছে এবং জলসম্পদ, সেমিকন্ডাক্টর উদ্ভাবন, প্রতিরক্ষা, সুস্থিত উন্নয়ন এবং গতিশীলতার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করেছে। ভারত এবং নেদারল্যান্ডসের বন্ধুত্ব আগামী দিন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করে আন্তরিক আতিথেয়তা এবং বিমানবন্দরে এসে বিদায় জানানোর জন্য প্রধানমন্ত্রী জেটেনকে ধন্যবাদ জানান তিনি।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন NIT উদ্ভাবন ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করেছেন। শ্রী শাহ NIT গুরুত্ব তুলে ধরে বলেন, এটি এমন এক প্রতিষ্ঠান যা শিল্পোদ্যোগের সঙ্গে সৃজনশীলতার সংমিশ্রণ ঘটায়। NIT মতো প্রতিষ্ঠানগুলি উদ্ভাবন এবং দক্ষতা বিকাশের জন্য যুব সমাজকে সঠিক মঞ্চ প্রদান করে। এর আগে শ্রী অমিত শাহ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিপটেককে ভবিষ্যৎমুখী অর্থনীতির মূল স্তম্ভ হিসেবে বর্ণনা করেন। গুজরাটের আহমেদাবাদে আজ মিলিয়ন মাইন্ডস টেক পার্ক ফেজ 1 এবং ক্রেমি সিটি ক্যাম্পাসের উদ্বোধন করে তিনি বলেন, বিশ্বের প্রতিটি উদীয়মান ক্ষেত্রে ভারত এখন অগ্রণী ভূমিকা পালন করছে।
2: आने वाले 25 साल में जो सेक्टर विश्व की अर्थनीति को, विश्व के अर्थतंत्र को दिशा देंगे, वो सभी क्षेत्र में आज भारत फाउंडर बनकर अपनी मजबूत उपस्थिति को दर्ज करा रहा है और यही बता रहा है कि भारत का भविष्य बहुत सुनहरा है। AI और डीप टेक के जो भविष्य है, इसके लिए इसके जैसे टेक पार्क बहुत বড়া কাম ভি করেঙ্গে অর ইসকো আগে ভি বড়ায়েঙ্গে।
0: ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি এবং সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা ওই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলের সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকে ভারতের পতাকাবাহী অন্তত আরও 2টি জাহাজ হামলার শিকার হয়েছে।
1: সিন্ধু জলচুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, এই আদালতের শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জলচুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রক কর্তৃক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956কে সংশোধন করে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ দেশের সর্বোচ্চ আদালতের মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38 দাঁড়াবে।
1: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের মধ্যে নতুন এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করেছেন। এই উপলক্ষে তিনি বলেন,

0: উত্তর কর্ণাটকের মানুষের দীর্ঘদিনের দাবি এখন পূরণ করা হচ্ছে। বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই চালু হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে কর্ণাটকে 12 জোড়া বন্দে ভারত ট্রেন চলছে। বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ ও চেন্নাইয়ের মধ্যে বুলেট ট্রেন করিডোরের অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে মুম্বাই, বেঙ্গালুরু এবং অন্যান্য প্রধান শহরকে সংযুক্ত করার জন্য রেল নেটওয়ার্ককে 7,000 কিলোমিটার পর্যন্ত প্রসারিত করার পরিকল্পনা করা হয়েছে।
1: এদিকে মধ্যপ্রদেশের রতলামে আজ সকালে একটি বড় রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। 1-2-4-3-1 তিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের B1 কোচে আগুন লেগে যায়। কোটা ডিভিশনের লুনির ইচ্ছা এবং বিক্রমগাঁও আলোট স্টেশনের মাঝখানে 5:20 নাগাদ এই ঘটনা ঘটে। রতলাম রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক মুকেশ কুমার জানিয়েছেন যে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোচটিতে থাকা সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কোনো যাত্রী বা রেলকর্মী আহত হননি। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
0: বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। বৈঠকে আর্জিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে।
1: পশ্চিমবঙ্গ সরকার জনসাধারণের জন্য ভর্তুকি মূল্যে মা ক্যান্টিনে সপ্তাহে 2 দিন মাছ ভাত চালু করার পরিকল্পনা নিয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন বাকি 5 দিন ডিম ভাত ছাড়াও তরকারি দেওয়া হবে। এর পাশাপাশি সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে রান্না করা খাবারের মান বাড়ানোর উপরে জোর দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আগামী দিনে এই প্রকল্পের নাম পরিবর্তনের চিন্তাভাবনা করা হচ্ছে বলেও তিনি জানান।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ সিকিমের গ্যাংটক থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের বাগডোগরা বিমানবন্দরে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রাধাকৃষ্ণন জানান, যাত্রাপথে তিনি মংপুতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন এবং সেখানে তিস্তা নদী ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। রাজ্য সরকার পর্যটন পরিকাঠামোর আরও উন্নয়ন ঘটাবে এবং বিকশিত বাংলার লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে বলে উপরাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 25 তারিখে এই বছরের পদ্ম পুরস্কার প্রদান করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। এবছর ভারত সরকার মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার। পুরস্কার প্রাপ্তদের মধ্যে 19 জন মহিলা রয়েছেন। 16 জনকে মরণোত্তরভাবে এই সম্মানে ভূষিত করা হবে।
0: শুনছেন উপমহাদেশের খবর।

0: বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা সরদার এম সাখাওয়াত হোসেন স্বীকার করেছেন যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় সেদেশে হামরোগের টিকার ঘাটতি ছিল। বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন দায়িত্ব নেওয়ার সময় এক ডোজ টিকাও মজুদ ছিল না বলে তিনি জানান। এদিকে মার্চের মাঝামাঝি থেকে শুরু হওয়া ভয়াবহ হাম প্রাদুর্ভাবে বাংলাদেশে ইতিমধ্যেই 459টি শিশুর মৃত্যু হয়েছে। বাংলাদেশে সর্বশেষ হাম টিকাদান অভিযান চালানো হয় 2020 সালের ডিসেম্বর মাসে। তারপর 2026 সালে পুনরায় টিকাদান অভিযান শুরু করার আগে পর্যন্ত কোনো হামের টিকা দেওয়া হয়নি। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুসারে গত 24 ঘণ্টায় আরও 6টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 1টি শিশুর হাম শনাক্ত হয় এবং বাকি 5টি শিশু হামের মতো উপসর্গে আক্রান্ত ছিল। বাংলাদেশ জুড়ে নতুন করে 1517 জন সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগীর খবর পাওয়া গেছে।
1: সম্পাদক পরিষদ বাংলাদেশ সরকারকে সেদেশের বর্তমান গণমাধ্যম আইনের অগণতান্ত্রিক বিধানগুলি বাতিল করার আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়েছে যে সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এবং বিধিনিষেধ সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে এবং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। রবিবার সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে সম্পাদক পরিষদ এমন কিছু আইন সংস্কারের দাবি জানায় যা তাদের মতে গণতান্ত্রিক উদারতার বিষয়ে সরকারের প্রকাশ্য প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও গণমাধ্যমের উপর রাষ্ট্রের অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ করে দেয়। পরিষদ বিশেষ করে দ্য প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট 1973 একটি ধারার তীব্র সমালোচনা করে, যেখানে প্রকাশকদের এই মর্মে অঙ্গীকার করতে হয় যে তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বার্থের পরিপন্থী কোনো কিছু প্রকাশ করবেন না। সম্পাদকরা এই ধারাটিকে অসাংবিধানিক এবং একটি গণতান্ত্রিক দেশের সংবাদপত্রের স্বাধীনতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে অভিহিত করেছেন। বৈঠকে সাংবাদিকদের আইনি হয়রানির বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সম্পাদক পরিষদ মামলা হওয়া 282 জন সাংবাদিকের একটি তালিকা জমা দেয়। এর মধ্যে 94 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। পরিষদের মতে এই ধরনের মামলা গণমাধ্যম কর্মীদের মধ্যে ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি করছে। দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের মামলা দায়ের একটি গণতান্ত্রিক দেশের জন্য শুভ লক্ষণ নয়, এটি সরকারের বিশ্বাসযোগ্যতাকেও ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এই বিষয়ে পর্যালোচনার আশ্বাস দিয়েছেন এবং তথ্য উপদেষ্টাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। তিনি আরও দাবি করেন, সরকার গণমাধ্যমের নিয়ন্ত্রক নয়, বরং সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে চায়। তবে মানবাধিকার সংগঠনগুলি এখনও আটক সাংবাদিকদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে বাংলাদেশ সরকারকে কারাবন্দী কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন আটক রাখা হলেও এইসব মামলায় বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পেশ করা হয়নি। আইন উপদেষ্টার কাছে পাঠানোর চিঠিতে সিপিজে জানিয়েছে, এইসব গ্রেপ্তার প্রতিশোধমূলক বলেই মনে হচ্ছে এবং তা সাংবাদিকদের প্রতিবেদন প্রকাশ এবং তাদের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সম্পর্কিত।
0: যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় আইএসএল এর ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্ট বেঙ্গলের মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। ম্যাচের 85 মিনিটে ইস্ট বেঙ্গলের হয়ে গোল করেন লালরিন টিকা, 90 মিনিটে মোহনবাগানের হয়ে গোল শোধ করেন কামিংস। এই ম্যাচ ড্র হওয়ার ফলে আইএসএল এর খেতাব জয়ের লক্ষ্যে ইস্ট বেঙ্গল কিছুটা সুবিধাজনক অবস্থায় রইল।
1: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যা আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের সামনে জয়ের জন্য 194 রানের লক্ষ্য রেখেছে। দিল্লি টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। রাজস্থান নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 193 রান করে। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি 13 ওভারে 2 উইকেট হারিয়ে 124 রান করেছে।
0: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম দল হিসেবে এবারের আইপিএল এর প্লে অফে পৌঁছেছে। ধর্মশালায় আজ আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে।
1: নেপালি পর্বতারোহী কামিরিতা শেরপা এ নিয়ে 32 বার মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। 56 বছর বয়সে এই পর্বতারোহী বিশ্বের এই সর্বোচ্চ শৃঙ্গটি সর্বাধিকবার আরোহণের ক্ষেত্রে নিজের গড়া রেকর্ডটি ভেঙে দিয়েছেন। নেপালের কোশী প্রদেশের সোলুখুম্বু জেলায় জন্মগ্রহণকারী কামিরিতা 1992 সালে তার পর্বতারোহণ জীবন শুরু করেন এবং 1994 সালে প্রথমবার এভারেস্ট আরোহণ করেন। উল্লেখ্য, গত বছরের 27 মে তিনি তার 31তম আরোহণ সম্পন্ন করেছিলেন।
0: ভারতের প্রাক্তন মহিলা বাস্কেটবল খেলোয়াড় জেনিফার পেজ প্রয়াত হয়েছেন। টেনিস তারকা লিয়েন্ডার পেজের মা জেনিফার পেজ দীর্ঘদিন তিনি ক্যান্সারে ভুগছিলেন, বয়স হয়েছিল 72 বছর। প্রাক্তন হকি অলিম্পিয়ান বাবা ভেস পেজের মৃত্যুর কয়েক মাসের মধ্যে মাকে হারালেন লিয়েন্ডার। জেনিফার পেজ 1972 সালের অলিম্পিক্সে ভারতের বাস্কেটবল দলের অন্যতম সদস্য ছিলেন। এছাড়া 1982 সালে এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে তিনি ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। জেনিফার পেজের মৃত্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শোক প্রকাশ করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুইডেনের গোথেনবার্গে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ে বৈঠকে বসেছেন। সুইডেনের সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অফ পোলস্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস প্রধানমন্ত্রীকে অর্পণ করা হয়েছে।
1: আমস্টারডাম বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদায় জানালেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন। দুদেশের মধ্যে 17টি চুক্তি স্বাক্ষরিত।
0: রাষ্ট্রসংঘের বৈঠকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করল ভারত।
1: বেঙ্গালুরু ও মুম্বাইয়ের মধ্যে নতুন এক্সপ্রেস ট্রেনে যাত্রা সূচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মধ্যপ্রদেশের রতলামে রাজধানী এক্সপ্রেসের কামরায় আগুন, বড় ধরনের বিপর্যয় থেকে অল্পের জন্য রক্ষা।
0: যুব ভারতী ক্রীড়াঙ্গনে ISL এর ডার্বি ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে খেলা 1-1 গোলে ড্র।
2: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

এপার বাংলার ওপার বাংলার দুই বাংলার সকল মৈত্রী শ্রোতা বন্ধুকে স্বাগত। আপনারা টিউন করেছেন 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে, আর শুনছেন হারানো দিনের গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্টুডিওতে মৈত্রী বন্ধু ধীমান।

ইংরেজি ক্যালেন্ডারের পঞ্চম মাস, এমনকি জুলিও ও খ্রিস্টীয় এমনকি গ্রেগরীয় বর্ষপঞ্জির মতেও এটি পঞ্চম মাস। 31 দিন যুক্ত উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল, যা উত্তর গোলার্ধের নভেম্বর মাসের সমতুল। ভালোবাসা ও সাফল্যের নির্দেশকারী পান্না হল মে মাসের প্রতীক। সমগ্র বিশ্বের দিকে একবার চোখ বুলালে দেখা যাবে মা দিবস, যা আমাদের দেশে মে মাসের দ্বিতীয় রবিবার। এছাড়াও প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, শহীদ দিবস, শিশু দিবস সহ বিভিন্ন দিবসের ছড়াছড়ি, যার সূচনা হয় পয়লা মে আন্তর্জাতিক শ্রম দিবস দিয়ে। রাশিয়া ও বুলগেরিয়ায় 7ই মে পালিত হয় বেতার দিবস। আজকের হারানো দিনের গানের প্রতিপাদ্য হল বাংলা বছরের খানিক বৈশাখ খানিক জ্যৈষ্ঠ জুড়ে মে মাসটিকে যারা স্মরণীয় করে রেখেছেন তাদের স্মরণ। মে মাসের আলোচনায় ফাঁকে সর্বাত্রে স্মরণ করতে চাই স্মরণে মরণে মননে চিন্তনে সুখে দুঃখে আবেগে স্মৃতিতে প্রেমে ভালোবাসায় রাগে অনুরাগে শোকে তাপে। আজ এ প্রভাতে রবির কর থেকে ঋণের শেষে ঘুমের দেশে জুড়ে আছেন আমাদের অন্তরাত্মায়, যিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেননি, সেই নোবেলজয়ী প্রাণের ঠাকুর বিশ্বকবি কবিগুরু গুরুদেব রবীন্দ্রনাথ। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ ইংরেজি 7ই মে পৃথিবীর মাটিকে করেছিলেন ধন্য। গঙ্গা চলে গঙ্গা পুজো দিয়ে শুরু করব আজকের হারানো দিনের গান।

সুমিত্রা সেনের কণ্ঠে। রবীন্দ্র বন্দনার পর ফিরে এলাম আবারও হারানো দিনের গানের অনুষ্ঠানে। দুজনে দুজনকে সংস্কৃত করেছেন নিজের মতো করে। একজন বলেছিলেন, ছোট ছোট ঘটনা থেকে অসামান্য সব গান লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। ওর মতো গান লেখার প্রতিভা চোখে পড়ে না। বক্তা প্রবোধচন্দ্র দে। কণ্ঠশিল্পীর নাম লোকে আগে মনে রাখে গীতিকার সুরকার, তারপর জন্মের হিসেবেও সৃষ্টিকর্তা সেই ধারা বজায় রেখেছেন। পয়লা মেয়ে প্রবোধচন্দ্র অর্থাৎ মান্না দে, দোসরা মেয়ে পুলক বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় তুমি সুর আমি কথা, মিলেমিশে হই গান। মান্না পুলকের যুগলবন্দি বাংলা সঙ্গীত জগতের অন্যতম স্বর্ণালী অধ্যায়, যেখানে পুলকের গীতি কবিতা এবং মান্নার কণ্ঠ মাধুরী মিলেমিশে জন্ম নিয়েছে অসংখ্য কালজয়ী সৃষ্টি। তাদের এই বোঝাপড়া ঘনিষ্ঠ সখ্যতা প্রায় এক যুগেরও বেশি, যা বাংলা বেসিক পুজোর গান ছবির গানে অবিস্মরণীয় মণিমাণিক্য উপহার দিয়েছে, যা আজও সমান জনপ্রিয়। গানের উপরে ফিরে আসবো।

অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে।

পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাদের জুটিতে রতু মুখোপাধ্যায় সুরে শুনলেন দুটি গান। বিশপ লেফ্রয় রোড কি গড়পাড় বা ভবানীপুর অথবা লেক টেম্পল রোড, অমন ডাক সাইটে ভাড়াটিয়া জুটা ভাগ্যের ব্যাপার বই কি? নামের সঙ্গে জীবনের সাফল্যকে যিনি একাকার করেছিলেন, দোসরা মে জন্মানসেই তিনি একাধারে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, লিপিকলাবিদ, অঙ্কনশিল্পী, ছোট গল্পকার, সুরকার। আর ঝুলিতে পরিচালিত চলচ্চিত্রের জন্য পুরস্কার 146টি, মনোনয়নের মধ্যে 134টি, তার অবদানকৃত চলচ্চিত্রের জন্য পুরস্কার 4-4, সম্মাননা পুরস্কার সর্বমোট 27টি, দুবার পদ্মভূষণ, পদ্মশ্রী, ভারতরত্ন, ফ্রান্সের সর্বোচ্চ সামরিক অসামরিক সম্মান লেজিয়ন দে অন, যা নিয়ম ভেঙে অসুস্থ অবস্থায় ভারতে এসে তাকে দেওয়া হয়। দাদাসাহেব ফালকে অস্কার 64তম এডিশনের বিশেষ সম্মানসূচক পুরস্কার। মানিক নাম তব সার্থক হে মানিক, তাই আপনাকে বলতে ইচ্ছে করে মহারাজা তোমার সেলম। হ্যাঁ, সত্যজিৎ রায়।

আমরা বলি মহারাজা তোমার ছিলাম, গোপী গাইন বাঘাবাইন চলচ্চিত্র থেকে অনুপ ঘোষালের কণ্ঠে সত্যজিৎ রায়ের নিজের কথায় নিজের সুরে শুনলেন গানটি। আবারও আমরা চলে যাই আজকের আমাদের বিষয়, মে মাসে স্মরণীয় ছাড়া। প্রথম থেকে ঢাকা বেতার কেন্দ্রে কাজ করলেও পরে কলকাতা বেতার কেন্দ্রে এসে পল্লীগীতির আসর চালু করেন লোকগীতি নামে। এছাড়াও আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে নজরুলগীতি, আধুনিক শ্যামাসঙ্গীত, ভজন, গীত, গজল পরিবেশন করাই শুধু নয়, গান রচনা, সুর সৃষ্টি, কণ্ঠদান করতেন কখনো নিজেই নিজের নামে, কখনো বা ছদ্মনামে। সুজন মাঝি, রতন মাঝি, দীপজ মহেন্দ্র, ইসলামী গানে সোনা মিয়া, লোকসঙ্গীতে ভারতীয় ইসলামী আধুনিক সুর মিশিয়ে যে গান পরিবেশন করতেন, সেই মানুষটি জন্ম নিয়েছিলেন 5ই মে, গিরীন চক্রবর্তী, কিংবদন্তি পল্লীগীতিকার তথা সঙ্গীত গবেষক। শুনিনি তার একটি গান।

চিত্রা রায়ের সুরে এবং তার নিজের কথায় নিজেরই কণ্ঠে গিরীন চক্রবর্তীর গান শুনলেন। রবীন্দ্রগানের সাধক হিসেবে বিশ্বখ্যাত হলেও নৃত্যশিল্পী ও নৃত্য গবেষক সত্তা তাঁর আজও আছে না। স্বয়ং গুরুদেবের ইচ্ছাতে শুধু নাচ শেখাই নয়, নৃত্য গবেষক হওয়ার পাশাপাশি শান্তিনিকেতনী ঘরানার নৃত্যের অন্যতম কাণ্ডারি মানুষটি পৃথিবীর নানান দেশে সফলতার সঙ্গে পরিবেশন করেছেন রবীন্দ্র নৃত্যনাট্য, যা তাঁর স্বরক্ষেপ চলন হাতের মুদ্রায় স্বতন্ত্র করে তুলত অর্জুন বাউল কোটালকে। বিশ্বভারতীর তরুণ অধ্যাপকদের নানান সময়ে করা সাজানো অভিযোগেও কোনোদিনই কর্ণপাত করেননি গুরুদেব। এতটাই বিশ্বাস করতেন তাঁর অত্যন্ত প্রিয় শান্তিকে। হবে নাই বা কেন, ইংরেজি মতে দুজনের জন্ম তারিখ যে একই, সাতই মে। ছমাসের শিশু শান্তিময় নাম বদলে শান্তিদেব সেই গুরুদেবেরই রাখা। শুনে নেব শান্তিদেব ঘোষের কণ্ঠে একটি গান, ফিরে আসবো তারপর আবারও হারানো দিনের গানে।

শান্তিদেব ঘোষের কণ্ঠে। গানের পর ফিরে এলাম আবারও হারানো দিনের গানে। কলেজে পড়তে পড়তে একটি কবিতা পেয়েছিলেন শেষ খেয়া, দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পরা ওই ছায়া, ভুলালো রে ভুলালো মোর প্রাণ। সুর পুষিয়ে যত্রতত্র গেয়ে বেড়ানোর আগে একবারও ভাবেননি কবির অনুমতি নেওয়ার কথা। বাড়িতে লোক পাঠিয়ে সৌম্যদর্শন কবিপুত্র রথীন্দ্রনাথের তলবে ঠাকুর বাড়িতে গিয়ে আপনি নাকি বাবা মশাইয়ের কি একটা ছায়া ছায়া গান গেয়ে থাকেন, কষ্টকণ্ঠে মিথ্যা রাষ্ট্রে বের হল। বুঝলাম না, তাতে সেদিনের নিষ্কৃতির স্থায়িত্ব মাসাধিক কালও কাটল না। পুনরায় কবি সাং দেখা করতে চান এই মর্মের তলবে মানসিকভাবে সজল নয়নে চরণকমলে অপরাধ স্বীকারের প্রস্তুতি নিয়ে গিয়েই কবিপুত্রের নির্দেশে সেই বিশেষ ঘরে রাখা হ্যামিল্টন অর্ক্যানে ঘরমাক্ত কলেবরে কম্পিত হস্তে পুনরায় কাষ্ঠকণ্ঠে, ও পারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া, গেয়ে গেল খাঁচ ভাগানো গান। ঘর থেকে সবাই বেরিয়ে গেলেও তিনি শুধু স্থানুগত অর্ধনিমিলিত নয়নে আত্মসমাহিত। শেষ জীবনে গুরুদেবের সঙ্গে তার সম্পর্কের নমুনা হয়েছিল ঠিক এইরকম। আমার বাকি লেখা যেগুলো রইল, যার সুর আমি করে উঠতে পারলুম না, তুমি তার সুর দিও। তিনি গুরুদেবের অন্যতম ভাবশিষ্য সঙ্গীত সাধক প্রশিক্ষক পঙ্কজ কুমার মল্লিক, জন্ম 10ই মে। গান শুনব, তবে তার আগে ঘড়ির সময় অনুযায়ী একবার বলে দিই আমাদের আগামীকালের হারানো দিনের গানের বিষয়। বাংলা গানের সুরলোকের এক অনন্য নির্মাতা সুরকার প্রবীর মজুমদার, যার সুরে কখনো প্রেমের নরম আবেশ কখনো জীবনের গভীর অনুভব মিশে উঠেছে অমলিন সুরধারায়, সেই সুর স্রষ্টার স্মৃতিমাখা সংকেত যাত্রাকে ঘিরে আগামীকাল তাঁর হারানো দিনের গান। তার সুরে গাওয়া বহু কালজয়ী গানের আবেশে অজস্র স্মৃতি আর নস্টালজিয়ার রঙে সাজানো এই পর্বে সঙ্গে থাকছেন স্বর্ণাভ রায়। আসুন ফিরে যাই সেই সোনালি সময়ে, যেখানে সুর মানেই ছিল হৃদয়ের কথা আর গান মানেই ছিল অনন্ত অনুভব। ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আগামীকাল থাকবেন সবাই স্বর্ণাভর সঙ্গে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

অসংখ্য আধুনিক গান রেকর্ড করা আছে, কয়েকটি চলচ্চিত্র নেপথ্যে কণ্ঠদান আছে, করেছিলেন কিছু সঙ্গীত পরিচালনাও। তা সত্ত্বেও 1958 আকাশবাণীতে তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীতের প্রথম রেকর্ডিং হয়। সঙ্গীতপ্রেমী রসিকজনের কাছে তিনি সর্বকালের সেরা রবীন্দ্রসঙ্গীত গায়কদের অন্যতম, যিনি স্বকীয় উপস্থাপন শৈলীতে গুরুদেবের গানকে এক অন্য মাত্রায় উচ্চাসনে প্রতিষ্ঠিত করেছিলেন। 75 আগস্টে কলকাতা দূরদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের বিরল সম্মানের পাশাপাশি টেগোর মিউজিক সোসাইটির আহ্বানে কানাডা, সুইজারল্যান্ড, আমেরিকা সহ নানান দেশে সঙ্গীত পরিবেশনে সম্মানিত হয়েছেন। অত্যন্ত সর্বায়ুক্ত সঙ্গীত শিল্পী সাগর সেন জন্মেছিলেন 15 মে 1958।

তোমাকেই দেখলুম সংসারে থেকেও গান তোমার কাছে এত প্রিয়। মেয়েদের মধ্যে এটা কম দেখা যায়, তারা সংসার করতে বড্ড ভালোবাসে। তার অত্যন্ত প্রিয় স্নেহধন্যা ঝুনুকে বলেছিলেন স্বয়ং গুরুদেব, রবীন্দ্রসঙ্গীতেই যার প্রধান পরিচিতি, তুমি যখন গাও মনে হয় আমার রচনা সার্থক। শিশু বয়সেই কবিকে গান শুনিয়ে মুগ্ধ করা সেই ঝুনুই হলেন ব্রাহ্ম পরিবারের সাংস্কৃতিক সঙ্গীতের ছটা চর্চায় বেড়ে ওঠা শাহানা দেবী, যার জন্ম হয়েছিল 1897 সালের আজকের দিন অর্থাৎ 17ই মে।

প্রথম লোকশিল্পী হিসেবে আকাশবাণী কলকাতায় গান রেকর্ড হয়ে রেডিওতে সম্প্রচার যখন হয় তখন 29টি বসন্ত অতিক্রম করেছেন তিনি। ছোট্টটি থেকেই মায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু। 10 বছর বয়সে বাবাকে হারানোর পর সংসারের জোয়াল টানার ফাঁকেও চর্চায় খামতি ছিল না তার। প্রভাতী আর ভাটিয়ালিতে সারা বাংলাকে তিনি জিতে নিয়েছিলেন। যদিও বিভিন্ন স্বাদের গান আমরা তার কণ্ঠ থেকে উপহার পেয়েছি, এমনকি চলচ্চিত্রের গানেও তার অনায়াস চলন মুগ্ধ করেছে শ্রোতাদের। তিনি প্রভাত প্রতিম লোকসঙ্গীত শিল্পী অমর পাল, জন্ম 19 মে।

তবলা আমায় বাজায়, তাই তো আমি বাজি। তবলাকে মোর দুঃখ দিয়ে বাজাতে নয় রাজি। মেট্রো হলে এক জলসার অনুষ্ঠানে প্রকাশিত সুভেনির কবিতাটি লিখেছিলেন যিনি, তিনি যেন তবলাকে কথা বলাতেন তার অঙ্গুলির সুনিপুণ দক্ষতায়। মান্নাদের কথায় আমার বাংলা গানে দুজনের ভীষণ অবদান, পুলক বন্দ্যোপাধ্যায় এবং রাধাকান্ত নন্দী। রাধুবাবুর মতো ওই সুর তাল বাঁধবে কে? ওছে

রাধাকান্ত, তুমি দেখছি আসরটাকে করবে মাটি। রাধুবাবু একদম হাঁ হাঁ করে উঠলেন। হ্যাঁ রে গৌরী, তুমি করেছোটা কি, একেবারে আমার নাম বসাই দিস। শেষমেশ গৌরী রাধাকান্তকে শশীকান্ত করাতে রাধুবাবু বললেন, এইটা ঠিক হয়েছে। প্রবাদ প্রতিম তবলা বাদক, এই মানুষটি তবলা ছাড়াও বাখোজ নানা যন্ত্রবাদনে পারদর্শী ছিলেন। জন্মেছিলেন মে মাসের 23 তারিখে।

কনিষ্ঠজন হবার পাশাপাশি ছোট গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, সম্পাদক, অভিনেতা, অনুবাদকও ছিলেন। সঙ্গে ফৌজি সার্জেন্ট, পরে রাজনৈতিক কর্মী। ডাকনাম দুখু মিয়া, তারা ক্যাপা, ছদ্মনাম ধূমকেতু। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 26 মে আবির্ভূত হয়েছিলেন। পদ্মভূষণ, জগত্তারিণী 21 পদক সহ নানান পুরস্কারে পুরস্কৃত এই কবি বাংলার পাশাপাশি উর্দু, ফার্সি, আরবি ভাষায়ও দক্ষ ছিলেন। রাষ্ট্রদ্রোহিতায় প্ররোচনার কারণে 3 মাস কারাদণ্ডপ্রাপ্ত দুখু মিয়া বিপ্লব, মুক্তি, সাম্যবাদ, মানবতাবাদ, ধর্মনিরপেক্ষতা সহ বহু বিষয়ের উপর যে সকল রচনা করেছিলেন তার মধ্যে উল্লেখ্য নতুনের গান, বিদ্রোহী, ধূমকেতু, অগ্নিবীণা, বিষের বাঁশি, বাঁধনহারা, প্রলয় লাশ।

বাংলা সাহিত্যের পঞ্চকবি বলতে যাদেরকে বোঝায় তাদের সর্বকনিষ্ঠ যিনি, তিনি গান রচনার ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে অবস্থান করছেন। এই পঞ্চকবিরা কবিতা লেখার পাশাপাশি গীতিকার, সুরকার এবং গায়কও ছিলেন।

শুনলাম গানটি সত্য চৌধুরীর কণ্ঠে নজরুল গীতে। এই পরিসরে উল্লেখ করতে চাই যে মে মাসকে যারা স্মরণীয় করে রেখেছেন সবাইকে তাদের ধরতে পারলাম না এই স্বল্প পরিসরে স্বল্প সময়ের কারণে। বিখ্যাত চলচ্চিত্রাভিনেতা বসন্ত চৌধুরী, এছাড়াও রয়েছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন, রয়েছেন বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়।

রয়েছেন গীতিকার অমিয় বাগচি, রয়েছেন গীতিকার বিহারীলাল চক্রবর্তী। এদের সবাইকে এই স্বল্প পরিসরে আমরা আজকে উপস্থাপন করতে পারলাম না, কিন্তু আরও অন্য কোনো দিন অন্য কোনো আসরে আপনাদের সঙ্গে যখন থাকব তখন চেষ্টা করব এনাদেরকেও একইভাবে উপস্থাপন করার জন্য। এতক্ষণ আমি সংকেত ছিলাম মৈত্রীবন্ধু ধীমান চক্রবর্তী, শেষ হল আজকের হারানো দিনের গান, আর সেই সঙ্গে শেষ হল আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:26। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 14 সেকেন্ড, বাংলাদেশের সময় 12:28 হয়ে 58 সেকেন্ড। 12:00 থেকে ডিটিএইচ পরিষেবা সম্প্রচার সরাসরি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে। স্টুডিও ঘড়িতে এখন রাত 12টা বেজে 55 সেকেন্ড, সময় এখন আধুনিক বাংলা গানের। আজ ডিটিএইচ বাংলা পরিষেবায় 12টা থেকে 2টা পর্যন্ত শুনবেন আধুনিক বাংলা গান, 2টা থেকে 3টা পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 3টা থেকে 4টা পর্যন্ত শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন আধুনিক বাংলা গান। প্রথমে শুনবেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে আধুনিক বাংলা গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওয়েফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনবেন রূপঙ্কর বাগচির কণ্ঠে।

The number you're trying to reach is currently busy.

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী শিল্পী সুভমিতা বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবা শুনছেন আধুনিক বাংলা গান। আধুনিক বাংলা গানের শেষ গানটি শুনবেন ইমন চক্রবর্তীর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন আধুনিক বাংলা গান। স্টুডিও ঘরেতে এখন রাত 2:28 সময়, এখন বাংলা ছায়াছবির গানের প্রথম গানটি শুনুন মান্নাদের কণ্ঠে, ছায়াছবি বাঘবন্দির খেলা থেকে।

শুনলেন বাঘবন্দি খেলা থেকে মান্নাদের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, ওয়েভ প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানটি শুনুন অগোবধূ সুন্দরী বাংলা ছায়াছবি থেকে। গানটি গেয়েছেন আশা ভোসলে।

আকাশবাণী কলকাতা বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনলেন অগোবধূ সুন্দরী ছায়াছবি থেকে বাপ্পি লাহিড়ী কণ্ঠে গানটি। পরবর্তী গানটিও শুনবেন একই ছায়াছবি, গানটি গেয়েছেন প্রীতি সাগর চন্দ্রাণী মুখার্জী।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: বললি জগা, যারা গোলক বৃন্দাবন, এখানে বামুন রাজা, চাষা প্রজা, চৌদকে তিমাস বন।
1: কেমন করে বললি জগা, যারা গোলক বৃন্দাবন, এখানে বামুন রাজা, চাষা প্রজা, এখানে বামুন রাজা, চাষা প্রজা, চৌদিকে তার বাসে।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। অ্যান্টনি ফিরিঙ্গি থেকে শুনলেন গানটি। গানটি গেয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দ। আকাশবাণী কলকাতা। পরের গানটি শুনুন, একই ছায়াছবি, অ্যান্টনি ফিরিঙ্গি থেকে। গানটি গেয়েছেন মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।

শুনলেন অ্যান্টনি ফিরিঙ্গি থেকে মান্নাদের কণ্ঠে গানটি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে। বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠানের পরবর্তী গানগুলি শুনুন ফুলেশ্বরী ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছেন ফুলেশ্বরী ছায়াছবি থেকে গানগুলি। পরবর্তী গানটি শুনবেন অনুপ ঘোষালের কণ্ঠে।

ಬದುಕಿನ ನೀ.

ভাসিতে জেগে যেন ইঙ্গে মেরে ওয়াছার বাসিতে জেগে যেন ইঙ্গে মেরে ওয়াছার বাসিতে।

আকাশবাণী কলকাতা। পরবর্তী গানগুলি শুনবেন একান্ত অপন বাংলা ছায়াছবি থেকে। গানগুলি শুনবেন আশা ভোজলের কণ্ঠে।

শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্সে। স্টুডিও ঘড়িতে এখন ভোর 3টে বেজে 1 মিনিট হয়ে 2 সেকেন্ড। এখন শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

শুনলেন নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গানের অনুষ্ঠান। পরবর্তী গান শুনবেন লোকগীতি, গেয়েছেন সুমন।

আকাশবাণী কলকাতা শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান, শুনলেন লোকগীতি। পরবর্তী গানটি শুনবেন অতুল প্রসাদী সুমনার কণ্ঠে।

107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, শুনবেন রাগ ললিত পঞ্চম, তবলায় ইন্দ্রনীল, ভাদুরী হারমোনিয়ামে হিরণময় মিত্র। ললিত পঞ্চম রাগে, খেয়াল পরিবেশনায় পণ্ডিত অজয় চক্রবর্তী।

এতক্ষণ শুনছিলেন খেয়াল, পণ্ডিত অজয় চক্রবর্তীর পরিবেশনায় রাগ ললিত পঞ্চম। প্রভাতীতে এরপর শুনবেন সেতার, শিল্পী কল্যাণ মজুমদার। শুনবেন রাগ রামকেলি, তবলায় রূপক মিত্র। রামকেলি রাগে সেতার, পরিবেশনায় কল্যাণ মজুমদার।

0: এতক্ষণ শুনলাম সেতার, রামকে লীরাগে, সেতার পরিবেশনায় কল্যাণ মজুমদার। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্টজ FM রেইনবোয়ে এখন শুনবেন আনন্দধ্বনি অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান। আজকের আনন্দধ্বনিতে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের প্রথম শিল্পী অভিরূপ গুহঠাকুরতা।